আজ শুক্রবার, 17-ই আশ্বিন 1948 শকাব্দ, 9-ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 21-ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:33 হয়ে 31 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 5:14 হয়ে 14 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 14 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েব 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে আসানসোল রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে বর্ধমান রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে বালুরঘাট রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন কোরআন থেকে পাঠ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।

يوما واخشوا يوما لا يجزي والد عن ولده

0: অর্থাৎ খোদা বলেন, হে মানবগণ, তোমাদের প্রভু খোদাকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো যেদিন পিতা নিজ পুত্রের এবং পুত্র নিজ পিতার কোনোই উপকার করতে পারবে না। খোদার অঙ্গীকার সত্য, সুতরাং এই পার্থিব জীবনে খোদা সম্পর্কে কোনো প্রতারক যেন তোমাদিগকে প্রতারিত করতে না পারে। নিশ্চয় আল্লাহ জানেন কোন সময় কেয়ামত বা মহাপ্রলয় ঘটবে। তিনি বারিধারা বর্ষণ করেন, মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন। কেউ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না যে কোথায় তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও বিশেষজ্ঞ।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কোরআন থেকে পাঠ।

প্রথমে সুমন ঘোষের কণ্ঠে, পরে বাসবী গোস্বামীর কণ্ঠে গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:30 আজকের চাষবাস। শুনবেন কথিকা লাল কাঁকুড়ে মাটিতে ফুল চাষ, বলবেন ডক্টর তাপস কুমার চৌধুরী। 6:40 আপনার স্বাস্থ্য, উৎসবের সময়ে সচেতনতা, বলবেন ডাক্তার শর্মিলা গুপ্ত। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার ও নীলমা সাঁতরা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত। 8:00 জানা অজানা, কোন ডিম ভালো, শুনবেন প্রথম পর্ব, এ বিষয়ে বলেছেন অধ্যাপক প্রদীপ কুমার দাস। 8:05 নিরাময়, কিশোর কিশোরীদের পড়াশোনার চাপ ও মানসিক স্বাস্থ্য, এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন বুলবুলি সরকার। 8:20 গান্ধী চর্চা, অকুতোভয় গান্ধীজি, বলবেন সুচেতা ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পাঞ্চজন্য দে। 9:00 গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন, অতিথি থাকবেন অনির্বাণ চক্রবর্তী, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী ও সায়নী মজুমদার। 12:00 নজরুল গীতি শুনবেন তপন ভৌমিকের কণ্ঠে। 12:15 লোকগীতি, শিল্পী বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়। 12:33 উনজমির দুন ফসল, কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব, এ বিষয়ে ডক্টর মনোজ কুমার নন্দের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 গীতিকা, 1:45 অনুষ্ঠান মহিলা মহল। অন্দর সংবাদ, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঙ্গীতা দত্ত। 2:30 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন গান মাদল মান্ডি ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। এরপরে পরিবেশ রক্ষায় জীবনযাত্রা, কথিকা বলেছেন দীনবন্ধু সরেন। শেষে সঙ্গীত পরিবেশন করবেন লবা মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন মাঠে ময়দানে। রঞ্জি ট্রফি নিয়ে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় নবম শ্রেণীর ভূগোল, আলোচনায় ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষক অভিজিৎ নস্কর ও দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন মালতী টুডু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সৌরশক্তির ব্যবহার, শুনবেন কথিকা, বলবেন গুরুপদ সরেন। এরপরে লোকগীতি পরিবেশন করবেন অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ, অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, জাতীয় রোজগার মেলা বিষয়ে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভঙ্কর সেনগুপ্ত। এরপরে সুসংহতভাবে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, আলোচনায় ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর রঘুনাথ মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 নাটক আলিবাবা, রচনা ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পাঞ্চজন্য দে। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রীতিকণা বাইনদেবের কণ্ঠে। 9:45 নজরুলগীতি শিল্পী তপন ভৌমিক। 10:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 রজনীকান্তের গান শিল্পী কুন্তল চক্রবর্তী। 10:45 আধুনিক গান শিল্পী সুচিত্রা ঘোষ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরুণ কুমার বসু। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত। 6:35 রামচরিত মানস পর্ব 258। 6:45 ভজন শিল্পী শিপ্রা সাহা। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মেঘবালিকা আচার্য। 8:30 নজরুলগীতি শিল্পী তপন ভৌমিক। 8:45 রজনীকান্তের গান, 9:00 লোকগীতি, 9:10 রাজধারা, 10:15 আঞ্জুমান। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে শক্তিশালী করেছে বলে গতকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম পর্বের উদ্বোধনী ভাষণে বলেন প্রধানমন্ত্রী। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী নতুন এই জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের উপর ঊর্ধ্বসীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনের আজ ভোট গণনা, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 8টি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। এতে সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের উপরে আলোকপাত করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে শক্তিশালী করেছে। আজ প্রত্যন্ত গ্রামের এবং দরিদ্র পরিবারের শিশুরাও উন্নত শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। নতুন দিল্লির যশোভূমিতে গতকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম পর্বের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, গত 10 থেকে 12 বছরে মোবাইল ফোন কেবল আধুনিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বরং সুশাসনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উঠে এসেছে। টেলিকম এবং ডিজিটাল প্রযুক্তির কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী এগুলির অপব্যবহারের ব্যাপারে সতর্ক করেন। আজকের দিনে ডিজিটাল নিরাপত্তার তাৎপর্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিপ ফেক এবং সাইবার অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
2: डीप फेक कितनी बड़ी चुनौती बन चुकी है, ये भी हम देख रहे हैं। इसलिए जरूरी है कि हम इसके लिए एक ग्लोबल फ्रेमवर्क पर काम करें। सरकारें, टेक्नोलॉजी कंपनी, टेलीकॉम ऑपरेटर्स और फाइनेंशियल इंस्टीट्यूशन सभी को इस फ्रेमवर्क से जुड़ना होगा। मैं जीएसएमए और दुनिया के टेलीकॉम ऑपरेटर से भी आग्रह करता हूं, आइए एक ऐसा ग्लोबल मैकेनिज्म बनाए जो ऐसे फ्रॉड को लोगों तक पहुंचने से पहले ही रोक सके।
1: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ভারত টেলিযোগাযোগ শৃঙ্খলের সর্বশেষ পর্যায়ে উপনীত হতে চলেছে। এর ফলে এই ক্ষেত্রে নতুন উদ্ভাবনের পথ আরও প্রশস্ত হবে। তিনি গতকাল নতুন দিল্লিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের টেলিযোগাযোগের ভবিষ্যৎ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সিইও গোলটেবিল বৈঠকে

ভাষণ দিচ্ছিলেন। ভারতের টেলিযোগাযোগ ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের রূপরেখা নির্ধারণে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী সিন্ধিয়া। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিকদের

0: গ্রহণ করা হবে সংশ্লিষ্ট আইনের বিচার প্রক্রিয়ার ওপর। অর্থমন্ত্রী আরও বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারে কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে, 10,000 টাকা বা তার থেকে কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না।
1: GST Council has recommended common standards for notices and proceedings and no notices below the prescribed monetary threshold of 10,000 rupees, including withdrawal of pending notices below the said threshold. We will not be issuing any notices for monetary threshold of 10,000 or below.
0: সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের উপর একটি ঊর্ধ্বসীমা নির্ধারণে অনুমোদন দিয়েছে। এই সীমা ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপির 30% মধ্যে রাখা হবে। রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের ফলে ওষুধের দাম 70% পর্যন্ত কমবে। কোন কোন ওষুধ এর আওতায় আসবে তার তালিকা চূড়ান্ত করবে স্বাস্থ্য মহানির্দেশালয় DGHS এর অধীনে গঠিত বিশেষজ্ঞ কমিটি। এরপর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি NPPA এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় মহাকাশ ক্ষেত্রে সংস্কার 2020। একটি প্রতিবেদন।
2: ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে 2020 সাল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মহাকাশ ক্ষেত্রকে আরও উন্মুক্ত, বেসরকারি বিনিয়োগ বান্ধব এবং উদ্ভাবনীমুখী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছে। 2020 সালে মহাকাশ ক্ষেত্রে সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার গঠন। অন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইসরোর গবেষণা ও উন্নয়নমূলক ভূমিকা আরও শক্তিশালী করা। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পাল মনে করেন, ভারতের মহাকাশ বিজ্ঞান এখন পৃথিবীর কাছে সুপার পাওয়ার হিসেবে গণ্য হয়, যা সত্যি গর্বের বিষয়।
3: এটা গর্বের বিষয় যে ভারতবর্ষকে এখন মহাকাশ বিজ্ঞানে পৃথিবীর একটা সুপার পাওয়ার হিসেবে গণ্য করা হয়। ভারতবর্ষ চেষ্টা করছে নিজস্ব টেকনোলজির মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে। পুনের কাছে গড়ে তুলেছি পৃথিবীর সব থেকে বড় লো ফ্রিকোয়েন্সি টেলিস্কোপ। আমি আশা রাখি নিজস্ব টেকনোলজির উন্নতির মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব মহাকাশ বিজ্ঞানে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে আজ ভোট গণনা। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সবকটি কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 80.89 এবং মুর্শিদাবাদের রেজিনগরে 80.08% ভোট পড়ে। তামিলনাড়ুর মাদুরান্তাকামে 86.27% ও ধারাপুরম কেন্দ্রে 80%-এর কিছু বেশি ও পুদুচেরির থাট্টাঞ্চাভাড়িতে 80.81% ভোট পড়ে। অসমের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটদানের ছিল প্রায় 76%। গণনা পর্বকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বর মাসের UGC নেট পরীক্ষায় বসার জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা UGCnet.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা GRF, সহকারী অধ্যাপক বা PhD জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করা যাবে চলতি মাসের 28 তারিখ পর্যন্ত। প্রয়াত অভিনেতা নানা পাটেকরের অন্ত্যেষ্টি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতরাতে পুনের কাছে ডনজিতে সম্পন্ন হয়েছে। তার পুত্র মালহার পাটেকর, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণমুগ্ধের উপস্থিতিতে এই শেষকৃত্য সম্পন্ন করেন। অন্ত্যেষ্টির আগে প্রবীণ এই অভিনেতাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 8টি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস, TCS, উইপ্রো এবং HCL। বাকি সংস্থাগুলি হল কগনিজেন্ট, ক্যাপজেমিনি, মাইক্রোসফট এবং অ্যাডোভ। মার্কিন শ্রম দপ্তরের আধিকারিক কিথ সন্ডারলিং জানিয়েছেন, কোম্পানিগুলির বিরুদ্ধে তদন্তের প্রেক্ষিতেই এই স্থগিতাদেশ, যদিও এটি মূলত PERM আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। এর ফলে H-1B ভিসা বা গ্রিন কার্ড সরাসরি বাতিল হয়ে যাবে না। সৌদি আরবের রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, নজরান বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমানঘাটিকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। সৌদি তেল শোধনাগার ও বিমানবন্দরগুলিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে হুথিরা সেখানকার কর্মীদের এসব এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে। জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

0: আজ বিশ্ব ডাক দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হবে। 1969 সালে জাপানের টোকিওতে ইউপিইউ কংগ্রেসের প্রস্তাবে 9 অক্টোবর দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির JSCA আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু হবে 7:00। ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFA শিল্ড ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ম্যাচের 45 মিনিটে মোহনবাগানের হয়ে সমীর জেলকোভিচ একমাত্র গোলটি করেন। এই নিয়ে 22 বার IFA শিল্ড খেতাব জয় করল মোহনবাগান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে শক্তিশালী করেছে বলে গতকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম পর্বের উদ্বোধনী ভাষণে বলেন প্রধানমন্ত্রী। GST কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের উপর ঊর্ধ্বসীমা নির্ধারণে অনুমোদন দিয়েছে। খবর শেষ হল, এরপরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন লাল কাকুরে মাটিতে ফুল চাষ। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সর্বভারতীয় কৃষি গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর তাপস কুমার চৌধুরী।
1: লাল কাকুরে মাটি এলাকাতে ফুল চাষ নিয়ে তেমন কিছু এর আগে কিছু আমরা চাষিভাইদের আগ্রহ প্রকাশ দেখিনি, কিন্তু এখানেও যথেষ্ট ফুল চাষের সম্ভাবনা রয়েছে। যেমন ফল এবং সবজি চাষ হয়, এখানে গরমকালে জলের অভাব, কিন্তু বর্ষাকালে জল মোটামুটি, বৃষ্টি ভালোই হয়, যদিও ইরেটিক রেইনফল তবুও কিন্তু বৃষ্টি ভালোই হয়। শীতকালে জলের মোটামুটি পাওয়া যায়। তো বর্ষাকাল এবং শীতকালে এই দুটো সময়ে কিন্তু লালকা মাটি এলাকাতে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের পশ্চিম পাট, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের কিছু অংশে, প্রায় এখানে 70-72 ব্লক রয়েছে, যে ব্লকে আমরা বলি পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ, যে ব্লকের মধ্যে রয়েছে, সেই ব্লকগুলোতে বর্ষাকালে এবং শীতকালে আমরা ফুল চাষ করতে পারি। এবারে আমরা কি ফুল চাষ নিয়ে ভাবব, সেটা হল বিশেষ করে বর্ষাকালে এখানে গাঁদা ফুলের চাষ এবং গ্র্যাডুলাস, যেটাকে আমরা বৈজন্ত বলি, এর চাষ কিন্তু করা যেতে পারে। যে সময়ে পাঁশকুড়া এবং নদীয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গাঁদা ফুলের চাষ করেও তারা কিন্তু ভালো ফুল দিতে পারে না, কিন্তু এই লাল কাকুরে মাটি এলাকাতে বর্ষাকালে ফুল চাষ করলে, গাঁদা ফুলের চাষ বিশেষ করে করলে, এই ফুল কিন্তু চাষি ভাইরা অনেক লাভজনক হবে। যেখানে ধান চাষ ভালো হয় না বা ভালো হলেও ফলন সেরকম হয় না, তো সেদিক থেকে কিন্তু ধান চাষের বদলে মাঝারি উঁচু জমিতে এই গাঁদা চাষ করা যেতে পারে। এক্ষেত্রে চাষি ভাইদের বলবো যে চারা তারা সংগ্রহ করে নিজেরা বাড়িতে মেনটেন করুন এবং সেখান থেকে কাটিং করে কিন্তু চারা ওনারা করতে পারেন। আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দুখানা জাত বেরিয়েছে গাঁদার, যেটা সারা বছরই ফুল দেয়। এমন জাত হল বিধান বাসন্তী এবং বিধান গোল্ড, একটা হচ্ছে কাঁচা হলুদ আর হচ্ছে পাকা হলুদ, দুটো রঙের। এই দুটো গাঁদার চাষ কে মাথা ওই যে ডগ আছে ডগকে কেটে চাষ করা যেতে পারে। এছাড়াও বৈজন্ত যেটা বললাম, এর চাষও কিন্তু বর্ষাকালে ওই লাল কাকুরে মাটি এলাকাতে করা যেতে পারে। এবার আসে শীতকাল, শীতকালে গাঁদা চাষ করা যেতে পারে, কিন্তু যেহেতু বাজার দর ভালো থাকে না গাঁদার শীতকালে, সেই জন্য আমি বলবো অত কষ্ট করে ওইসব এরিয়াতে গাঁদা চাষ না করাই ভালো। কিন্তু শীতকালে চন্দ্রমল্লিকার কিন্তু ডিমান্ড খুব থাকে, কারণ ওই সময় বিয়ের একটা ফেস্টিভ্যাল চলতে থাকে, যার ফলে চন্দ্রমল্লিকার কিন্তু চাষ লাল কাকুরে মাটি এলাকাতে শীতকালে করা যেতে পারে। এবং সেটা কিন্তু ওপেন ফিল্ডে, কোনো পলিহাউসের দরকার হবে না, এবং সেখানে আমরা দেখেছি যে বিঘে প্রতি 50-60,000 টাকা খরচা করে 1.5-2 লক্ষ টাকা পর্যন্ত 3-4 মাসের মধ্যে চন্দ্রমল্লিকা চাষে চাষি ভাইরা লাভ পেতে পারেন। শুধু তাই নয়, যদি দেখা যায় যে ভালো মাটি একটু আছে, যেখানে ধরুন দোআঁশ মাটি, জলসেচ ব্যবস্থা মোটামুটি দেওয়া যাবে, সেই সব জায়গাগুলোতে আমরা গোলাপ চাষ করতে পারি। কারণ লাল মাটি কাকুরেতে সবচেয়ে বেশি ভালো গোলাপ হয়, যে গোলাপটা আমরা নদীয়া বা পাঁশকুড়ায় দেওয়াতে হয় তার তুলনায় কিন্তু ওই মাটি এলাকাতে আমাদের গোলাপটা অনেক কোয়ালিটি অনেক বেটার হয়। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা দেখেছি যে গরমকালে জল পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা বলবো যে গরমকালে আমরা ওই 3 মাস ওই গাছ থেকে কোনো ফুল নেব না, বাকি তো 9 মাস আমরা ওখান থেকে ফুল নিতেই পারি। সেক্ষেত্রে আমরা ওই লাল কাকুরে মাটি এলাকাতে আমরা গোলাপ চাষ করতে পারি। ইদানিংকালে অনেকে আমি দেখেছি যে বাঁকুড়াতে হুড়া ব্লক আছে বা বিষ্ণুপুরের আশেপাশে অনেক চাষি ভাইরা কাজ চাষ শুরু করেছেন, এবং শীতকালে আমরা অনেক সিজনাল ফ্লাওয়ার যেগুলো বাজারে খুব পাওয়া যায় কাঠ ফ্লাওয়ার হিসাবে, যেমন ধরুন মোরগ ঝুঁটি বা গোল্ডেন রড, গরমকালে এই ধরনের ফুল কিন্তু আমরা এই লাল কাকুরে মাটি এলাকাতে করতে পারি। এই চাষের জন্য যে প্রয়োজনীয় বিভিন্ন রকমের জাত, সেই সব জাত কিন্তু পেতে হলে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে হবে এবং এখান থেকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নেওয়ার পর গিয়ে এই চাষগুলো এইসব এরিয়াতে করতে পারলে চাষি ভাইরা অনেক উপকৃত হবেন এবং লাভবান হবেন। এবং শুধু তাই নয়, বিশেষ করে আপনাদের এইসব এরিয়াতে বড় বড় বাজার রয়েছে, বিশেষ করে টাটার বাজার রয়েছে, ঝাড়গ্রামের বাজার রয়েছে, আসানসোলের বাজার রয়েছে, দুর্গাপুরের বাজার রয়েছে, বড় বড় বাজার রয়েছে, যে বাজারগুলোতে আপনারা ফুল রেগুলার দিতে পারেন। কারণ কি হয়, ফুল চাষ শুধু যে অল্প একটুকু জায়গাতে করলে হবে না, কারণ বেশি এরিয়াতে করতে হবে, কারণ ট্রাকে করে নিয়ে যেতে হবে এবং একটা মার্কেট ডেভেলপ করতে হবে। সেই ক্ষেত্রে বলবো যে চাষী ভাইরা যদি সংঘবদ্ধভাবে একটা ছোট মৌজাতে চাষ করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওনারা লাভবান হবেন, একা একা করে চাষ করে লাভ করা সম্ভব নয়।
0: শুনছিলেন লাল কাঁকুড়ে মাটিতে ফুল চাষ, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সর্বভারতীয় পুষ্প গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর তাপস কুমার চৌধুরী।
2: এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির কিছু জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কিছু জায়গায়। এক সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্র বিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো। সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।

আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পুজোর গান।

0: আপনার স্বাস্থ্য।
1: অনুষ্ঠানে আজ শুনবেন উৎসবের সময় সচেতনতা, বলছেন চিকিৎসক শর্মিলা গুপ্ত।
2: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, যে কোনো উৎসবই খুব আনন্দের। তবে উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সবার জন্য নিরাপদ ও কল্যাণকর হয়। তাই উৎসবের দিনগুলিতে আমাদের সচেতনতা বজায় রাখা অত্যন্ত জরুরি। উৎসবের আমেজে অতিরিক্ত তেল মশলাযুক্ত বা অস্বাস্থ্যকর বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আর যদি কিছু বাইরের খাবার খাওয়া হয়েও যায়, সেক্ষেত্রে নিজের সাথে ও বাড়িতে কিছু ওষুধ মজুত রাখুন, যেমন গ্যাসের ট্যাবলেট, বমি রোধ করার ট্যাবলেট, পেট খারাপ হলে অ্যান্টিবায়োটিক, প্রিবায়োটিক, প্রোবায়োটিক এবং হজমের সিরাপ প্রভৃতি। জরুরি প্রয়োজনের জন্য সাথে কিছু ওষুধ ও ফার্স্ট এড কিট রাখুন। যদি প্রেশার, সুগার অর্থাৎ ডায়াবেটিস অথবা হাঁপানি রোগ অর্থাৎ অ্যাস্থমা প্রভৃতি রোগ থাকে, তাহলে সাথে প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ এবং ইনহেলার রাখতে হবে। যদি হঠাৎ রাস্তায় সুগার ফল করার মতো পরিস্থিতি হয়, তাহলে সেই সময়ের জন্য মিষ্টি, লজেন্স, চিনি এবং সাথে সুগার মাপার যন্ত্র বা গ্লুকোমিটার ক্যারি করতে পারেন। কোনো খাবারে অ্যালার্জি থাকলে সেই খাবারটি এড়িয়ে চলুন। ছোট বাচ্চাদের বাইরের খাবার বেশি না দেওয়াই ভালো। এছাড়া বাচ্চাদের বাইরের জল দেবেন না, প্রয়োজনে বাড়ির জল ক্যারি করবেন। অপরিচ্ছন্ন খাবার ও জল থেকে এন্টেরিক ফিভার বা টাইফয়েড, কোলেরা, অপরিচ্ছন্ন খাবার থেকে ফুড পয়জনিং, ডিসেন্ট্রি প্রভৃতি রোগ হতে পারে। যদি হার্ট ফেলিওর, মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ যে কোনো রকম হার্টের রোগ থাকে, তাহলে খুব জোরালো শব্দ, অতিরিক্ত ভিড়, অতিরিক্ত হাঁটাচলা অর্থাৎ অতিরিক্ত এক্সার্শন এড়িয়ে চলুন এবং সাথে হার্টের ওষুধ পারলে ক্যারি করুন। আপনার যদি কোনো সংক্রামক রোগ থাকে, তবে ভিড় এড়িয়ে চলুন, কারণ আপনাদের থেকে রোগটি অন্য মানুষজনের মধ্যে ছড়িয়ে যেতে পারে। যেখানে সেখানে আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন, নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করুন, কারণ নোংরা আবর্জনা পড়ে থাকলে প্রচুর মাছির উপদ্রব হয় এবং এর থেকে মাছিবাহিত রোগ বেড়ে যেতে পারে, ফলে মানুষের পেট খারাপ হওয়া, কলেরা প্রভৃতি রোগের প্রকোপ বাড়তে পারে। তাই চারিদিকের পরিবেশকে পরিষ্কার রাখুন। দুর্গাপূজায় অবশ্যই সকলে আনন্দ করবেন, কিন্তু কিছু টেস্ট পুজোর আগে করে নিতে পারেন যদি কোনো রকম রোগের লক্ষণ দেখা যায়। পুজোর সময় ভিড়ের মধ্যে যদি হঠাৎ বুকে ব্যথা শুরু হয়, সেক্ষেত্রে নাইট্রেট গ্রুপের ওষুধ অর্থাৎ আইসোসর্বাইট ডাইনাইট্রেট সঙ্গে সঙ্গে জিভের তলায় রাখতে হবে এবং ব্লাড প্রেশার চেক করিয়ে নিতে হবে কাছাকাছি কোনো ওষুধের দোকান বা ক্লিনিক থেকে। এক্ষেত্রে ইসিজি 12 লিডস এবং ট্রপ আই টেস্টগুলি করিয়ে নিতে হবে। এছাড়া যাদের 55 বেশি বয়স, তারা কিছু রুটিন টেস্ট যেমন সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিক অ্যাসিড, ভিটামিন ডি, সিবিসি প্রভৃতি করিয়ে নিতে পারেন এবং কোনো রিপোর্ট যদি খারাপ আসে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পূজার সময় মদ্যপান, ধূমপান প্রভৃতি থেকে নিজেকে বিরত রাখুন। গাড়ি আস্তে চালান এবং মদ্যপ অবস্থাতে একেবারেই গাড়ি চালাবেন না। আপনার আনন্দের কারণে যেন অন্যের কোনো ক্ষতি বা অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখুন। অর্থাৎ উৎসবের সময় সচেতন থাকুন, সুস্থ থাকুন এবং খুব আনন্দ করুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন উৎসবের সময় সচেতনতা।

0: বলেন চিকিৎসক শর্মিলা গুপ্ত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: হ্যালো হ্যালো হ্যালো,
3: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
4: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
3: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
4: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
4: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: smile. It is the key that fits the lock of everybody's heart. Anthony J. D'Angelo. Anthony J. D'Angelo. কি বলছেন? বলছেন স্মাইল, হাসো। কারণ কি? কারণ প্রত্যেকের কাছে এমন একটি তালা আছে যে তালাগুলি তোমার কাছে থাকা একটি মাত্র চাবি দিয়েই খুলতে পারো। প্রত্যেকের কাছে থাকা সেই তালাখানি হলো হৃদয় নামক তালা, আর তোমার কাছে থাকা চাবিখানি হলো হাসি। তোমার হাসিতে তুমি প্রত্যেকের হৃদয়ের তালা খুলতে পারো, তাই হাসো, তাই স্মাইল। আসুন একটা সুন্দর হাসি দিয়ে জয় করি সবার মন, অন্তত মন ভালো করার প্রয়াসটুকু তো রাখতে পারি, তাই না? সুপ্রভাত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের।
1: আসা যাক আজকের দিনের কথায়। আজ 9ই অক্টোবর, কালী কিঙ্কর সেনগুপ্তর জন্মদিন আজ। প্রখ্যাত সাহিত্যিক, সমাজসেবী ও চিকিৎসক কালী কিঙ্কর সেনগুপ্ত ছাত্রজীবনে রসিকমোহন বিদ্যাভূষণের কাছে বৈষ্ণব সাহিত্য ও দর্শন এবং বেদান্ত অধ্যয়ন করেন। এমএ, এমবিবিএস ও ডিটিএম পাশ করে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। নিজের হাতে গড়ে তোলা স্বেচ্ছাসেবক দল নিয়ে তিনি স্বদেশী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। স্বাধীনতা ও হরিজন আন্দোলনকে ভিত্তি করে রচিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ মন্দিরের চাবি। এটি প্রকাশিত হওয়া মাত্র ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে। সুচিকিৎসক হিসাবে কালী কিঙ্কর সেনগুপ্ত বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলিকাতা শাখার তিনি অন্যতম প্রতিষ্ঠাতা, ক্যালকাটা মেডিকেল জার্নাল ও মেডিকেল রিভিউ পত্রিকার সম্পাদক ছিলেন। দরিদ্র বান্ধব ভাণ্ডারের

0: প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে এর সঙ্গে যুক্ত যক্ষ্মা হাসপাতাল, মাতৃনিকেতন, শিশু কল্যাণ কেন্দ্র ও পাঠাগার দীর্ঘ ২৫ বছর ধরে তিনি পরিচালনা করেন। শিক্ষা সংস্থা ও শ্রীবিদ্যা নিকেতনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন কালীকিঙ্কর সেনগুপ্ত। কলিকাতা সাহিত্যিক নামে সাহিত্য সভার প্রতিষ্ঠাতাও ছিলেন কালীকিঙ্কর সেনগুপ্ত। বাংলা, ইংরেজি ও সংস্কৃতে তাঁর পাণ্ডিত্য ছিল। তাঁর চেষ্টায় লুপ্ত বঙ্গ সাহিত্য সম্মেলন পুনরুজ্জীবিত হয়। সাহিত্য সংস্থা রবিবাসর, সাহিত্য তীর্থ, পূর্ণিমা মিলন, নিখিল ভারত বঙ্গভাষা প্রসার সমিতি, বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সঙ্গীতজ্ঞ ও গীতিকার হিসেবেও তার খ্যাতি ছিল। তাঁর রচিত গ্রন্থ রবীন্দ্র বৈজয়ন্তী, শ্যাম নটরাজ, মাতামহের দিনলিপি, প্রাইস অফ এ সংক, কালচারাল হেরিটেজ অব বেঙ্গল প্রভৃতি, চিকিৎসা, সাহিত্য চর্চা, সঙ্গীত চর্চা ও দেশ সেবা, সমাজ সেবা ও বিভিন্ন সাহিত্য সংগঠনের কাজে তিনি আত্মনিয়োগ করেছিলেন। ১৮৯৩ সালের ৯ অক্টোবর কালীকিঙ্কর সেনগুপ্ত জন্মগ্রহণ করেন।
1: স্মরণ করব আজ দ্বিজেন্দ্র কুমার সান্যাল মহাশয়কে। দ্বিজেন্দ্র কুমার সান্যাল প্রখ্যাত সমাজবিজ্ঞানী এবং সাংবাদিক। ছাত্রজীবনে কৃতিত্বের জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণাবৃত্তি ও স্বর্ণ পদক লাভ করেন। পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পাঠের সূচনা করেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠিত হলে তিনি এর ডিরেক্টর নির্বাচিত হন। বহু প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ১৯৭০ সালে ৯ অক্টোবর আজকের দিনে দ্বিজেন্দ্র কুমার সান্যালের জীবনাবসান হয়। প্রাত্যহিক দেশবন্দনা।

0: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে। এখন জানিয়ে দিই আজকের অনুষ্ঠান সম্পর্কে। আচার্য প্রফুল্ল চন্দ্র রোডের রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি বিডিং রুমের রায়া দেবনাথ হলে স্বর্ণযুগের গানের আসর কোন সে আলোর স্বপ্ন নিয়ে বিকেল 5:30 থেকে। তাই আপনাদের একটু সময় করে, যাতে সময় হবে এই অনুষ্ঠানে চলে যেতে পারেন।
1: প্রাত্যহিকের চিঠির ঝাঁপি খোলা যেতেই পারে, তবে তার আগে জানিয়ে দিই অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, আশ্রয়ে। অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষ প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়, আশ্রয়ে। আমাদের ইমেল আইডি chithirjhampi.air@gmail.com, chithirjhampi chithirjhampi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকে প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স কলকাতা 700001। অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, আশ্রয়ে।
0: প্রথম পক্ষের বিষয় ছিল পূজোর সাজ। প্রথম চিঠি পাঠিয়েছেন কনক চক্রবর্তী, দেশবন্ধুপাড়া, জলপাইগুড়ি। সুপ্রিয় প্রাত্যহিকী, আকাশের নীল দরিয়ায় সাদা মেঘের ভেলা, শিউলি শালুক পদ্ম সাজায় মায়ের বরণ ডালা, কাশফুলেরা চামর দোলায় মায়ের আগমনে, আসছে পুজো ভাসছে সবাই আনন্দ আহ্বানে, সাজছে প্রকৃতি সাজছে বহিরঙ্গ, প্রাণ চঞ্চল গ্রাম শহর রাস্তাঘাট দোকানপাট, নারী পুরুষ শিশুরাও সেজে ওঠায় মাতোয়ারা, আভিজাত্যের মোড়কে ব্যতিক্রমী নই আমিও, সাঁজবেলার আলো ঝলমলে শহর দেখব বলে প্রতিদিন ব্যালকনিতে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায় রাস্তার একপাশে ভূতের মতো দাঁড়িয়ে থাকা ছাতিম গাছটা। আজ মনে হলো একটা উগ্র মিষ্টি গন্ধে চারপাশ ছেয়ে গেছে, ফুলে ফুলে সেজে উঠেছে সপ্তপর্ণী। এক মুহূর্তে মনটা কেমন এলোমেলো হয়ে গেল। অবজ্ঞার পাত্র বলে যাকে দূরছাই করি, আজ সেই তো আমার কোণঠাসা প্রকৃতির এক মুঠো আকাশ। বাকি সবটা ঢেকে গেছে সভ্যতার আলো ঝলমল সাজে। মনে হল যদি এই পুজোয় আভিজাত্যের খোলস ছেড়ে নিজের ইচ্ছে মতো সেজে উঠি, কৃত্রিমতার জঞ্জাল সরিয়ে খুঁজে নিই একরাশ ভালোবাসা, মাটি থেকে কুড়িয়ে নিই একমুঠো বকুল ফুল, তাকিয়ে থাকি সেজে ওঠা কচুরি পানা ফুলের মখমলি সৌন্দর্যে, অথবা মজে যাওয়া খাল বিল পুকুর থেকে পানিফল তোলায়,

0: জোর ভিড়ে রাস্তার দুপাশে ফুটপাতের দোকানগুলোর সামনে উবু হয়ে বসে দরদস্তুর করে শখের জিনিসগুলো কিনে নি শপিং মলে যারা ব্রাত্য। কিন্তু হায়, ফ্ল্যাট বাড়ির সংকীর্ণ আওতায় নিজেকেও যে বেঁধে নিয়েছে সভ্যতার বেড়া জালে, আভিজাত্যের তকমায় ও সব আজ বেমানান। তবে ইচ্ছেগুলোও আর বেশি দিন থাকবে না, হারিয়ে যাবে ছাতিম, খাল, বিল, মজা পুকুর। বড় বড় ম্যানশন আভিজাত্যের ডানা মেলবে, সে জুড়বে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে। আর তারই আড়ালে আমার ইচ্ছের মতোই প্রকৃতিও হারাবে তার সাজ। প্রগতির পথে যে এগিয়ে যেতে হয়, থমকে দাঁড়ালে চলে না। লিখেছেন কনক চক্রবর্তী, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ি থেকে।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: তপন রায়চৌধুরী, সৈনিকনগর পোস্ট, জগন্নাথপুর, বারাসাত, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন। ভরা বাদরের শেষে শরতের আশ্বিন নিয়ে আসে রোদ্দুরে চাঁপা ফুলের রং, হাওয়া উঠে শিরশিরিয়ে। গ্রামের প্রান্তে নদীর ধারে অনাবাদি জলো জমিতে বেড়ে ওঠা রাশি রাশি কাশফুলের গোছা দোল খায়। শিউলির ডাল থেকে ঝরে পড়া গোছা গোছা শিউলি ফুল অন্ধকুলবধূ ডাক দেয় তার চপল ঠাকুরজিকে, আসতে একটু চল না ঠাকুরজি। সর্বত্র যেন মায়ের ঠান্ডা হাতের পরশ। এই তো প্রকৃতির প্রকৃত পুজোর সাজ। সেজে ওঠে মানুষের মন, চন্দন চর্চিত সোনালি রোদ, দূর আকাশে সাদা মেঘের ভেলা, ইচ্ছে করে কোথাও দূর দূরান্তে কাটিয়ে আসি পুজোর ছুটি। ঘরের মধ্যে চাপা আলোচনা, এবার আর দীঘা কিংবা দার্জিলিং নয়, এবার আন্দামান। মনের সাজে পারদ জড়িয়ে সম্মতি দেয় সবাই। এদিকে গ্রামের এক হতদরিদ্র বিশু ঠাকুরের রাঙা বউ আবদার করে স্বামীর কাছে, সালনা গো, পূজোর কটা দিন বেরিয়ে আসি নদীর বাড়ি, মাত্র দুদিন থাকব, পুজো মেলা হয় প্রত্যেক রোববার, যাওয়া তো? বাণিজ্যের চটুল বিজ্ঞাপনে খবরের কাগজের ভাঁজে রাখা লিফলেটে সন্ধান পায় কলেজ পড়ুয়া অষ্টাদশী দামি হলুদ শাড়ির। অমনি মার কাছে আবদার, এটা আমার চাই চাই, অষ্টমীর দিন পরব। স্কুল পড়ুয়া ছোট্ট ভাইটা অমনি এসে মিচকি হাসে, সজলদা বলেছে বুঝি। গ্রামের বৃদ্ধ ভবা চ্যাটার্জি তার মেয়েকে এনে দেয় সস্তা তাঁতের শাড়ি, লাল রঙের, তাতেই মেয়ের সে কি আনন্দ। এসবই তো পুজোর সাজ, প্রত্যহে কি পুজো চলে যায়, নাওয়া খাওয়া, কাজে যাওয়ার নিয়ম মাফিক দিনগুলি আমাদের করে তুলে আবার গতানুগতিক। আধুনিকতার রোষা নলে হারিয়েছে নগর সংকীর্তন, হারিয়েছি সোনালী দিগন্ত। বেঁচে থাক না প্রকৃতির পুজোর সাজ। পূজোর সাজ আমাদের মননে, আমাদের বেশভূষায়, চলনে বলনে। দীর্ঘজীবী হোক তারা, ঘুরে ঘুরে আসুক বছরে বছরে আমাদের প্রতি স্তরে জীবনের আনাচে গানাচে। তপন রায়চৌধুরী চিঠি লিখলেন সৈনিক নগর জগন্নাথপুর বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: পরের চিঠি সমীর দুয়ারি গ্রাম ও ডাক কুশদীপ পত্র সায়ের বাঁকুড়া থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। শরতের হিমের পরশ গায়ে মেখে যখন শিউলির ডালে কুঁড়ি ভরে আসে, ঘাসের আগায় শিশিরের রেখা রবির কিরণে ঝিলিক দেয়, তখনই আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আশ্বিনের শারদ প্রাতে বেজে ওঠা আলোকমঞ্জরি, যখন ধ্বনিত হয় গ্রাম থেকে শহর, গলি থেকে রাজপথ, ক্ষুদ্র কুটির থেকে সুরম্য অট্টালিকা, আপামর বাঙালিও সেজে ওঠে পুজোর সাজে। আর সেই পুজো আসার অনুভূতি সবার হৃদয়ে শুধু যে দোলা দিয়ে যায় তাই নয়, সব দুঃখ বেদনা আর অপ্রাপ্তি ভুলিয়ে মনকেও রাঙিয়ে দিয়ে যায় পুজোর রঙে। তাই তো অতিবৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার ব্যথা লুকিয়ে রেখে গ্রামের কৃষকটি টাকা ধার করেও তার কন্যা রত্নটির পুজোর সাজ সম্পূর্ণ করার প্রচেষ্টায় রত থাকে। আবার শহরের দোকানে কাজ করা যুবক কর্মচারীটি সপ্তাহান্তে পাওয়া মজুরির সামান্য অংশও জমিয়ে রাখে পুজোর দিনগুলিতে বন্ধুদের সঙ্গে নানান প্যান্ডেল আর আলোকসজ্জা প্রত্যক্ষ করবে বলেই। অন্যদিকে পুজোর সঙ্গে যুক্ত নানান শিল্পীরা সারাটি বছর অপেক্ষা করে থাকে তাদের নিজস্ব উদ্ভাবনী কৌশল দ্বারা সৃষ্ট নিত্য নতুন পুজোর সাজ উপহার দিয়ে নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাতে। তাই শুধুই দামি পোশাক পরিচ্ছদ আর বহিরাবরণের চাকচিক্য নয়, সাধ্যের মধ্যে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা যেমন সত্যিকারের পুজোর সাজ হওয়া উচিত, তেমনি তা মনির অনাবিল আনন্দের বহিঃপ্রকাশ ঘটানোর মাধ্যমও হোক সবার জীবনে। কি বলো প্রাত্যহিকী? লিখেছেন সমীর দুয়ারি গ্রাম ও ডাক কুশদীপ পত্র সায়ের বাঁকুড়া থেকে।
3: বাঁকুড়ার পর আসা যাক কলকাতার চিঠিতে। ডাক্তার স্বপন কুমার গোস্বামী, 39/16A গোপালনগর রোড আলিপুর কলকাতা 27 থেকে লিখছেন। কারো বরাতে ডুরে শাড়ি, কারো বেনারসি তাঞ্চই, বাজার দরের চড়া সুরে সে আগমনী গান কই। কয়েক দশক আগে এই ছড়াটি লিখেছিলাম এক পত্রিকায়। শৈশব ও যৌবনে দারিদ্র্যের কষাঘাতে অপ্রাপ্তির বেদনায় হয়তো এই লাইনকটি নিবিড় আগায় এসেছিল। পাঁচের দশকের খবরের কাগজের পাতা জোড়া বিজ্ঞাপনে পুজোয় চাই নতুন জুতো দেখে মনে হতো পুজোতে নতুন জামার সঙ্গে নতুন জুতো না পরলে পুজোর স্বাদ সম্পূর্ণ হবে না, এ কেমন কথা। আমরা তো একটা ছিটের জামা, আজকের ভাষায় 100% কটন, আর ইজের কিংবা আর একটু বড় হলে হাফ প্যান্ট পেলেই বর্তে যেতাম। সেই আমলে পল্লী বাংলার আর্থসামাজিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বেশিরভাগ বাড়িতেই বাপ মায়েরা তাদের সন্তানদের একটা সুতোও কিনে দিতে পারতেন না। পরবর্তী

অশোকে, আমি আমার সামর্থ্য অনুযায়ী মঙ্গলাহাট থেকে শিশুদের জন্য কিছু জামা প্যান্ট ও ফ্রক কিনে হস্টেল থেকে পুজোয় বাড়ি যেতাম। খোলা জানালার ধারে বসে দেখতাম পার্শ্ববর্তী গ্রাম কাঠগোড়া, গৌরীপুর এসব এলাকা থেকে কঙ্কাল সার শিশুর দল আমাদের গ্রামে দুর্গা ঠাকুর দেখতে আসত, খালি গায়ে, নতুন ইজের পরে, বা ইজের ছাড়াই জামা গায়ে চড়িয়ে। আমি বসে বসে তাদের গায়ে তুলে দিতাম যার যেটার অভাব ছিল, জামা বা প্যান্ট বা ফ্রক। প্রয়োজনীয় পরিধেয় পেয়ে তাদের পুজোর সাজ সম্পূর্ণ হতো, মনে খুশির জোয়ার বয়ে যেত। আমাদের পুজোর সাজ বারোয়ারি তলার প্রতিমাকে ঘিরে, সারা বছর অবহেলায় পড়ে থাকা চারচালা পরিষ্কার হতো তখন, সামনের মাঠের ঘাস চাঁচে ত্রিপল চাপিয়ে প্যান্ডেল হতো, বাড়ি বাড়ি ঘুরে মেয়েদের শাড়ি চেয়ে এনে ঠাকুরের মণ্ডপ সজ্জা করা হতো রাত জেগে, হ্যাজাক ডেলাইটের আলো বৃত্তে ছেলেদের লুকোচুরি খেলায় পুজোর সাজ বিকশিত হতো তখন। জাগে সুন্দর, জাগে নির্মল, জাগে আনন্দময়ী। ডাক্তার স্বপন কুমার গোস্বামী, গোপালনগর রোড, আলিপুর, কলকাতা থেকে এই সমাজের এমন একটা চিত্র আমাদের দেখালেন যেখানে পুজোর সাজ মানে একটা ইজের, একটা সুতির ফ্রক বা একটা লাল গামছা, বিষ্ণুপদ মান্নার সেই গানখানির মতো।

0: সুব্রত পাল, গ্রাম পোস্ট, খড়গ্রাম জেলা মুর্শিদাবাদ থেকে লিখছেন। প্রিয় প্রাত্যহিকে, আমরা যারা ভোর ভোর ঘুম থেকে উঠি, প্রায় প্রতি প্রভাতে, বিশেষ করে বর্ষার ক্লান্তির পর, পূব আকাশে আলোর কুড়ি দেখতে অভ্যস্ত, তা প্রতিক্ষণে রোদ ফুল হয়ে ফোটে আর আলোর রাজ্যে রোদ রেণু ছড়িয়ে পড়ে। এই শরতে সূর্য উদয় থেকে অস্ত অবধি নানা বয়সের রোদ সারাদিন প্রকৃতির উঠোনময় হাঁটাহাঁটি করে এবং দিনকে দিন দিব্যি সে সোনা রং নিয়ে পাকে। শরৎকাল কাশ, শিউলি, শাপলা, পদ্ম ফুটিয়ে ভোরের শুদ্ধ শিশির মেখে সেজে ওঠে পুজোর সাজে। নীল শামিয়ানা টাঙাতে ব্যস্ত হয়ে পড়ে উদার আকাশ, পেজা তুলো মেঘ পাখা মেলে ওড়া উড়ি করে নীলিমার কোলে। আমার মা ক্ষুধা হজমের এক আস্ত উদাহরণ। প্রায় পাঁচ দশক আগে ছোট্ট ছেলেটি আবদার করেছিল, পুজো আর কদিন বাকি, আমাকে এবার একটা ইংলিশ প্যান্ট কিনে দিও মা। মা ঘর গৃহস্থালি পুজোর পোশাক, ওর মধ্যে একটু ভালো খাওয়া দাওয়া এসব নিয়েই ভাবছিলেন। ছেলেটির কি দুর্ভাগ্য, সেবার দুর্গাপুজোর দিন কয়েক আগে সপ্তাহ জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আমাদের ফালি জমির আতপাকা ধান বহু যুদ্ধের পর জলকাদায় শুয়ে পড়ল। পুজোর খরচ, সাজ পোশাক, ভালো মন্দ খাওয়া ঝড়ে সব তছনছ করে দিয়ে গেল। এখন পোশাক পরা, সাজসজ্জার কত বৈচিত্র্যময় পরিবেশ গড়ে তুলেছে মানব সমাজ। উৎসব, পুজো পার্বণ, বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ শান্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে পোশাক সাজসজ্জার কত ভিন্নতা। তবে বাঙালির পুজোর সাজে যে নিজস্বতা ও ঐতিহ্য রয়েছে তা চির অমলিন। সময়ের দেওয়ালে পেরেক্ষে ঝুলতে থাকে কত মন খারাপের স্মৃতি। এখন আমাদের কত খাবার, পোশাক, সাজসজ্জার সরঞ্জাম, অথচ এরপর বহু বাক্য রয়ে গেছে। এখন পুজো এলেই মাঝরাত্রে মাকে ডাকি, মা এই তো তোমার পুজোর পোশাক, সাজো, আর আমাকে তোমার সেই ক্ষুধা ভিক্ষা দিও, তোমার চড়া সুদে সঞ্চিত ক্ষুধায় এক মুঠো ভাত খেয়ে যাও। সুব্রত পাল, গ্রাম পোস্ট, খড়গ্রাম জেলা মুর্শিদাবাদ থেকে লিখেছেন।
1: পুজোর সাজ, অন্তরঙ্গে বহিরঙ্গে, স্মৃতিতে বাস্তবে, আপনাদের শব্দে শব্দে কলমের আঁচড়ে ফুটে উঠছে। দীননাথ চক্রবর্তীর চিঠি পড়ব এবারে। দুইলা হাওড়া থেকে লিখছেন, দীর্ঘ রাত্রির পর ভোরের শিউলি ঝরা সকাল, গতকাল দিনের শেষের যে ভালো লাগার আলোটুকু আগে চলে গিয়েছিল, আজকে তার খামতিটুকু মিটিয়ে দিয়ে একটু সকালেই চলে এসেছে। হয়তো এটাই ভারসাম্য, এটাই ছন্দ, সেই নরম আলোক রশ্মির অঙ্গ জুড়ে আর একজনের মধুর উপস্থিতি। কোন ধ্রুপদী চিঠিতে অক্ষরের রশ্মিতে যেমন কোনো কোনো জনের উপস্থিতি থাকে, শূন্যকে ভেদ করে ওপর থেকে নিপতিত সকালের আলোক রশ্মিতে সেই চিঠির অক্ষরগুলো এক অনাবিল প্রশান্তিতে দুলে দুলে ওঠে। চিঠির মাধুর্যের মধ্য দিয়ে আগমনের জ্যোৎস্নায় আর্দ্র চারপাশ সব কিছু, মাকড়সার দু এক গাছে সূক্ষ্ম প্লাটিনাম তারে সে চিঠির সুরো মূর্ছনা ফুলঝুরির ফুলকির মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। কালো ল্যাজঝোলা পাখিটার ল্যাজ সেই ফুলকিতে দুলে ওঠে। আশপাশের গাছগুলো যখন নিথর নির্পাক, অদূরের লম্বা নারকেল গাছের পাতাগুলো কার সঙ্গে যেন ইশারায় গল্পে মশগুল। শুধু চোখে চোখে ঠোঁটে ঠোঁটে সে কথা, কত কথা ভেসে যায়, ফুল কথা, আলো কথা, মুক্ত বিহঙ্গের ডানার কথা, প্রেমিক প্রেমিকার দেওয়া প্রথম কথা, আবার মেয়ের আশার কথা, উত্তর আকাশের চাঁদের কথা, একেবারে কিউবিক ফর্মের আধা আধি চাঁদ। যদিও সে কথার মধ্যে চাঁদের মনোহারী বলয়ের কথা নেই, তেমন ফুটফুটে জ্যোৎস্নার কথা নেই, তবু আছে আছে আছে তবু আছে মেঘময় চাঁদের কথা, উল্টে পাল্টে মেঘের চাঁদের কথা কিংবা চাঁদের মেঘের কথা, আর সে কথাই ভেজে হৃদয়। পাতা ঝরার শব্দের মধ্যে আরতির কাঁসর ঘণ্টার অনুরণন, গাছে গাছে কে যেন ঝুলিয়ে দিয়েছে কাঁসর ঘণ্টা, একসঙ্গে সকলে বেজে ওঠে। বাতাসের মুখে শাঁখের উতরল, অলক্ষ্য থেকে কে যেন আবৃত্তি করে চলেছে মহিষাসুরমর্দিনীর স্তোত্র, আর ঢ্যাংকুরকুর ঢাকের আওয়াজ মনের আনাচে কানাচে কখন যে ঢুকে পড়েছে টেরই পাইনি। সে আসলে বুঝি এমনই হয়, যেগুলো এতদিন নিজের কাছ থেকে হারিয়ে গিয়েছিল সেইগুলি আবার নতুন আবেগে, নতুন ভাবনায়, নতুন উদ্দীপনায়, নতুন মননে চিন্তনে নবরাগে সেজে ওঠে সুরের রামধনুতে। দীননাথ চক্রবর্তী দুইলা হাওড়া থেকে লিখলেন।
0: রিম্পি দাস দত্ত বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকে, বহরমপুর শহরের এক চেনা গলিতে পুজোর সাজ মানেই ছিল ঝলমলে আলো, বাহারি খাওয়ার, থিম প্যান্ডেল আর নতুন জামার হইচই। বাড়ির পাশেই পুজো, মণ্ডপের দীর্ঘ লাইন, পাড়ার দাদাদের ভলেন্টিয়ার হওয়ার ব্যস্ততা, আর নামী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেই বড় হওয়া। বিয়ের পর চলে এলাম পূর্ব বর্ধমানের এক শরিকি বনিদি পরিবারে। এখানে শহরের সেই প্রাণবন্ত সাজ নেই, আছে দেবাংশী পুকুর আর দেবোত্তর জমির আয়ে পরম্পরা মেনে দেবীর অঙ্গরাগ আর মণ্ডপ সাজানোর সুপ্রাচীন প্রথা। অতীতের প্রকাণ্ড জাঁকজমক হয়তো আজ কিছুটা ম্লান, কিন্তু ঠাকুর দালানের প্রতিটি ইটের পরতে পরতে জমে আছে রাজকীয় আভিজাত্য। পঞ্চমীর থেকে নবমী অবধি শুরু হয়ে যায় নিরামিষ আহারের নিয়ম। পরিবারের সবাই মিলে রান্নাবান্না, তদারকি আর হইচই করে খাওয়া দাওয়ার মধ্যেই যেন মূল গেট টুগেদার লুকিয়ে থাকে। প্রতিযোগিতা ছাড়াই ঠাকুর দালানে চালচিত্রের ঐতিহ্য প্রতিমার স্বর্গীয় রূপেই ফুটে ওঠে আসল মহিমা। চাকচিক্য ছাড়াই ঢাকের কাঠি বাজে দিন রাত, ধুনুচি নাচে মেলে নিখাদ স্বতঃস্ফূর্ত আনন্দ। পুজোর জোগাড়, 108টি পদ্ম নিবেদন, সাজ নামলেই ধূপের গন্ধ, আর প্রদীপের শিখায় স্বয়ং মা দুর্গাকে খুব আপন মনে হয়। দশমীর দিন সকাল থেকে চণ্ডীপাঠ, সুপ্রাচীন অপরাজিতা পাঠ, তারপর দেবী প্রতিমার কৈলাস দর্শন করানো হয়। এরপরেই পরিবারের বউয়েরা একটি বরণ ডালা সাজিয়ে মা দুর্গাকে পরম ভালোবাসায় একসাথে বরণ করে নেয়। কপালে ও সিঁথিতে সিঁদুর ছোঁয়ানোর রঙিন খেলা দিয়েই পূর্ণতা পায় আমাদের দশমীর রূপ ও সাজ। একদিকে প্রাণবন্ত রঙিন রূপসী সাজ, আর অন্যদিকে বনেদি বাড়ির ভক্তিমাখা আভিজাত্য। দুটো রূপকেই আমি মনের গভীরে মেখে নিয়েছি, তাতেই আমার পূজোর সাজ পরিপূর্ণ। লিখেছেন রিম্পি দাস দত্ত, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে।

পুজোর সাজের কথা, চিঠির পাতায় পাতায় প্রাত্যহিকের চিঠির ঝাঁপিতে ভরে উঠছে তো বটেই, কিন্তু আপাতত জানিয়ে দেওয়ার সময় আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে, কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ মূলত মেঘলাই থাকবে। কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি কম। সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 98% এবং 61%।

গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে 2.6 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো রকম সতর্কবার্তা নেই। শেষ করব প্রাত্যহী কি এখানেই, তবে তার আগে আরও একবার মনে করিয়ে দিই অক্টোবর মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহী কিতে চিঠি লেখার বিষয় আশ্রয়।

0: বন্ধুরা ভালো রাখুন সকলকে, শেষ করে প্রাত্যহিক কি আজ এখানে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি নীলিমা সাতরা,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। নমস্কার।
1: নমস্কার।

0: শুনলেন প্রাত্যহিকী আকাশবাণী কলকাতা। এখন খবর। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনে সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধীর ক্ষেত্রে জরিমানার সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী নতুন এই জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুডুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে আজ আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হতে চলেছে। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের ওপর ঊর্ধ্বসীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা সহ আমেরিকার শীর্ষস্থানীয় 6 জন উদ্যোক্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছেন। এদিকে ট্রাম্প প্রশাসন 8টি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। ডিসেম্বর মাসের ইউজিসি নেট পরীক্ষায় বসার জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন শুরু হয়েছে গতকাল। সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব এতে যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের ওপর আলোকপাত করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে শক্তিশালী করেছে। প্রত্যন্ত গ্রাম এবং দরিদ্র পরিবারের শিশুরাও উন্নত শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। নতুন দিল্লির যশোভূমিতে গতকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম পর্বের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, গত 10 থেকে 12 বছরে মোবাইল ফোন কেবল আধুনিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বরং সুশাসনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উঠে এসেছে। আজকের দিনে ডিজিটাল নিরাপত্তার তাৎপর্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিপ ফেক এবং সাইবার অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, সরকার বর্তমানে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় 25 কোটি শিক্ষার্থীকে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। দীক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতের ডিজিটাল শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী।
1: ऑनलाइन एजुकेशन के लिए हमारा एक दीक्षा प्लेटफॉर्म है। कोविड के दौरान जुलाई 2022 तक इस प्लेटफॉर्म पर 500 करोड़ से ज्यादा लर्निंग सेशन और करीब 6000 करोड़ लर्निंग मिनट्स दर्ज हुए। अब हमारा प्रयास है, हमारे जितने भी डिजिटल और ऑनलाइन शिक्षा के माध्यम है उनसे करीब 25 करोड़ स्टूडेंट्स को जोड़ सके। यानी साथियों, टेलीकॉम के क्षेत्र में जो रेवोल्यूशन आई है, इसका भारत के नागरिक को सीधा सीधा फायदा हुआ है।
0: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ভারত টেলি যোগাযোগ শৃঙ্খলের সর্বশেষ পর্যায়ে উপনীত হতে চলেছে। এর ফলে এই ক্ষেত্রে নতুন উদ্ভাবনের পথ আরও প্রশস্ত হবে। তিনি গতকাল নতুন দিল্লিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের টেলি যোগাযোগের ভবিষ্যৎ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সিইও গোলটেবিল বৈঠকে ভাষণ দিচ্ছিলেন। ভারতের টেলি যোগাযোগ ক্ষেত্রে পরবর্তী পর্যায়ের রূপরেখা

0: নির্ধারণে এবং শিল্পক্ষেত্রের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী সিন্ধিয়া। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
1: 2014 में हमारे प्रधानमंत्री जी ने हमें एक विजन दिया था। उन्होंने कहा था कि भविष्य का भारत कनेक्टेड रहे, भविष्य के भारत में डिजाइन रहे और भविष्य का भारत नेतृत्व करे। प्रधानमंत्री जी के नेतृत्व में इस एक दशक में जो संपूर्ण भारत की टेलीकॉम और डिजिटल फ्रटर्निटी ने करके दिखाया है वो शायद कई और देशों को सदियों लग जाती जो 10 वर्ष की अवधि में भारत ने करके दिखाया है।
0: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী এক মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2026 কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা প্রকাশের পর তিনি বলেন, প্রস্তাবিত ওই পরামর্শপত্রে এআই এর নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, এর সুফল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের একথা জানান। কোনো করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায় বা রিকভারি, সুদ আরোপ এবং জরিমানা করা হবে। জরিমানা বা কারাবাস যে কোনো শাস্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সংশ্লিষ্ট আইনের বিচার প্রক্রিয়ার ওপর। অর্থমন্ত্রী আরও বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারে কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা বা তার থেকে কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না।
2: GST Council has recommended common standards for notices and proceedings and no notices below the prescribed monetary threshold of 10,000 rupees, including withdrawal of pending notices below the said threshold. We will not be issuing any notices for monetary threshold of 10,000 or below.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি পরিষদ অনুমোদিত নতুন জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এর ফলে সমগ্র পদ্ধতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। বিশ্ববাজারে স্লথগতির মধ্যে দেশীয় শেয়ার বাজারে গতকাল ব্যাপক নিম্নগতি লক্ষ্য করা যায়। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 1,045 পয়েন্ট পড়ে 71,593 বন্ধ হয়। জাতীয় শেয়ার সূচক নিফটিও 371 পয়েন্ট হ্রাস পেয়ে 22,232 বন্ধ হয়। সেবার সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দুটি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপ শঙ্কর লায়কের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10:00 গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুডুচেরি বিধানসভার 5টি এবং অসমের নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হতে চলেছে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। গণনা পর্বকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের 2টি কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে গণনা হবে 15 দফায়। ভারতের 42 জন প্রাক্তন বিচারপতি দেশের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেছেন, এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন কমিশন, এমনকি উচ্চতর বিচার বিভাগ এবং বিধিবদ্ধ সংস্থাগুলিও এই আক্রমণের আওতামুক্ত থাকেনি। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে মুনাফা হারের ওপর একটি ঊর্ধ্বসীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে। এই সীমা ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপির 30% মধ্যে রাখা হবে। রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের ফলে ওষুধের দাম 70% পর্যন্ত কমবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা সহ আমেরিকার শীর্ষস্থানীয় 6 জন উদ্যোক্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছেন।

করেছেন। তাদের ভূমিকাকে বিশ্বমঞ্চে আমেরিকার অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 8টি বড় প্রযুক্তি ও আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস, টিসিএস, উইপ্রো এবং এইচসিএল। ডিসেম্বর মাসের ইউজিসি নেট পরীক্ষায় বসার জন্য আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা ugcnet.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ, সহকারী অধ্যাপক বা পিএইচডির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু 7:00। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ ভোট গণনা। কলকাতা পুরসভা এলাকায় বকেয়া সম্পত্তি কর মেটাতে ফের চালু হয়েছে ওয়েভার স্কিম বা কর ছাড়ের সুবিধা। সাংসদ পদ খারিজ নিয়ে লোকসভা সচিবালয়ের প্রশ্নে জবাব দিতে আরও 14 দিন সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা। যক্ষ্মা নির্মূলীকরণে নদিয়া জেলা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। নতুন প্রজন্মের কাছে চাকে পানীয় হিসেবে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে বলে বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা জানিয়েছেন। ইস্টবেঙ্গলকে 1-0 হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন। আসি বিস্তারিত সংবাদে। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ ভোট গণনা। গণনা শুরু হবে সকাল 8টা থেকে। 2 কেন্দ্রে গণনা হবে 15 দফায়। ডাকযোগে প্রাপ্ত ব্যালটের গণনার জন্য থাকবে পৃথক হল এবং 1 জন করে গণনা পর্যবেক্ষক। রেজিনগরে ভোট গণনা হবে বহরমপুর গার্লস কলেজে। নন্দীগ্রামের গণনা কেন্দ্র করা হয়েছে কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও সংলগ্ন ভবনে। নিরাপত্তার জন্য 3 স্তরের বলয় গড়ে তোলা হয়েছে। গণনা কেন্দ্রের 100 মিটার এলাকায় কোনো যানবাহন চলাচল করতে পারবে না। গণনা কেন্দ্রের মূল ফটকে মোতায়েন থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ, আর গণনা কক্ষের প্রবেশদ্বারে দায়িত্বে থাকবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্র ছাড়া কাউকে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কলকাতা পুরসভা এলাকায় বকেয়া সম্পত্তি কর মেটাতে ফের চালু হয়েছে ওয়েভার স্কিম বা কর ছাড়ের সুবিধা। আপাতত এই প্রকল্পে আগামী 6 মাস পর্যন্ত ছাড়ের সুবিধা মিলবে। পুরভবনে গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা জানান কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে।
1: আমাদের এই স্কিমটা ভ্যালিড হবে 6 মাসের জন্য, আগামী 6 মাসের জন্য। দ্যাট ইজ আমাদের 31 মার্চ 2027। ডিপেন্ডিং অ্যাপন দ্য সিচুয়েশন আমরা ফার্দার 2 মাস এক্সটেনশন আরও দিতে পারি। এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবিলিটি যেটা লাগবে, যে বিলসগুলো প্রেজেন্টেড হয়েছে আপ টু June 30, 2026, সেই অবধি হবে। রেসিডেন্সিয়াল আর গভর্নমেন্ট প্রপার্টির ক্ষেত্রে আমরা 100% ওয়েভার দিচ্ছি অন অ্যাক্রুড ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি। কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে আমরা 70% ইন্টারেস্ট ওয়েভার দিচ্ছি এবং 99% পেনাল্টি ওয়েভার দিচ্ছি। এবং মিক্সড ইউজ প্রপার্টি, মিক্সড ইউজ মানে যেখানে রেসিডেন্সিয়ালও আছে কমার্শিয়ালও আছে, সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট ওয়েভার হচ্ছে 80% আর পেনাল্টি ওয়েভার আগেন 99%। এটা 6 মাস অবধি চলবে।
0: কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতিতে শহরে 209টি ওয়ার্ডে সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুর নির্বাচন আসন সংরক্ষণ বিধি অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক এই বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 209টি ওয়ার্ডের মধ্যে 12টি সংরক্ষিত হয়েছে তপশিলি জাতির জন্য, অন্যদিকে 70টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। খসড়া তালিকা তুলনায় চূড়ান্ত তালিকায় কিছু রদবদল হয়েছে। মালদার বন্যা ভাঙনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের 1,80,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে আংশিক ক্ষতিগ্রস্তদের 90,000 টাকা করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল মালদায় বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, মানিকচক, রতুয়া এবং ইংরেজ বাজারে মোট 24,595টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 242 কোটি টাকা দেওয়া হবে। মালদার বন্যা ভাঙনের স্থায়ী সমাধানে আইআইটি কানপুরকে ডিপিআর তৈরির দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
2: আমি কানপুর আইআইটি সাহায্য নিয়ে করব, চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি। ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ইজ অলসো কম্পিটেন্ট। আমরা একসঙ্গে কাজ করব, টাকা কোনো ফ্যাক্টর হবে না। ইনিশিয়াল 3,700 কোটি টাকার পরিকল্পনা তৈরি করা হয়েছে। লো ল্যান্ডে যে লোকজন আছে তাদেরকে উপরে তুলে আনারও ব্যবস্থা করছি, তাদেরকে জমি এবং পাকা বাড়ি দেবো, আর রিং বাঁধকে এমন করে দেবো জল ওভারফ্লো করতে পারে। প্রকৃতি সর্বশক্তিমান, কিন্তু বাঁধ যাতে না ভাঙে তার জন্য আমি চেষ্টা করব।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বর্ধমানের উল্লাসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সরসংঘ চালক মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিজেপি রাজ্য ক্ষমতা আসার পর এটি শ্রী ভাগবতের প্রথম রাজ্য সফর। 3 দিনের সফরে বর্ধমানে একাধিক বৈঠক রয়েছে আরএসএস এর প্রধানের। সাংসদ পদ খারিজ নিয়ে লোকসভা সচিবালয়ের প্রশ্নে জবাব দিতে আরও 14 দিন সময় চেয়েছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদরা। কলকাতার একটি হোটেলে গতকাল দলের সংসদীয় কৌশল নির্ধারণের বৈঠকে যোগ দিয়ে এনসিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় একথা জানান। লোকসভার যুগ্ম সচিবকে চিঠি দিয়ে 22 অক্টোবর পর্যন্ত সময় দেওয়ার আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় মহাকাশ ক্ষেত্রে সংস্কার 2020।
3: ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে 2020 সাল একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মহাকাশ ক্ষেত্রকে আরও উন্মুক্ত, বেসরকারি বিনিয়োগ বান্ধব এবং উদ্ভাবনীমুখী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছে। 2020 সালে মহাকাশ ক্ষেত্রে সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার গঠন। অন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইসরোর গবেষণা ও উন্নয়নমূলক ভূমিকা আরও শক্তিশালী করা। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পাল মনে করেন, ভারতের মহাকাশ বিজ্ঞান এখন পৃথিবীর কাছে সুপার পাওয়ার হিসেবে গণ্য হয়, যা সত্যি গর্বের বিষয়।
4: এটা গর্বের বিষয় যে ভারতবর্ষকে এখন মহাকাশ বিজ্ঞানে পৃথিবীর একটা সুপার পাওয়ার হিসেবে গণ্য করা হয়। ভারতবর্ষ চেষ্টা করছে নিজস্ব টেকনোলজির মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে। পুনের কাছে গড়ে তুলেছি পৃথিবীর সব থেকে বড় লো ফ্রিকোয়েন্সি টেলিস্কোপ। আমি আশা রাখি নিজস্ব টেকনোলজির উন্নতির মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব মহাকাশ বিজ্ঞানে।
3: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। যক্ষ্মা নির্মূলীকরণে নদিয়া জেলা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। 2025 সালের মূল্যায়নে জেলার 98টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15টি গোল্ড, 33টি সিলভার এবং 50টি ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি বর্তমানে জেলার 830 জন যক্ষ্মা রোগী পুষ্টিকর খাদ্য সহায়তা পাচ্ছেন বলে নদিয়া জেলা শাসক ডক্টর শ্রীকান্ত পল্লী জানিয়েছেন।
5: আমাদের জেলাতে যত ডিভিশন আছেন ওদের এখানে 352 লোক নিক্ষয় মিত্রা হিসাবে ভলান্টিয়ার করছেন। ওনারা ট্রিটমেন্টকে মনিটর করছেন, সঙ্গে সঙ্গে পরিষেবা দিচ্ছেন, নিউট্রিশনও দিচ্ছেন অনেক লোককে। বাট সবাইকে একটা রিকোয়েস্ট আছে, আশাদেরকে মেইনলি এই অপিল আছে, নাইবারহুড থেকে গুড নাইবার্সকে একটু আইডেন্টিফাই করে এই লিঙ্কিং আপ টিবি পেশেন্টকে অ্যান্ড নিক্ষয় মিত্রাকে লিঙ্ক আপ করলে একটা ভালো আমরা এই সামাজিক রুগ্মতাকে আর সোশ্যাল প্রবলেমকে ভালো করে ফাইট করতে পারি। তো এটা আমাদের মূল উদ্দেশ্য।
0: চিটফান্ড মামলার পরিপ্রেক্ষিতে গঠিত প্রাক্তন বিচারপতি এসপি তালুকদার কমিটির কাজকর্মের পদ্ধতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। 12 বছর ধরে এই কমিটি ঠিক কি কাজ করেছে তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন হাইকোর্টের চিটফান্ড সংক্রান্ত বিশেষ বেঞ্চ। বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ এবং বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছেন, কমিটি 24 জন কর্মী এবং 13 জন ডেটা এন্ট্রি অপারেটর থাকলেও কাজের কোনো অগ্রগতি নেই। আগামী 19 নভেম্বর পরবর্তী শুনানিতে কমিটিকে ভবিষ্যৎ পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, চা শুধুমাত্র একটি পানীয় নয়, ভারতীয় সংস্কৃতি তথা পূর্ব সমগ্র ভারতের অর্থনীতির অন্যতম ভিত্তি। চা গবেষণা সংস্থার 62তম সাধারণ সভা শেষে আকাশবাণীকে তিনি জানান, নতুন প্রজন্মের কাছে চাকে জনপ্রিয় করতে চা গবেষণা সংস্থা ও ভারত সরকার উদ্যোগী হয়েছে। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেননি। তিনি গতরাতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। আসন্ন দুর্গাপুজোয় পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামী 17 থেকে 21 অক্টোবর পর্যন্ত গভীর রাতেও ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা জানান। এদিকে মহালয়ার তর্পণের কারণে আগামীকাল চক্র রেল চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের সর্বত্রই আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ইস্টবেঙ্গলকে 1-0 হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের চ্যাম্পিয়ন। ম্যাচের 45 মিনিটে সমীর জেলকোভিজ একমাত্র গোলটি করেন। এই জয় নিয়ে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বললেন,
6: মোহনবাগান শুরুটা ভালো করেনি, ইস্টবেঙ্গল যেভাবে শুরু করেছিল তাতে তারা গোল পেয়ে যেতে পারত। যেভাবে ধীরে ধীরে মোহনবাগান খেলায় ফিরেছে আমি তার প্রশংসা করব। এটুকু বলতে পারি, দুই কোচের মহোদাসের লড়াইয়ে হাবাসকে টেক্কা দিয়েছে মানুষ।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ ভোট গণনা। কলকাতা পুরসভা এলাকায় বকেয়া সম্পত্তি কর মেটাতে ফের চালু হয়েছে ওয়েফা স্কিম। যক্ষ্মা নির্মূলীকরণে নদিয়া জেলা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
7: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত। শ্রীধারা গুপ্তের কণ্ঠে শুনবেন আজকের রবীন্দ্রসঙ্গীত।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শ্রীধারা গুপ্তের কণ্ঠে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: জানা অজানা,
3: জানা অজানায় আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক কোন ডিম ভালো। আজ প্রথম পর্ব, বলছেন অধ্যাপক প্রদীপ কুমার দাস।
4: মুরগি, হাঁস ও কোয়েল পাখির মতো পৃথিবীতে বহু প্রাণী ও পাখি আছে যারা ডিম পাড়ে। এই তালিকায় আছে কুমির, কচ্ছপ, সাপ ইত্যাদি সরীসৃপের মতো প্রাণী, জলজ মাছ, উভচর ব্যাং এবং প্রজাপতি, মৌমাছি ইত্যাদি পতঙ্গের মতো অসংখ্য পোকামাকড়ও আছে এই তালিকায়। মূলত বংশবৃদ্ধির জন্য এই সব প্রাণীরা ডিম পাড়ে। স্ত্রী পাখিদের ডিম আসলে ডিম্বাণুর সাথে যুক্ত থাকা নানান উপাদানের একটি সংহত রূপ। ডিম্বাণু মুরগির শরীরে থাকাকালীন অবস্থায় শুক্রাণুর দ্বারা নিষিক্ত হয়ে ভ্রূণ তৈরি করে, যা থেকে সৃষ্টি হয় পরবর্তী প্রজন্ম। ভ্রূণের বৃদ্ধির জন্য প্রয়োজন শর্করা, প্রোটিন, স্নেহজাতীয় নানান পদার্থ এবং খনিজ লবণের। ডিম্বাণুর সাথে যুক্ত হওয়া এই সব উপাদান কুসুম ও ডিমের সাদা অংশে থাকে, এইভাবেই তৈরি হয় একটি সম্পূর্ণ ডিম। তবে ব্যবসায়িকভাবে ডিমের জন্য পালিত মুরগি, হাঁস ও কোয়েল পাখির যেসব ডিম খাওয়ার ডিম হিসেবে বাজারে বিক্রি হয়, যা সাধারণত পোলট্রির ডিম বলে পরিচিত, তা নিষিক্ত না হওয়া ডিম। ব্যবসায়িক খামারে মোরগ না থাকায় এই সব ডিমের ডিম্বাণু নিষিক্ত হতে পারে না, ফলে খাওয়ার ডিম থেকে বাচ্চাও সৃষ্টি হয় না। সেই কারণে পুষ্টি বিশেষজ্ঞরা বাজারে বিক্রি হওয়া খাওয়ার ডিমকে নিরামিষ আহারের পর্যায়ে রাখেন। তাদের মতে এইসব অনিষিক্ত ডিম দুধের মতোই একটি উপজাত দ্রব্য। ডিম তৈরি হয় একটি ডিম্বাণু থেকে। ডিম্বাণুকে ঘিরে রাখে কুসুম, কুসুম থাকে ডিম্বোত্থলিতে, একে ইংরেজিতে বলে ফলিকল। ডিম্বাশয়ের সাথে যুক্ত রক্তনালী থেকে কুসুম প্রতিনিয়ত রসদ সংগ্রহ করে। চেহারায় বাড়তে বাড়তে কুসুম একটি নির্দিষ্ট মাপে পৌঁছালে ডিম্বোত্থলি ফেটে ডিম্বস্ফোটন ঘটে। এরপর ডিম্বাণু সমেত ওই কুসুম ডিম্বনালী দিয়ে ক্রমশ পায়ুছিদ্রের দিকে এগোতে থাকে। এই সময় কুসুমের উপর জমতে থাকে প্রোটিনযুক্ত সাদা অংশ, তারপর সাদা অংশের উপর সাদা রঙের ক্যালসিয়ামের আস্তরণ পড়ে, যাকে ডিমের খোল বলা হয়। কোনো কোনো পাখির ক্ষেত্রে ক্যালসিয়ামের খোলের উপর নিঃসৃত হয় নানান রঞ্জক, তাই কোয়েল পাখির ডিমে সাদা কালো ছোপ থাকে। দেশি এবং রোড আইল্যান্ড রেড জাতীয়

0: মুরগির ডিমে লালচে রঞ্জকের নিঃসরণ ঘটে, অর্থাৎ লালচে খোলের ডিমের ভিতর আর সাদা খোলের ডিমের ভিতর প্রায় একই উপাদান থাকে, তবে প্রজাতি, জাত, পাখিদের খাদ্যাভ্যাস ও বয়স, ডিমের আকার ইত্যাদির সাথে ডিমের পরিমাণগত কিছু পার্থক্য আছে। ঠিকভাবে সংরক্ষণ না করলে ডিমের খাদ্যগুণ কমে যায় এবং নষ্ট হয়। ঘরের সাধারণ তাপমাত্রায় একটি ডিম প্রায় এক সপ্তাহ ঠিকভাবে থাকতে পারে, রেফ্রিজারেটরে থাকতে পারে প্রায় এক মাস, যদিও শীতকালে কিছু বেশি দিন এবং গরমকালে কিছুদিন কম রাখা যায়। ডিমের চওড়া দিকে খোসা ও নিচের কোষপর্দার মাঝে একটি ফাঁকা অংশ থাকে, একে বায়ু প্রকোষ্ঠ বলে। ডিমের ভেতরের উপাদানের বিপাক ক্রিয়ায় তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড এই প্রকোষ্ঠে এসে জমা হয় এবং প্রতিনিয়ত বাইরে বেরিয়ে যায়। শীতকালে বা রেফ্রিজারেটরের তাপমাত্রা কম বলে বিপাক হার কম হয়, তাই ডিম বেশি দিন রেখে দেওয়া যায়। ডিমের গায়ে থাকে অসংখ্য অতি সূক্ষ্ম ফুটো যা ডিমের ভিতরকার আর্দ্রতা রক্ষা করে। স্বভাবতই ডিম বেশি দিন রাখলে ভিতরকার উপাদান ও জলের পরিমাণ কমতে থাকে, এমনকি জীবাণুর প্রবেশ ঘটতে পারে, তাতে ডিম নষ্টও হতে পারে। ভালো ডিমে সব উপাদান ঠিকভাবে থাকায় তা জলে ছাড়লে ভারীর কারণে ডুবে যায়, আর পুরানো বা নষ্ট হওয়া ডিম হালকা হওয়ার কারণে জলে ভাসে। ডিমের খোসার সাথে লেগে থাকা কোষপর্দায় রয়েছে জীবাণু প্রতিরোধক বিশেষ প্রোটিন, থাকে গ্লাইকোপ্রোটিন, বহু শর্করা ও স্নেহজাতীয় নানান উপাদান। এরা জীবাণুর সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তাদেরকে নষ্ট করে এবং জলীয় বাষ্পে চলাচলকে নিয়ন্ত্রণ করে। বেশি ঘষাঘষিতে এই কোষপর্দা নষ্ট হতে পারে, কাজেই ডিমের খোসায় কোনো নোংরা লেগে থাকলে তা ডিম ব্যবহারের ঠিক আগে পরিষ্কার করলে ভালো।
1: কোন ডিম ভালো? এই ধারাবাহিকের প্রথম পর্ব শুনলেন আজ, বললেন অধ্যাপক প্রদীপ কুমার দাস।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নিরাময় অনুষ্ঠানে আপনাদের স্বাগত।

0: সম্প্রতি একটি বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ার ফলে সমস্ত সিলিং ফ্যান খুলে ফেলা হয়েছে। পরীক্ষা, ভালো ফল করার প্রত্যাশা, প্রতিযোগিতা ছাত্রজীবনে এ খুবই স্বাভাবিক অভিজ্ঞতা। কিন্তু এই চাপ যখন অতিরিক্ত হয়ে ওঠে, তার প্রভাব পড়ে মনোযোগ, ঘুম, আত্মবিশ্বাস ও সামগ্রিক মানসিক সুস্থতার উপর। আমরা প্রতি বছরই 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করি। এ বিষয়ে আরও বেশি করে জনসচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আজ নিরাময় অনুষ্ঠানে শুনবেন, পড়াশোনার চাপ কখন উদ্বেগের কারণ হয়ে উঠছে, কি কি লক্ষণ দেখে আমাদের সতর্ক হতে হবে, মা বাবা, পরিবার, শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাই বা কি। এ নিয়ে শুনবেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার নীলাঞ্জনা পালির একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি বুলবুলি সরকার।
1: নমস্কার, নিরাময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আগামী 10ই অক্টোবর ওয়ার্ল্ড মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস দিবস। বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার চাপ, জীবনে ভালো ফল করার প্রত্যাশা, প্রতিযোগিতা, এসব তো খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু অতিরিক্ত চাপ একজন ছাত্র বা ছাত্রীর মনের ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে?
2: এখন বুঝতে হবে এই যে পারিপার্শ্বিক চাপ যেটা, এটা কিন্তু আমাদের সব মানুষের জীবনেই যে কোনো সময় আসে, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীদের মানে বাই টার্ম তারা হচ্ছে স্টুডেন্টস এবং তাদের মূল ভোকেশন বা অকুপেশন হচ্ছে পড়াশোনা, খুবই স্বাভাবিক যে পারিপার্শ্বিক প্রেশার বলতে আমরা পড়াশোনার কথাটাই আগে ভাবি। আমরা এই যে স্ট্রেসের কথা বলছি, তাতে দেখা যায় যে এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই বা যে কোনো ইনফ্যাক্ট তার কাছ থেকে যে চাহিদাটা সেটা তার ক্ষমতার থেকে যদি বেশি হয়ে যায় তখনই কিন্তু কিছুর অসুবিধে হতে পারে। এই যে ডিমান্ডের কথা বলছি, চাহিদার কথা বলছি, তার ক্ষমতার কথা বলছি, এগুলো কোনোটাই কিন্তু ফিক্সড নয়, এগুলো সবকটাই কিন্তু

0: পরিবর্তনশীল। সুতরাং আমাদের এটাও ভাবতে হবে যে আমরা কোন অবস্থার বাচ্চাদের বা ছাত্রছাত্রীদের কথা ভাবছি, সেই অনুযায়ী তাদের পারিপার্শ্বিক ডিমান্ডটা আমরা কি করছি এবং তার ক্ষমতাটা কতটা। ধীরে ধীরে আমরা যখন আস্তে আস্তে শিখি, আমরা যত স্কিলস গুলো ডেভেলপ করি, আমাদের কিন্তু ক্ষমতা বাড়ে। এবং যে বাচ্চা প্রথম কোনো ক্লাসের প্রথম মাসে একটা বিষয় নিয়ে, সাবজেক্ট নিয়ে, সে অঙ্কই হোক আর ইতিহাসই হোক, তাই নিয়ে যতটা হিমশিম খাবে, বছরের শেষের দিকে যতদিনে তার পড়াটা আরো বেটার হয়ে গেছে, ততদিনে কিন্তু সে তার পারদর্শিতা অনেকটি হবে এবং সে কিন্তু অনেক সহজে সেটাকে ম্যানেজ করতে পারে। কোন সময় আমরা কোন বাচ্চার উপরে কিরকম চাপ দিচ্ছি বা তার বাড়ির লোক বা স্কুল চাইছে, পারফর্ম করতে চাইছে, তার উপর নির্ভর করছে তার মানসিক অবস্থাটা কতটা কি হবে। এখন এটা যদি অতিরিক্ত প্রেশার হয়ে যায়, ইম্প্র্যাকটিক্যাল বা আনরিয়ালিস্টিক যদি কিছু আশা আমরা তার কাছ থেকে করি, বাবা মা হিসেবে খুব বেশি আনরিয়ালিস্টিক কিছু ভাবতে থাকেন, টিচাররা তারা যদি ভাবেন যে এতটা কম সময়ের মধ্যে এতটা কাজ করতে হবে, এরকম ধরনের চাপ যদি দেওয়া হয়, বা বাচ্চা নিজেই যদি ভাবে যে আমি এতটা সময়ের মধ্যে আমি এই কাজ করব, বা তার আশা স্বপ্ন অনেক কিছু কিন্তু সে প্র্যাকটিক্যালি সেই সময়টা দিচ্ছে না বা তার ক্ষমতারও অসুবিধে আছে, তাকে শিখতে হবে, সময় দিতে হবে, সেটা যদি না করে তখন তার উপর নিশ্চয়ই সাইকোলজিক্যাল খুন আসতেই পারে।
1: ম্যাডাম, আপনি আমাদেরকে খুব সুন্দর ভাবে বুঝিয়ে বললেন যে জীবনে চাপ থাকবেই, জীবনে পড়াশোনার চাপ, প্রতিযোগিতা, প্রত্যাশা, সবটা নিয়েই আমাদের জীবন, কিন্তু অতিরিক্ত যে চাপ, মানে যতটা সে দিতে পারবে তার থেকেও বেশি যখন সে চাপ নিয়ে নেয়, তখন সেটা তার মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে। এই প্রসঙ্গে আমি আপনার থেকে জেনে নেব, এই যে আমরা সবসময় একই অপরের সাথে তুলনা করতে ভালো বাসি, যে ভালো নম্বর পেতেই হবে, অন্যেরা এত ভালো করছে তুমি পারছো না কেন, এই ধরনের তুলনা ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে?
0: এই কম্প্যারিজন তুলনা যেটা, সেটা ছাত্রছাত্রীদের হোক বা আমাদের বড়দের হোক, যে কোনো লোকের মানসিক স্বাস্থ্যের উপরে কিছু নেগেটিভ প্রভাব ফেলতেই পারে, ফেলে। তার আত্মসম্মান যেটা, সেখানে একটা ঘা লেগে যায়। কাজেই যে আমাদের শুধু পরিচয় থাকতো নয়, যেমন আমি নিজের কথা বলতে পারি, আমি ডাক্তার ঠিকই, কিন্তু ডাক্তারি করা ছাড়াও যে আমি হয়তো ছবি আঁকতে পারি, আমি হয়তো একজনের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি, হয়তো রান্না করতে পারি, এই যে বিভিন্ন দিক আছে একটা মানুষের, যেই আমরা কম্প্যারিজন করব সেই অন্যান্য দিকগুলো আমরা কিন্তু ভুলে যাই, এবং তাতে তাকে যেন অনেক বেশি, তার অস্তিত্ব বলি, তার আইডেন্টিটি অনেক বেশি ছোট হয়ে যায়। যে বাচ্চাটিকে তার বাবা মা বলছে যে তুই অত নম্বর, তুই 100 নম্বর পেলি না, অথচ দেখ তোর বন্ধুরা এতজন পেয়েছে, সে হয়তো 80 পেয়েছে, কিন্তু দুটো জায়গায় সমস্যা হয়ে যাচ্ছে। এই ছেলেটি হয়তো অনেক পরিশ্রম করে 80 পেয়েছে, তার যে এই পরিশ্রম বা এফার্টটা, সেটাকে আমরা তখন ভুলে যাচ্ছি, সেটাকে আমরা আন্ডার এস্টিমেট করি। আরেকটা হতে পারে, এই ছেলেটি হয়তো খুব ভালো সাঁতার কাটে বা খুব ভালো কবিতা লেখে বা ছবি আঁকে, তার যে অন্য অ্যাসপেক্টটা, সেটাকে তখন নেগেট করে দেওয়া হয়, সেটাকে তখন আমরা ইগনোর করে দিচ্ছি। এবং এই ধরনের অনেক ছোট ছোট ঘটনা, অনেক কমেন্টস, বাড়ির পরিবেশ, তার নিজের চারিত্রিক গঠন কিরকম, সবকিছু মিলিয়ে তার মানসিক স্বাস্থ্যটা বা মানসিক অসুস্থতা কতটা হবে না হবে তার অনেক কিছুর উপর নির্ভর করে। তবে এটা নিশ্চয়ই যে স্পেশালি এই ছোট বাচ্চারা তো অনেক বেশি ইম্প্রেশনেবল এজে আছে, তাদের অনেক বেশি ইমোশনাল ম্যাচিউরিটি তখনও তৈরি হয়নি, এই অবস্থায় নেগেটিভ কমেন্টস এবং যারা তার জীবনে প্রাধান্য রাখে, প্যারেন্টস এবং টিচার্স এবং তাদের ক্লোজ বন্ধুরা, তাদের কমেন্টস গুলো তাদের কিন্তু অনেক বেশি আঘাত করে।
1: নিশ্চয়ই, আপনার কথা প্রসঙ্গেই আমি জিজ্ঞাসা করব যে মা বাবা তো প্রত্যেক সন্তানেরই ভালো চান, কিন্তু তাদের যে অতিরিক্ত প্রত্যাশা, সেটাই কখনো কখনো তাদের সন্তানদের চাপের কারণ হয়ে দাঁড়ায়। অভিভাবকরা কিভাবে প্রত্যাশা ও সন্তানের মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রাখবেন? কখনো যদি ভালো ফল না হয় তখন তারা নিজেদের সন্তানদেরকে কিভাবে বোঝাবেন যে কিভাবে এই যে একটা খারাপ পরিস্থিতির মোকাবিলা করা, এটা তারাই বা কিভাবে বোঝাবেন?
0: প্রথম কথা, একটা পরীক্ষা হয়ে গেছে, তার নম্বর বেরিয়ে গেছে, সেইটা নিয়ে যে তুই কেন এত কম নম্বর পেলি, এটা বলা আমি বলবো খুব বোকামি, কারণ ঘটনাটা হয়ে গেছে, সে নম্বর কম পেয়েছে, বরং

0: তাকে এটা বলা যে ঠিক আছে এবার নম্বরটা কম হয়েছে, যে তোমার নিশ্চয়ই এর থেকে বেশি করার ক্ষমতা আছে, পরিশ্রম করলে এবং ঠিকঠাক সুযোগ পেলে, গাইডেন্স পেলে সবাইকার উন্নতি হতে পারে। ইনফরমেশনটা বা এই সাপোর্টটা বাড়ির লোক যদি দেয় যে কিন্তু আমি জানি তুমি এর থেকে বেশি ভালো করতে পারো, এবং কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলোকে আমরা যদি দেখতে পারি যে কি করে কোথায় বুঝতে তোমার ভুল হয়েছে, এটা কি বোঝার ভুল, বুঝতে পারোনি বলে ভুল হয়েছে নাকি পরিশ্রম করোনি বলে তোমার পারফরমেন্স খারাপ হয়েছে, এই অ্যাসপেক্ট গুলো নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। আরেকটা জিনিস আমি বলবো, বাবা মায়ের এই জায়গাটা একটু জোর দেওয়ার দরকার আছে যে দেখো তোমার এই রেজাল্টটা খারাপ হয়েছে, তার মানে তুমি খারাপ ছেলে বা তুমি খারাপ মেয়ে নও, সেখানে আমার ভালোবাসা পরিপূর্ণভাবেই আছে, কিন্তু তোমার পারফরমেন্সটা তোমার জন্য একটু ভালো হতে পারে, তাতে আমরা আরেকটু খুশি হব, তাতে ভালোবাসা যে কমবে বা বাড়বে তা কিন্তু নয়, ভালোবাসা তার নিজের জায়গাতেই আছে, কিন্তু অ্যাজ প্যারেন্টস আমরা নিশ্চয়ই চাইবো যে তুমি আর একটু ভালো করো।
1: না, সূত্র ধরেই আমি বলবো যারা শ্রোতা বন্ধুরা আজকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, কোনো ছাত্রছাত্রীকে তার শিক্ষকরা দেখছেন যে সে কোনো কারণে মানসিক অবসাদে ভুগছে, তখন তার পাশে থাকাটাই বোধহয় সব থেকে বেশি জরুরি, তার সাথে কথা বলা, তার বিশেষ কোনো জায়গায় যদি অসুবিধা হয় সেই জায়গাটুকুনি ধরিয়ে দেওয়াটাই বাবা মা হিসাবে বা শিক্ষক শিক্ষিকা হিসাবে সব থেকে বড় দায়িত্ব। যখন ছাত্রছাত্রীরা মনে করছে যে সে চাপ সামলাতে পারছে না, মানসিক অবসাদ হচ্ছে, কখন তারা বুঝতে পারবে যে এই মুহূর্তে এবার একটু বিশেষজ্ঞের পরামর্শ দরকার, যে এবার একটু ডাক্তারবাবুদের কাছে বা আপনাদের কাছে যাওয়ার প্রয়োজন আছে, কি কি লক্ষণ দেখে তারা বুঝতে পারবে, এগুলো যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন।
0: এর মধ্যে তুমি যে বললে না যে মানসিক অবসাদ, অবসাদ কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটা অসুখের নাম বলে বলি, আসলে কি হয় এই ডিপ্রেশন, মন খারাপ আর মন খারাপের রোগ, এই দুটোকে আমরা সাধারণ ভাষায় একটু ভুলিয়ে ফেলি, মিশিয়ে ফেলি। একটা রেজাল্ট খারাপ হলে বা একটা পরীক্ষা ভালো না করতে পারলে সবাইকারই মন খারাপ হতে পারে, হওয়া স্বাভাবিক, এবং বাবা মায়েরও মন খারাপ করতে পারে, তারপরে বাবা মা হয়তো বকাবকি করলেন যে তুই তো ঠিক করে পড়াশোনা করিসনি, তুই তো ঠিক করে পরিশ্রম করিসনি, তার জন্য তোর রেজাল্টটা খারাপ হলো। শিক্ষকরা বলতে পারেন যে তুমি এটা ঠিক করে প্র্যাকটিস করনি বলে তোমার ভুল হলো। তো এই যে কমেন্টস যেগুলো আসে তাতে যে কোনো বাচ্চারই মন খারাপ হতে পারে, মন খারাপ মানেই কিন্তু মন খারাপের রোগ নয়, ঠিক আছে মন খারাপ হয়েছে এই জিনিসটা একটু অ্যাকনলেজ করার দরকার আছে বড়দের, কিন্তু এটাও মানতে হবে এই মন খারাপটা ইজ লিমিটেড টু দ্যাট পার্টিকুলার পারফরমেন্স, শুধু ওই পরীক্ষার সূত্রে তো ঠিক আছে এটা নিয়ে বকাবকি করা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে অশ্রদ্ধা করা হবে যে তার রেজাল্ট খারাপ হয়েছে বলে, সেটা আবার ঠিক নয়। বা আমরা যখন ডিপ্রেশন বলে মানসিক একটা রোগের কথা বলছি, মন খারাপের রোগের কথা বলছি, সেটাতে কিন্তু আরো আনুষঙ্গিক অন্যান্য কিছু কিছু লক্ষণ থাকে, মন খারাপ তার থাকতে পারে কিন্তু যখন সে খেলাধুলো করছে বা একটা ভালো খাবার সে খাচ্ছে বা একটা ভালো ফিল্ম দেখছে, তখনও যদি তার মন খারাপটা না কাটে, তখনও যদি সে আনন্দ না করতে পারে, আগে আগে যা যা জিনিস সে এনজয় করতো, যা তার ভালো লাগতো, সেগুলো যদি আজকাল আর তাকে আনন্দ না দেয়, তার মানে তার এবিলিটি টু ফিল দ্য প্লেজার সেটা যদি নষ্ট হয়ে যায়, সেটা একটা নোট করবার মতন একটা লক্ষণ। বা সে যদি বলতে থাকে যে আমার আর বেঁচে থাকার মানে হয় না, বা কখনো যে যা ডাইরেক্টলি সে যদি আত্মহত্যার কথা বলে, এগুলো কিন্তু খুব ডেঞ্জার সাইন্স। বা এরকম যদি হয় তার খাওয়া, ঘুম, এনার্জি সব নষ্ট হয়ে যাচ্ছে, মানে তার নিজের সম্বন্ধে তার যদি খুব নেগেটিভ ধারণা হতে থাকে, ভবিষ্যৎ সম্বন্ধে তার যদি খুব নেগেটিভ ধারণা হতে থাকে, মন খারাপের রোগ শুরু হয়ে যাচ্ছে, ডিপ্রেশন সিন্ড্রোম হিসেবে অবসাদ শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারখানায় যাওয়া উচিত।
1: আগামী 10ই অক্টোবর আমরা মেন্টাল হেলথ ডে পালন করছি, শুধু একটাই দিন কি শুধুমাত্র প্রয়োজনীয় যে এই ব্যাপারে কথা বলা বা এই ব্যাপারে প্রচার করা, সারা বছরই এটা চলতে থাকে বা বিশেষ করে স্কুল বা কলেজগুলো, বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ে সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান হয়, আপনি এই ব্যাপারে কি বলবেন?
0: দেখুন, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু এটা একদিনের ব্যাপার নয়, মন আমি বলি আমাদের শরীরের ইঞ্জিন, যত মনটা যদি ঠিক রাখা যায় তাহলে আমাদের শরীর এবং আমাদের পারিপার্শ্বিক যে পারফরমেন্স সেগুলো সব ঠিক থাকতে পারে। সুতরাং আমাদের যে নিয়মিত ভাবে মানসিক ভাবে ভালো থাকার

0: জায়গাটা তৈরি করতে হবে। স্কুল কলেজে টিচাররা তারাও যেন এই নিয়ে কিছু না কিছু আলোচনা করেন। আমাদের মানসিক স্বাস্থ্যের দিকে ভালো থাকার জন্য কয়েকটা পিলার আছে, একটা কিন্তু তার মধ্যে ফিজিক্যাল হেলথ, ঘুমের দিকে ভালো থাকার জন্য বা আমাদের স্মৃতিশক্তি পড়াশোনা ভালো রাখার জন্য আমাদের শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে। এবং এক্ষেত্রে দেখা গেছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিয়মিত ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ আর কোনো অল্টারনেটিভ নেই। দু নম্বর আমরা বলবো সোশ্যালাইজেশন, তার পড়াশোনা কাজকর্মের বাইরেও একটু অন্য সমবয়স্ক ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলো করা, গল্প করা, সেটার ভীষণ প্রয়োজন আছে। তৃতীয়ত বলবো যে কিছু একটা ইমোশনাল ইনভলভমেন্ট, আবেগের দিক দিয়ে তার ভালো লাগার জন্য কোনো অ্যাক্টিভিটি, টিপিক্যালি কোনো হবি যেন তার জন্য অ্যাভেলেবল থাকে। পড়াশোনার বাইরেও একটা বিশাল জগৎ আছে, যেটা গান বাজনা হতে পারে, খেলাধুলো হতে পারে, অন্য কিছু হবি যেন তার কিছু সময়ের জন্য নিছক ভালো লাগার জন্য যেন তার কোনো অ্যাক্টিভিটি থাকে।
1: সোশ্যাল মিডিয়া, এটা তো আমাদের জীবনের সঙ্গে এখন অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে গেছে, তো মোবাইল ফোনের ব্যবহার শুধু কি মানসিক চাপকে প্রভাবিত করে নাকি এর কোনো ভালো দিক আছে, এটুকু যদি আপনি বলেন।
0: এই মোবাইল বা টেকনোলজিকে আমি আগুনের সঙ্গে তুলনা করি, টেকনোলজি বা সোশ্যাল মিডিয়া আমাদের হয়ে কাজ করবে, কিন্তু সে যদি আমাদের চালনা করতে আরম্ভ করে তখন কিন্তু অনেক রকম সমস্যা। তো অবশ্যই সোশ্যাল মিডিয়ার কিছু ভালো দিক আছে, এই যে আমরা এত সহজে সব লোকের কাছে পৌঁছতে পারছি এখনকার টেকনোলজির জন্য, তো আমার মনে হয় সে যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে, সোশ্যাল মিডিয়া যেন আমাদের নিয়ন্ত্রণ করছে, চালনা করছে, সেই অবস্থায় না পৌঁছে।
1: বেশ, এবার আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তো আপনি সবার জন্য, আমাদের শ্রোতা বন্ধুদের জন্য কি বলবেন?
0: মেইনলি জোর দেব তো কমিউনিকেশনের উপরে, আমরা যেন কথা বলি, এটা ভয় না পেয়ে, বাবা মা কি ভাববে দুশ্চিন্তা না রেখে আমরা যেন মনের কথাটা প্রকাশ করতে পারি। এবং বড়দের প্রতি আমার এটাই বক্তব্য হবে, আপনারা সেই দরজাটা খুলে রাখবেন, আমরা যদি ছোটদের তাদের নিজেদের মতন করে মনের কথা প্রকাশ করার জায়গাটা না দিই তারা কিন্তু দরজাটা বন্ধ করবে।
1: অবশেষে আপনার কথার সূত্র ধরেই বলি, একটি শিশু মানে একটি স্বপ্ন, একটি প্রাণ, চাপ দিয়ে নয়, ভরসা দিয়ে বাড়ুক তার উড়ান। অনেক ধন্যবাদ,
0: নমস্কার।
2: নিরাময় অনুষ্ঠানে আজ শুনলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার নীলাঞ্জনা পালের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি বুলবুলি সরকার।
3: আকাশবাণী কলকাতা, আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গান্ধী চর্চা।

0: অকুতোভয় গান্ধীজি সম্পর্কে বলছেন সুচেতা ভট্টাচার্য।
1: কথায় বলে জীবন যুদ্ধ, এই যুদ্ধ বাস্তব পরিস্থিতির বিরুদ্ধে যত না তার চাইতে অনেক বেশি নিজের বিরুদ্ধে। মনকে ঠিক রাখতে অনুক্ষণ তার সব রকমের দুর্বলতার সঙ্গে লড়াই। লোভ, ঈর্ষা ইত্যাদি রিপু ছাড়াও ভয় হচ্ছে মানুষের মনের মহাশত্রু। মহাভারতের শ্রেষ্ঠ বীর অর্জুনও এর হাত থেকে রেহাই পাননি। ভয় আমাদের অনেক কিছুতেই, যেমন যা আছে তা হারাবার, যা চাই তা না পাবার, বা যা চাই না তা ঘটে যাবার। মানে নিরাপত্তাহীনতার ভয়ে মানুষ সদাই শঙ্কিত। শুধু তাই নয়, নিজের শঙ্কিত চেহারাটি বা সব রকম দুর্বলতা সহ নিজের আসল স্বরূপটি সর্বসমক্ষে প্রকাশ পেয়ে যাবার ভয়ই মানুষকে সবচেয়ে বেশি লক্ষ্যভ্রষ্ট করে। এহেন ভয় থেকে অভয়ের পথে চলে যারা নতুন জীবনের সন্ধান পান তারাই হন মহান আত্মা বা মহাত্মা, তারাই হন দেশের ও দশের দিশারি। এ যুগে গান্ধীজিই এই অভিধার যোগ্য। অকুতোভয় গান্ধীজির বীরত্বের শ্রেষ্ঠত্ব স্বাধীনতা সংগ্রামের চাইতেও অনেক বেশি প্রকট

নিজের দেশের মানুষের কাছে তো বটেই, সারা বিশ্বের মানুষের কাছে তাঁর অকপট জবাবদিহিতে। পরিণত বয়সে সম্মানের শিখরে আসীন মহাত্মা উপাধিতে ভূষিত গান্ধীজি প্রবৃত্ত হলেন সত্য নিয়ে তাঁর সারা জীবনের পরীক্ষা নিরীক্ষা একজন নিরপেক্ষ বিজ্ঞানীর মতো সকলের সামনে তুলে ধরতে। আত্মচরিতের নাম দিলেন মাই এক্সপেরিমেন্টস।

0: রূপ পেয়েছিল গান্ধীজির জীবনে। সাফল্য বা অভীষ্টে পৌঁছনোর পেছনে তাঁর এই নিরন্তর লড়াইয়ের যেসব কাহিনী তিনি নিজে লিখে গেছেন তারই কিছু ফিরে দেখা যাক। গোঁড়া বৈষ্ণবধর্মী বণিক পরিবারের সন্তান মোহনদাস ছোটবেলায় বড্ড ভীতু, সাপের ভয়, ভূতের ভয়, অন্ধকারের ভয়। তার চাইতেও বড় ভয় নব বালিকাবধূর কাছে নিজের ভয় প্রকাশ হয়ে যাবার, কারণ সমবয়সী ওই বালিকার আবার তেমন কোনো ভয় নেই কি না। এহেন দুরবস্থা থেকে নিজেকে উদ্ধার করার চেষ্টায় জুটল কুসংসর্গ, ভয়ের অনিবার্য পরিণতি। এর ফলে মোহনদাসের অভিজ্ঞতায় লুকিয়ে মাংস খাওয়া থেকে শুরু করে পয়সা চুরি, ধূমপান, খারাপ জায়গায় যাওয়া কিছুই বাদ পড়ল না। এর পরেই কিন্তু ঘটল সেই নবজন্ম বা জন্মান্তরের সূত্রপাত। অন্য যে কোনো দুর্বল চরিত্রের মানুষ হলে ওই অভিজ্ঞতাগুলোতেই মগ্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু ব্যতিক্রমী মোহনদাসের অন্তরের সেই অনন্য সাহস প্রেরণা যোগাল, এই সব অপরাধ কবুল করে শাস্তি পেতে হবে। লিখে ফেললেন সব অপরাধের কাহিনী, তুলে দিলেন আরেক সত্যের পূজারি তাঁর বাবা কাবা গান্ধীর হাতে, দিয়ে সামনেই বসে রইলেন প্রতিক্রিয়া বা কঠোর শাস্তির অপেক্ষায়। সত্য স্বীকার করা অসীম সাহসী ছেলেটি দেখলেন শয্যাশায়ী বাবা বিছানায় উঠে বসে লেখাটি পড়ে আবার শুয়ে পড়লেন, আর তাঁর চোখ থেকে অবিরাম গড়িয়ে পড়তে থাকল মুক্তোর দানার মতো অশ্রুবিন্দু। এই ঘটনা মোহনদাসের পরবর্তী জীবনের ভিত গড়ে দিল। সত্য, সংযম আর সাহসিকতাকে পুঁজি করে মোহনদাস করমচাঁদ গান্ধী নেমে পড়লেন জীবনযুদ্ধে। অত্যাচারের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় সৃষ্টি করলেন তার অসংখ্য নজির। বছর কুড়ির ছেলেটি জ্ঞাতিগোষ্ঠীর নানান চাপ সামলে ব্যারিস্টারি পড়তে গেলেন ইংল্যান্ডে। মাকে দেয়া প্রতিশ্রুতি বজায় রাখতে জাহাজ থেকে শুরু করে সেখানে বসবাসের সময় পর্যন্ত প্রায়ই অভুক্ত থাকতে হলেও আমিষ ছন্নি, বহু প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ফিরলেন দেশে। এখানেও বহু তিক্ত অভিজ্ঞতার পর জীবিকার জন্য একটি ভারতীয় সংস্থায় চাকরি পেয়ে পাড়ি দিলেন সাউথ আফ্রিকায়। প্রথম থেকেই অকথ্য বর্ণবিদ্বেষের শিকার হতে হল। সম্পূর্ণ অপরিচিত পরিবেশে নির্বান্ধব মোহনদাসকে কনকনে শীতের রাতে ট্রেন থেকে জোর করে নামিয়ে দেয়া হল, বৈধ টিকিট থাকা সত্ত্বেও। ঘোড়ার গাড়ির কোচের ভেতর ঢুকতে না দিয়ে চালকের পাশে বসে যেতে বাধ্য করা হল। দমে না গিয়ে সঠিক পদ্ধতিতে নবাগত গান্ধীজি প্রতিবাদ জানালেন, কোটে পাগড়ি পরা নিয়ে হেনস্থা, ব্যঙ্গ, বিদ্রুপ, কুলি উকিল খেতাব সব কিছু সামলেও এরপর সেখানকার ভারতীয় অধিবাসীদের ন্যায্য দাবি আদায়ের অসংখ্য আইনি লড়াই তো ইতিহাস। স্বদেশকে ব্রিটিশ শাসনমুক্ত করার যুদ্ধে গান্ধীজির অবদান ভারতবাসী কোনোদিনই ভুলতে পারবে না। অহিংস এই লড়াইতেও গান্ধীজির হাতিয়ার সত্যনিষ্ঠা আর নির্ভীকতা। সামনে প্রতিপক্ষ ছিল ব্রিটিশ সিংহ, বিশ্বজুড়ে চলছে তখন তাদের দখলদারি আর ক্ষমতা প্রদর্শন, সর্বব্যাপী ভয়ে অধীনস্থরা মুহ্যমান। এই ভয়ের বিরুদ্ধে শান্ত অথচ দৃপ্ত কণ্ঠে গান্ধীজির অভয়বাণী, ভয় পেও না। জওহরলাল নেহরুর মতে এই বাণী দেশবাসীর কাঁধ থেকে ভয়ের অসহ্য বোঝা হঠাৎই যেন নামিয়ে দিল। গান্ধীজির অভিনব অহিংস আন্দোলন, নির্ভীক কারাবরণ, অনশন, আইনভঙ্গ ইত্যাদি ব্রিটিশকে বুঝিয়ে দিল যে ভয় পায় না তার উপর তুমি যতই বলপ্রয়োগ করো সে মরে যাবে তবু হারবে না, বলপ্রয়োগে ক্লান্ত তোমাকেই কোনো না কোনো দিন পিছু হটতে হবেই। বিশ্বজুড়ে অস্ত্রের আধুনিকীকরণ আর হানাহানির বহর দেখে বোঝা যায় অহিংস নীতি গ্রহণ করতে হলে যে চারিত্রিক দৃঢ়তা আর ভয়হীনতা দরকার তা আজও তৈরি হয়নি। তবু জগতের সমস্ত পরিশীলিত সভ্য শান্তিকামী মানুষ শ্রদ্ধার সঙ্গে গান্ধীজিকে মনে রেখেছেন তাঁর অকুত ভয় মানসিকতার জন্যেই।
1: অকুত ভয় গান্ধীজি সম্পর্কে বললেন সুচেতা ভট্টাচার্য। শেষ করছি আজকের গান্ধী চর্চা অনুষ্ঠানটি।

0: শুনলেন আহির ভৈরব রাগে বাঁশি, শিল্পী পাঞ্চজন্য দে। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভাইরা, বোনেরা, দাদারা, দিদিরা, ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
2: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। ধন্যী মেয়ে ছবির গান শুনবেন, প্রথম গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
2: আমি কি বউ যে কথা কইব? যা পানা। গিরস্তে খোকা হোক,

0: 不一看呢。
1: 啊，বলো সত্যি তো চোখ গেছে তুই কানা বুঝলি তুই কানা যা যা বেহায়া পাখি জানা অন্য কোথা জানা কেউ করেনি মানা

আমার বউ কথা কয়, গা জ্বলে যায়। কিছুতে সই কোন শাশুড়ি

সেজে বড়ই মজার বাঁধন, যে ডোরে রয় বাঁধা এ মন সেজে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়া।

চোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগণনা চলেছে। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের উপর ঊর্ধ্বসীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে। সৌদি আরবের রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমানঘাটিকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। হামলার কড়া সমালোচনা করেছে ভারত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা সহ আমেরিকার শীর্ষস্থানীয় 6 জন উদ্যোক্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সে দেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছেন। প্রয়াত অভিনেতা নানা পাটেকরের অন্ত্যেষ্টি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতরাতে পুনের কাছে ডনজেতে সম্পন্ন হয়েছে। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু আজ আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের রাতসানাক ইনথানানের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব এতে যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের উপর আলোকপাত করা হচ্ছে। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগণনা শুরু হয়েছে। চলছে পোস্টাল ব্যালটের গণনা। নগাঁয় বিজেপি এগিয়ে রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। গণনা পর্ব ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তর কলকাতা সহ রাজ্যজুড়ে একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করছে। আগামীকাল 10ই অক্টোবর ইডেন গার্ডেন্সে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি 3D প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতশবাজি প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এক দুর্ঘটনায় কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী সিআরপিএফের 4 জওয়ান আহত হয়েছেন। ভেজ্জি থানার আলারমদগু ক্যাম্পের কাছে বদ্রাজপাড়ার নালার কাছে গতকালই দুর্ঘটনা ঘটে। আহত জওয়ানদের উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। সরকার ক্যান্সার প্রতিরোধী কয়েকটি ওষুধের সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে মুনাফার হারের উপর একটি ঊর্ধ্বসীমা নির্ধারণের অনুমোদন দিয়েছে। এই সীমা ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপির 30% মধ্যে রাখা হবে। রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপের ফলে ওষুধের দাম 70% পর্যন্ত কমবে। ডিসেম্বর মাসের ইউজিসি নেট পরীক্ষায় বসার জন্য আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য প্রার্থীরা ugcnet.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা JRF, সহকারী অধ্যাপক বা PhD জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে চলতি মাসের 28 তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাঁচির গারখাটাঙ্গায় ভারতীয় কৃষি গবেষণা সংস্থা ও ভারতীয় কৃষি জৈব প্রযুক্তি সংস্থা ICARIIAB নতুন কিছু প্রকল্পের সূচনা করেছেন। এর মধ্যে আছে প্রশাসনিক ও বিদ্যালয় ভবন, বিরসা মুন্ডা মাল্টিপারপাস হল, জয়পাল সিং মুন্ডা স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদি। এ প্রসঙ্গে শ্রী চৌহান বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি, উন্নত মানের বীজ, সুষম পুষ্টিকর খাদ্য এবং ঝাড়খণ্ডের জন্য এলাকাভিত্তিক কৃষি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। PM কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে 2টি পর্বে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপশঙ্কর লায়কের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় মহাকাশ ক্ষেত্রে সংস্কার 2020। একটি প্রতিবেদন।
1: ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে 2020 সাল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মহাকাশ ক্ষেত্রকে আরও উন্মুক্ত, বেসরকারি বিনিয়োগ বান্ধব এবং উদ্ভাবনীমুখী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছে। 2020 সালে মহাকাশ ক্ষেত্রে সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার গঠন। অন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইসরোর গবেষণা ও উন্নয়নমূলক ভূমিকা আরও শক্তিশালী করা।

0: মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পাল মনে করেন, ভারতের মহাকাশ বিজ্ঞান এখন পৃথিবীর কাছে সুপার পাওয়ার হিসেবে গণ্য হয়, যা সত্যি গর্বের বিষয়।
1: এটা গর্বের বিষয় যে ভারতবর্ষকে এখন মহাকাশ বিজ্ঞানে পৃথিবীর একটা সুপার পাওয়ার হিসেবে গণ্য করা হয়। ভারতবর্ষ চেষ্টা করছে নিজস্ব টেকনোলজির মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে। পুনের কাছে গড়ে তুলেছি পৃথিবীর সব থেকে বড় লো ফ্রিকোয়েন্সি টেলিস্কোপ। আমি আশা রাখি নিজস্ব টেকনোলজির উন্নতির মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব মহাকাশ বিজ্ঞানে।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবের রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমান ঘাটিকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। সৌদি তেল শোধনাগার ও বিমানবন্দরগুলিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে হুথিরা সেখানকার কর্মীদের এসব এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে। জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে রিয়াধের আভা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথি হামলার কড়া সমালোচনা করেছে ভারত। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে অসামরিক পরিকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৌদি আরবে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য রিয়াধে ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাগরিকদের সতর্ক ও সজাগ থাকার এবং প্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা সহ আমেরিকার শীর্ষস্থানীয় ছজন উদ্যোক্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সেদেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছেন। তাদের ভূমিকাকে বিশ্বমঞ্চে আমেরিকার অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন ট্রাম্প। নিউ গোল্ডেনেট সামিটে ট্রাম্প নাদেলা এবং ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেলকে ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সম্মান প্রদান করেন। এছাড়া ইলন মাস্ক, গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, এনভিডিয়ার সিই জেনসেন হুয়াং এবং এএমডির সিও লিসা শিউকে ন্যাশনাল মেডেল অফ সায়েন্স প্রদান করা হয়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আটটি বড় প্রযুক্তি এবং আউটসোর্সিং সংস্থার জন্য কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস, টিসিএস, উইপ্রো এবং এইচসিএল। বাকি সংস্থাগুলি হল কগনিজেন্ট, ক্যাপজেমিনি, মাইক্রোসফট এবং অ্যাডোব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, আমেরিকা কেবল অসাধারণ মেধা ও দক্ষতা সম্পন্ন বিদেশিদেরই আকৃষ্ট করতে চায়, তবে যাতে কম বেতনের বিদেশি কর্মীদের দিয়ে মার্কিনী কর্মীদের বদল না করা হয় সে ব্যাপারে আমেরিকা কড়া নজর রাখবে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল আইসল্যান্ডের রেকিয়াভেকে সেদেশের বিদেশমন্ত্রী থরকেডুর ক্যাট্রিন গুনাডটির সঙ্গে বার্তালাপ করেন। বৈঠকে বিদেশ প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সহযোগিতা ক্রমাগত বাড়িয়ে চলেছে দুই দেশ। প্রয়াত অভিনেতা নানা পাটেকরের অন্ত্যেষ্টি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতরাতে পুনের কাছে ডনজেতে সম্পন্ন হয়েছে। তার পুত্র মালহার পাটেকর, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণমুগ্ধের উপস্থিতিতে এই শেষকৃত্য সম্পন্ন করেন। অন্ত্যেষ্টির আগে প্রবীণ এই অভিনেতাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, কেরালা, মাহে, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুডুচেরি ও কারাইকালে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড়বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে IMD। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রাতসানাক ইন্থানানের মুখোমুখি হবেন। ষষ্ঠ বাছাই সিন্ধু ফিনল্যান্ডের ভান্তায় গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুনজিকে 21-15 গেমে হারিয়ে দেন। পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির JSCA আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধে 7টায়। উল্লেখ্য, লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগণনা চলেছে। সৌদি আরবের রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি বিমান ঘাটিকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। হামলার কড়া সমালোচনা করেছে ভারত। প্রয়াত অভিনেতা নানা পাটেকরের অন্ত্যেষ্টি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতরাতে পুনের কাছে ডনজেতে সম্পন্ন হয়েছে। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু আজ আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের রাতসানাক ইন্থানানের মুখোমুখি হবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 10টা বেজে 10 মিনিটে।

0: ক্ষমতার ওপরেও। মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে শারীরিক স্বাস্থ্যেরও। প্রতি বছর 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। এবারের এই দিনটির থিম হল জীবনের অভিজ্ঞতা শোনা, বাস্তব কণ্ঠস্বর, বাস্তব পরিবর্তন। অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যায় ব্যক্তিগতভাবে যারা ভুগেছেন বা চিকিৎসা নিয়েছেন তাদের অভিজ্ঞতার মূল্যায়ন করা। শুধু মানসিক সমস্যায় ভোগা মানুষদের কাহিনীর মধ্যে আটকে না থেকে এদের সেবার নীতি নির্ধারণ এবং পদ্ধতিতে সক্রিয় অংশগ্রহণ এই উদ্যোগের মধ্যে দিয়ে জোরদার করতে চাওয়া হচ্ছে। 1992 সালে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের উদ্যোগে দিনটি প্রথম পালিত হয়। আজকের সময় আমাদের অতিরিক্ত ডিজিটাল নির্ভরতা, কর্মজীবনের ক্লান্তি এবং সামাজিক বিচ্ছিন্নতা জন্ম দিয়ে চলেছে নতুন ধরনের মানসিক সমস্যা। পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। শুধুই ওষুধ নির্ভর চিকিৎসা এই সমস্যা সমাধানের রাস্তা নয়, বরং জীবনযাপনের মান বাড়ানো এবং সামাজিক সফলতা মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য বেশি জরুরি। মানসিক অসুস্থতা গোপন করার মতো কোনো বিষয় নয়, বরং আর 5টা অসুখ বিসুখের মতোই এই নিয়ে খোলাখুলি আলোচনা এবং রোগীর চিকিৎসা দরকার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার সব মিলিয়ে 200-এরও বেশি মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে। চিকিৎসকদের মতে, উপযুক্ত চিকিৎসা, সময় মতো সহায়তা এবং মনোযোগের ফলে বেশিরভাগ মানুষই এর থেকে সুস্থ হয়ে উঠতে পারেন। ঠিক এই ব্যাপারটাই সবসময় ঘটে না। বেশিরভাগ সময় এটা নিছক একটা সমস্যা নয়, বরং অনেকগুলি সমস্যার সম্মিলিত কারণ। দ্রুত চিকিৎসা শুরু হলে নিরাময়ের সম্ভাবনা বাড়ে। একতরফা জ্ঞান বিতরণ নয়, শোনার অভ্যেস গড়ে তোলা না গেলে এই কাজে এগোনো যাবে না। রিকভারি, ডিগনিটি, অটোনমি, ইনক্লুশন মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারে। সচেতনতার অভাব ও সামাজিক কুসংস্কারের কারণেও মানসিক সমস্যায় ভোগা বহু মানুষ উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন। গোটা বিশ্ব জুড়ে মানসিক স্বাস্থ্য সমস্যা একটা বিশাল চেহারা নিচ্ছে। প্রায় 100 কোটি মানুষ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা বা ব্যাধিতে ভুগছেন, অর্থাৎ প্রতি 7 জনের প্রায় 1 জন। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে তরুণ প্রজন্মের অবস্থা। 2026 সালে দ্য ল্যান্সেটে প্রকাশিত গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডির তথ্য অনুযায়ী 15 থেকে 19 বছর বয়সীরা সবথেকে বেশি মানসিক চাপ বহনকারী গোষ্ঠী হিসেবে উঠে এসেছে। এছাড়াও মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় পরিবার একটা বড় ভরসার জায়গা হিসেবে কাজ করে। এ ব্যাপারে সচেতনতা বাড়াতে এবং আলোচনা শুরু করতে আমাদের আরও সক্রিয় হতে হবে। এ কাজে যাদের অভিজ্ঞতা আছে শুনতে হবে তাদের কথা। মানসিক স্বাস্থ্য দিবসের মতো কর্মসূচি উদযাপন এ ব্যাপারে মানুষকে আরও সচেতন করে তোলে। এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণের প্রকৃত সুযোগ বাড়ানোর ওপর জোর দিতে হবে। ধৈর্য এবং সহিষ্ণুতা এক্ষেত্রে রোগ নিরাময়ের এক বড় শক্তি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: দেখেছি অশনির ছায়া দুলছে
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।

0: দিশা রায়।
1: ডাকছে নদী, আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীলখা।
0: সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়।
1: এলো এলো দুক্কা এলো, হেই বলো সবাই দুক্কা এলো।
0: শারদীয়া পূজোর গান। 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, এফএম রেইনবোতে সকাল 11:00 বেজে 2 মিনিটে ও এফএম গোল্ডে দুপুর 1:00 বেজে 10 মিনিটে। শারদীয়া পূজোর গান।
2: রামধনু কলম। নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.cation.akashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। এই পর্বে শুরুতে শুনবেন রাগ অনুরাগ ছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।
1: গাছের

0: হিমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এবারের গান।
1: তোমার মিষ্টি

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: যদিও দেখেছি অশনির ছায়া দুলছে,
1: শ্যামলী ভট্টাচার্য।

0: শারদীয়া পূজোর গান। 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
0: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন গানের ভেলা। আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

কাজ। আজকের গানের ভেলা শুরু করলাম মিল্টু ঘোষের কথায়, বনুশ্রী সেনগুপ্তর গাওয়া একটি গানে, যে গান সুর করেছেন ভি বালসারা। বেশ কয়েকটি পর্ব জুড়ে আমরা শুনছি ভি বালসারার গান, শুনছি তার বর্ণময় জীবনের টুকরো টুকরো কথা। আপনারাও ভাগ করে নিচ্ছেন আমাদের সঙ্গে তাকে ঘিরে আপনাদের অনুভব। 2210-7325 এই নম্বরে, 2210-7325 এই নম্বরে। ওই যে বললাম বর্ণময় জীবন, সত্যি ভি বালসারার জীবনের সঙ্গে এই কথাটা এতটাই সুপ্রযুক্ত যে জীবন তার অত্যন্ত বর্ণময় ছিল। আমরা এই পর্যন্ত বলেছিলাম 37 সালে কলেজ জীবন শেষ করে তিনি চলে এলেন বম্বে হাইকোর্টে, সেখানে সহকারী টাইপিস্ট কাম সহকারী কাজ করেছেন, কিছুদিন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনো করেছেন, আরও নানাবিধ কাজ শিখেছেন, একজন সমাজসেবিকার কাছে কাজ শিখেছেন ইত্যাদি ইত্যাদি। এবং এই যে সময়টা, এই সময় তিনি বাড়ি থেকে পালিয়ে পুনে গিয়েছিলেন কাজের খোঁজে। সারাদিন কাজের চেষ্টায় ঘুরবার পর রাতে এসে প্ল্যাটফর্মেও তিনি ঘুমিয়েছেন, এসব কথাও বলেছি। আবার পার্সি বিয়ে বাড়িতে জাজ ব্যান্ড বাজানোর কাজ করেছেন, সে কথাও গত পর্বে আমরা বলেছি। এর উপরে আবার ভি বালসারাকে তার পরিবার থেকে চলে যেতে হয়েছিল অনেকটা দূরে নিজের পায়ে দাঁড়ানোর তাগিদে, এবং এক মাস ধরে নিয়মিত চার্চ গেটের এক শিল্প মেলায় তিনি বাজাতেন। সেখানে তাকে ভ্যারাইটি আইটেম বাজাতে হয়েছিল এবং ওই একই মঞ্চে শো শেষ হয়ে যাওয়ার পর তাকে ঘুমোতেও হতো। এবং এছাড়াও আরও নানা রকম কাজ করেছেন, আরও নানা রকমের কাজ ছিল তার, স্কাউট ক্যাম্পফায়ার এবং এই ধরনের নানান বিষয়, একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল তার, ভূমিকা ছিল বম্বের সেন্ট জন অ্যাম্বুলেন্সের নিয়মিত একজন সভ্য ছিলেন তিনি, যেখানে প্রাথমিক শিক্ষা সম্পর্কে, একটা প্রাথমিক চিকিৎসার যে শিক্ষা সেই সম্পর্কে শিক্ষা দেওয়া হতো। পাশাপাশি একজন অত্যন্ত ভালো ক্রিকেটারও ছিলেন ভি বালসারা, বিশেষ করে উইকেট কিপিংয়ে তাদের এলাকায় এবং নিজের স্কুল টিমে ভি বালসারার যথেষ্ট সুনাম ছিল। এবং এই খেলতে গিয়েই তার ডান হাতের চতুর্থ আঙুল কিছুটা আঘাত পেয়ে বাঁকা হয়ে গিয়েছিল, এবং এই সেই বাঁকা আঙুল তার একেবারে শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত ছিল, সেটা আর ঠিক হয়নি, সেটা ওই ক্রিকেটেরই স্মৃতি। এবং আজীবন তিনি ক্রিকেটের ভক্ত ছিলেন। 1981 সাল পর্যন্ত বম্বে হোক, কলকাতা হোক, কোনো টেস্ট ম্যাচ, ভারতের কোনো টেস্ট ম্যাচ তিনি মিস করতেন না। রেকর্ডিং, ফাংশন সব কিছু থাকা সত্ত্বেও, নানান রকম হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও, তিনি টেস্ট ম্যাচ দেখা, ভারতে যা হচ্ছে, কখনো তিনি মিস করতেন না। এই হলেন ভি বালসারা। কিন্তু এ পর্যন্ত জানলেই কি ভি বালসারাজিকে পুরোটা জানা হয়ে গেল? না, ওই যে বলেছি বর্ণময় তার জীবন, সত্যি কত যে বর্ণ, একটু একটু করে আরও জানবার চেষ্টা করব। তার আগে এবারে যে গান আমরা শুনব সেটি অপরেশ লাহিড়ির কণ্ঠে, সেটি শুনে নি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, ভি বালসারার সুর। কথা হবে আপনাদের সঙ্গে 2210-7325 এই নম্বরে, 2210-7325 এই নম্বরে।

2210-7325-221 7325 আপনাদের অপেক্ষায়।

বিবাল ছাড়া যে অর্কেস্ট্রা দল তৈরি করেছিলেন সেই অর্কেস্ট্রা দলে মিস্টার নরুন হো নামে একজন বেহালা বাদক ছিলেন। ১৯৩৮ সালে ক্রিসমাসের ২৫শে ডিসেম্বর তিনি বিবালসেরাকে এসে অনুরোধ করলেন চলচ্চিত্রের একটা শুটিংয়ে বিবালসেরাকে পিয়ানো বাজিয়ে দিতে হবে, যেখানে ওই জায়গায় ওই মিস্টার নরুন হো বেহালা বাদক তিনি আগে থেকেই সেখানে বাজান। তো সেদিনের এই যে চলচ্চিত্রে পিয়ানো বাজানোর সেই দিন, সেই প্রথম দিনে সেই রোমাঞ্চ, সেই উদ্দীপনা আজীবন বিবালসেরাজিকে শিহরিত করেছে। কিন্তু মজাটা এটাই, কেন শিহরণ ছিল যে বেহালা বাদক মিস্টার নরুন হো তিনি কিন্তু জানতেন যে বিবালসেরা পিয়ানো বাজাতেই জানেন না, তা সত্ত্বেও তাকে অনুরোধ করেছিলেন। কেননা সেই যে একটা বিশেষ সন্ধ্যা, সে সময় কোনো গুয়ানিজ পিয়ানো বাদককে পাওয়া যায়নি, এবং ওই যে মিস্টার নরুন হো তিনি জানতেন যে বালসারাজি ভালো হারমোনিয়াম বাজাতে পারেন, সেই হারমোনিয়াম বাজাতে পারেন বলে তাকে পিয়ানো বাজানোর কাজে তিনি অনুরোধ করেছিলেন। এবং তিনি তখন বিবালসেরা ভেবেছিলেন যে যাকে একটা দিনের তো ব্যাপার, কোনো রকমে চালিয়ে দিয়ে আসবো। সেই একটা দিনের কাজ পরবর্তীকালে তার আজীবনের কাজ হয়ে গিয়েছিল। আসবো পরের গানে, এবারে পরপর দুটি গান আপনাদের জন্য। প্রথম গানের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়, পরের গান দ্বৈতকণ্ঠে

হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদার। আলপনা বন্দ্যোপাধ্যায় গাওয়া গানটি শ্যামল গুপ্তর কথায় বিবাল সারা সুরে, এটি আমাদের রম্যগীতির গান। এবং পরে যে গানটি শুনব হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের দ্বৈতকণ্ঠে, সেটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় বালসারাজির সুরে।

যে ঘটনার আভাস একটু আগে আপনাদের দিলাম সেই ঘটনাই একটু বিস্তারে বলি আপনাদের, যে ওই যে ভালো হারমোনিয়াম বাজাতে জানেন বলে পিয়ানো বাজানো ডাক পেয়েছিলেন। ঘটনাটা এইরকম ছিল যে কারদাস স্টুডিও, ছবি হচ্ছিল সেখানে বাদল এবং খা সাহেব মোস্তাক হোসেন তিনি সঙ্গীত পরিচালক, জহুর রাজা পরিচালক এবং নায়ক, আর প্রযোজক ছিলেন মিস্টার লাখানি। রেকর্ডিং শুরু হওয়ার আগে সঙ্গীত পরিচালক বিমল সারাকে গানটা শুনিয়ে দিলেন। এবার ভারতীয় পদ্ধতিতে বিমল সারা খুব তাড়াতাড়ি তার স্বরলিপি করে নিলেন, যদিও সেই স্বরলিপি যে একেবারে খুব নির্ভুল ছিল তা নয়, তার মধ্যে অনেকটা অসম্পূর্ণতাও ছিল, কিছুটা ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু ওই বিমল সারার কান খুব সতর্ক এবং তিনি খুব শ্রুতিধর ছিলেন, সেজন্য খুব তাড়াতাড়ি তিনি যেমন সব কিছু তুলে নিতে পারতেন তেমনি মনেও রাখতে পারতেন, কাজেই ওই নোটেশনে কিছু ভুল ত্রুটি থাকা সত্ত্বেও তিনি সঠিকভাবেই বাজাতে পেরেছিলেন তার এই নিজস্ব এই গুণগুলোর জন্য। এবারে ছায়াছবির জগতে যাকে টেক বলা হয়, সারা রাত ধরে সকাল 5টা পর্যন্ত টেক চলেছিল সেদিনের সেই রেকর্ডিংয়ের। মোট 6টা গান রেকর্ডিং করা হয়েছিল এবং বিমল সারা

জি একেবারে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত মনে রেখেছিলেন যে সেদিন তিনি পেয়েছিলেন 12 টাকা পারিশ্রমিক পুরো কাজের জন্য। 1938 সালে সেটা অত্যন্ত ভালো একটা পারিশ্রমিক ছিল এবং সেটাই ছিল বিবাল সারার জীবনের সবচেয়ে অভিজ্ঞ এবং পেশাদারী মিউজিশিয়ানদের সঙ্গে কাজ করা।

7325221075221025 এই নম্বরে আপনাদের সঙ্গে আমরা কথা বলতে চাইছি, অপেক্ষাতেও আছি, কিন্তু কোনো কারণবশত আমরা আমাদের সঙ্গে আপনাদের এই সংযোগটা হচ্ছে না। আশা করি আমাদের কারিগরি বিভাগের সহকর্মীরা এই বিষয়টার সমাধান আশু করে দেবেন, তখন আমরা নিশ্চয়ই কথা বলতে পারবো আপনাদের সঙ্গে।

যে পর্যন্ত বলেছি যে ভালো হারমোনিয়াম বাজাতে পারেন বলে তিনি সারা রাত জেগে পিয়ানো বাদকের কাজ করলেন এবং পারিশ্রমিক পেলেন 12 টাকা, এবং মনে হলো ওই সেই 1938 সালের হিসেবে যথেষ্ট ভালো একটা পারিশ্রমিক পেয়েছেন, পেয়ে খুশি মনে বাড়ি চলে আসবেন। কিন্তু এখানেই শেষ হলো না কিন্তু ঘটনাটা তারপরেও আরও খানিকটা বয়ে গেল। টেক হয়ে যাওয়ার পর সকালবেলা সঙ্গীত পরিচালক অর্থাৎ খাঁ সাহেব মুস্তাক হোসেন, তিনি সেই ছবির বাদল ছবির সঙ্গীত পরিচালক ছিলেন, তিনি বিবাল সারার কাছে এলেন এবং জানতে চাইলেন যে তিনি তার সহকারী হিসেবে বিবাল সারা ওই খাঁ সাহেব মুস্তাক হোসেনের সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করবেন কি না। এদিকে বালসারাজি তখনও জানেন না যে একজন সঙ্গীত পরিচালকের সহকারী হওয়ার দায়িত্ব কী কী, কী করতে হয় তাকে, কী জানতে হয়, কী বুঝতে হয়। এবং তিনি তখন নিজেই বললেন যে ওই বালসারাকে যেটা করতে হবে গানগুলোর নোটেশন করতে হবে এবং পরে সেগুলো মিউজিশিয়ানদের বুঝিয়ে দিতে হবে। এটা শুনে বিবাল সারা বললেন হ্যাঁ এটা মোটামুটি

আশা করা যায় পারা যাবে, তিনি রাজি হয়ে গেলেন। যদিও তিনি তখন কিন্তু জানতেন যে তিনি যেভাবে নোটেশন লেখেন সেই নোটেশন লেখার মধ্যে কিছু কিছু খামতি আছে, তবুও তিনি রাজি হয়ে গেলেন। তখন তিনি আসলে মনে মনে তখন এটাই ভেবেছিলেন যে রোজগার করতে গেলে সব কিছু শিখে নিতে হবে, কাজেই শিখে নেব, এটুকু নিয়েও যেটুকু খামতি আছে সেটুকু শিখে নেব। সেই সময় তার যে মাসিক পারিশ্রমিক ধার্য হলো তা ছিল 60 টাকা, এবং তখনকার দিনে সেটা খুবই ভালো পারিশ্রমিক মনে হয়েছিল বিবাল স্যারের। শুনবো এরকম আরও অনেক কথা, তার আগে ওই যে ফাঁকে ফাঁকে গান শুনব, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান গাওয়া গান, এবারে আপনাদের জন্য শ্যামল গুপ্তর কথা, এটিও আমাদের রম্যগীতির গান। আর তার ঠিক পরেই গায়ত্রী বসুর কণ্ঠে আরও একটি গান, এটি 1958 সালের রেকর্ডের গান, পবিত্র মিত্রর কথায়। আসুন শুনি পরপর দুটি গান।

শুরু হলো ভিবালসারের এক নতুন জীবন, একটা সুন্দর জীবন। সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে পুরোপুরি পেশাদারি এক জীবন। যদিও জানতেন যে এর ফলে তার যে একটা বহুমুখী কর্মজীবন ছিল সেটা হয়তো কোথাও বাধাপ্রাপ্ত হবে, সেখানে অনেক জায়গায় তাকে দাড়ি টানতে হবে, কিন্তু সব না হলেও কোনো একটা বিশেষ ক্ষেত্রে তো তিনি অনেকটা এগোতে পারবেন, এই ভাবনা থেকেই তিনি অনেকটা খুশি ছিলেন সেই সময়। পিয়ানো হারমোনিয়াম আরও কী করে আরও ভালোভাবে বাজানো যায় তার জন্য তিনি বিশেষভাবে প্রয়াসী হলেন। ভারতীয় ঢঙে পাশ্চাত্য ঢঙে এই দুরকমভাবেই কীভাবে স্বরলিপি করতে হয় সেদিকে তিনি মন দিলেন। এবং ওই যে প্রথম টেক হলো তার এক মাসের মধ্যেই তিনি ব্রেক পেলেন। যতক্ষণ না সঙ্গীত পরিচালক দ্বিতীয় পর্যায়ের গানগুলো তৈরি করতে পারছেন, এই এক মাসের একটা ব্রেক পাওয়া গেল। রোজ দু ঘন্টা করে তিনি বসে বসে সুর তৈরি করতেন। এবং তিনি অর্থাৎ ওই যে যার সহকারী হলেন সঙ্গীত পরিচালক খা সাহেব মুস্তাক হোসেন, সেই মুস্তাক হোসেন তিনি সুর রচনা করতেন আর ভিবালসারা বসে বসে সেটা অবজার্ভ করতেন, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। তিনি নিজে নিজে নোটেশন লিখতেন, সেটা সংশোধন করতেন, আবার লিখতেন। তারপর দিন যে দিনের বাকি সময়টুকু তিনি নিজের ইচ্ছে মতো প্র্যাকটিসও করতেন, প্র্যাকটিসটা কিন্তু তিনি চালিয়ে গিয়েছিলেন। যে বড় শিক্ষকের কাছে শেখবার মতো অর্থ তার ছিল না, সেজন্য তিনি তার গোয়ানিজ মিউজিশিয়ান বন্ধুদের ধরে কর্ড সম্পর্কে জেনে নিয়ে হারমোনিয়াম এবং পিয়ানোয় অভ্যেস করতেন। এইসবের মধ্যে ডুবে থাকতে থাকতে একটা সময় কিভাবে যেন তিনি মঞ্চকে ভুলে গেলেন, একেবারেই ভুলে গেলেন। কিন্তু মঞ্চের যে একটা আকর্ষণ ছিল সেই আকর্ষণ তাকে বারবার টানত, খুব টানত। সেই সময় একনাগারে নতুন প্র্যাকটিসে ডুবে থাকতেন, ওই প্র্যাকটিসে ডুবে থাকতে গিয়ে ক্রমশ মঞ্চ থেকে দূরে চলে গেলেন। এবং যে জনসাধারণ যারা তাকে এত ভালোবেসেছিলেন,

তার বাজনাকে এত ভালোবাসতেন, তাদের অর্কেস্ট্রাকে এত পছন্দ করতেন, তারাও না একটু একটু করে ভুলে যেতে থাকলেন ভিভাল স্যারকে। এবং একটা সময় কারুরই আর নজরে ছিল না যে ভিভাল স্যারা তখন কী করছেন, কীভাবে এগোচ্ছেন, কোন পথে তিনি আছেন এখন। তখন তিনি চলচ্চিত্রের ভাবনা একেবারে ডুবে যাচ্ছেন, নিজেকে তার যত গভীরে নেওয়া যায়, যত তার খুঁটি নাটি জেনে নেওয়া যায় সেইভাবে নিজেকে তৈরি করছিলেন। ধীরে ধীরে স্টেজ আর ভিভাল স্যারের মাঝখানে দূরত্ব ক্রমশ ক্রমশ ক্রমশ বেড়ে যাচ্ছে। এরপর যখন তিনি চলচ্চিত্রের জগতে একটা জায়গা পেলেন, পায়ের তলের একটা মাটি পেয়ে গেলেন, একটা পরিচিতি হলো, ততদিনে মঞ্চ থেকে তিনি অনেক দূরের একজন মানুষ হয়ে গেছেন। কিন্তু এর ফলে যেটা হয়েছে যে ওই যে একটা বিষয়ে তিনি মন দিয়েছেন আর একটা বিষয় থেকে তিনি সরে গেছেন, এটা ঠিকই, কিন্তু যে বিষয়ে মন দিয়েছেন সেই বিষয়ে তিনি উন্নতি করতে লাগলেন। কয়েক মাসের মধ্যেই তিনি এই যে রেওয়াজ করছেন সেই রেওয়াজ রোজকার অভ্যাসকে তিনি 10 ঘন্টায় নিয়ে এসেছেন। তিনি 10 ঘন্টা প্র্যাকটিস করছেন, কখনো কখনো দিনে কাজ করছেন, তার পাশাপাশি 10 ঘন্টা রেওয়াজ করছেন একাই। এবং সেই সময় বহু বিশিষ্ট নেপথ্য গায়ক গায়িকাদের তিনি সান্নিধ্যে এলেন, তাদের তিনি মুগ্ধ হয়ে শুনতেন, অবাক চোখে দেখতেন, এবং তাদের কাজের মধ্য দিয়ে আরও আরও আরও নতুন কিছু শেখবার চেষ্টা করতেন। এই শেখবার আকাঙ্ক্ষা তার আজীবন ছিল। নিজের চেষ্টায় বহু কিছু তিনি আয়ত্ত করেছিলেন, কারণ ওই যে বললাম যে কোনো গুরুজি, কোনো বিশিষ্ট প্রথিতযশা গুরুজির কাছে শেখবার সামর্থ্য তার অনেক দিনই ছিল না। কিন্তু এভাবেও যে শেখা যায়, যে ওই একলব্য শিষ্যের মতন দূর থেকে শেখা, সেভাবে তিনি শিখছিলেন। এবার এই গান আমরা শুনব গীতা দত্তর কণ্ঠে। এই গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, আসুন।

গানটি আমরা শুনলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, লিখেছেন অজয় ভট্টাচার্য। তখন তিনি বাঁধন ছাড়া পরিপূর্ণ মিউজিশিয়ান এবং অন্যদিকে মুস্তাক সাহেবের সহকারী হিসেবে কাজ করে চলেছেন।

বাঁধন ছাড়া কেন বললাম, যে সেই সময় তিনি অন্যান্য সঙ্গীত পরিচালকরাও তো তাকে ডাকছেন তাদের ছবিতে বাজানোর জন্য, এবং তিনি বাজাচ্ছেনও। আবার পাশাপাশি জীবিকার প্রয়োজনে তার নিজের শেখাও একেবারে অব্যাহত থাকছে, নিরবচ্ছিন্ন থাকছে। এই জায়গায় তিনি নিজেকে বাঁধন ছেঁড়া মনে করেছেন। একবার তিনি ওই যে প্যাডেল হারমোনিয়াম, যেগুলো পা দিয়ে বাজাতে হয়, সেই প্যাডেল হারমোনিয়ামে কর্ড সহকারে কিছু প্র্যাকটিস করছেন নিজের মনে। জহুর রাজা পাশের ঘর থেকে সেটা শুনতে পেয়েছেন এবং শুনতে পেয়ে তক্ষুনি কাছে এসে বলছেন যে এই রকমই একটা মিউজিক আমার দরকার, এইরকম একটা নাচের মিউজিক আমার দরকার, আমি এরকমই খুঁজছি। তখন তিনি একটা নাচের মিউজিকের জন্য রিবালসারের সঙ্গে একটা চুক্তি করলেন, এগ্রিমেন্ট করলেন। পরে কিন্তু এর জন্য যে মুস্তাক সাহেব কোনো রকম ক্ষোভ দেখিয়েছেন, রাগ দেখিয়েছেন, তা কিন্তু একেবারেই নয়। তিনি সানন্দে, কারণ তখন তো তিনি মুস্তাক সাহেবের সহকারী, তিনি কিন্তু সানন্দে বিবালসারাকে সম্মতি দিলেন, হ্যাঁ ঠিক আছে করে আসা যায়। এই জায়গাটায় তিনি খুব উৎসাহিত হয়েছিলেন এবং এটা তার মনে হয়েছিল একটা খুব বড় সাফল্য। সেই দিন থেকে বিবালসারা নাচের মিউজিকেরও একজন রচয়িতা বা কম্পোজার হিসেবে সুনাম পেতে শুরু করলেন। এবং এই কথা সূত্র ধরে আরও একটা কথা বলি, বলে এখানেই শেষ করব প্রসঙ্গটা, যে স্টুডিওতে অর্কেস্ট্রা তিনি তখন পরিচালনা করছেন, সঙ্গীত পরিচালক তিনি সাউন্ড রুমে বসে সেটা শুনছেন। লাল আলো জ্বললেই তার স্টার্ট দেওয়ার কথা, কিন্তু ওই লাল আলো দেখে ফিবাল স্যার এত নার্ভাস হয়ে গিয়েছিলেন যে ওই স্টার্ট দেওয়ার কথা ভুলে গিয়ে তিনি লাল আলোটার দিকে এক দৃষ্টি হাঁ করে তাকিয়েছিলেন। এবং ফিবাল স্যার বলেছেন মিউজিক ফ্লোরে ওটাই তার জীবনে প্রথম এবং শেষ নার্ভাস হওয়ার ঘটনা, আর কখনো মিউজিক ফ্লোরে তিনি নার্ভাস হননি।

0: এবারে আপনাদের জন্য রানু মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান। এ গান 1969 সালে আমরা প্রথমবার শুনেছি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভিবালসারা সুরে।
1: একটি বছর কাটল, সমুদ্র ফের ডাকল, আমি আবার

গানের ভেলার একেবারে শেষ প্রান্তে আমরা শেষ করব সাবিনা ইয়াসমিনের গাওয়া একটি গান দিয়ে, রতন সাহার কথায়। এটি আজকের শেষ গান। গানের ভেলায় আপনাদের সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: একদম ঘড়ির সময় বলছে 11:54 এবং তোমাদের সঙ্গে আজকে যুববাণীর তরুণের স্বপ্নের আড্ডায় কিন্তু রয়েছে আমি দেবজিৎ এবং তোমাদের বন্ধু
1: সায়নী
0: একেবারেই। আর আজকে মানে তরুণের স্বপ্নের অনুষ্ঠানটা জানো তো সায়নী, আমার ভীষণ পার্সোনালি ভাল লাগে। কেন বলতো? কারণ হচ্ছে যে আমরা মানে আমাদের প্রজন্মের যারা যারা নতুন ভাবে নতুন কিছু শিখতে চাইছে, নতুন পথে এগোতে চাই

0: দিচ্ছে, নতুন কোন স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটাকে একটু সুগম করে দেওয়া, সেই পথটাকে একটু সুগম করে দেওয়ার অনুষ্ঠানটাই কিন্তু তরুণের স্বপ্ন।
1: একদমই, মানে এখানে এই যে তুমি যে কথাটা বললে, বিশেষ করে যে যে ছেলে মেয়েরা ধরো এখন মাধ্যমিক দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক দেবে, তার প্রস্তুতি নিচ্ছে, এই সময়টা তো তোমার পরীক্ষা চলছে বিভিন্ন জায়গায়, তো স্কুলগুলোতে তখন তারা ভাবছে যে কি নিয়ে পড়াশোনা করা যায়, এবং বিশেষ করে মা বাবারা তো প্রচন্ড টেনশনে যে আমাদের ছেলে মেয়েরা এরপরে কি করবে, কোন দিকে এগোবে, তাই না? তো সেই সমস্ত কিছুর যে একটা সমাধান, সেটা কিন্তু প্রত্যেকবার সমাধান করে যুববাণী।
0: একেবারেই তাই, কারণ প্রতিটা তরুণের স্বপ্নেই কিন্তু আমরা আসলে নতুন নতুন অ্যাম্বিশন নিয়ে কথা বলি, নতুন নতুন প্রফেশন নিয়ে কথা বলি, সেই প্রফেশনগুলোতে তোমরা কিভাবে আসতে পারো, কিভাবে সেই পথটা তোমাদের একটুখানি সুগম হতে পারে, সেই নিয়ে আমরা কথা বলি। তো আজকেও সেরকমই একটা খুব আনইউজুয়াল বিষয় নিয়ে আমরা চলে এসেছি।
1: একদম, এবং এই যে যারা আর কি মেরিন ড্রাইভ দিয়ে যেতে ভীষণ ভালোবাসো, হ্যাঁ মেরিন বিচে ঘুরতে ভীষণ ভালোবাসো, তো সেই সমস্ত কিছু যাদের একটু বেশি ভালোবাসার বিষয়, তাদের জন্য মেরিন সায়েন্সটা হলে কেমন হয়?
0: একেবারেই, আজকের অনুষ্ঠান মানে বুঝতে আর বাকি নেই, যারা যারা আজকে অনুষ্ঠানে পোস্টার দেখেছো তারা অলরেডি জানো যে আজকের বিষয়টা হচ্ছে মেরিন সায়েন্স। এবং শুধুমাত্র মানে তরুণের স্বপ্নের আড্ডা মানে কিন্তু শুধুমাত্র যে আমরাই থাকবো তা নয়, আমাদের সঙ্গে থাকবেন একজন বিশেষ অতিথি। তো আজকেও আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। স্যারকে নমস্কার এবং স্টুডিওতে স্বাগত। তিনি ইন্ডিয়ান ম্যারিটাইম ইনস্টিটিউট কলকাতার সহ অধ্যাপক, এবং আজকে আপনাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে সত্যি ভীষণ ধন্যবাদ করছি।
1: আজকে এই যে মেরিন সায়েন্স, সেই বিষয়টা নিয়ে যে আমরা কথা বলবো স্যারের সঙ্গে, মানে আমাদের তো অনেক রকম প্রশ্ন রয়েছে যে বিষয়টা ঠিক কি, হ্যাঁ, এবং শুধু আমাদের না, আমাদের অনেক শ্রোতা বন্ধুদেরও প্রশ্ন রয়েছে যে বিষয়টা কি, কিভাবে তারা এগোবে ভবিষ্যতে, কিভাবে পড়াশোনা করবে, কি করবে না করবে, সেই সমস্ত কিছু, মানে একটা হিউজ হিউজ হিউজ প্রশ্নপত্র বলা যেতে পারে। হ্যাঁ, ঠাকুমার ঝুলির মতন সেই একটা প্রশ্নের ঝুলি নিয়ে বসেছি আমরা। তো স্যারের কাছে আমি জানতে চাইবো যে স্যার মেরিন সায়েন্সটা অ্যাকচুয়ালি কি, মানে এই বিষয়টা যদি আপনি একটু বন্ধুদেরকে বুঝিয়ে বলেন।
2: একদম, আমি অনির্বাণ চক্রবর্তী, ইন্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটি কলকাতা ক্যাম্পাসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে।
0: একদম,
2: তো শ্রোতা বন্ধুদের আমার নমস্কার।
0: একদম,
2: মেরিন সায়েন্স বলতে আমরা বুঝি সমুদ্র সম্পর্কিত যে কোনো ধরনের পড়াশোনা, এটা সমুদ্র হতে পারে, ইট ক্যান বি এটা মেরিন জিওলজি হতে পারে, মেরিন বায়োলজি হতে পারে, মেরিন কেমিস্ট্রি হতে পারে, ওশানোগ্রাফি হতে পারে, এটা জাহাজ চালনার ক্ষেত্রে নটিক্যাল সায়েন্স হতে পারে, যেসব মেশিনারিজ আছে তাদের মেনটেন্যান্স, তাদের রিপেয়ার সম্পর্কিত মেরিন ইঞ্জিনিয়ারিং হতে পারে, কিংবা সেই সম্পর্কে কোনো রকম যে রিসার্চ করা, পিএইচডি লেভেলের যে পড়াশোনা সেটাও হতে পারে, সবকিছু নিয়েই মেরিন সায়েন্স। এটা নেভাল আর্কিটেকচারও হতে পারে, যেটা দিয়ে আমাদের জাহাজ বানানো হয়, জাহাজ বানানোর যে কনস্ট্রাকশন প্যাটার্ন ডিজাইন আর্কিটেকচার সেটাও হতে পারে, সবকিছু নিয়ে মেরিন সায়েন্স।
1: বাহ, মানে একটা বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি।
0: একেবারেই একেবারেই, আর যখন বিষয়টা সম্পর্কে শানি তুমি জিজ্ঞেস করলে আমার নেক্সট একটা প্রশ্ন মাথায় আসছে, মানে দেখো আমি বরাবরই না সায়েন্সে ভীষণ কাঁচা, বুঝতে পারলে তো, মানে সায়েন্সের সঙ্গে আমার বনিবনাটা খুব ভালো হয়নি, কিন্তু
1: আমারও একই অবস্থা,
0: কিন্তু যারা যারা এই প্রফেশনে আসতে চাইছে, যারা চাইছে যে তারা মেরিন ইঞ্জিনিয়ার হবে বা এই বিষয়টা নিয়ে পড়ে আরো অন্যান্য যে কোনো প্রফেশনে তারা মানে বিভিন্ন প্রফেশনে তারা যেতে চাইছে, তাদের জন্য স্যারের কাছে একটা প্রশ্ন রাখবো যে মেরিন সায়েন্স নিয়ে পড়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটা কি হওয়া উচিত, এবং উচ্চ মাধ্যমিক স্তরে বা স্নাতক স্তরে সেখানে ছেলেমেয়েরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে এই বিষয় নিয়ে এগোবার জন্য?
2: এখন মেরিন সায়েন্সের মধ্যে দুটো আলাদা দিক আছে, একটা হচ্ছে ওশানোগ্রাফি সমুদ্র বিজ্ঞান, আর একটা হচ্ছে নটিক্যাল সায়েন্স আর মেরিন ইঞ্জিনিয়ারিং।
0: ঠিক,
2: এখন নটিক্যাল সায়েন্স মানে জাহাজ পরিচালনা করা, জাহাজের দিক নির্ধারণ করা, কার্গো লোডিং আনলোডিং, এই যে মেরিন সায়েন্স, কিংবা যে জাহাজের যে বিভিন্ন যন্ত্রপাতি আছে মেরিন ইঞ্জিনিয়ারিং, এটা পড়ার ন্যূনতম যে যে রিকোয়ারমেন্ট সেগুলো হচ্ছে 60% ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যান্ড মিনিমাম 50% ইন ইংলিশে মিনিমাম 50% থাকতে হবে, সেকেন্ডারি কিংবা হায়ার সেকেন্ডারিতে?

0: আর হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের অ্যাভারেজ মার্কস থাকতে হবে মিনিমাম 60%, তাহলে সে পরীক্ষা দিতে পারে, পরীক্ষার জন্য সে অ্যাপিয়ার করতে পারে।
1: ঠিক,
2: আচ্ছা,
1: ঠিক। তো আর একটা জিনিস সেক্ষেত্রে, মানে এই মানে আপনি তো মানে ওই ন্যূনতম শিক্ষাগত
0: ন্যূনতম শিক্ষাগত আমি যেটা বললাম সেটা হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিএসসি ইন নটিক্যাল সায়েন্স।
1: ঠিক,
0: এছাড়াও অনেক অনেক অনেক দিক আছে, যেমন বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ আছে, পোর্ট অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট, মেরিন ল আছে, মেরিন ইন্স্যুরেন্স আছে, সেখানে কিন্তু এই যোগ্যতাগুলোর প্রয়োজন হয় না, সেখানে যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি তারাও এগুলো করতে পারে, বিবিএ এমবিএ লজিস্টিক্স মেরিন ল এইগুলোতে।
1: সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন থাকবে স্যার আপনার কাছে, যে আর্টস বা কমার্স এই ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে তাদের পক্ষে কি এই বিষয় নিয়ে এগোনো সম্ভব?
0: তাদের জন্য একটা দিক আছে, সেটা হচ্ছে এমবিএ, তারা এমবিএ করতে পারে, পোর্ট অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্টে এমবিএ করতে পারে, তারা মেরিন ল নিয়ে পড়তে পারে, যারা অলরেডি লতে গ্র্যাজুয়েশন করেছেন
1: ঠিক
0: তারা মেরিন ল নিয়ে পড়তে পারে, তারা পিএইচডি করতে পারে, যারা মেরিন জিওলজি মেরিন বায়োলজি মেরিন কেমিস্ট্রি এগুলো নিয়ে তারা রিসার্চ করতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি আছে চেন্নাইতে, কেন্দ্রীয় সংস্থা, এখানে তারা রিসার্চের জন্য যেতে পারে। তো এগুলো হচ্ছে নন পিসিএম, যাদের পিসিএম নেই তারা এই দিকগুলো দেখতে পারে।
1: বুঝতে পারছি। তবে বন্ধুদেরকে জানিয়ে রাখা, সেটা হচ্ছে যে তোমরা যদি আজকে আমাদের সঙ্গে আড্ডা দিতে চাও, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যারের কাছে, তাহলে তোমরা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ফোন লাইনে। তো সেই জন্য কি করতে হবে, 03322107325 এই নাম্বারে কল করে তোমরা তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো। আর যদি তোমরা আমাদেরকে কোনোভাবে ফোনে না পাও, তাহলে কিন্তু আমাদেরকে তোমরা আমাদের পোস্টারের নিচে, আজকের যে অনুষ্ঠানের পোস্টার তার নিচে কমেন্ট করে তোমাদের প্রশ্ন জানাতে পারো।
2: আর সেই প্রশ্ন আমরা পৌঁছে দেবো স্যারের কাছে,
1: একেবারে
2: উত্তরটাও তাহলে তোমরা পেয়ে যাবে। তবে এই যে কমেন্টের কথা উঠলই যখন দেবজিৎ, তাহলে আমরা বরঞ্চ বন্ধুদেরকে একটা জিনিস শুনিয়ে দিতেই পারি।
1: একদম একদম একদম, আগে শুনিয়ে দিই তারপরে ফেরো।
2: তারপরে হ্যাঁ একদম,
3: কমেন্ট তো সবাই করে, কেউ বলে দারুণ অনুষ্ঠান, কেউ বলে খুব ভালো লেগেছে, কিন্তু তুমি যদি একটু অন্যরকম করে বলো, একটু হাসি একটু বুদ্ধি সঙ্গে এক চিমটি কৌতূহল আর এমন একটা পাঞ্চলাইন যেটা পড়ে অন্যজনও বলে ওঠে আরে কমেন্টটা দেখেছো, তাহলে তোমার সেই কমেন্ট কিন্তু হারিয়ে যাবে না। যুব মঞ্চে এবার থাকছে সেরা কমেন্ট, সারা মাসের অনুষ্ঠানগুলোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরা 10টি মজার বুদ্ধিদীপ্ত আর কৌতূহল জাগানো কমেন্ট। তাই কমেন্ট করো, তবে শুধু কমেন্ট নয়, এমন কমেন্ট করো যেটা পড়ে স্ক্রোল করতে গিয়েও মানুষ থেমে যায়। হয়তো মাসের সেরা দশে তোমার নামটাই উঠে যাবে যুব মঞ্চে।

0: ফিরে এলাম, তাহলে বুঝতেই পারলে যে তোমাদের সেরা কমেন্টগুলো কিন্তু তোমাদেরকে জমিয়ে রাখতে হবে। মানে শুধুমাত্র মানে এতদিন যেমন তোমরা ছোট ছোট করে কমেন্ট করে দিতে, সেটা কিন্তু করলে চলবে না। আরেকটুখানি এফোর্ট দাও,
1: আরেকটু মানে একটু ক্রিয়েটিভ হোক কমেন্টগুলো, তাহলে তো আমাদেরও পড়তে ভালো লাগে,
0: আমাদেরও পড়তে ভালো লাগবে এবং তোমাদেরও ভালো লাগবে যখন তোমাদের নামটা আমরা যুবমঞ্চে অ্যানাউন্স করব। তবে এই মুহূর্তে যখন আমরা মেরিন সায়েন্স নিয়ে কথা বলছি, যখন নীল সমুদ্রের কথা হচ্ছে এবং সমুদ্রের যে জীবিকা সেই নিয়ে যখন কথা হচ্ছে, তখন কিন্তু আমার মনে হয় এই নীল সাগরের পারে একটু ঘুরে আসা যায়।
1: ঘুরে আসতে মন্দ কি?
0: একদম, তাহলে আমাদেরকে শান ঘুরিয়ে আনছে নীল সাগরের পারে।

0: ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: ফিরে এলাম গানের পর আর তোমাদের সঙ্গে। আজকে তরুণের স্বপ্নের আড্ডায় রয়েছি আমি তোমাদের বন্ধু দেবজিৎ, আর আমার সঙ্গে রয়েছে তোমাদের বন্ধু
1: সায়নী, এবং আমাদের সঙ্গে রয়েছে আজকে আমাদের বিশেষ অতিথি অনির্বাণ চক্রবর্তী, সহকারী অধ্যাপক ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি কলকাতা। এবং আমরা আজকে এই যে মেরিন সায়েন্স নিয়ে কথা বলছি, এবং সেই কথা বলতে বলতেই আমরা অলরেডি নীল সাগরের পার থেকে একটু ছোট্ট করে ঘুরে এসেওছি। তো নীল সাগরের পার থেকে আমরা না হয় আবার কথায় ফিরলাম, কিন্তু কোন সাগর পার করে ছাত্রছাত্রীদের সেই পড়াশোনার দিকে এগোতে হবে, মানে এই সাগর মানে পরীক্ষা, তো সেই বিষয়ে আমি ফিরে যাব স্যারের কাছে। যে
0: খুব সুন্দর বললে তো, এটা দারুণ ইমপ্রেসিভ,
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো স্যার জানতে চাইবো যে মেরিন সায়েন্স পড়ার জন্য ছাত্রছাত্রীদেরকে উচ্চ মাধ্যমিকের পরে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হচ্ছে, বা যদি দিতে হয় তাহলে তার প্রস্তুতি তারা কিভাবে নেবে,
0: এবং তার যদি কোনো বিকল্প কোর্স বা যদি কোনো পথ থাকে সেটাও যদি একটু বলেন।
2: এখন এর মধ্যে দুটো দিক আছে, এক হচ্ছে পড়াশোনা আর এক হচ্ছে পরীক্ষা। পড়াশোনা বলতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স জেনারেল অ্যাপটিচিউড রিজনিং আর প্রফিশিয়েন্সি ইন ইংলিশ, এইগুলোর ওপরে পরীক্ষা হয়। সুতরাং এইগুলোর বেসিক স্ট্যান্ডার্ডগুলো একটু শক্তপোক্ত থাকলে পরীক্ষায় অসুবিধা হওয়ার কথা না। হায়ার সেকেন্ডারি লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাপটিচিউড,
0: আচ্ছা,
2: এইগুলোর ওপরে পরীক্ষা হয়। পরীক্ষার নাম হচ্ছে IMU CET, ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্ট। এটা সারা দেশেই পরিচালিত হয়, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে তামিলনাড়ু, আসাম থেকে রাজস্থান, প্রত্যেকটা জায়গাতেই বিভিন্ন সেন্টার পড়ে। আমরাও বিভিন্ন সেন্টারে গিয়ে অবজারভারের কাজ করি এবং আমাদের যেতে হয়, এটা একটা ম্যান্ডেটরি। তো এটা হচ্ছে মে থেকে জুন মাসের মধ্যে হয়,
0: ঠিক।
2: এটা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানেই এগুলো দেওয়া থাকে, সেগুলো নোটিশ আসতে থাকে যে পরীক্ষা কবে থেকে, ফর্ম ফিল আপ কবে থেকে, এবং পরীক্ষাটা হয় যে কোনো শনি রোববার, মাসের শেষের উইকের শনি রোববার, মে মাসের শেষের দিকে।
1: আচ্ছা, এই পরীক্ষাটা যেহেতু মে জুন মাস নাগাদ হচ্ছে, এবং স্টুডেন্টসের এক্সাম যে সময়টা হয় HSটা, তো তারপরে হয়তো তাদের তখনও রেজাল্ট বেরোয়নি, তারা কি অ্যাপ্লাই করতে পারছে? হয়তো
2: তারাও অ্যাপ্লাই করতে পারে, কিন্তু যখন অ্যাডমিশন হয় জুলাই মাসে, তখন তাদের মার্কশিটটা তাদেরকে প্রোডিউস করতে হবে, দেখাতে হবে।
1: আচ্ছা,
2: এটা একটা IMU CET দিয়ে যত মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেখানে অ্যাডমিশন হয়। এটা হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ শিপিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স, এই মেনেই অ্যাডমিশন হতে হবে অ্যাজ পার দ্য মেরিট লিস্ট অনুযায়ী। আর কিছু নন গভর্নমেন্ট প্রাইভেট সংস্থা আছে যারা নিজেদের মতো করে নেয়, কিন্তু নিজেদের মতো করে ক্যাডেটস, এদেরকে ক্যাডেটস বলা হয় যখন এরা ঢোকে, তাদেরকে গার্ল ক্যাডেটস অ্যান্ড বয় ক্যাডেটস বলা হয়।
1: আচ্ছা,
2: হ্যাঁ, তো এরা যে ঢোকে, এরা বিভিন্ন রকম প্রাইভেট সংস্থাতেও ঢোকে, কিন্তু সবাইকে ডিজি শিপিং এর স্ট্যান্ডার্ড যেগুলো আছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড রিকোয়ারমেন্টস গাইডলাইন্স, এগুলো মেনেই কিন্তু ঢোকাতে হয়।
1: আচ্ছা, এই যে পড়াশোনাটা তারা করছে এবং মেরিন সায়েন্স নিয়ে আপনি যেগুলো বললেন, তো সেক্ষেত্রে তো তাদের একটা ফিটনেসেরও ব্যাপার থাকছে।
2: হ্যাঁ,
1: সেই ফিটনেসটা, মানে তাদের যে বয়স সীমা একটা থাকতে পারে, কারণ একটা বয়সের পর তো তাদের হয়তো শারীরিক সেই সক্ষমতাটা থাকলো না, তো সেইগুলো তাদের কি কি প্রয়োজন বা কিভাবে তারা মেনটেন করছে?
2: খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এই যে ফিটনেস, এই ফিটনেসের গাইডলাইন্স দেওয়া আছে ডাইরেক্টর জেনারেল অফ শিপিং এর গাইডলাইন্সে। তারা বলে যে ILO গাইডলাইন্স ফলো করতে হবে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের গাইডলাইন্স ফলো করতে হবে। যে ডাক্তাররা এদেরকে সার্টিফাই, ক্যান্ডিডেটকে একটা ফিট সার্টিফিকেট দেবেন, তারা রেজিস্টার্ড হতে হবে ডিজি শিপিং এর রেজিস্টার্ড, এবং যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা ILO ফরম্যাটে দেওয়া হয়। এদের দৃষ্টিশক্তিটা খুব ইম্পর্টেন্ট এখানে, দৃষ্টিশক্তি যারা ডেকের দিকে যাবে, মানে যারা ক্যাপ্টেন হতে চাইছে আলটিমেটলি জীবনে, ডেকের দিতে যাবে, তাদের দৃষ্টিশক্তি শুড বি 6x6।
1: আচ্ছা, মানে চশমা
2: ডেকের দিকে চলবে না, ইঞ্জিনিয়ারিং এর দিকে চলতে পারে, অ্যাপ্রক্স প্লাস মাইনাস 2.5 অবধি অ্যালাউ করা হয় ইঞ্জিনের দিকে, যারা চিফ ইঞ্জিনিয়ার হতে চাইছে। হ্যাঁ, কিন্তু সবাইকে কালার ব্লাইন্ডনেস থেকে মুক্ত থাকতে হবে। কালার ব্লাইন্ডনেস একদমই এলাউ না,
1: মানে এগুলো তো তার মানে আগে থেকেই টেস্ট হচ্ছে, তারপরেই তাদের এলাউ করা হচ্ছে।
2: যখন তারা অ্যাডমিশনের জন্য আসবে তখন তাদের এই সার্টিফিকেটটা দেখাতে হবে, এই ফিট সার্টিফিকেটটা। আইএলও ফরম্যাটে ডিজি শিপিং অ্যাপ্রুভ ডক্টরের একটা সার্টিফিকেট লাগবে, এবং এগুলো সারা ভারতবর্ষেই আছে, ডিজি শিপিং অ্যাপ্রুভ ডক্টর।
1: আচ্ছা, এই যে মেরিটাইম ইন্ডাস্ট্রিতে এখানে মেয়েদের জন্য সুযোগটা কেমন, মানে এই ক্যাপ্টেনশিপ বলুন বা যেদিকে যা রয়েছে?
0: তুমি তুমি মেয়ে বলে এই প্রশ্নটা তোমার মাথায় এলো বলো সঙ্গে সঙ্গে। হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, তো এই জিনিসটা আমি জানতে চাই, কারণ এখন যেটা হচ্ছে যে এই যে ফিটনেস নিয়ে কথা হচ্ছিল, এখানে ফিটনেসে এখন বলতে গেলে প্রায় প্রত্যেকেরই চোখে চশমা,
2: 24 বছর, একদম 24 বছর ইজ দ্য লিমিট এজ, 24 বছর ফর জেনারেল ক্যাটাগরি, সবার জন্যই এটা, ছেলে এবং মেয়ে নির্বিশেষে।
1: আচ্ছা,
2: কিন্তু এটা যে কোশ্চেনটা করলে, এটা ভারত সরকার অনেক দিন আগে থেকেই চিন্তা করে বসে আছে। যেগুলো প্রাইভেট সংস্থা, জাহাজের কোম্পানি, যারা শিপিং কোম্পানিজ, তারা প্রাথমিকভাবে চায় যে লিঙ্গ বৈষম্য যাতে বজায় থাকে, ইকুয়ালিটি যাতে বজায় থাকে, বহু সংখ্যক এবং বেশি সংখ্যক মেয়েরা যাতে আস্তে আস্তে এরম একটা হার্স এনভায়রনমেন্টে আসতে পারে, তাদের জন্য রাস্তা মসৃণ করে দেওয়া হয়েছে, তাদের চাকরিকে প্রাধান্য দেওয়া হয়, বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়, গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট স্কলারশিপ দেওয়া হয়। ডিজি শিপিং নিজে প্রত্যেক বছর নির্বিশেষে লেডি ক্যাডেটসদের জন্য 1 লাখ টাকা অবধি স্কলারশিপ দেয়।
1: আচ্ছা,
2: আমার কলেজে প্রত্যেকটা মেয়ে 1 লাখ টাকা স্কলারশিপ পায় ডাইরেক্টর জেনারেল অফ শিপিং এর থেকে। তাছাড়াও বিভিন্ন কোম্পানিজ আছে যারা স্কলারশিপ দেয় এবং মেয়েদেরকে সিলেকশনের ক্ষেত্রে, ক্যাম্পাস সিলেকশনের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়। তো মেয়েদের জন্য মেরিনের থেকে ভালো জিনিস আজকের দিনে আর কিছু নেই।
1: তাহলে তো মানে যারা ভাবছে যে আমি কি পারবো, মানে মেয়েদের কথা বলছি, আমি কি পারবো, তারা একদম আমি কি পারবো মানে কিটা সরিয়ে দিয়ে আর কোশ্চেন মার্কটা সরিয়ে দিয়ে একদম এগিয়ে যাও, আমি পারবো
0: একদম
1: বলে একটা দাড়ি টেনে দাও, ব্যাস।
0: আচ্ছা স্যার, আপনার কাছে পরবর্তী প্রশ্নে আসবো, যেহেতু আপনি অনেক কিছুই এখন অবধি আমরা জানতে পেরেছি, তার সঙ্গে একটা জিনিস আমার খুব মাথায় আসছে, সেটা হচ্ছে ক্রুজ হসপিটালিটি এবং ম্যানেজমেন্ট, এই যে বিষয়টা, মানে আমরা মেরিন সায়েন্স নিয়ে পড়ে কি এই প্রফেশনের দিকে কোনোভাবে যেতে পারি, মানে যারা চাইছেন যেতে?
2: এটা অ্যাকচুয়ালি আমরা মিস করে গেছি।
0: আচ্ছা,
2: তো ক্রুজ অ্যান্ড হসপিটালিটি যারা হোটেল ম্যানেজমেন্ট পড়েছে তারা জাহাজে জয়েন করতে পারে অ্যাজ এ চিফ কুক।
1: আচ্ছা, বাহ,
2: আরও অনেক দিক আছে, জিপি রেটিং, জেনারেল পারপাস রেটিং, এরা অফিসার হবে না, যেমন চিফ কুক কোনোদিনও অফিসার হবে না, এদেরকে পেটি অফিসার বলা হয়।
1: আচ্ছা,
2: হ্যাঁ, জেনারেল পারপাস রেটিং, যেমন জাহাজে অয়েলার লাগে, মোটরম্যান লাগে, এবল বডিড সিম্যান বলে একটা র্যাঙ্ক আছে লাগে, তো এগুলোর জন্য কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিকের অত বাধ্যবাধকতা নেই, ওদের দেশ ফিজিক্যালি ফিট হতে হবে। আর আরো অনেক কিছু আছে যেগুলো পরবর্তীকালে বলছি, অনেক সার্টিফিকেশনের।
1: তাহলে যারা চিফ কুক হচ্ছে এই হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে, তাহলে কি তাদেরকে মানে রান্না নিয়েই মেইনলি পড়াশোনাটা করতে হবে?
2: একদম, তাদের কাজটাই জাহাজে রান্না করা।
1: একদমই, তো এই তাহলে মানে যাদের একটু রান্না বান্না করতে ভালো লাগে তারাও কিন্তু তাহলে এই দিকে যেতে পারে, মানে সেইভাবেই তাকে এগোতে হবে,
2: পারে, প্রোভাইডেড তার কাছে নেসেসারি সার্টিফিকেটস গুলো আছে। কেননা জাহাজে যাওয়ার জন্য কিছু খুব স্পেশাল সার্টিফিকেটস দরকার হয়, যেগুলো নর্মালি আমার ইঞ্জিনিয়ার কিংবা অন্য কারোর ক্ষেত্রে দরকার হয় না, কিছু স্পেসিফিক সার্টিফিকেটস।
1: আচ্ছা, এই যে মেরিন সায়েন্সে পড়াশোনার যে কোর্সগুলোর কথা আপনি বলছিলেন, যেগুলো রয়েছে, সেগুলো মূলত কত বছরের জন্য হচ্ছে? যেরকম আমরা দেখি যে গ্র্যাজুয়েশন করতে 3 বছর বা 4 বছর লাগছে, তারপর মাস্টার ডিগ্রি করতে 2 বছর লাগছে, তো সেইটা এই মেরিন সায়েন্সের কোর্সগুলো ঠিক কত বছরের জন্য হচ্ছে?
2: আমাদের ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি কলকাতা ক্যাম্পাসে যে কোর্সটা প্রধানভাবে পড়ানো হয় সেটা হচ্ছে বিটেক ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, 4 বছরে। আরও কোর্স আছে যেগুলো অন্যান্য আরও 5টা ক্যাম্পাসে পড়ানো হয়, বিএসসি ইন নটিক্যাল সায়েন্স, মানে জাহাজে যারা ক্যাপ্টেন হতে চাইছে, আলটিমেটলি যারা ক্যাপ্টেন হতে চাইছে, 3 বছরের কোর্স বিএসসি ইন নটিক্যাল সায়েন্স।
1: আচ্ছা,
2: আর একটা কোর্স আছে সেটা হচ্ছে ডিএনএস, ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স, কিন্তু এটা স্পন্সরশিপ বেসড কোর্স, কোনো একটা শিপিং কোম্পানি স্পন্সর করলে তবেই 1 বছরের কোর্স করে বিএসসি নটিক্যাল সায়েন্সের ইকুইভ্যালেন্ট হওয়া যায়। এটা হচ্ছে প্রধান তিনটে কোর্স যেগুলো করানো হয়, আরো কোর্স আছে, আরো অনেক কোর্স আছে।
0: স্যার যখন এই কথাটা বললেন, সেক্ষেত্রে আরেকটা

0: জিনিস আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যে ডিগ্রি, ডিপ্লোমা এবং সার্টিফিকেট, মানে বিভিন্ন ধরনের কোর্স তো আমরা দেখতে পাই যে কোনো প্রফেশনে যাওয়ার ক্ষেত্রে। তো আপনি বললেন বিটেক যে কোর্সটা করানো হয় সেটা কি ডিপ্লোমা ফরম্যাটে করানো হয়?
1: ডিগ্রি ফরম্যাট, 4 বছর 8টা সেমিস্টার।
0: তো এই ক্ষেত্রে মানে এই প্রফেশনে এবং এই সাবজেক্ট আমি যদি বলি, সেক্ষেত্রে কি ডিপ্লোমা এবং সার্টিফিকেশন কোর্সের কোনো জায়গা রয়েছে, সেটা সম্পর্কে যদি একটু আলোকপাত করেন।
1: ডিপ্লোমা বলতে একটা আছে, সেটা হচ্ছে ডিপ্লোমা।

0: ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং।
1: আচ্ছা,
0: সেটা হচ্ছে যারা চার বছরের ডিগ্রি ইন মেকানিক্যাল অলরেডি আছে তারা তিন এক বছরের একটা কোর্স আছে তিনটা সেমিস্টারের, এই তিনটা সেমিস্টারের এক বছরের কোর্স করে তারা অ্যাকচুয়ালি জাহাজে একই রকমভাবে বিটেক ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে জয়েন করতে পারে জাহাজে।
2: বেশ, আচ্ছা আজকে কিন্তু ফোন লাইনটা খুব একটা ব্লিঙ্ক করছে না, তো আমি তাদের জন্য আরেকবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 0332210 7325। আরেকবার বলছি 0332210 7325। তোমরা চটপট করে ফোন করে ফেলো তোমাদের স্যারের কাছে যা যা প্রশ্ন রয়েছে, এবং যদি তোমরা সেখানে না পাও তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের ঠিক কী কী প্রশ্ন রয়েছে এই বিষয়ে। মানে আজকে একটা বেশ অন্য রকম সাবজেক্ট নিয়ে তো আমরা কথা বলছি, আমরা প্রত্যেকবার অন্য রকম সাবজেক্ট নিয়েই কথা বলি।
1: হ্যাঁ,
2: তো
1: আজকেরটা একটু বেশ আনইউজুয়াল আর কি, তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি যে তোমরাও কিন্তু তোমাদের প্রশ্নের ঝুলি খুলে দেবে এবং আমাদের কাছে তোমাদের প্রশ্নগুলো রাখবে, এবং সেই প্রশ্নগুলো আমরা পৌঁছে দেবো স্যারের কাছে। আর যদি আমাদেরকে ফোনে না পাও, অর্থাৎ 0332210 7325 এই নাম্বারে যদি আমাদেরকে কোনোভাবে যোগাযোগ করতে না পারো, তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুবাণী কলকাতা YUVAVANIKOLKATA, সেখানে গিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের পোস্টারের নিচে কমেন্ট করে তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো। তো পরবর্তী প্রশ্নে স্যারের কাছে যাব, সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়টা সরকারি ইনস্টিটিউট বলতে কোন কোন জায়গা থেকে ছাত্ররা পড়াশোনা করতে পারে, ছাত্রছাত্রীরা?
0: সরকারি ইনস্টিটিউট বলতে আমাদের যে ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি আছে, যেটা প্রাথমিকভাবে নাম ছিল DMET, ডাইরেক্টরেট মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেনিং, যেটা জওহরলাল নেহরু এসে নিজে উদ্বোধন করে গেছিলেন, সেই ফলক এখনও এই কলকাতার মেরিন কলেজ যেটা বলে বুঝি আমরা, সেটাতেই সেই ফলক এখনও আছে। পরবর্তীকালে সেটা মেরি হয়, মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। 2008 সালে বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট 2008 এই ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি স্থাপিত হয়। এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এর পাঁচখানা ক্যাম্পাস আছে, আমাদের মুম্বাইতে দুটো, কলকাতায় একটা, কোচিতে একটা, ভাইজ্যাকে একটা, চেন্নাইতে একটা। এটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্ডার মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। এটা হচ্ছে একদমই সরকারি প্রতিষ্ঠান। এছাড়াও বহু
1: বেসরকারি
0: প্রতিষ্ঠান আছে যারা একই রকম কোর্স করে, কিন্তু তারাও অনেক সময় অ্যাফিলিয়েটেড টু IMU, মানে আলটিমেটলি IMU তাদের ডিগ্রি সার্টিফিকেট প্রদান করে। তাছাড়াও কিছু ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি আছে যারা একই ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স চালায়।
1: তো এই প্রসঙ্গে স্যার যখন বললেন সরকারি উদ্যোগের কথা, এ ধরনের একটা বিষয়তে যখন সরকারের এতটা উদ্যোগ রয়েছে, সেক্ষেত্রে সরকারি উদ্যোগের আরেকটা উদ্যোগের কথা আমাদেরকে বলতে হয়, সেটা হচ্ছে সাগরমালা প্রকল্প। তো সাগরমালা কর্মসূচির অন্তর্গত রয়েছে 845টি প্রকল্প এবং 6 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ। 2015 সালে সূচিত সাগরমালা কর্মসূচিতে বন্দরগুলোকে উৎপাদন কেন্দ্র, বাজার এবং সাধারণ মানুষের উন্নয়নের হিতে এক সূত্রে বাঁধা হয়েছে, যার মাধ্যমে ভারতের উপকূলীয় অঞ্চলগুলিকে উন্নয়নের একটি প্রধান চালিকা শক্তিতে পরিণত করার কথা ভাবা হচ্ছে।
2: এর 5টি মূল স্তম্ভ হল বন্দর আধুনিকীকরণ, সুগম সড়ক ও রেল সংযোগ, বন্দরভিত্তিক শিল্পায়ন, উপকূলীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং উপকূলীয় নৌ পরিবহন ও অভ্যন্তরীণ জলপথের অধিকতর ব্যবহার। এর ফলাফল পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে প্রায় 6 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের 845টির বেশি প্রকল্প এবং তার মধ্যে 315টি এখনো পর্যন্ত সম্পন্ন হয়েছে।
1: ভাবা যায় তাহলে, তাহলে আর কোনো টেনশনই নেই, মানে যারা যারা চাইছো এই মানে ফিল্ডে আসতে চাও, এই ধরনের প্রফেশনে আসতে চাও, তাদের জন্য কিন্তু একেবারে মানে পথটা কিন্তু সুগম হয়ে গেছে এবং সেটা সরকারি তরফে অনেকটা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, আর তারপরেই আমরা ফিরছি তোমাদের সঙ্গে আড্ডায়। সঙ্গে থাকো, শুনতে থাকো।
3: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
4: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
3: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
4: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
3: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
4: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।

0: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
1: वर्ल्ड हार्ट डे उपलक्षे आज আমাদের সঙ্গে আছেন ডক্টর গৌতম বিশ্বাস, MBBS MD, কনসালটেন্ট ফিজিশিয়ান, নিরাময় মেডিকেল ক্লিনিক বর্ধমান। সো ডক্টর, ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে শ্রোতাদের উদ্দেশ্যে কি বলতে চান?
2: আপনার প্রেশার বেড়ে গেলে ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যে আপনারা বুঝতে পারেন না যে আপনাদের শরীরে কি অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে প্রেশার বেশি বা উচ্চ রক্তচাপের মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে আপনার কিছু মনে হবে না। যখন প্রেশারটা অনেকদিন থেকে বেশি থাকবে বা বেশি আছে, হঠাৎ করে বেড়ে গেল, তখন শুধু আপনি বুঝতে পারবেন যে আপনার মাথা ঘুরছে, মাথা ব্যথা করছে ইত্যাদি। রেগুলার আপনি আপনার ডাক্তারকে দিয়ে হার্টের চেক করাবেন। যদি বেশি দিন ধরে আপনার ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকে তাহলে আপনার ফ্রেন্ড স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেলিয়ে হতে পারে, এমনকি আপনার কিডনি এবং চোখও খারাপ হতে পারে। সুতরাং আপনার ব্লাড প্রেশারটা চেক আপ করবেন এবং প্রয়োজনে কন্ট্রোলে রাখার জন্য ডাক্তার দেখাবেন।
1: অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আর আজকে তরুণের স্বপ্নের অনুষ্ঠানে কিন্তু আমরা আলোচনা করছি মেরিন সায়েন্স নিয়ে। আর বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমি এবং সায়নী, তোমাদের বন্ধুরা, আমরা একটু অল্প করে আলোচনা করেছিলাম সাগরমালার প্রজেক্ট নিয়ে, যেখানে সরকারি উদ্যোগে কিভাবে পোর্ট এবং পোর্ট সংলগ্ন যে যে ক্ষেত্রগুলি রয়েছে সেখানে কিভাবে উন্নয়নের পথটা খুলে দেওয়া হচ্ছে সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো অবশ্যই আজকে যখন মেরিন সায়েন্স নিয়ে আলোচনা করছি সেই কথা তো আমাদেরকে বলতেই হতো। এবং স্যারের কাছে একটুখানি যাবো যে স্যার, আমরা তো পোর্ট এবং পোর্ট সংলগ্ন যে ক্ষেত্রগুলো, মানে বন্দর এবং উপকূল, এই যে ক্ষেত্রগুলো সেগুলো নিয়ে আমরা অনেকটা আলোচনা করলাম, কিছু কিছু তথ্য আমরা শেয়ার করলাম আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে, কিন্তু আপনি যদি আর একটুখানি শেয়ার করেন যে সরকার কিভাবে এই মেরিন সায়েন্সের যে ছাত্রছাত্রী তাদেরকে কিভাবে হেল্প করছে।
4: ভারত সরকারের এখন যে প্রকল্পটা রয়েছে সেটা হচ্ছে MAKV 2047, মেরিটাইম অমৃতকাল ভিশন 2047। এটার আওতায় পড়ছে বন্দরের আধুনিকীকরণ, বন্দরের আধুনিকীকরণ কারণ বন্দরের অটোমাইজেশন। যেমন ধরুন প্রত্যেকটা 2047 সালের মধ্যে যে বন্দরগুলো আছে সেগুলোর কার্গো লোডিং আনলোডিং ক্যাপাসিটি 10,000 মিলিয়ন মেট্রিক টন অবধি নিয়ে যাওয়া। প্রত্যেকটা বন্দরকে, যেগুলো বড় বন্দর আছে আমাদের উপকূলবর্তী, সেগুলোকে গ্রিন পোর্টসে ট্রান্সফর্ম করা। যে আমাদের সাস্টেনেবল যে আছে, আমরা সাস্টেনেবিলিটির কথা বলছি, সবাই বলছি সাস্টেনেবল ফুয়েলে নিয়ে যাওয়া। সাস্টেনেবল ফুয়েল মানে ইথানল ব্লেন্ডিং, ইথানল বাংকারিং, বাংকারিং মানে জাহাজে তেল তোলা, যেমন আমরা পেট্রোল নিই গাড়িতে সেরকম জাহাজকে, জাহাজেরটাকে বলা হয় বাংকারিং। ইথানল বাংকারিং হিসাবে গ্রিন হাইড্রোজেন বাংকারিং পোর্ট, তারপরে এইগুলো যে বায়োফুয়েল বাংকারিং পোর্ট, এইগুলোর দিকে নিয়ে যাওয়া, যে যত বেশি বাংকারিং ফেসিলিটি বিভিন্ন পোর্টগুলোকে দেওয়া যায়, পোর্টগুলোকে সাস্টেনেবল করা, পোর্টগুলো গ্রিন পোর্টসে কনভার্ট করা।
3: রাইট রাইট, অ্যাবসলিউট।
4: তারপরে আরো অনেক কিছু, প্রত্যেকটা পোর্টের সাথে রেলওয়েজের সংযুক্তিকরণ, তারপরে একাডেমিক্সকে ইন্ডাস্ট্রির সাথে সংযোগ করা, একাডেমিক্সের মানে ইন্ডাস্ট্রিতে যে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো একাডেমিক্সকে দেওয়া হচ্ছে, সেগুলোর ওপর রিসার্চ করে, সেগুলোর ওপর অনুসন্ধান করে তার সমাধান সূত্র বার করা। তারপরে বিভিন্ন ফরেন ইউনিভার্সিটি, অনেক নরওয়েজিয়ান, ডেনমার্ক, সাইপ্রাস, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে প্রযুক্তিগত আদান প্রদান। এই এই খুব রিসেন্টলি আমি নরওয়েজিয়ান রিসার্চ কাউন্সিলের একটা অ্যাটেন্ড করে এলাম, একটা কনফারেন্স অ্যাটেন্ড করে এলাম, সেখানে আমি কী নিয়ে রিসার্চ করছি সেগুলো শুনলাম।
3: ঠিক।
4: আর পৃথিবীর আরও যারা রিসার্চার এসেছিল 50 জন, তারা কী নিয়ে রিসার্চ করছিল সেগুলো আমি শুনলাম। ডেনমার্ক মেরিটাইম অথরিটি, মানে এগুলো সবই ইন্টার গভর্নমেন্টাল ইনিশিয়েটিভস। ডেনমার্কে যাচ্ছি কিছুদিন বাদে, ডেনমার্ক মেরিটাইম অথরিটির একটা ওয়ার্কশপ করছে, সেখানে আমাদের মিনিস্ট্রি অফ শিপিং থেকে যারা রিপ্রেজেন্টেটিভস আছে আমরা 5 জন গিয়ে ডেনমার্কে গিয়ে কিছু শিখে আসবো, ওরাও আসছে। কোরিয়ার সাথে এরকম প্রচুর একটা প্রযুক্তিগত আমাদের গাঠবন্ধন তৈরি হয়েছে, যেখানে আমাদের এখানে ITI থেকে ওয়েল্ডার্সদের এখানে ট্রেনিং দেবো।
3: ঠিক।
4: তারপরে তারা কোরিয়ার শিপইয়ার্ডসে গিয়ে 5 বছর ধরে ট্রেনিং নিয়ে কাজ করে এসে আমাদের শিপইয়ার্ড কীভাবে সেই উন্নত প্রযুক্তি দিয়ে ভালো জাহাজ তৈরি করা যায়, আরও বেশি প্রোডাকশন করা যায়। তো এইগুলোই হচ্ছে, মানে এখন চলছে এগুলো, এগুলো খুব নতুনভাবে শুরু হয়েছে এবং ভীষণভাবে এগিয়ে চলেছে।
3: স্যারকে ধন্যবাদ, এই প্রসঙ্গটা ক্লিয়ার হলো। তবে সায়নী, বন্ধুরা হয়তো আজকে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছে না, কিন্তু আমাদের ফেসবুক পোস্টে

0: কমেন্ট অনেকগুলো চলে এসেছে।
1: যোগাযোগের মাধ্যম তো রয়েছে,
0: একেবারেই তাই, কারণ যোগাযোগটা তো মন থেকে মনে। তো আমরা যখন তোমাদেরকে মন থেকে চাইছি আমাদের সঙ্গে আড্ডা দিতে, ডেফিনেটলি তোমরাও চাইছো মন থেকে তোমাদের বার্তাগুলো আমাদেরকে পাঠাতে। তো সেখানে ফেসবুকে কমেন্টে ভিকি সেন কমেন্ট করেছে, সমুদ্রের প্রাণীদের দুর্ঘটনাবশত আঘাত করতে পারে এমন উচ্চ শব্দ সৃষ্টিকারী ও ঘূর্ণায়মান ধাতব প্রপেলারের পরিবর্তে আমরা কি এমন কোনো পণ্যবাহী জাহাজ তৈরি করতে পারি না যা নমনীয় ও আকার পরিবর্তনকারী ও উপাদান ব্যবহার করে বিশাল তিমি বা ম্যান্টারের মতো সমুদ্রের বুক চিরে সাঁতার কেটে চলে? আচ্ছা, এটা একটা প্রশ্ন, আমি দ্বিতীয় প্রশ্নেও যাব, তারপরে স্যারের কাছে উত্তরগুলো নিয়ে আসছি। সৌভিক সরকার অভি কমেন্ট করেছে, আগামী 10 বছরে জলবায়ুর পরিবর্তন, সমুদ্র দূষণ এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের সংরক্ষণের কারণে মেরিন সায়েন্সে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা কতটা বাড়তে পারে? বর্তমান সময়ে মেরিন সায়েন্সে পড়াশোনা করতে গেলে একজন শিক্ষার্থী কীভাবে শুধু একটি ভালো পেশা গড়ে তুলতে পারে তা নয়, বরং সমুদ্রের বাস্তুতন্ত্র রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যাগুলো সমাধানেও অবদান রাখতে পারে, এই নিয়ে যদি আলোচনা করা হয়। এবং তারই সঙ্গে আরেকটা কমেন্ট, আচ্ছা সৌভিক সরকার অভির কমেন্ট তো আমি বললামই, সোমেন দাসের কমেন্টে আমি পরে আসছি। তবে এই যে দুটো কমেন্ট আমরা পড়লাম স্যার, যে আমাদের দুজন শ্রোতা তারা কিন্তু
2: প্রথম কোশ্চেনটা কি ছিল,
0: প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে যে
2: প্রপেলার, জাহাজের যে প্রপেলার যে ঘোরে,
0: জাহাজ এমন ভাবে তৈরি করা যাতে তারা
2: জাহাজের প্রপেলার, এগুলো অনেকদিন আগেই চিন্তা ভাবনা এ নিয়ে হয়েছে। আমেরিকাতে একটা স্ট্রেট আছে, সেখান দিয়ে আমরা ঢুকতে গেলে আমাদের জাহাজের যে গতি সেটা 10 নটের নিচে রাখতে হয়।
0: আচ্ছা,
2: 1 knot = 1.852 kilometers, 1 nautical mile মানে 1.852 kilometers। তো সেই গতিতে 10 নটের নিচে রাখতে হয় যাতে কোনোভাবে ওখানে যে ওয়েলসরা আছে, ডলফিনসরা আছে, তারা যাতে কোনোভাবে আঘাত না পায়। কিন্তু জাহাজ যখন যায়, আমরা সমুদ্রে দেখি যে ডলফিনরা এসে পাশে খেলা করতে শুরু করেছে, ওরা চায় ইন্টারঅ্যাক্ট করতে। আমরা যখন সন্ধ্যাবেলা ডেকে দাঁড়িয়ে থাকি, দেখি ডলফিনরা খেলা করছে, কিছু একটা গ্রুপ অফ ওয়েলস, অস্ট্রেলিয়াতে এগুলো খুব দেখা যায়, গ্রুপ অফ ওয়েলস একটু দূরেই বিভিন্ন ওই জলে যে ফোয়ারা ছড়ে, তারা বিভিন্ন একটা গ্রুপ, একটা পুরো ফ্যামিলি নিয়ে তারা খেলা করছে। তো এরা নর্মালি একটু দূরেই থাকে জাহাজের থেকে।
0: ওকে,
2: কিন্তু আজকাল এরকম অনেক জাহাজ আছে, বিশেষত ইন্ডিয়ান নেভির এরকম অনেক জাহাজ আছে যেগুলো প্রপেলারগুলো ভেতরে থাকে।
0: বেশ,
2: এরা শুধু জেট প্রপালশন দিয়ে কাজ করে, মানে প্রপেলার যে জলগতি তৈরি করে সেই জলগতিটা দিয়ে জাহাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এরম ফেসিলিটি অনেক কর্ট নজল বলে একরকম নজল আছে, নজলের চারদিকে একটা আবরণ থাকে যাতে ডাইরেক্টলি আশপাশ থেকে কখনো প্রপেলারে কেউ আঘাত পাবে না। এরম ফেসিলিটি অলরেডি এক্সিস্ট করে, এই টেকনোলজি আছে আমাদের কাছে অলরেডি।
0: আচ্ছা, তো আরেকটা কমেন্ট আমরা পেয়েছিলাম, সেটাতেও যাব, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে মেরিন সায়েন্স পড়াশোনা করে একজন শিক্ষার্থী কিভাবে শুধু একটি ভালো পেশা গড়ে তুলতে পারে তা নয়, বরং সমুদ্রের বাস্তুতন্ত্র রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যা সমাধানেও অবদান রাখতে পারে।
2: খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নিয়ে IMO, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন,
0: ওকে,
2: আর আমাদের ভারত সরকার, হ্যাঁ, দুটো প্রকল্প আছে। একটা হচ্ছে কার্বন নিউট্রালিটি, মানে কার্বন তুমি আর এমিটি করবে না, আইদার কার্বন নিউট্রালিটি অর কার্বন নেগেটিভিটি নিয়ে আসতে হবে 2050 সালের মধ্যে। ভারত সরকার কি বলছে, 2047 MAKV মেরিটাইম অমৃতকাল ভিশন। এটাও বলছে যে সাস্টেনেবল পোর্টস, গ্রিন ফুয়েলস, হ্যাঁ, তারপরে যে আমাদের যে পোর্টসগুলো আছে সেগুলো গ্রিন পোর্টসে কনভার্ট করা, এগুলো সবের মধ্যে দিয়ে আমরা চলছি এবং আলটিমেটলি আমরা কার্বন নিউট্রাল একটা জায়গায় আসতে পারবো যেখানে এমন কোনো এমিশন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এমিশন হবে না হাওয়াতে, যাতে আমাদের পরিবেশ দূষণ হয়। এগুলো অলরেডি, এগুলো নিয়ে কাজ শুরু হয়ে গেছে গত 5-10 বছর ধরে।
0: তাহলে আশা করি ভিকি সেন এবং সোমেন দাস তারা কিন্তু তাদের উত্তরগুলো পেয়ে, সরি, সৌভিক সরকার এবং ভিকি সেন তারা তাদের উত্তরগুলো পেয়ে গেছে। বাট সোমেন দাসের একটা প্রশ্ন আছে সায়নী, বুঝলে? তো সোমেন দাস জানতে চাইছে যে গ্রামের মেয়েরা যদি এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় তাহলে তারা কিভাবে এগোতে পারে। আমাদের আজকের অনুষ্ঠানে মোশন অনুযায়ী এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগের যে দুটো প্রশ্নের আমরা উত্তর দিলাম সেগুলো একটু আবহাওয়া ওরিয়েন্টেড,
1: একটা প্রশ্নই ছিল যে মেয়েরা কিভাবে এই পেশার দিকে এগিয়ে আসবে। তো সেক্ষেত্রে স্যারের কাছে জানতে চাইবো যে আপনি যদি
2: গ্রামের মেয়েদের গ্রাম শহর বলে আজকাল এই দূরত্বটা অনেকটাই কমে এসেছে, আগেকার দিনের মতো নেই
0: একদম।
2: দ্বিতীয়ত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ভালো করে পড়তে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে, সে গ্রামেই থাকুন আর শহরেই থাকুন, হ্যাঁ করে আপনাকে আইএমইউ

0: সিইটির জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক, যখনই আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনি সিলেক্টেড হবেন তখনই কিন্তু আপনার কাছে প্রচুর স্কলারশিপ চলে আসবে। আপনাকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, আজকাল স্টুডেন্টস লোনও প্রচুর পাওয়া যায়। ঠিক, হ্যাঁ, ডিজি শিপিং থেকে তো 1,00,000 টাকা করে বছরে স্কলারশিপ দিচ্ছে, সুতরাং পয়সা কড়ি নিয়ে একদম ভাববেন না, শুধু মন দিয়ে পড়াশোনাটুকু করে যান, তাহলেই আপনার আইএমইউ সিইটিতে একটা র্যাঙ্ক 100% চলে আসবে।
1: একদম, এবং এই যে মেরিন সায়েন্স নিয়ে আজকে কথা হচ্ছে, এই যে পড়াশোনার দিকে আমরা এগোচ্ছি, এই যে পেশার কথা আমরা বলছিলাম, সেখানে আমি জানতে চাইব যে ভারতে চাকরির সুযোগ কতটা বেশি, এবং কেউ যদি মনে করে যে না আমি ভারতে থাকবো না, আমি বিদেশে গিয়ে এই বিষয় নিয়ে কাজ করব, তো সেখানে তাকে কি কি করতে হচ্ছে? মানে এখান থেকে পড়াশোনা করে সে কি ডাইরেক্ট ওখানে গিয়ে চান্স পেয়ে যাচ্ছে, নাকি ওখানে গিয়ে তাকে আবার আলাদা করে কোর্স করতে হচ্ছে কিছু?
0: এখানে ক্যাম্পাস ইন্টারভিউ বলে একটা জিনিস হয়, ক্যাম্পাস থেকেই প্লেসমেন্ট হয়।
1: আচ্ছা,
0: তো আমাদের ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষ, মানে তৃতীয় বর্ষ মানে ফিফথ সেমিস্টার থেকে, ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার, সেভেন্থ সেমিস্টার, এগুলো খুব ক্রুশিয়াল জায়গা, যখন এই ক্যাম্পাসে আমাদের বিভিন্ন বেসরকারি যে বড় বড় আন্তর্জাতিক যে শিপিং কোম্পানিজ থেকে ওরা আসে, ইন্টারভিউ নেয়, এবং আস্তে আস্তে আস্তে আস্তে করে ক্যাডেটসরা ওখানে অলরেডি প্লেসড হয়ে যায়। তো তারা সিক্স মানে ছ নম্বর সেমিস্টার থেকেই তারা আস্তে আস্তে প্লেসমেন্ট হয়, তারা নিজেদের জব সিকিউর করে নেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো বৈদেশিক কোম্পানি, কেননা মেরিনের দুনিয়াটাই প্রিডমিনেন্টলি বৈদেশিক, সো এখানে বৈদেশিক কোম্পানির প্রাধান্যই বেশি। সেই জন্য আমাদের ভারত সরকার চাইছে যে শিপ বিল্ডিং ক্যাপাসিটি কত তাড়াতাড়ি, কত 2047 সালের মধ্যে কিভাবে এটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া যাতে আমাদের,
2: কারণ ভারতের কাছে বোধহয় সুযোগটাও বিশাল, কারণ বিশাল বড় একটা কোস্ট লাইন আছে,
0: ভারতের কোস্টলাইনটা বিশাল, সুতরাং বন্দর তৈরি করার ক্ষমতা, জাহাজ যে প্রত্যেক 2.5 বছর আর 5 বছরে যে আমাদের বন্দর মানে ড্রাই ডকে উঠতে হয় জাহাজকে, সেখানে শিপ রিপেয়ারের ক্ষমতা, সেখানে প্রচুর লোক বলের প্রয়োজন।
2: একেবারে
0: একটা বন্দর তৈরি হলে তার পাশাপাশি একটা শহরও তৈরি হয়ে যায়, সুতরাং একটা বন্দরে প্রচুর কর্মসংস্থান হতে পারে,
2: ইতিহাসে আমরা সেটাই দেখেছি, সুতরাং বিভিন্ন বন্দরকে কেন্দ্র করেই আসলে
0: শহর তৈরি, সভ্যতা তৈরি হয়ে যায়।
2: একেবারেই।
1: তো এই যে মেরিন সায়েন্স পড়ার সময় আপনি যেটা বললেন যে ক্যাম্পাসিং একটা থাকে, ইন্টারভিউ থাকে, তো এখানে পড়াশোনা যে সময়টা চলছে সেই সময়টা যে প্র্যাকটিক্যাল ট্রেনিং বা অনবোর্ড ট্রেনিং, এই এইগুলো কি সেই সময় মানে ফার্স্ট ইয়ার থেকেই করানো হচ্ছে, বা একদম ওই সময় গিয়ে করানো হচ্ছে,
0: মেরিনের প্র্যাকটিক্যাল ট্রেনিং
1: করানো হচ্ছে?
0: কারেক্ট, খুব খুব মানে খুব ভালো কোশ্চেন, কেননা মেরিনের প্র্যাকটিক্যাল ট্রেনিংটা একদমই আলাদা অন্য অন্য ট্রেনিংয়ের থেকে। আমাদের একটা জিনিস আছে মেরিন ট্রেনিংয়ে, শিপ ইন ক্যাম্পাস মানে একটা জাহাজের মতো একটা পরিকাঠামো তৈরি করা হয়, যেটাকে দেখতে জাহাজের মতো, অনেক মেশিনারি লাগানো হয় যেগুলো জাহাজে থাকে, তো একটা শিপের একটা যে ফিলিং সেটা পাওয়া যায় ওই জায়গাটায় গেলে, তো এটাকে নাম হচ্ছে শিপ ইন ক্যাম্পাস। এটা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউটস, এটা এক নম্বর। দ্বিতীয়ত, আমাদের এই ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করতে যায়, যেমন হিন্দুস্তান শিপইয়ার্ড, কোচিন শিপইয়ার্ড, মাঝগাঁও ডক যেখানে সাবমেরিনস এইসব বানানো হয়, ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, পারাদ্বীপ পোর্ট ট্রাস্ট, বিভিন্ন জায়গায় তারা থার্ড ইয়ার থেকে, সেকেন্ড ইয়ার থেকে ইন্টার্নশিপ শুরু করে জাহাজের কাছাকাছি, আরও জাহাজের কাছাকাছি আসার জন্য। তাছাড়াও এইট সেমিস্টারটা অনেকেই 20-30-40% ক্যাডেট বেরিয়ে যায় জাহাজে, ওরা জাহাজেই ট্রেনিং করে ফেরে, তারপর ওদের ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হয়।
2: আচ্ছা,
0: এটাও একটা অপশন আছে। তো আমাদের যে ট্রেনিং সেটা সম্পূর্ণ আলাদা আমাদের নর্মাল ইঞ্জিনিয়ারিং ট্রেনিংয়ের থেকে।
2: বেশ বেশ, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপরেই ফিরছি, সঙ্গে থাকো।
3: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
4: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
3: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
4: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
3: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
4: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।

0: সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: বেশ, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। তবে এতক্ষণ তো সায়নী নানান প্রশ্ন করলে তুমি স্যারকে, কিন্তু
2: আমি একা তো করি
1: না, না আমিও করেছি,
2: বন্ধুরাও করেছে,
1: বন্ধুরাও করেছে, ঠিকই ঠিকই ঠিকই। তবে একটা প্রশ্ন যেটা আমার খুব মাথায় আসছে, যেটা আমি ছোটবেলা থেকে মানে মেরিন সায়েন্স বিষয়টার সঙ্গে তো প্রথম থেকে পরিচয় থাকে না, যেটা আমরা ইনিশিয়ালি চিনে অভ্যস্ত, সেটা হচ্ছে সাদা জামা পরে একটা সুন্দর টুপি পরে জাহাজে যারা যায় আর কি, দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি একদমই কথা বলছি নেভির। তো মেরিন সায়েন্স নিয়ে পড়াশোনা করে আমরা কি মানে যারা স্টুডেন্টরা যারা চাইছে নেভিতে জয়েন করতে, তাদের জন্য কি কোনোভাবে এটা সুবিধাজনক?
3: এটা অনেকেই জানে না, তো এটা খুব ইম্পর্টেন্ট যে যে বিটেক ইন মেরিন ইঞ্জিনিয়ারিং করেছে কিংবা বিএসসি নটিক্যাল সায়েন্স করেছে, যাদের সার্টিফিকেট হাতে এসে গেছে, তারা নেভির যে শর্ট সার্ভিস কমিশন,
2: আচ্ছা,
3: সেখানে তারা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং যে পার্মানেন্ট কমিশন যে নেভি, সেটার জন্য অফিসার মানে প্রত্যেকটাই অফিসার গ্রেড র্যাঙ্ক, তার জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং যাদের এই সার্টিফিকেটগুলো আছে তারা কিন্তু অবশ্যই প্রাধান্য পাবে নেভিতে ঢোকার জন্য।
1: ওকে ওকে, বেশ, সেটা তো বুঝতে পারলাম। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর স্যার দিলেন। তবে এখানে আরেকটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে স্যারকে, সেটা হচ্ছে যে মানে মেরিন সায়েন্সের চাকরিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কী কী থাকে? মানে একটা তো খুব ইম্পর্টেন্ট যেটা খুব রোমাঞ্চকরও বটে একই সঙ্গে, সেটা হচ্ছে দিনের পর দিন সমুদ্রে জীবন কাটারও আর কি, মাসের পর মাস হয়তো সে বাড়িতে ফিরতে পারছে না, কিন্তু এছাড়াও যে চ্যালেঞ্জগুলো রয়েছে মানে পরিবারের থেকে দূরে থাকা বা কাজের চাপ, যে স্যালারি রিস্ক ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোকপাত করেন।
3: স্যালারি বলতে গেলে খুবই লিক্রেটিভ। আমি যখন জাহাজ ছেড়েছি মানে 2014 সালে, 2021 সালে, আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের অনুযায়ী যে 183 দিন যদি আপনি ইন্ডিয়ার বাইরে থাকেন তাহলে আপনার পুরো স্যালারিটাই ট্যাক্স ফ্রি।
1: আচ্ছা,
3: এটা একটা বড় আকর্ষণীয় বিষয়।
1: ওকে,
3: আমি যদি মাসে যদি $13,000 মায়না পাই,
1: হ্যাঁ,
3: আমি যদি 6 মাস চাকরি করে আসি, তাহলে বুঝুন এই পুরো মায়নাটাই কিন্তু আমার ট্যাক্স ফ্রি হয়ে যায়। এটা একটা বড় আকর্ষণের বিষয় যে জন্য লোকে জাহাজে আসে। এবং স্যালারিটা আপনি
1: স্যালারিটা দারুণ ব্যাপার,
2: দেবজিৎ মনে মনে বলছে আমি তাহলে বাকি পড়াশোনা ছেড়ে ফেলি।
3: এবং বুঝতেই পারছেন $13,000, $15,000, আমার বন্ধু আছে সে $25,000 মায়না পায়, সে গ্যাস ট্যাঙ্কারে আছে।
2: আচ্ছা,
3: হ্যাঁ, তো এটা ট্যাক্স ফ্রি প্রথম কথা। আর দ্বিতীয় কথা যে চাকরির খুব একটা কোনো অসুবিধা নেই।
1: ওকে,
3: চাকরি বেশ ভালোই পাওয়া যায়। কিন্তু আপনি যে বললেন যে কত রকম প্রতিকূলতা, প্রতিকূলতা একটা একটা হচ্ছে সি সিকনেস হতে পারে।
1: আচ্ছা,
3: জাহাজ যখন দোলে তখন একটা মোশন সিকনেসে অনেকে ভোগে, যেটা আমি কোনোদিন ফিলই করিনি, অনেকে ফিল করে অনেকে ফিল করে না।
1: এইটাতে মানে এই প্রবণতাটা ঠিক কি রকম, মানে
3: বমি হওয়ার,
2: নশিয়া, অনেকে যেরকম বাসে উঠলে বা যে কোন ট্রান্সপোর্ট ইউজ করলে তাদের বমি হওয়ার একটা ব্যাপার থাকে,
1: প্লেনে অসুবিধা হয়,
2: তো এইটাই কি পরবর্তীকালে ওইখানে কি ওই একই মোশন সিকনেস,
3: মোশন সিকনেস, নশিয়া, ভমিটিং এর একটা টেন্ডেন্সি থাকে। আর একটা জিনিস হচ্ছে পরিবার থেকে অনেক সময় দূরে থাকতে হয়, যেমন একটা ইম্পর্টেন্ট বিয়ে আমি যেতে পারলাম না, কারোর একটা বার্থডে অ্যাটেন্ড করতে পারলাম না, হ্যাঁ, তো এইগুলো একটা জিনিস থাকে। আদারওয়াইজ কমিউনিকেশন আজকাল খুব সুবিধা হয়ে গেছে, 24 আওয়ার্স, 24 ঘন্টাই আপনি কিন্তু নেটের সাথে কানেক্টেড থাকতে পারবেন।
1: যারা ক্যারিয়ারটা সবে স্টার্ট করছে, পড়াশোনা শেষ করার পর যারা সদ্য সদ্য জীবিকার জগতে পদার্পণ করছে, তাদের জন্য মানে একদম ক্যারিয়ার স্টার্টিং এর যে জবগুলো সেগুলো কি হতে পারে, মানে সেটা কি পর্যায়ক্রমিকভাবে কোনো উন্নতির জায়গা রয়েছে নাকি একদম বিষয় ভিত্তিক?
3: একদম একদম, যে বিটেক পাশ করে বেরোচ্ছে, বিটেক ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোচ্ছে, তার প্রথম চাকরি হচ্ছে ইঞ্জিন ক্যাডেট কিংবা ট্রেনি মেরিন ইঞ্জিনিয়ার, TME।
2: আচ্ছা,
3: তারপরে সেটা হয়ে যায়, তারপরে সে পরীক্ষা দিতে হয়। পরীক্ষাগুলো খুব ইম্পর্টেন্ট, ডিজি শিপিং এর পরীক্ষা হয়, ডাইরেক্টর জেনারেল অফ শিপিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পরীক্ষা হয়, যে দিয়ে তাকে সার্টিফিকেট অর্জন করতে হয়, যেগুলোকে আমরা বলি COC, সার্টিফিকেট অফ কম্পিটেন্সি। সার্টিফিকেট অফ কম্পিটেন্সি ক্লাস 4 এর পরে আবার কিছু একটা সেলিং টাইম আছে, এতদিন সেল করলে তারপর সে ক্লাস 2 COC, তারপরে ক্লাস 1 COC হয়ে সে চিফ ইঞ্জিনিয়ারের জন্য এলিজিবল হয়।
1: আচ্ছা,
3: এটা হচ্ছে ইঞ্জিন সাইড। ডেক সাইডেও একই রকম, প্রথমে সে হবে ডেক ক্যাডেট, তারপরে এমইও, তারপরে

0: সেকেন্ড ইঞ্জিনিয়ার, সেকেন্ড অফিসার, তারপরে সে চিফ অফিসার, তারপরে সে ক্যাপ্টেনের পরীক্ষা দেবে, ডিজি শিপিং এর বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে যেগুলোকে আমি সিওসি বললাম, সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, দিয়ে দিয়ে দিয়ে দিয়ে সে প্রমোশনও পাবে এবং সার্টিফিকেট অফ কম্পিটেন্সি ফেলে সে সেই জায়গাটায় এলিজিবল হয় সেল করার জন্য।
1: খুব ছোট করে জানতে চাইবো, আমি সায়নীর মুখটা দেখতে পাচ্ছি, সায়নী চাইছে একদম প্রশ্নটা করতে, তো সায়নী করে ফেলো প্রশ্নটা, কারণ সময় প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, মানে শেষ পর্বে আর কি।
2: আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে অনেক রকম উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাছাড়া 2047-এর মধ্যে যে বিষয়গুলো আপনি বলছিলেন, আগামী 5-10 বছরের মধ্যে এই যে মেরিন সায়েন্স এবং মেরিটাইম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার অপরচুনিটিস কিভাবে পরিবর্তিত হতে পারে?
1: কারণ আমরা দেখতে পাচ্ছি এআই অলরেডি ইজ ইন দ্য ফিল্ড, মানে এআই চলে এসেছে, গ্রিন শিপিং চলে এসেছে, তো সেক্ষেত্রে এই ধরনের যে উদ্যোগগুলো সেগুলো কতটা প্রভাব ফেলবে?
0: ফসিল ফুয়েলের দিন শেষ, এখন আমরা যাচ্ছি রিনিউয়েবল এনার্জি, বায়োফুয়েল, মিথানল, ইথানল, গ্রিন হাইড্রোজেন,
1: সাংঘাতিক একটা, যারা মানতেই হবে,
0: তো যাতে কার্বন ডাইঅক্সাইড কোনো রকম ভাবেই বাতাসে না দূষণ করে, সেটা একটা দিক। সুতরাং এআই চলে আসছে সাংঘাতিক ভাবে, মানুষ ছাড়া জাহাজ চলবে, এখন চলছে ইউরোপের কিছু কোস্টাল জায়গায় আছে যেখানে মানুষ ছাড়া একটা পণ্যবাহী জাহাজ, মানে কার্গো শিপ, মার্চেন্ট শিপ চলে।
1: অ্যাবসলিউটলি,
0: কিন্তু তার জন্য, তাকে কন্ট্রোল করার জন্য যে বসে থাকবে কন্ট্রোল রুমে, তাকে কিন্তু 100% ইঞ্জিনিয়ার হতে হবে কিংবা নেভিগেটিং অফিসার হতে হবে।
2: মানুষ ছাড়া কিন্তু এআই নাথিং,
1: ভাবা যায়? এরকম একটা জায়গাতেও আমরা এসেছি যেখানে শিপিং এ আমরা এআই ইউজ করছি এবং সেখানে ডেফিনেটলি মানুষ তো রয়েছেই, মানে কারুর, মানে তাহলে এই একটা জায়গা থেকে নিশ্চিন্ত হয়ে গেল সায়নী যে এআই যতই আসুক না কেন, মানে তুমি যেটা বললে আর কি, যে কোনো ভাবে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি না,
2: আমরা ছাড়া কিন্তু এআই এগোতে পারছে না,
1: একদমই তাই। এবং সেটাই থাকুক, মানে মানুষ, মানুষের সহায়ক হিসেবে এআই কাজ করুক, মানুষকে ডমিনেট না করলেই হলো। তবে একদম যেহেতু শেষ পর্বে, আমি খুব ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাইবো একদম এক দু বাক্যে, সেটা হচ্ছে যে মেরিন সায়েন্সের ক্যারিয়ার অপরচুনিটি কি শুধুমাত্র জাহাজের উপরই, মানে ল্যান্ড বেসড কোনো তো চাকরি নিশ্চয়ই থাকতে পারে, সেটা
0: অনেক রকম চাকরি
1: বলেন,
0: যেমন আমি চাকরি করছি, আমি তো আর জাহাজে চাকরি করছি না এখন, আমি জাহাজের চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষা দেওয়া যায়,
1: ঠিক,
0: ইউপিএসসি পরীক্ষাতে আমাদের রিটার্ন হয় না, রিটার্ন আমাদের এক্সেম্পটেড, আমরা শুধু একটা ইন্টারভিউ দিতে জিল্লি যাই, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং কাম শিপ সার্ভেয়ার, যেগুলো MMD, মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট, যেখানে ইঞ্জিনিয়ারিং কাম শিপ সার্ভেয়ার আছে, সেখানে চাকরি পাওয়া যায়। তারপরে ক্লাসিফিকেশন সোসাইটি, যারা জাহাজের রুল, রেগুলেশন, রিকোয়ারমেন্ট, ইন্সপেকশন, সার্ভে করে, ক্লাসিফিকেশন সোসাইটি সার্ভেয়ার হিসেবে চাকরি করা যায়, যেটা আমি করেছি,
1: ঠিক।
0: টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট, মানে বাড়িতে বসে, অফিসে বসে জাহাজের সব খবরাখবর রাখা এবং জাহাজকে কন্ট্রোল করা, জাহাজ কিভাবে চলবে, কোনো প্রবলেম হলে কিভাবে সেটাকে রেকটিফাই করা হবে, এই যে প্রবলেম সেগুলো হচ্ছে কোম্পানি, বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি আছে, শয়ে শয়ে সেখানে টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট বসে আছে, হংকং, সিঙ্গাপুর, বোম্বে, কলকাতা, টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট চাকরি আছে। হারবার পাইলটস, এই যে জাহাজগুলো সাগর থেকে কলকাতা বন্দরে এসে ঢুকছে, সাগর থেকে হলদিয়াতে এসে ঢুকছে, এদের জন্য পাইলট দরকার, যারা পাইলটরা রাস্তা চেনে, যারা লোকাল পাইলট, পাইলটের চাকরি আছে, এরকম বহু চাকরি আছে, পোর্টে আজকাল চাকরি আছে, আপনি যদি MBA করেন পোর্ট অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট, তাহলে এত যে বড় বড় পোর্টস আছে সেখানে আপনি চাকরি পেয়ে যাবেন, নেভিতে চাকরি পেতে পারেন, এবং একাডেমিক্স, একাডেমিক্স মানে আমি যেরকম এখন আলটিমেটলি ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রী পড়াচ্ছি মেরিন ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের, সেই চাকরিরও সুযোগ আছে।
1: বেশ, তাহলে সঙ্গে থাকো বন্ধুরা, ফিরছে একটা ছোট্ট বিরতির পর।
2: একদম ছোট্ট।
3: ডেঙ্গু থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: বেশ, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সায়নী, আমাদের অনুষ্ঠান কিন্তু একেবারে শেষ, মানে আমাদের এই স্টুডিও চেয়ারটা ছেড়ে দিতে হবে এবং মানে
2: আবার আবার অন্যদিন কথা হবে, এত উদাস হওয়ার মতন কিছু হয়নি
1: একেবারে সত্যি। সেটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে অনেক প্রশ্নের উত্তর, অনেক প্রশ্ন সেগুলো সবই বাকি থেকে যায়, বাট শেষ প্রশ্ন স্যারের কাছে যেটা করবো যে স্যার আজকে আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটালেন স্টুডিওতে, কেমন লাগলো?

0: খুব ভাল লাগলো দেবজিৎ সায়নের সাথে প্রথম আলাপ,
1: একদম
0: খুব ভাল লাগলো তোমাদেরকে। দ্বিতীয়ত এটা ভাল লাগলো যে মেরিন সায়েন্স সম্পর্কে লোকের খুব একটা ধারণা নেই, যেগুলো অন্য বিকম বিএসসি বিটেক, তো সেই যে ধারণাটা সাধারণ মানুষের কাছে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া, কিছুটা হলেও কিছু শ্রোতা তো শুনলেন, জানলেন যে এটার অনেক প্রসপেক্ট আছে এবং এটা তো ভয় পাওয়ার মতো কোনো বিষয় নয়, এটা জানাতে পেরে ভাল লাগলো। এবং তোমাদের প্রশ্নগুলো অত্যন্ত কন্টেম্পোরারি কোশ্চেন, যেগুলো সবার জানা উচিত, এবং না জানলে আরো জানার জন্য তোমাদের যে ফেসবুকে যে সব জায়গা আছে সেখানে তোমরা কমেন্ট করে জানতে পারো।
2: আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তাহলে আজকের মতো অনুষ্ঠানটা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে বন্ধুগণ, তবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে থাকবো হয়তো আবার আমরা দুজনই।
1: তাই আজকের মতন বলছি আমি সায়নী এবং দেবজিৎ তোমাদেরকে টাটা, গানে থাকো, ভালো থাকো, আর শুনতে থাকো কি
2: যুববাণী, ততক্ষণ জল ফড়িং খোঁজো।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি, শিল্পী তপন ভৌমিক।

0: নজরুলগীতি শুনলেন তপন ভৌমিকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়।

প্রচলিত লোকগীতি শুনছেন, শুনলেন বিপ্লব ভূষণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা নির্বিঘ্নে এগিয়ে চলেছে। নন্দীগ্রামের ভোট গণনা হচ্ছে কবি সুকান্তর সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও সংলগ্ন ভবনে। ষষ্ঠ রাউন্ডের শেষে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের থেকে 49,922 ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে রেজিনগরে ভোট গণনা হচ্ছে বহরমপুর গার্লস কলেজে। গণনার চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী শাকারভ সরকার 23,189 ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 12,707 ভোট। আলিপুরদুয়ার শহর লাগোয়া দমনপুরে মাঝের ডাবরি চা বাগানে জমি তৈরি হতে চলেছে প্রস্তাবিত মেডিকেল কলেজ। বিজেপি বিধায়ক পরিতোষ দাস জানিয়েছেন, গত বুধবার মেডিকেল কলেজ স্থাপন সংক্রান্ত ফাইল স্বাক্ষরিত হয়েছে। ডিপিআর তৈরির পর শুরু হবে নির্মাণ কাজ। আলিপুরদুয়ারবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এই মেডিকেল কলেজ স্থাপনের জন্য চা বাগানের প্রায় 90 বিঘা জমি অধিগ্রহণ করা হবে। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেননি। গতকাল দুপুর 3:30 মধ্যে তাকে পুলিশের কাছে ধরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রশান্ত যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়। এদিকে ওই ব্যক্তি গত রাতেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। আগামী সপ্তাহে এর শুনানির সম্ভাবনা। বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মতো এবার পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের জন্য দাবি জানাল গোর্খা জনমুক্তি মোর্চা। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রক নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিংয়ের সঙ্গে বৈঠক করেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরি। বৈঠকে বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মতো পাহাড়ের জন্য একটি সাংবিধানিক স্বীকৃতিপ্রাপ্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করেন মোর্চা নেতৃত্ব। তরাই ও ডুয়ার্সের গোর্খা অধ্যুষিত এলাকায় 396টি মৌজাকে কাউন্সিলে আওতায় আনার দাবিও জানান তারা। পাশাপাশি পাহাড়ের 11টি জনজাতিকে তপশিলি উপজাতি বা এসটির মর্যাদা দেওয়ার বিষয়টিও বৈঠকে তোলা হয়। পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল আসানসোলে বন্ধ হয়ে যাওয়া হিন্দুস্তান কেবলসের প্রায় 650 একর ফাঁকা জমিতে নতুন শিল্প গড়ার প্রস্তুতি শুরু হয়েছে। দিল্লি থেকে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট কর্পোরেশন এনসি

0: ডিসির সিইও তথা এমডি রজত কুমার সাইনির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসানসোলে পৌঁছে কেবলসের জমি ঘুরে দেখেন। এই দলে ছিলেন রাজ্য বাণিজ্য ও শিল্প দপ্তরের ডেপুটি সেক্রেটারি পুষ্পেন চট্টোপাধ্যায় এবং পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ডের বিজাড়া এলাকায় রাস্তা ঢালাইয়ের কাজ শেষ হওয়ার একদিনের মধ্যেই ফাটল দেখা দেওয়ায় নিম্নমানের কাজ নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে ক্ষুব্ধ বাসিন্দারা নির্মাণ কাজ বন্ধ করে দেন। ঘটনার খবর পেয়ে পৌঁছন স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঠিকাদারকে অবিলম্বে ফেটে যাওয়া অংশগুলি মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভবিষ্যতে যাতে কাজের মান সঠিকভাবে বজায় থাকে তা নিশ্চিত করতেও বলা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরে খবর শুনুন 12:50।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার অনেক জায়গায়। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার 2-1টি জায়গায় সতর্কবার্তায় জানানো হয়েছে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার 2-1টি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনো কোনো অংশে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: উনজমির দুনো ফসল।

0: অনুজমির দুনো ফসলে সকলকে স্বাগত জানাই। আজকের এই লাইভ অনুষ্ঠানের বিষয় কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব, এবং এই বিষয় নিয়ে আজকে আমরা সরাসরি প্রশ্ন করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহাওয়া বিভাগের অধ্যাপক ডক্টর মনোজ কুমার নন্দ। দেখুন বন্ধুরা, যারা চাষাবাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন যে দীর্ঘ একটা সময় ধরে, প্রায় বিগত 4-5 বছর ধরে জলবায়ু কিন্তু ক্রমশ পরিবর্তিত হচ্ছে। কখনো অতিরিক্ত গরম, কখনো অসময়ে বৃষ্টি, আবার কখনো খরা, এই সমস্ত কিছুতে আমাদের কিন্তু দৈনন্দিন জীবন একেবারেই জর্জরিত। এবং যে কৃষি ভাই বোনেরা চাষাবাদের সঙ্গে জড়িত রয়েছেন তাদের একেবারেই নাজেহাল অবস্থা। আজকের এই অনুষ্ঠানে আমরা একটু বুঝে নিতে চেষ্টা করব কি করে এই পরিবর্তিত জলবায়ু আবহাওয়াকে আমরা মোকাবিলা করতে পারি, এবং সহনশীল কৃষি কাজে আমরা যুক্ত থেকে কৃষিকে আরও উন্নততর করতে পারি, এই সব কিছু নিয়েই আজকে আমরা কথা বলব। কথা বলার জন্য যাকে আমরা পেয়েছি তাকে আমরা আজকে স্টুডিওতে স্বাগত জানাই। মনোজবাবু, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার। এই কাজ এই কার্যক্রমতে আমাকে আসতে বলা হয়,

0: হচ্ছে, সেই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে, আকাশবাণীকে ধন্যবাদ দিচ্ছি। তবে জলবায়ু পরিবর্তন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং গত কয়েক বর্ষ ধরে, ধরতে গেলে আর 20 বর্ষ ধরে এটার গুরুত্ব অনেক আরও বেশি বেশি মনে হচ্ছে।
1: একেবারেই ঠিক, এবং আমরা সরাসরি আপনার কাছে এটাই জানতে চাইব যে এই যে জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তন বিষয়টা আসলে কি, এবং তার সাথে সাথে পরিবর্তনশীলতা, জলবায়ুর যে পরিবর্তনশীলতা সেটাই বাকি,
0: এটা সবচেয়ে দরকারি জিনিস জানা খুব দরকার। এই কারণে যে আমরা কিছু একটা হলেই বলে দিই জলবায়ু পরিবর্তন, কিন্তু জলবায়ু পরিবর্তনটা একটা নির্দিষ্ট দিক আছে। এই ধরুন জলবায়ু পরিবর্তন, আমি যদি পৃথিবীর জলবায়ু কথা বলি, পৃথিবীর 450 কোটি বছরের যে ইতিহাস আছে, সেই ইতিহাসে কিন্তু জলবায়ু একই রকম ছিল না, এটা সবসময় পরিবর্তনশীল। সেই দিক থেকে দেখতে গেলে জলবায়ু পরিবর্তন আজকের নতুন জিনিস নয়, এটা বহু বর্ষ আগে ছিল এবং এই পরিবর্তনটা প্রথম থেকে হয়ে আসছে বলে আজকে পৃথিবীতে মানুষ বসবাস করতে পারছে। প্রথম দিকে তো আর মানুষ ছিল না, এই জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হয়ে মানুষের বসবাস উপযোগী হয়েছে। তারপরে কিন্তু গত কয়েক বর্ষ ধরে যেটা, মানে মেনলি আমাদের যদি ধরি যে 1760 সালে যখন আমার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেটা শুরু হয়, সেই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেটা গ্রেট ব্রিটেনে শুরু হয়, সেখান থেকে আমাদের যে নেক্সট 100 বছর পর্যন্ত প্রচুর উষ্ণায়ন হয়েছে, এবং এইটার একটা গত 200-300 বর্ষ ভিতরে এই জিনিসটা এর ধারাবাহিকভাবে কিছুটা উষ্ণায়ন হচ্ছে। বিভিন্ন সময় ইন্ডাস্ট্রিয়াল প্রত্যয়ে অনেক বেশি গাড়ি ঘোড়া চলছে, অনেক বেশি ফসিল ফুয়েল পুড়ছে, যে কারণে অ্যাটমসফিয়ারে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। এইগুলো ধীরে ধীরে একটা পরিবর্তন হয়ে প্রথম দিকে আমরা বুঝতে পারতাম না, এই গত 30 বর্ষ ধরে এটাকে নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে, এবং আজকে আমরা বলছি হঠাৎ করে জলবায়ু পরিবর্তন হয়েছে, কিন্তু জলবায়ু পরিবর্তনটা বহুদিন আগে থেকে হচ্ছে,
1: এটা অনেকদিন আগে থেকেই হচ্ছিল
0: হ্যাঁ,
1: আমরা ঠিক বুঝে উঠতে পারিনি বা আমরা এটাকে অতটা গুরুত্ব দিইনি।
0: হ্যাঁ, তাই আমরা অতটা গুরুত্ব দিইনি। পাশাপাশি যখন এই জলবায়ু পরিবর্তনের কথাটা এসেছে, তখন সবার ভিতরে আরেকটা কনফিউশনও এসে যাচ্ছে যে আমরা যেটা জলবায়ু পরিবর্তনশীলতাটাকে জলবায়ু পরিবর্তন বলে ধরে নিয়েছি। যেরকম ধরুন আপনাদের শীতকাল থেকে গরমকালে যখন যাচ্ছেন না, আপনার তাপমাত্রা বাড়বে, বা কোনো এক বছর একটু বেশি বৃষ্টি হলো, একটু ঝড় হলো, একটু সামুদ্রিক ঝড় আসলো, একটু বৃষ্টি হলো, তখন হঠাৎ করে বলে দিই জলবায়ু পরিবর্তন হচ্ছে। এইগুলো কিন্তু ধারাবাহিকভাবে হতেই থাকে, কিন্তু এইগুলোকে জলবায়ু পরিবর্তন না বলে এই ধরনের যে অ্যাবারেশন যেগুলো হয়, যেগুলোকে আমরা বলি হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া, সেইগুলোকে আমরা জলবায়ুর পরিবর্তনশীলতা বলি। এটা কিন্তু জলবায়ু পরিবর্তন, আবহাওয়া পরিবর্তন এক্স্যাক্টলি এটাকে বলা যায় না। যেমন বিশ্ব উষ্ণায়ন যেটা, এটার জন্য কারণ নয়, এটার জন্য অনেক অন্যান্য কারণ থাকে। তার কারণ বিষয় নিয়ে আমি বিশদভাবে আলোচনা করব।
1: আমি একটুখানি এখান থেকেই আসি, কারণ আজকে তো আমাদের আলোচনার সময়সীমাটা বেশ খানিকটা কম, সেখানেই সবটা ছুঁয়ে যেতে চেষ্টা করতে হবে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কি মনুষ্য দ্বারা সৃষ্টি, মানে আমরাই কি এই বিপদটা নিজেদের জন্য নিজেরা ডেকে নিয়ে আসলাম?
0: কিছুটা ঠিক, পুরোটা নয়।
1: আচ্ছা,
0: যেরকম আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন পর থেকে যেটা শুরু হয়েছে, সেটার জন্য আমরা দায়ী। আমরা অনেক বেশি ফসিল ফুয়েলকে, এই যে আমাদের যে ফসিল ফুয়েল যেগুলোকে পেট্রোলিয়াম, জীবাশ্ম, যেগুলো পেট্রোলিয়াম জ্বালাচ্ছি, আমরা গাড়ি চালাচ্ছি, আমরা এসি চালাচ্ছি, আমরা এইসব করে যেই জিনিসটা করছি সেটার জন্য আমরা পুরোটাই দায়ী। সেটা অনেকটা কম করা যেতে পারতো, অনেকটা কন্ট্রোল করা যেতে পারতো, সেটা আমরা হয়তো ততটা কন্ট্রোল করতে পারিনি। এবং পাশাপাশি কিছু ন্যাচুরাল কারণও আছে যেটাদের উপরে আমাদের কোনো হাত নেই, যেমন আগ্নেয়গিরি, অগ্নি উদ্গিরণ যেটা হয় আমাদের,
1: সেটা মানে কিছুটা প্রাকৃতিক প্রক্রিয়াও
0: এর মধ্যে যুক্ত আছে। আর এই প্রক্রিয়ার ভিতরে যেরকম আপনি আপনার সোলার পাথ, যেটা আমাদের আক্সিস, পৃথিবীর যে কক্ষটাতে যে ধীরে ধীরে একটা পরিবর্তন হচ্ছে, বা

0: সূর্য যেরকম পৃথিবী নিজের চারদিকে ঘুরছে, সূর্যও নিজের চারদিকে ঘুরছে, এবং এখানে সোলার সাইকেল আছে, সেগুলো কারণ এই সবগুলো নিয়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে। কিন্তু আমাদের যে গত 200-250 বা 300 বর্ষ ভিতরে যে দ্রুত পরিবর্তনটা হয়েছে, সেটার জন্য আমরা বেশিরভাগ দায়ী।
1: বেশ, এবারে একটুখানি আসি যে বর্তমানে বিশেষ করে এই বছর এবং তারও 2-3 বছর আগে থেকেই আমরা একটা পূর্বাভাস পাচ্ছি যে এল নিনো শব্দটা আমাদের কাছে খুব পরিচিত এখন, এবং এল নিনো আসছে, তার প্রভাবে প্রচণ্ড খরা হতে পারে, এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। কিন্তু আমরা আদতে দেখছি যে বৃষ্টিপাত অসময়ে এবং অসময়ে প্রচুর বৃষ্টিপাত এর সম্মুখীন আমরা হচ্ছি, এটা কি এই জলবায়ু পরিবর্তনেরই অঙ্গ?
0: না, এলনিনোটা জলবায়ু পরিবর্তনের অঙ্গ নয়, কারণ এলনিনো একটা প্রাকৃতিক চক্র। এটা পৃথিবীতে প্রথম বহু বর্ষ থেকে হয়ে আসছে, 1600 থেকে মনে হয় এটাকে লোকজন জেনে গেছে, প্রায় 1600-1700 সেই সময় থেকে। এবং সেই সময় থেকে দেখা যাচ্ছে আমাদের যেটা প্রশান্ত মহাসাগরে যে একটা টেম্পারেচার অ্যানোমালি হয়, সেটার জন্য এটা হচ্ছে, এবং এটা আমাদের মৌসুমি প্রবাহকে প্রচুর এফেক্ট করছে। আমরা ধরে নিচ্ছি যে এলনিনো হলে আমাদের বৃষ্টি কম হবে, কিন্তু এলনিনো হলে সবসময় যে বৃষ্টি কম হবে তা নয়, কারণ মৌসুমি প্রবাহকে আরও কয়েকটা ড্রাইভার আছে, আরও কয়েকটা ফ্যাক্টর আছে যেটা এফেক্ট করে। সেই কারণে এলনিনোতে সবসময় বৃষ্টি কম হয় না, বেশিরভাগ সময় বৃষ্টি কম হয়। তবে এইবার যেটা হয়েছে, এলনিনো হবার সত্ত্বেও আমাদের পূর্ব ভারতে অনেকটা বৃষ্টি হয়েছে, এবং অসময়ে বৃষ্টিটা একটু বেশি হয়েছে এবার, যেটা সবসময় হয় না। তবে এলনিনোটার একটা জিনিস হচ্ছে, জলবায়ু পরিবর্তন জন্য এলনিনো প্রভাবটা একটু বেশি বেশি মনে হচ্ছে, এই দুটো মিলিয়ে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, অদারওয়াইজ এলনিনো এমনি হতো।
1: আচ্ছা, এবারে একটু আসি, যেহেতু কৃষিতে এর একেবারে সরাসরি প্রভাবটা এসে পড়েছে, তো আমাদের পশ্চিমবঙ্গের নিরিখেই আমরা যাব আজকে এই আলোচনায়। সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সেইভাবেই আমরা যাব আলোচনায়। আমি প্রথমেই আসি একটু দক্ষিণবঙ্গের দিকে, সুন্দরবন অঞ্চলের দিকে। সেখানে এই জলবায়ু পরিবর্তনের ফলে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন আমাদের দেশের কৃষকরা? কারণ পশ্চিমবঙ্গের তো 80%-এরও বেশি চাষি ক্ষুদ্র এবং প্রান্তিক, তারা বোধহয় সরাসরি এই ধাক্কাটা খাচ্ছেন এবং অর্থনীতিতে তাদের একটা বিরাট বড় প্রভাব পড়ছে, সেটা একটু বলুন।
0: একদম ঠিকই বলছেন। আসলে যদি আমরা দেখি যে জলবায়ু পরিবর্তন সব থেকে বেশি প্রভাব কোন জায়গায়, তাহলে আমরা কিন্তু প্রথমেই মাথায় আসে যে আমাদের উপকূলবর্তী অঞ্চলে, কারণ জলবায়ু পরিবর্তন যে আমাদের যে 2 ডিগ্রি কি 1 ডিগ্রি কি 0.5 ডিগ্রি আধা ডিগ্রি টেম্পারেচার যদি বাড়ে, তাতে আমরা বুঝতে পারি না। কিন্তু যেটা অসুবিধা হয়, আমাদের যে সমুদ্র যে উপরে যে টেম্পারেচার, যে তাপমাত্রা, সামুদ্রিক তাপমাত্রাতে একটুখানি বৃদ্ধি হয়, এবং সেই একটুখানি বৃদ্ধি কিন্তু অনেক বেশি সংখ্যক লো প্রেশার বা এই আমাদের যে ঝড় ফড় সৃষ্টি করে, সেটাই সেটাই করে। তবে সেটাতে কি হয় যে উপকূলবর্তী অঞ্চল বেশি এফেক্টেড হয়, এবং উপকূলবর্তী অঞ্চলে অনেক রকম সমস্যা আছে। সুন্দরবন অঞ্চলে আমাদের যেমন প্রচুর এমন জায়গা আছে যেখান থেকে জল জমে যায়, জল সহজে বেরোতে পারে না, লবণাক্ত হয়ে যায় মাটি, যেখানে চাষবাস পরবর্তীকালে অসুবিধা হয়। তো এই দিক থেকে দেখতে গেলে উপকূলবর্তী অঞ্চল সব থেকে বেশি ভালনারেবল, আমরা বলি সব থেকে বেশি জলবায়ু পরিবর্তন শিকার হয়। তো চাষিরা এটাকে নিয়ে অনেক রকম কাজ করে, এবং আমরাও চাষিদের সাথে এটাকে নিয়ে কাজ করি, আমরাও যাই ওখানে চাষিদেরকে সাহায্য করতে, চাষিদের জন্য কিছু নতুন প্রযুক্তি বলতে, এসব হয়। তবে উপকূলবর্তী অঞ্চলে যে লবণাক্ত বেশি হয়ে যাওয়াটা একটা সবচেয়ে বড় সমস্যা, আর জল জমে যাওয়াটা, আর 3 নম্বর হচ্ছে যখন তখন ঝড় আসা। এই 3 ধরনের সমস্যা ধরা যেতে পারে, এই 3 ধরনের সমস্যা মিলিয়ে পুরো কৃষিটাকেই এফেক্টেড করে।
1: এবারে আমরা একটু যদি দক্ষিণ দেখলাম, এবার একটু উত্তরের দিকে যদি আমরা চোখ রাখি, উত্তরবঙ্গের তরাই অঞ্চল

0: বা তিস্তা উপত্যকা, সেখানে বর্ষাকালে ঘন ঘন আকস্মিক বন্যা, সেই ক্ষেত্রে কি ফসল উৎপাদনে প্রভাব পড়ছে?
1: হ্যাঁ, ওখানে কি হয় যে আমাদের যে নদীগুলোতে একটা ক্যাপাসিটি থাকে যে এতটা জল নদী নিতে পারে, তার থেকে বেশি হলে তো বন্যা হয় আপনারা জানেন। এবং উত্তরবঙ্গ উত্তরাঞ্চলে আমাদের যেরকম প্রচুর বৃষ্টির যে ডিস্ট্রিবিউশনটা সারা সারা ঋতুতে যেরকম বৃষ্টি হবার কথা, কখন বেশি হয়ে যাচ্ছে কখন কম হয়ে যাচ্ছে, সেটার জন্য আমাদের বন্যার প্রবণতা বেড়ে গেছে, প্রচুর বন্যা হচ্ছে ওখানে। যেরকম যখন তখন যে বন্যা, যেটাকে আমরা ফ্লাশ ফ্লড বলি, যখন তখন যে বন্যা হয় যেটাকে আমরা ফ্লাশ ফ্লড বলি, এবং সেইখানটাতে কি হয় না, বন্যার ফলে বালি জমে যাচ্ছে এবং এগুলো চাষের জমিতেও লং রানে দীর্ঘমেয়াদী যদি ভাবি, দূরের কথা ভাবি, এক বর্ষ দুই বর্ষ পরে সেটা তার একটা প্রভাব পড়ে যাচ্ছে, যেটা বহুদিন পর্যন্ত সে প্রভাবটা থাকছে, এটা একটা বড় সমস্যা হচ্ছে। তারপরে বাকি টেম্পারেচার নিয়ে সমস্যা তো সব জায়গায়, তাপমাত্রা নিয়ে সমস্যা কম বেশি সব জায়গায় থাকে।
0: এবারে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এই রাঢ় অঞ্চল যেটা আমরা বলছি, সেই জায়গাটাতেও তো মৌসুমী বায়ু বা বর্ষা আসার সময়টা কিন্তু অনেকটাই বদলে গেছে। এবং সেখানে আরও একটি সমস্যা হচ্ছে যে সেখানে ভূগর্ভস্থ যে জল, তারও একটা সংকট রয়েছে। তো সেই ক্ষেত্রে সেখানকার চাষি ভাইদের কতটা প্রভাব ফেলছে এই জলবায়ু পরিবর্তন?
1: অ্যাকচুয়ালি আপনারা যদি যান ওই পুরুলিয়া, বাঁকুড়া এসব অঞ্চলে, আপনি দেখতে পারবেন যে আমাদের এখানে বৃষ্টির দিনটা যেরকম তিন মাস থেকে প্রায় সাড়ে তিন মাস চার মাস পর্যন্ত চলে, ওখানে খুব কম সময়ের জন্য বৃষ্টি হয়। এবং বৃষ্টি এত কম সময়তে থাকে এবং ওখানকার যেহেতু অনডুলেটেড মানে রাস্তা পুরো সমতল নয়, ওই জলগুলো বেরিয়ে চলে যায় অনেকটা, এই জলটাকে ধরে রাখাটা একটা বড় সমস্যা হয়। আমাদের যখন প্লেন অঞ্চলে কি হয়, সে জলটা একটা জায়গায় যখন দাঁড়িয়ে থাকবে, সে জলটা ধীরে ধীরে ভূগর্ভতে যাবে, যার ফলে আমাদের ভূগর্ভতে যে জলটা আছে, যেটা গ্রাউন্ড ওয়াটার বলি, সেটার লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়বে। সেই জায়গায় যদি আমার সেই বৃষ্টিটা কম সময় ভিতরে হয়ে যায় এবং সেটা তাড়াতাড়ি যদি সারফেস উপর দিয়ে বয়ে যায়, তাহলে কি হয় সেটাকে যখন সেটা ভূগর্ভস্থ জলকে আর বাড়ায় না, যার ফলে চাষি তো বৃষ্টির দিনটা পরে নেক্সট সময়ে যেটা সেই পরবর্তীকালীন বৃষ্টির সময় পরবর্তীকালীন রবি সিজনে বা সামার সিজনে যখন চাষ করে, তখন তো ভূগর্ভস্থ জলকে ব্যবহার করবে। এবার ভূগর্ভস্থ জল যদি সাফিসিয়েন্ট না হয় তখন চাষিদের অসুবিধা তো হবেই, এইটা একটা বড় সমস্যা, যে কারণে বিভিন্ন প্রকার উপায় বলা হয়েছে চাষিদেরকে, আমরা সেটা নিয়েও আলোচনা করা যায়।
0: চলে আসি নদিয়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, এই দিকে এবার একটু চোখ রাখি, যেটা নবীন পলিমাটি অঞ্চল, সেই জায়গাকার সমস্যাটা যদি একটু আমাদের বলেন।
1: নবীন পলিমাটি অঞ্চলের দেখুন রেনফলের ইরাটিকনেস মানে সিজনের প্রথম দিকে রেনফল কমে যাচ্ছে, পরে হঠাৎ করে আগস্ট মাসে রেনফল বেড়ে গেল, কোনো বর্ষ হয়তো এত দেরিতে মৌসুমে আসছে যে আমরা ধান চাষে অসুবিধা হয়ে যাচ্ছে, কোন বর্ষা শেষে দিয়ে খরা পড়ছে, এইটা একটা সমস্যা হচ্ছে এইদিকে প্রচুর। আর একটা সমস্যা হচ্ছে শীতকালটা কখন কখন এত ছোট হয়ে যাচ্ছে যে আমাদের যে যে আলু বা অন্যান্য রবি ফসল যেগুলো আছে সেইগুলোর প্রোডাকশন সময়টা কমে যাচ্ছে, যার ফলে প্রোডাকশনটাও কমে যাচ্ছে, ওদের ফলনটা অনেক কমে যাবে, কারণ যে ক্রপটা আমাদের তিন মাস হবার কথা সেই ক্রপটা আমাকে দুই মাস আড়াই মাস ভিতরে শেষ হয়ে যাচ্ছে, তাহলে তো ফলন কমবেই। তো এই জায়গায় যে সিজনটা এইদিকে ওইদিকে চেঞ্জ হচ্ছে, যেটা মানে আমার সিজনটা ছোট হয়ে যাচ্ছে, টেম্পারেচার যতটা নামানোর কথা ততটা নামছে না, তাতে কিন্তু ফলন আমাদের অসুবিধা হচ্ছে।
0: এক্ষেত্রে আমি আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে এই যে রোগ পোকা, তাদের আক্রমণও কি এই কারণে অনেকটাই বেড়ে যাচ্ছে, বা এক ধরনের রোগ হতো হঠাৎ করে অন্য কোনো রকমের রোগ চলে আসছে? আমাদের কাছে অনেক সময় চাষি ভাইরা চিঠি লেখেন, এই বিষয় নিয়ে, সেটা যদি
1: একটু। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকচুয়ালি। আমরা একটা জিনিস নিয়ে খুব ভাবি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে।

0: না, জল পাচ্ছি জল পাচ্ছে না, সেইভাবে আমাদের আমাদের চাষবাস কীরকম তার উপরে কী প্রভাব পড়বে। পাশাপাশি আমাদের ফসলের সাথে সাথে ফসলের যে রোগ পোকাগুলো হয় ক্রপে, তারও একটা রিদিম আছে, কোন রোগ কখন হবে, কোন পোকা কখন আসে, কত আপেক্ষিক আর্দ্রতা থাকলে কোন ধরনের পোকা আসে, এই টোটাল সিনারিওটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায়। যার ফলে এখন কিছু কিছু পোকা আপনি বলতে গেলে অ্যাফিড জাতীয় পোকা বা শোষণ, যেগুলো শোষক পোকা হয়, অ্যাফিড, মিলিবাগ, এই ধরনের পোকাগুলো কিন্তু এখন বাড়ছে খুব, কারণ আমাদের হিউমিডিটি বেড়ে যাচ্ছে, গরম আর হিউমিডিটি হয়ে এগুলো হচ্ছে। তো বিভিন্ন পোকার পোকামাকড়ের যে স্থিতিটা ছিল সেটা কিন্তু বছরের পর বছর কিছু কিছু নতুন পোকাগুলো আসে, পুরনো পোকাগুলো আর এত বেশি থাকে না, এই পরিবর্তনটা কিন্তু চলছে। এখন ধীরে ধীরে এই দিকে একটু এক্সট্রা নজর দিতে হবে।
1: স্যার, এবার একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি, তো তো আমরা একটু জানতে চাইব যে এই যে পরিবর্তিত পরিস্থিতি, সেই ক্ষেত্রে সরকারি কোনো উদ্যোগ কি নেওয়া হচ্ছে, কোনোভাবে সচেতনতা তৈরি করার কোনো আলাদা করে প্রোগ্রাম করা হচ্ছে কি, যাতে চাষি ভাইরাও সচেতন হতে পারেন, তারা আগে থেকে সতর্ক হতে পারেন এবং ব্যবস্থা নিতে পারেন?
0: হ্যাঁ, নিশ্চয়ই। এটা নিয়ে সরকার যে বন্ধে বসে আছে সেরকম তো নয়। এখন কি হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেই মাধ্যমে লোকজনকে এই ব্যাপারে ট্রেনিং দেওয়া হচ্ছে, এই ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ানো হচ্ছে। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় দুটো আছে, UBKV, BCKV, তারাও এইসব ব্যাপার নিয়ে ক্যাম্পেইন করছে। তাছাড়া সরকারি যে বিভাগ আছে, কৃষি বিভাগ, তারাও এইসব নিয়ে করছে। তারপরে বিভিন্ন যোজনা সব এসছে, যেরকম আপনাদের যদি আমি বলি ক্রপ ইন্স্যুরেন্স, এখন ক্রপ ইন্স্যুরেন্সটা ফসল বীমা উপরে প্রচুর স্ট্রেস দেওয়া হয়েছে। তারপরে যে আমাদের যে পুরুলিয়া অঞ্চলে বা আপনাদের নর্থ বেঙ্গলে কিছু জায়গায় যেটা মাটির সৃষ্টি স্কিম, একটা সরকার এই ধরনের একটা যোজনা এসে মাটির সৃষ্টি, যে জায়গায় আমরা যেই যে অঞ্চলে প্রচুর বন্যা হয়ে বা প্রচুর ধস নামে যে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, মাটিগুলোকে আবার রিকভার করার যে ব্যবস্থা করা হচ্ছে। তারপরে আমরা বিভিন্ন জায়গায় সাপোজ লবণাক্ত অঞ্চলে যদি যাই, তাহলে ওখানে ফিসিকালচার যেটা হয় আমাদের মাছ চাষ করার জন্য, মাছ চাষ করার জন্য চাষিদেরকে প্রচুর প্রোৎসাহন দেওয়া যাচ্ছে, এবং জমিতে রাইসের সঙ্গে ধানের সঙ্গে মাছ একসাথে চাষ করবে,
1: সেগুলো ইন্টিগ্রেটেড ফার্মিং এর দিকে,
0: চারদিকে ইন্টিগ্রেটেড ফার্মিং এর জন্য আমরা উৎসাহ দিচ্ছে, প্লাস সরকার দিক থেকে এগুলো নিয়ে আলাদা করে প্রোৎসাহন দেওয়া হচ্ছে, কিছু সাবসিডিও দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় সাবসিডি দেওয়া হচ্ছে। তো আমরা যেরকম লবণাক্ত অঞ্চলের জন্য বিভিন্ন সিড সব, যেগুলো লবণাক্ত সহ্য করতে পারে, যেগুলো লবণ সহ্য করতে পারে, সেই ধরনের সিড সব দেওয়া হচ্ছে চাষিদের জন্য। আর একটা যেটা বলছেন, জলবায়ু হিসাবেই আমরা চাষ করব, সেই কারণে কিন্তু সরকার যে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে জলবায়ুর পূর্বাভাস বিভিন্ন অ্যাগ্রোক্লাইমেটিক জোন ধরে এবং বিভিন্ন জেলা ধরে, অঞ্চল ধরে ধরে কিন্তু আলাদা আলাদা পূর্বাভাস দেওয়া হচ্ছে। সেটার জন্য চাষি ভাইরা নিজের মোবাইল রেজিস্টার করছেন, মোবাইল রেজিস্টার করলে, মোবাইল নাম্বার রেজিস্টার করলে মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের কাছে চলে আসছে যে সামনে এক ঘন্টার ভিতরে আপনাদের প্রচুর ঝড় আসবে বা প্রচুর বিদ্যুৎ চমকাবে, তাহলে আপনাদের গরুদেরকে ভিতরে নিয়ে যান। এই ধরনের সব আপনাদেরকে যে কোনো একটা জলবায়ু রিলেটেড যদি কিছু পূর্বাভাস থাকে সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে, এবং চাষিরা একটা উপকার পাচ্ছে,
1: সেটা হয়তো 15-20 দিন আগে বা এক মাস আগে থেকেও দিয়ে দেওয়া হচ্ছে।
0: অ্যাকচুয়ালি আমাদের যে পূর্বাভাসটা তিন রকম হয়, একটা হচ্ছে যেটা লং টার্মে যেটা হয় এক মাস দুই মাস আগে থেকে দেওয়া হয়, সেটাতে আমরা ছোটোখাটো জিনিসও বলতে পারি না যে কখন বিদ্যুৎ চমকাবে, কখন ঝড় আসবে, সেগুলো বলা যায় না। আরেকটা থাকে মিডিয়াম রেঞ্জ ফোরকাস্টিং, যেটা আমাদের চাষিদের জন্য খুবই দরকার, যেটা কালকে কি হবে, পরশুদিন কি হবে, যেটা সেই হিসাবে চাষিরা নিজের কার্যক্রম করতে পারে, সেইটা আমরা মোবাইল অ্যাপ মাধ্যমে চাষিদেরকে দিচ্ছি IMD থেকে। তারপরে আরেকটা হচ্ছে শর্ট টার্মে, যেটা এক্ষুনি ঝড় আসছে বা এক্ষুনি বিদ্যুৎ চমকাবে, তাহলে কি হয়, চাষিরা তখন নিজেদের প্রিকশনটা নেয় যে তাড়াতাড়ি জমি থেকে ছেড়ে চলে আসবো, গবাদি পশুকে ভিতরে

0: আসবো। এই ধরনের তিন রকম ফোরকাস্ট আমরা দিই, তিন রকম পূর্বাভাস যায়, তার ভিতরে শেষ দুটো যেটা বললাম সেই দুটো কিন্তু মোবাইল অ্যাপ মাধ্যমে চাষিদেরকে সরাসরি দিয়ে দেওয়া হয়। রেডিওর জন্য অপেক্ষা করতে হয় না বা দূরদর্শনে দেখতে হয় না, সেটা মোবাইল অ্যাপের মাধ্যমে তারা পেয়ে যায়। সেটার জন্য আপনাদের মোবাইল নম্বরকে অবশ্যই রেজিস্টার করতে হবে IMD-র একটা সাইট থেকে, সেটা করতে পারেন।
1: সার্বিকভাবে আমি একদম আজকের অনুষ্ঠানের শেষে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো বা একটা বিষয় জানতে চাইবো, যে আপনি যে চাষি ভাইরা আজকের এই অনুষ্ঠানটা পুরোটা শুনলেন, তাদের জন্য একেবারে ছোট ছোট কি কি পদক্ষেপ নিতে বলবেন, যেটা নিলে পরে এই পরিবর্তিত জলবায়ুতে তারা সুষ্ঠুভাবে তাদের কৃষিকাজটা করতে পারবেন?
0: এক হচ্ছে জলবায়ু যে পূর্বাভাস হিসাবে চাষ করবেন, সেটা প্রথম কথা। দুই নম্বর, জলবায়ু পরিবর্তনের জন্য যেই সব হচ্ছে ঝড় আসা বা এই ধরনের জিনিসের জন্য একটা প্রস্তুতি দরকার। আমরা সবসময় এটা হয়ে যাবার পরেই সেটা নিয়ে ভাবি, সেটা না করে এটা হবার আগেই আমরা জানা দরকার যে এটা না হলে কি হবে, যদি এই ধানটা না হয় তাহলে কি হবে। তাহলে যখন নার্সারি করছি আমরা, একবারেই নার্সারি করে না দিয়ে এটা স্ট্যাগার্ড নার্সারি যেটাকে বলে, বিভিন্ন সময়ে নার্সারি তৈরি করলাম, যাতে যদি বাইচান্স বৃষ্টি হয়ে জল ডুবে যায় ধান, তাহলে আমি আরেকটা জায়গা থেকে নার্সারি থেকে আমি নিয়ে আসতে পারবো।
1: মানে অপ্রচলিত কৃষির দিকেও মানুষকে একটু ভাবতে হবে, গুরুত্ব দিতে হবে।
0: তারপরে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলটা কি করে ধরে রাখবে, কারণ বৃষ্টির সময় এটা ভাবছি জল বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এক মাস পরে আমার জলের অভাব যখন হবে তখন তার জন্য ব্যবস্থা করে নিতে হবে। এই ধরনের জিনিসগুলো ভাবতে হবে।
1: বেশ, আজকে আমরা কথা বললাম, অনেকটা স্বল্প পরিসরেই কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তাও পুরোটা যাতে আপনাদের কাছে চিত্রটা তুলে ধরা যায় সেই চেষ্টা করলাম। কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব, এই বিষয় নিয়ে আমরা কথা বললাম এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলেন। আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহাওয়া বিভাগের অধ্যাপক ডক্টর মনোজ কুমার নন্দ। ডক্টর নন্দ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন, তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।
0: নমস্কার।
1: নমস্কার।

0: শেষ হলো উনজমের দুনো ফসল। আকাশবাণী কলকাতা, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আজ আমাদের সঙ্গে আছেন ডক্টর গৌতম বিশ্বাস, MBBS MD, কনসালটেন্ট ফিজিশিয়ান, নিরাময় মেডিকেল ক্লিনিক বর্ধমান। সো ডক্টর, ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে শ্রোতাদের উদ্দেশ্যে কি বলতে চান?
4: আপনার প্রেশার বেড়ে গেলে ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যে আপনারা বুঝতে পারেন না যে আপনাদের শরীরে কি অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে প্রেশার বেশি বা উচ্চ রক্তচাপের মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে আপনার কিছু মনে হবে না। যখন প্রেশারটা অনেকদিন থেকে বেশি থাকবে বা বেশি আছে, হঠাৎ করে বেড়ে গেল, তখন শুধু আপনি বুঝতে পারবেন যে আপনার মাথা ঘুরছে, মাথা ব্যথা। রেগুলার আপনি আপনার ডাক্তারকে দিয়ে হার্টের চেক করাবেন। যদি বেশি দিন ধরে আপনার ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকে, তাহলে আপনার ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, এমনকি আপনার কিডনি এবং চোখও খারাপ হতে পারে। সুতরাং আপনার ব্লাড প্রেশারটা চেক আপ করবেন এবং প্রয়োজনে কন্ট্রোলে রাখার জন্য ডাক্তার দেখাবেন।
3: অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন একক শিল্পীর আধুনিক জ্ঞানের অনুষ্ঠান গীতিকা। আজকের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর কণ্ঠে আজ শুনুন সুধীন দাশগুপ্ত জন্মদিনে তারই সুরারোপিত কিছু গান।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গের গীতিকা অনুষ্ঠানে আজকের শিল্পী প্রতিভা বন্দ্যোপাধ্যায়। পরের গান বরুণ বিশ্বাসের কথায় সুধীন দাশগুপ্তের সুর। গীতিকার আজকের শিল্পী

ভাস্কর বসুর কথায় সুধীন দাশগুপ্তের সুরে গীতিকার পরের গান। একক শিল্পীর অনুষ্ঠান গীতিকার, আজকের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

গীতিকার পরের গানটির কথা লিখেছেন সুবীর হাজরা, সুর সুধীন দাশগুপ্ত, শিল্পী প্রতিভা বন্দ্যোপাধ্যায়।

গীতিকার শ্রোতাদের জানিয়ে দিই, আজকের গীতিকায় শুনছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান। আপনাদের জন্য আরেকটি ঘোষণা,

শতবর্ষীর পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে আগামী 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন গীতিকা। গীতিকায় আজকের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। পরের যে গানটি শুনব তার কথা লিখেছেন মিল্টু ঘোষ, সুরারোপ করেছেন সুধীন দাশগুপ্ত। প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

একক শিল্পীর অনুষ্ঠান গীতিকায় আজকের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আসরের শেষ গানটি শুনব, কথা লিখেছেন সুনীল বরণ, সুরারোপ করেছেন সুধীন দাশগুপ্ত। প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

গীতিকায় আজ শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান, একক শিল্পীর অনুষ্ঠান গীতিকা আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ জোরদার করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিন দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুর রওনা হয়েছেন। পশ্চিমবঙ্গ, পুদুচেরি এবং তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা এবং আসামে লোকসভার একটি আসনে উপনির্বাচনের ভোট গণনা কড়া নিরাপত্তার মধ্যে চলেছে। পুদুচেরির থট্টানচাভাডি বিধানসভা কেন্দ্রে সর্বভারতীয় এনআর কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন। আজ বিশ্ব ডাক দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব এতে যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের উপরে আলোকপাত করা হচ্ছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আরও মজবুত করা, জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্র চিহ্নিত করা এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করে তোলার লক্ষ্যে এই নিয়ে দ্বিতীয়বার এ ধরনের বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ জোরদার করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিন দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুর রওনা হয়েছেন। এবারের সফরে তিনি সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সামুগারাতানাম, প্রধানমন্ত্রী লরেন্স ওং এবং অন্যান্য প্রবীণ নেতৃত্বের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং ডিজিটাল অর্থনীতি, দক্ষতা উন্নয়ন, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। এবারের সফরে শ্রীমতী সীতারামন ভারতে বিনিয়োগের পথ সুগম করতে আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং বাণিজ্য নেতৃত্বের সঙ্গেও আলাপচারিতায় যোগ দেবেন। মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারত ও ব্রিটেন বিনিয়োগের পথ প্রশস্ত করতে উদ্যোগী হয়েছে। উত্তর ইংল্যান্ড থেকে প্রায় 200 জনের এক প্রতিনিধি দল 12 থেকে 16 অক্টোবর পর্যন্ত ভারত সফর করবে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে এ বিষয়ে গত বছর বিস্তারিত আলোচনা হয়েছিল। এই প্রতিনিধি দলটি প্রযুক্তি, পরিচ্ছন্ন শক্তি, শিল্প, বাণিজ্য নিয়ে মত বিনিময় করবে। উল্লেখ্য, ভারত ও ব্রিটেনের মধ্যে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 48 বিলিয়ন পাউন্ড। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করতে হলে কমপক্ষে 10 দিন আগে আবেদনপত্র জমা দিতে হয়, কিন্তু এবারে সিজেপি সেই নির্দেশিকা মানেনি। তিনি আরও বলেন, যান চলাচল ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিবেচনা করে

সেই সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ, পুদুচেরি এবং তামিলনাড়ুর পাঁচটি বিধানসভা এবং আসামে লোকসভার একটি আসনে উপনির্বাচনে ভোট গণনা কড়া নিরাপত্তার মধ্যে চলেছে। পুদুচেরির থাট্টানচাভাড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী ছেড়ে যাওয়া আসনে সর্বভারতীয় এনআর কংগ্রেস প্রার্থী অশোক আনন্দ 8,482 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তামিলনাড়ুর ধারাপুরাম এবং মাদুরান্তাকাম বিধানসভার উপনির্বাচনে শাসক দল টিভিকে উভয় আসনেই এগিয়ে রয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী মারাগাথাম কুমার ভেল এবং সাথিয়াবামা AIADMK থেকে পদত্যাগ করে শাসক দল টিভিকেতে যোগ দিয়েছিলেন। তাঁদের পদত্যাগের কারণেই এই উপনির্বাচন। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে বিজেপির দেবাশিস শর্মা 92,000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের ভোট গণনা এগিয়ে চলেছে। দশম রাউন্ডের শেষে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের থেকে 85,313 ভোটে এগিয়ে রয়েছেন। রেজিনগরের ভোট গণনা হচ্ছে বহরমপুর গার্লস কলেজে। গণনার সপ্তম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী শাখারভ সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজনতা উন্নয়ন পার্টির গোলাম নবী আজাদের থেকে 37,483 ভোটে এগিয়ে রয়েছেন। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে বিজেপির দেবাশিস শর্মা 92,000 বেশি ভোটে এগিয়ে রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ টেরিটোরিয়াল আর্মির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকল পদমর্যাদার সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, টেরিটোরিয়াল আর্মি

শীল ভারত গড়ার লক্ষ্যেও টেরিটোরিয়াল আর্মির অবদান তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দুটি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপশঙ্কর লায়েকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত ১০টায় গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ বিশ্ব ডাক দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। ১৯৬৯ সালে জাপানের টোকিওতে ইউপিইউ কংগ্রেসের প্রস্তাবে 9ই অক্টোবর দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়। মানুষের দৈনন্দিন জীবনে ব্যবসা বাণিজ্য, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ডাক ব্যবস্থার অবদান সম্পর্কে সচেতনতার প্রসারে দিনটি পালিত হয়ে থাকে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিশ্ব ডাক দিবস উপলক্ষে সমস্ত ডাক সেবকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, ডাক সেবাই জনসেবা। ডিজিটাল যোগাযোগের এই যুগেও ভারতীয় ডাক বিভাগ ডিজিটাল রূপান্তরকেও গ্রহণ করেছে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে লাগাতার চেষ্টা চালিয়ে এসেছে। মন্ত্রী বলেন, ভারতীয় ডাক বিভাগের নিঃস্বার্থ সেবা সকলে মনে রেখেছে। বিশ্বব্যাংক জানিয়েছে, নেপালে চলতি বছরের অগস্ট মাসের বিধ্বংসী বন্যায় প্রত্যক্ষভাবে ১৬৬ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। এর মধ্যে পরিকাঠামো দিক দিয়ে ক্ষতির পরিমাণ ৮৩%। তবে নেপাল সরকার জানিয়েছে, এবারের বিধ্বংসী বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ সার্বিকভাবে ২৭০ কোটি মার্কিন ডলার। দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ প্রায় ভেঙে পড়েছে বলে সরকার জানিয়েছে। রিয়াদের আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথি হামলার কড়া সমালোচনা করেছে ভারত। এই হামলায় নিরীহ নাগরিকদের হতাহতের খবর পাওয়া গেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, অসামরিক পরিকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৌদি আরবে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য রিয়াধে ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাগরিকদের সতর্ক সজাগ থাকার এবং প্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস ভারতীয় নাগরিকদের উত্তেজনা পরিস্থিতি নিয়ে কোনো ভিডিও বা খবর প্রচার বা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ আর্কটিক ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ডাচান ইন্থানানের মুখোমুখি হবেন। ষষ্ঠ বাছাই সিন্ধু ফিনল্যান্ডের ভান্তায় গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুঞ্জিকে ২১-১৫ গেমে হারিয়ে দেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের অভিযান শেষ হয়েছে। দ্বিতীয় বাছাই ফ্রান্সের ক্রিস্টো পোপভ তরুণ মান্নেপাল্লিকে ২১-১৪, ২১-১৯ গেমে হারিয়ে দেন। কানাডার ব্রায়ান ইয়াংয়ের কাছে ২১-১৫, ১৫-১১, ১৩-২১ গেমে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু হবে ৭টায়। লখনৌতে প্রথম ম্যাচে ভারত ৮ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৫ ম্যাচের ২০ সিরিজে ১-০ এগিয়ে গেছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আগামীকাল কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কর্ণাটক এবং উত্তরাখণ্ডেও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আইএমডি জানিয়েছে, লাক্ষাদ্বীপ, বিহার, অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ জোরদার করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৩ দিনের সরকারি সফরে আজ সিঙ্গাপুর রওনা হয়েছেন। আজ বিশ্ব ডাক দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: এ প্রবাল বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা নির্বিঘ্নে এগিয়ে চলেছে। নন্দীগ্রামে একাদশ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী হাসিরানী রথ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের থেকে 90,323 ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে রেজিনগরে সপ্তম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী শাখারফ সরকার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আম জনতা উন্নয়ন পার্টির গোলাম নবী আজাদের থেকে 37,483 ভোটে এগিয়ে রয়েছেন। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় বিগত সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকর হাসপাতালে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় মেডিসিন সম্মেলনে তিনি দাবি করেন, অভয়ের ন্যায় বিচারে তারা জিরো টলারেন্স নীতি নিয়েছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ঘটনার পর আরজিকরে ভাঙচুর, প্রমাণ নষ্ট এবং হাসপাতালে দুর্নীতির অভিযোগে একাধিক মামলার তদন্ত এখন সিবিআইয়ের হাতে। তিনি দাবি করেন, ক্ষমতায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে প্রয়োজনীয় অনুমোদন দ্রুত দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে নতুন এফআইআরও দায়ের করা হয়েছে।
1: আরজিকর রিলেটেড কোচ করাপশন কা কেস থা, एक रैकेट चलता था। दीदेन हेल्थ सेक्रेटरी आज भी हेल्थ सेक्रेटरी है। उन्होंने ऑर्डर दिया तो उनको हम तुरंत चेंज कर दूंगा, लेकिन काम किया है पीडब्ल्यूडी। ये तीनों को सस्पेंड करने का काम किया बीजेपी सरकार, संदीप घोष से लेकर जो सीबीआई और ईडी में सरकारी डॉक्टर और एम्प्लॉई है, चार्जशीट डालने के लिए इजाजत के लिए डेढ़ साल तक एक चीफ मिनिस्टर का पास फाइल पड़ा हुआ था, मैं एक दिन में एनओसी दे दिया।
0: জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে মহাকাশ ক্ষেত্রে সংস্কার 2020 একটি প্রতিবেদন।
2: ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে 2020 সাল একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মহাকাশ ক্ষেত্রকে আরও উন্মুক্ত, বেসরকারি বিনিয়োগ বান্ধব এবং উদ্ভাবনীমুখী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছে। 2020 সালে মহাকাশ ক্ষেত্রে সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার গঠন। অন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইসরোর গবেষণা ও উন্নয়নমূলক ভূমিকা আরও শক্তিশালী করা। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পাল মনে করেন, ভারতের মহাকাশ বিজ্ঞান এখন পৃথিবীর কাছে সুপার পাওয়ার হিসেবে গণ্য হয়, যা সত্যি গর্বের বিষয়।
3: এটা গর্বের বিষয় যে ভারতবর্ষকে এখন মহাকাশ বিজ্ঞানে পৃথিবীর একটা সুপার পাওয়ার হিসেবে গণ্য করা হয়। ভারতবর্ষ চেষ্টা করছে নিজস্ব টেকনোলজির মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে। পুনের কাছে গড়ে তুলেছি পৃথিবীর সব থেকে বড় লো ফ্রিকোয়েন্সি টেলিস্কোপ। আমি আশা রাখি নিজস্ব টেকনোলজির উন্নতির মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব মহাকাশ বিজ্ঞানে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দুটি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপশঙ্কর লায়েকের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 10:00 গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তর কলকাতা সহ রাজ্য জুড়ে একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে। আগামীকাল 10ই অক্টোবর মহালয়ার দিনে ইডেন গার্ডেনে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি 3D প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতসবাজি প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে গতকালের হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র। পাশাপাশি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আরও জানান, ব্যাংশাল আদালতের ঘটনা এবং গড়বেতার ঘটনায় তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য সরকার সমস্ত আদালতের নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করেছে। এই গ্রেপ্তারের পর আইনজীবীরা বিভিন্ন আদালতে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। উল্লেখ্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে, তোপসিয়া ও গড়ফা থানায় দায়ের করেছে একটি সংগঠন। সমস্ত রকম মিডিয়া ট্রায়াল বন্ধ করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৃষ্ণা রাও এই সংক্রান্ত মামলা শোনার এখতিয়ার তার নেই বলে গতকাল মামলা ছেড়ে দেওয়ার

0: পর আজ প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মহিলা মহল, বিজ্ঞাপনের পর।
2: ১০ লাখের লটারি জিতেছি আমি।
3: জাল অফার থেকে সাবধান।
4: RBI এ কথা বলে
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।

মহিলা মহলের শ্রোতা বন্ধুদের দ্বিপ্রাহরিক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের মহিলা মহলে। গানে গানে শুরু।

0: পাশের বনে শিউলির আড়ম্বরে সন্ধে হলেই ছাতিমের মাতাল করা গন্ধে শোনা যাচ্ছে ইতিউতি ঢাকের বাদ্যি। কাল মহালয়া, পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। মহিলা মহল সারা বছর ধরে সবসময় মহিলাদের কথা বলে, এই দেবীপক্ষে না হয় আরও একটুকু বেশি করে, সেই ভাবনা থাকুক আজকের অন্দর সংবাদে। আজ জানাব মহিলাদের ভালো রাখার জন্য কেন্দ্রীয় সরকারি দুটো প্রকল্পের কথা। এই প্রকল্পগুলোর সম্পর্কে অনেক কিছু জানানোর আছে, তবে আমি জানাবো না, জানাবেন স্বাতী পাইন, যিনি কাঁচড়াপাড়া পুরসভার সিটি মিশন ম্যানেজার। আর তার সঙ্গে কথা বলেছেন আমারই এক সহকর্মী উপস্থাপিকা সঙ্গীতা দত্ত। শুনে নি সেই কথা।
1: রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। বন্ধুরা, একবার ভাবুন তো, আমাদের ঘরের মা বোনেরা যারা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রমে আমাদের সংসারটাকে আগলে রাখেন, তাদের মুখে চওড়া হাসি যখন ফোটে, তখন পুরো পরিবারটাই কিরকম হেসে ওঠে না? হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠান ঠিক তাদের নিয়েই। আজ আমরা কথা বলবো এমন দুটি যুগান্তকারী যোজনা বা প্রকল্প নিয়ে, যা আমাদের মা বোনেদের জীবনকে করেছে অনেক সহজ, অনেক সুরক্ষিত এবং স্বাবলম্বী। একদিকে রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যা আমাদের মা বোনেদের রান্নাঘরের কালো ধোঁয়া থেকে মুক্তি দিয়ে স্বাস্থ্যের অধিকার ফিরিয়ে দিয়েছে। আর অন্যদিকে রয়েছে মহিলাদের আর্থিক শক্তির আর এক নাম, অন্নপূর্ণা ভাণ্ডার, যা প্রতি মাসে আমাদের ঘরের লক্ষ্মীদের হাতে তুলে দিচ্ছে নিজের মতো করে বাঁচার আত্মবিশ্বাস। তাহলে ধোঁয়াযুক্ত অন্ধকার রান্নাঘর থেকে গ্যাসের আলোয় উত্তরণ আর শূন্য পকেট থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে স্বনির্ভরতার টাকা, কিভাবে এই দুই যোজনা বদলে দিচ্ছে আমাদের মায়েদের জীবন, কিভাবেই বা তারা পেতে পারেন এই দুই যোজনার সুবিধা, এর ৭-১৭ নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো। আর যিনি এই বিষয়ে বিস্তারিত জানাবেন তার কর্মক্ষেত্রের দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে, তিনি কাঁচড়াপাড়া পৌরসভার NULM প্রোগ্রাম সিটি মিশন ম্যানেজার স্বাতী পাইন। ম্যাডাম, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই।
2: আকাশবাণী কলকাতার এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা মূলত আমাদের সমাজের মহিলা শ্রোতাদের কাছে উজ্জ্বলা যোজনা এবং অন্নপূর্ণা ভাণ্ডারের মতো জনকল্যাণমুখী প্রকল্পের সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো তুলে ধরব, এবং এই সুযোগ করে দেওয়ার জন্য আকাশবাণী কলকাতাকে অসংখ্য ধন্যবাদ।
1: ম্যাডাম, আজকের আলাপচারিতার একেবারে শুরুতেই আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে উজ্জ্বলা যোজনা এবং অন্নপূর্ণা ভাণ্ডার, এই দুটি প্রকল্পই মূলত মহিলাদের স্বনির্ভর এবং সুরক্ষিত করার উদ্দেশ্যে তৈরি। আমাদের শ্রোতা বন্ধুদের সুবিধার্থে যদি সংক্ষেপে এই দুটি প্রকল্পের মূল উদ্দেশ্যটি একটু বুঝিয়ে বলেন।
2: উজ্জ্বলা যোজনার মূল উদ্দেশ্য হলো আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর যিনি মহিলা সদস্য আছেন তার কাছে পরিষ্কার ও নিরাপদ রান্নার জ্বালানি হিসেবে LPG সংযোগ পৌঁছে দেওয়া। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমরা চিরাচরিত যেসব জ্বালানি হিসেবে যা ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ কাঠ, কয়লা, অন্যান্য ধোঁয়াযুক্ত জ্বালানির উপর নির্ভরতা অনেক অংশে কমে যায়। আর অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে এমন একটি আর্থিক সহায়তা প্রকল্প যাতে যোগ্য মহিলারা নিয়মিতভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে DBT-র মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেন, এবং এক্ষেত্রে তাদের আর্থিক নিরাপত্তা ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়। দুটো

0: প্রকল্পেরই মূল লক্ষ্য হলো মহিলাদের জীবনযাত্রার মান এবং সামাজিক অর্থনৈতিক উন্নতি, নিরাপত্তা উন্নত করা।
1: বেশ বেশ জানলাম। এবারে একটু বলুন, গ্রামীণ এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের জীবনে রান্নার গ্যাসের সংযোগ এবং সরাসরি আর্থিক সাহায্য কিভাবে তাদের সামাজিক মর্যাদা এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করছে?
0: প্রথমত এই প্রশ্নটির জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটা আপামর মহিলাদেরই প্রশ্ন, এবং একজন মহিলা হিসাবে এটা বলতে পারি, একজন মহিলা যখন তার হাতে নিজের একটা ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিতভাবে আর্থিক সহায়তা পান, তখন তার মধ্যে আর্থিক স্বাধীনতা এবং একটা আলাদা আত্মবিশ্বাস তৈরি হয়। পরিবারের ছোটখাটো প্রয়োজনের সময় সবসময় তাকে অন্যের উপর নির্ভর করতে হয় না, যেরকম সেরকম নিজের পরিবারের নিজের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু তার একটা গ্রহণযোগ্য তৈরি হয়। এটা গেল অন্নপূর্ণা ভান্ডারের কথা। এবার আসি উজ্বলা যোজনার কথা, যেখানে এলপিজি ব্যবহারের ফলে রান্নাঘরের ধোঁয়া অনেক কমে যাচ্ছে, এতে রান্নার পরিবেশ উন্নত হচ্ছে, জ্বালানি সংগ্রহে যে সময় এবং শ্রম ব্যবহার হতো সেটা সাশ্রয় হচ্ছে। এই দুটি উদ্যোগ কিন্তু শুধুমাত্র মহিলাদের এম্পাওয়ারমেন্ট, যেটা মহিলা সশক্তিকরণের কথা বলা হয়, বারবারই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে এর উপর আলোকপাত করা হয়েছে, সেক্ষেত্রে মহিলাদের আর্থিকভাবে শুধু নয়, স্বাস্থ্য, সময়, মর্যাদা এবং আত্মবিশ্বাসের দিক থেকে ইতিবাচক প্রভাব ফেলে এই দুই প্রকল্প।
1: আচ্ছা ম্যাডাম, আমাদের অনেক শ্রোতা বন্ধুই জানতে চান, এই প্রকল্প দুটির সুবিধে পাওয়ার জন্য একজন মহিলার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং কারা কারা আবেদন করতে পারেন এই প্রকল্প দুটির সুবিধে পাওয়ার জন্য।
0: এখানে দুটো আলাদা আলাদা প্রকল্পের কথা বলা হয়েছে। উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে সাধারণভাবে এলপিজি সংযোগবিহীন দরিদ্র বা নিম্ন আয়ের পরিবার, যাদের আমরা ইকোনমিক্যালি উইকার সেকশন বলে ধরি আর কি, সেই পরিবারের যিনি মহিলা সদস্য আছেন তার নির্ধারিত সরকারি যোগ্যতার আওতায় তাকে পড়তে হবে এবং তিনিই আবেদন করতে পারবেন। এবং সেক্ষেত্রে একটা বিষয় দেখে নেওয়া ভীষণ জরুরি, যে পরিবারের আগে থেকে কোনো এলপিজি কানেকশন আছে কিনা। অন্নপূর্ণা ভান্ডার একটি নির্দিষ্ট সামাজিক নিরাপত্তা প্রকল্প, এবং এক্ষেত্রে আর্থ সামাজিক ভাবে পিছিয়ে পড়া যেসব পরিবার, সেই সব পরিবারের মহিলারা, মহিলা সদস্যা এতে আবেদন করতে পারবেন। একটি ফর্ম এবং একটি নির্ধারিত পোর্টাল আছে, যেখানে পুরো বিষয়টা অনলাইনে নথিভুক্ত করতে হবে এবং পরিবারের প্রত্যেকের এবং আবেদনকারী সদস্যার সমস্ত তথ্য, যেরকম আধার কার্ড, পরিবারের সদস্যদের সম্পর্কিত তথ্য, আবেদনকারী এবং অন্যান্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ঠিকানার প্রমাণ, মোবাইল নাম্বার ইত্যাদি লাগবে, এবং এগুলো আবেদনকারী নিজে যে কোনো সাইবার ক্যাফে থেকে অথবা নিজে যদি উনি অ্যাপ্লাই করতে পারেন সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন। এবং এক্ষেত্রে নিকটবর্তী স্থানীয় সরকারি দপ্তর অর্থাৎ পৌরসভা বা পঞ্চায়েত অফিস, সেখানে সাহায্য নিতে পারেন চাইলে।
1: বেশ বেশ, তা কেউ যদি নতুন করে উজ্জ্বলা যোজনা এবং অন্নপূর্ণা ভান্ডার এই আর্থিক সহায়তা প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান, তবে তাকে কোথায় যোগাযোগ করতে হবে? আর একই সঙ্গে একটু বলুন যে কি কি নথিপত্র বা ডকুমেন্টস জমা দিতে হবে।
0: উজ্জ্বলা যোজনার জন্য সাধারণত নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করা যায়, সেখানেও একটা নির্ধারিত অনলাইন পদ্ধতি আছে যেটা অবলম্বন করে করতে হবে। তার জন্য যা নির্ধারিত নথি বা ডকুমেন্টস আবেদনকারীর দিতে হবে, সেটি হচ্ছে আধার কার্ড বা নির্ধারিত পরিচয়পত্র, পরিবারের সদস্যদের সম্পর্কিত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ঠিকানার প্রমাণ, মোবাইল নাম্বার এবং পরিবারের অন্যান্যদের এলপিজি কানেকশন সম্পর্কিত যে তথ্য আছে সেটি, এবং প্রয়োজন হলে রেশন কার্ড বা আর যা সরকারি নথি লাগবে সেটা কনসার্ন অফিসার যিনি থাকবেন তিনি অবশ্যই চেয়ে নেবেন। অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে তথ্যাবলী লাগবে এবং কোথায় গেলে আপনারা আবেদন করতে পারবেন সেটা একটু জানিয়ে দিই। অন্নপূর্ণা ভান্ডারের জন্য আধার কার্ড লাগবে, আবেদনকারী এবং পরিবারের প্রত্যেকে, পরিবারের প্রত্যেক সদস্য এবং আবেদনকারী নিজের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য লাগবে। তাছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার এবং পরিবারের আয়ের একটি শংসাপত্র লাগবে, যেখানে সেলফ ডিক্লারেশন দেয়া থাকবে, যিনি অ্যাপ্লিকেন্ট তিনি দিয়ে রাখবেন যে তার আয় সরকারি নির্দেশনামা অনুযায়ী যেটা স্থির করে দেওয়া রয়েছে তার মধ্যেই হবে, ইত্যাদি ডকুমেন্টস নিয়ে একটি 12 পাতার ফর্ম আছে যেটা সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমেই অ্যাপ্লাই করা যায় একমাত্র।

0: সেটা নিয়ে পৌরসভায় অথবা পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদনকারী দেখা করতে পারেন এবং ওখানে ওখান থেকে আপনাদের পূর্ণ সহযোগিতা করা হবে। তাছাড়াও সরকার নির্ধারিত বিভিন্ন রকম জনকল্যাণ শিবির হচ্ছে, আপনারা জানেন এখনো চলছে আমাদের জনকল্যাণ শিবির যার সেবা সেতু প্রকল্প, সেখানে গিয়েও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন।
1: আচ্ছা বেশ, তো আবেদনপত্র জমা দেওয়া হলো, সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসও দেওয়া হলো, আবেদন করার পর সাধারণত কতদিনের মধ্যে এই সুবিধে পাওয়া শুরু হয়? এবং একই সঙ্গে এটাও একটু বলবেন যে পুরো প্রক্রিয়াটি কি সম্পূর্ণ বিনামূল্যে হয়?
0: আবেদন জমা দেওয়ার পর নথি যাচাই হয়, যোগ্যতা যাচাই হয় এবং অনুমোদনের উপর নির্ভর করে সুবিধা চালু হয়। কাজেই সব ক্ষেত্রে একই সময় লাগে না, সময়টা হেরফের তো অবশ্যই হয়। পুরো প্রসেস, পুরো একটা প্রসিডিওর আছে যেটাকে মেনে প্রথমে পৌরসভা, তারপর ডিস্ট্রিক্ট লেভেল এবং তারপরে স্টেট লেভেল থেকে এটা অনুমোদন করা হয় এবং বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে প্রভোক্তার কাছে এই সুবিধা পৌঁছে যায়। এক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কোনো ধরনের সরকারি প্রকল্প, সরকারি আর্থিক সহায়তা প্রকল্প হোক বা অন্য যে কোনো প্রকল্প হোক, সেক্ষেত্রে এই সব প্রকল্পে আবেদন করার জন্য কোনো দালাল বা কোনো ব্যক্তিকে টাকা দেওয়ার প্রয়োজন হয় না। কেউ টাকা দাবি করলে তাকে সতর্ক হতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানাতে হবে, লিখিতভাবে জানাতে হবে। কাজেই কোনো রকম আর্থিক লেনদেনের মাধ্যমে কিন্তু কোনো সরকারি সহায়তা প্রকল্প দানের কথা কিন্তু নয়। যদি কেউ অসাধু উপায় অবলম্বন করেন তার জন্য আপনারা লিখিত রূপে সরকারি দপ্তরকে জানাবেন।
1: ম্যাডাম, প্রতিদিনকার আপনার কাজের অভিজ্ঞতা থেকে এবারে একটু জানতে চাইব যে উজ্জ্বলা যোজনার ফলে গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য এবং সময় বাঁচানোর ক্ষেত্রে কি ধরনের বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করেন?
0: উজ্জ্বলা যোজনার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ধোঁয়াবিহীন বা কম ধোঁয়াযুক্ত রান্নার পরিবেশ তৈরি করা। আগে অনেক পরিবারে যেটা হতো, কাঠ, পাতা, কয়লা, অন্যান্য কঠিন জ্বালানি ব্যবহার করা হতো, এগুলো সংগ্রহ করতে মহিলাদের অনেক সময়ও ব্যয় হতো, তাছাড়া রান্নার সময় ঘরের ভিতরে ধোঁয়া সংস্পর্শে অনেকটা সময় থাকতে হতো। পরে এইগুলো থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতো, সেই জন্যই এই ধারণার উপর ভিত্তি করেই কিন্তু সরকারি প্রকল্প হিসেবে উজ্জ্বলা প্রকল্প এসেছে। এলপিজি ব্যবহারের ফলে যে সুবিধাগুলো হয়, রান্নাঘরে প্রথমত ধোঁয়ার প্রাধান্য অনেক কমে যায়, জ্বালানি সংগ্রহ করতে হয় না যেটা আমি আগে বললাম, শ্রম কমে, রান্না তুলনামূলকভাবে দ্রুত হয়, রান্নাঘরের পরিবেশ পরিষ্কার থাকে, মহিলারা যে সময়টা সাশ্রয় হলো রান্নার ক্ষেত্রে এবং জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে, সেই সময় ওনারা অন্য কাজে ব্যবহার করতে পারেন, সময় সাশ্রয় হয় অনেকটা। তবে এলপিজি ব্যবহারের পাশাপাশি রান্নাঘরের যেটা দরকার একজন মহিলা হিসেবে বলতে পারি, এবং প্রতিদিনই দিন শুরু হয় রান্নাঘর দিয়ে যেহেতু আমারও, সেক্ষেত্রে যথাযথ বায়ু চলাচল এবং নিরাপত্তা বিধি মেনেই কিন্তু এলপিজিও ব্যবহার করা উচিত।
1: আসলে এই দুটি প্রকল্পই এত বেশি করে একে অপরের পরিপূরক যে একটির কথা জানতে চাইলে আরেকটির প্রসঙ্গ চলেই আসে। ম্যাডাম, এবারে একটু জানি যে বর্তমানে উজ্জ্বলা যোজনার উপভোক্তারা প্রতি সিলিন্ডারে কত টাকা করে ভর্তুকি বা সাবসিডি পাচ্ছেন, আর একই সঙ্গে একটু বলবেন যে এই টাকা সরাসরি কিভাবে তাদের কাছে পৌঁছয়?
0: উজ্জ্বলা উপভোক্তাদের জন্য এলপিজিতে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত টার্গেটেড সাবসিডি রয়েছে, তবে ভর্তুকির যে অ্যামাউন্টটা সেটা কিন্তু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বদল হয়, তাই নির্দিষ্ট অঙ্ক বা নির্দিষ্ট ডিজিটটা সবসময় সরকারি নির্দেশিকা অনুসরণ করা উচিত। এক্ষেত্রে আপনাদের লোকাল যে ডিস্ট্রিবিউটার আছে, এলপিজি ডিস্ট্রিবিউটার, উনি আপনাকে, ওনার থেকে আপনারা সঠিক ইনফরমেশনটা পেতে পারবেন যে এই মুহূর্তে সাবসিডির পরিমাণটা কত, এবং যোগ্য উপভোক্তার টাকা বা ভর্তুকির টাকা যেটা, সেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা আমি আগেও বললাম, এর মাধ্যমে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। তাই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সংযোগ এবং এলপিজি কনজিউমার ডিটেলস এটা সঠিক থাকা কিন্তু অনেক জরুরি। যে কোনো একটার যদি কোথাও মিসম্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু উপভোক্তা সাবসিডি থেকে বঞ্চিত হবেন।
1: আচ্ছা আচ্ছা, তা প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যে আর্থিক সাহায্য মায়েরা পাচ্ছেন তা তাদের ছোটখাটো পারিবারিক প্রয়োজনে বা সন্তানদের পড়াশোনায় কতটা সাহায্য করছে বলে আপনার মনে হয়?
0: আমরা মুখে যতই ওমেন

0: এম্পাওয়ারমেন্টের কথা বলি না কেন, মহিলারা কিন্তু আজকের দিনেও অনেক পিছিয়ে রয়েছেন। তার কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই। এই কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা যাতে ওমেন এম্পাওয়ারমেন্ট করা যায় সেই প্রকল্পগুলো নিয়ে এসেছেন। তার জন্য আমি আন্তরিকভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই। প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে যে একজন মহিলা 3,000 টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন, সেইটা দিয়ে তিনি শুধুমাত্র যে আর্থিকভাবে স্বাবলম্বী হলেন তা নয়, তার কাছে এই অর্থটা একটা অনেক বড় অর্থ রাখে। তার কারণ এই অর্থ দিয়ে তিনি পরিবারের দৈনন্দিন ছোটখাটো প্রয়োজন তো মেটাতেই পারেন, যেমন সন্তানের পড়াশুনোর জন্য খাতা কলম কেনা, স্কুলের ছোটখাটো খরচ, ওষুধ, যাতায়াত, যেগুলোর জন্য হয়তো তাকে বিগত দিনে বাড়ির যিনি পুরুষ সদস্য আছেন, তিনি বাবাই হন, স্বামী হন বা ভাই হন, তার কাছে হাত পাততে হতো। এটা একটা স্বনির্ভরতার জায়গা তৈরি হয়। তাছাড়া এই অর্থ মহিলার নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছায়, ফলে পরিবারের আর্থিক ব্যবস্থাপনায় তার ভূমিকা অনেক শক্তিশালী হতে পারে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু সেই মা ঠাকুমার আমল থেকে আমরা দেখে এসেছি যে একটা লক্ষ্মীর ঝাঁপি বা একটা সঞ্চয়ের একটা প্রবণতা দেখা যায়। কিন্তু সেই সঞ্চয়টা এই ব্যাংক অ্যাকাউন্ট তৈরির মাধ্যমে আরো বেশি সিকিউরড হয়। কেননা যেটুকুই আমরা সঞ্চয় করতে পারি না কেন, সেটা যদি আমরা ব্যাংকে রাখি সেটা মনে হয় অনেক বেশি সিকিউর। সেই ক্ষেত্রে এই অর্থনৈতিক স্বাবলম্বিতা আরো বেশি সুদৃঢ় করার জন্য অন্নপূর্ণা যোজনার যোগদান বা অন্নপূর্ণা যোজনার অবদান অনস্বীকার্য।
1: ম্যাডাম, এবারে একটু নিজেরা কিভাবে সচেতন হব এই দুটি প্রকল্পকে ঘিরে সে বিষয়ে একটু জানতে চাইব। অনেক সময় দেখা যায় তথ্যের অভাবে অনেকে জালিয়াতি বা প্রতারণার শিকার হন। এই ধরনের সরকারি সুবিধে পেতে সাধারণ মানুষ কিভাবে এই জালিয়াতদের হাত থেকে বা প্রতারকদের হাত থেকে সতর্ক থাকবেন, এটা যদি একটু বলেন।
0: হ্যাঁ, এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। সরকারি প্রকল্পের নাম করে বিভিন্ন ধরনের প্রতারণা হতে পারে, তাই কতগুলো বিষয় আমরা মনে রাখব। বর্তমানে সাইবার সিকিউরিটি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পেইনিং হচ্ছে এবং মানুষ এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তাদের ডিটেলস গুলো, তাদের একান্ত ব্যক্তিগত যে তথ্যাদি রয়েছে সেগুলো শেয়ার করছেন, তার কারণ ফর্ম ফিল আপ করতে যখন আমরা যাচ্ছি তখন আমরা সেখানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছুই দিচ্ছি। কাজেই কতগুলো বিষয় কিন্তু এক্ষেত্রে মনে রাখা খুব জরুরি। প্রথমত, ওটিপি, এটিএম পিন, ইউপিআই পিন, সিভিডি বা ব্যাংকের গোপন তথ্য কখনো কাউকে দেওয়া যাবে না, কেউ কোনোভাবে চাইলে এটাকে শেয়ার করা যাবে না। দ্বিতীয়ত, অচেনা হোয়াটসঅ্যাপ বা এসএমএস লিংক করে ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়, এটা কিন্তু বিভিন্ন রকম স্ক্যামের সূত্রপাত করে। তৃতীয়ত, কেউ যদি বলে টাকা দিলে সরকারি প্রকল্পের সুবিধা করে দেবো, তবে কিন্তু সতর্ক হন। তার কারণ এর আগেও আমি বলেছি যে কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে কোনো ব্যক্তিকে টাকা দিতে হয় না, শুধুমাত্র পৌরসভা এবং পঞ্চায়েত অফিসগুলোতে দেখা করলে, ওখানে যিনি অফিসার থাকবেন, দায়িত্বে থাকবেন, তার সাথে দেখা করলে কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। বিভিন্ন অসাধু ব্যক্তি বিভিন্ন ভাবে এক্ষেত্রে চেষ্টা করেন নিজেদের স্বার্থ চরিতার্থ করতে, কিন্তু এটা মাথায় রাখা দরকার যে তারা কিন্তু এই ধরনের কোনো সরকারি প্রকল্পের সুবিধা করিয়ে দিতে পারবেন না। চতুর্থত, শুধুমাত্র সরকারি দপ্তর অনুমোদিত বা এলপিজি ডিস্ট্রিবিউটর এবং সরকারি পোর্টাল বা সরকারি ক্যাম্প যেখানে হচ্ছে বিভিন্ন পৌরসভার বা পৌরসভা অনুমোদিত বিভিন্ন স্থানে বা পঞ্চায়েতে বা পঞ্চায়েত অনুমোদিত বিভিন্ন স্থানে, সেই সব ক্যাম্প বা শিবিরের মাধ্যমেই কিন্তু তথ্য যাচাই করা উচিত। এত প্রিকশনস নেওয়ার পরেও যদি দেখা যায় কোনো সন্দেহজনক ঘটনা ঘটছে, তখন আপনারা প্রথমত এটা বাড়িতে শেয়ার করবেন, বাড়ির পরিবারের অন্যান্যদের সাথে শেয়ার করবেন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর বা ব্যাংকের সাথে যোগাযোগ করবেন।
1: কথায় কথায় আজকের আলাপচারিতার একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান শুনছেন এবং এখনো যারা এই সুবিধে পাননি, তাদের সকলের উদ্দেশ্যে প্রশাসনিকভাবে আপনার কি বার্তা থাকবে?
0: এখনো যারা সুবিধা পাননি তাদের আমি একটাই বলবো, যে আপনারা সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রথমে আপনাদের অধিকার এবং যোগ্যতার ভিত্তিতে এই সুযোগ পাওয়া যাচ্ছে, তাই তথ্যের অভাবে পিছিয়ে থাকবেন না। আপনারা সঠিক তথ্য পৌরসভার বিভিন্ন অফিসে এবং পঞ্চায়েতের অফিসে গিয়ে সেই তথ্য শেয়ার করুন। একটি প্রকল্প মাত্র 4 থেকে 5 মাস

0: করেছে, লঞ্চ করেছে। কাজেই আমাদের সবটা, আমাদের মানে সরকারি তরফে সবটা গুছিয়ে নিতে একটু সময় লাগবে। কাজেই প্রত্যেককে আমার বিনম্র অনুরোধ আকাশবাণী কলকাতার মাধ্যমে যে আপনারা একটু ধৈর্য রাখুন, প্রত্যেকে পাবেন, যোগ্য ব্যক্তি পাবেন, অযোগ্য ব্যক্তি আবারও বলছি অবশ্যই পাবেন না, কিন্তু যেটা করবেন সেটা আপনারা আবারও কোনো দালালের উপর নির্ভর করবেন না। নিজের আধার, নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং ওটিপি, ব্যক্তিগত তথ্য নিজের তত্ত্বাবধানে রাখুন এবং নিজেও এই রকম যে কোনো ফ্রড থেকে বাঁচুন। প্রশাসনের দায়িত্ব হলো সরকারি পরিষেবা যাতে যোগ্য মানুষের কাছে পৌঁছে দেয় এবং এই কাজ যথেষ্ট স্বচ্ছ, সহজ এবং সঠিকভাবে পৌঁছানোর দায়িত্বে থাকা যারা অফিসার রয়েছেন তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কেননা তারাই আগামী দিনে এবং আজকের দিনে আপনাদেরকে সেই তথ্য, সেই প্রকল্প অবধি পৌঁছে দিতে পারবেন, এই বিশ্বাস আমার আছে, আমি রাখি। এবং আমার সাথে আমি প্রত্যেক আমার যারা আপনাদের যারা নারী শ্রোতা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব, বিভ্রান্ত হবেন না, কোনোভাবে কেউ বিভ্রান্ত করলে বিভ্রান্তিতে কান দেবেন না।
1: ম্যাডাম, এতখানি প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আকাশবাণী কলকাতার সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
0: আকাশবাণী কলকাতার পক্ষ থেকে আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি তো আন্তরিক ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমি বলবো যে সরকারি প্রকল্প সম্বন্ধে আগে সঠিকভাবে জানুন, অন্যদের জানান, কোন রকম প্রতারণার শিকার না হয়ে নির্ধারিত সরকারি ব্যবস্থার মাধ্যমে পরিষেবা গ্রহণ করুন। আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য, অংশ নিতে পারার জন্য আর কি আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আকাশবাণী কলকাতাকে। ধন্যবাদ, নমস্কার।
2: সতর্ক হন এবং নিজের যোগ্যতার ভিত্তিতে ফর্ম পূরণ করুন এবং এই প্রকল্পের সুবিধা নিন। ধন্যবাদ স্বাতি পায়েনকে, যিনি কাঁচড়াপাড়া পুরসভার সিটি মিশন ম্যানেজার, এবং অবশ্যই ধন্যবাদ উপস্থাপিকা সঙ্গীতা দত্তকে এত ভালো একটি সাক্ষাৎকার গ্রহণের জন্য।

শরতের আলোর বাঁশি বেজেছে, পূজোর আনন্দ মনকে ছুঁয়ে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে। সববার পূজো ভালো কাটুক। আর সেই সঙ্গে বলি যে চিঠি লেখায় কিন্তু খান্তি দেবেন না, যতই পূজোয় আনন্দ করুন। বলে দিই আমার কলম ও এক কলমের কথা। এ মাসে আমার কলমের বিষয় বিনিময়। একটা সময় ছিল যখন পাশের বাড়ির ফোড়নের ঘ্রাণে এ বাড়ির পিসিমা বলে দিত কোন পদ বসেছে রান্নায়। তারপর দুপুরে বাটি ভরে সেই শুক্তো বা ঘণ্ট এ বাড়ির সবার বাতেও পরিবেশন হতো। কোনো ছুটির দিনে এ বাড়ি থেকেও খিচুড়ি বা পায়েসের বাটি নিয়ে বাড়ির ছোট ছেলে মেয়ে ছুটত ও বাড়ির পথে। তারপর বাড়ি থেকে হয়েছে ফ্ল্যাট, এখনও কি সেই দুই ঘরের ভাব ভালোবাসা বাটির মধ্যে দিয়ে চালাচালি হয়, নাকি হোম ডেলিভারির পদে হিসেব মাপা আত্মীয়তা থেকে গেছে গল্পে? সেই বিনিময়ের স্বাদ আর মিষ্টি স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান বিনিময় শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের সেই যে চেনা মেল আইডিটি মেল করুন, সেখানে বলে দিই আর একবার, mohilamahal.aiarkolkata@gmail.com, mahalmahal.aiarkolkata@gmail.com। আর চিঠি যদি পাঠাতে চান তাও পারেন, ডাকযোগে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এরপর বলে দিই এক কলমে দুই নারীর বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে সুধা এবং পিসিমা চরিত্র, নতুন ও পুরাতনের দ্বন্দ্ব, প্রিয় পুরুষকে নিয়ে একজনের জীবন ঘরের বাঁধন ও অন্যজনের বাইরের মুক্তিতে নিয়ে যায়। পাঠকের অনুভবে দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল আইডি করুন ওই একই মেল আইডিতে, mohilamahal.aiarkolkata@gmail.com। এছাড়াও চিঠি পাঠাতে গেলে এখানে ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। দুইটি বিষয়ের জন্যই চিঠি পাঠানোর শেষ তারিখ, বা আমাদের হাতে যেন চিঠি এসে পৌঁছয় 23 অক্টোবর 2026-এর মধ্যে। পূজোয় আনন্দ করুন কিন্তু চিঠি লিখতে ভুলবেন না, কারণ আপনাদের চিঠি আর মেলের প্রতীক্ষায় থাকি যে আমরা। আজ সময় শেষ, যেতে হবে, ভালো থাকুন সকলে। সঙ্গে ছিলাম অনিন্দিতা, কথা হবে অন্য আর একদিন। একটু গান শুনতে শুনতে বিদায় নিই।

পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে দেখা গেছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বিহার এবং উড়িষ্যারও দু একটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। খুব হালকা বৃষ্টিপাত হয়েছে সিকিমের।

একটি জায়গায়, ঝাড়খণ্ডের দু একটি জায়গায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু কিছু এলাকায়। বৃষ্টিপাতের পরিমাণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ায় 6 সেন্টিমিটার, 24 পরগনার বসিরহাটে 6 সেন্টিমিটার, হুগলির তারকেশ্বরে 5 সেন্টিমিটার, দমদমে 2 সেন্টিমিটার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিকিমের এলাকায় বৃষ্টিপাত হয়েছে। জলপাইগুড়ি 4 সেন্টিমিটার, গুড হোপ টি এস্টেট জলপাইগুড়ি সেখানেও 4 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, বালুরঘাট 2 সেন্টিমিটার। ঝাড়খণ্ডের টাটানগরে বৃষ্টি হয়েছে 3 সেন্টিমিটার, বিহারের কিষানগঞ্জে 6 সেন্টিমিটার, মাধেপুরায় 4 সেন্টিমিটার, উড়িষ্যার জামদার ময়ূরভঞ্জে 5 সেন্টিমিটার, জয়পুর বালাসোরে 2 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কোথাও কোথাও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকায়, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দু একটি অঞ্চলে। পরবর্তী 24 ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কোথাও বা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা দু একটি জায়গায় এবং সেই সঙ্গে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায়, আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও কোথাও। কলকাতা এবং তার আশেপাশে আগামী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। নদী বা সমুদ্র উপকূলে পশ্চিমবঙ্গে ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

কক্ষায় নবম শ্রেণীর ভূগোল। এ বিষয়ে আলোচনায় ঘাসিয়াড়া বিদ্যাপীঠের শিক্ষক অভিজিৎ নস্কর, সঙ্গে থাকবেন দুজন শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন লোকগীতি শিল্পী মানুলতি টুডু ও সহশিল্পী বৃন্দ। সন্ধ্যে 6:15 সৌর শক্তির ব্যবহার, এ বিষয়ে বলবেন গুরুপদ সোরেন। পরে লোকগীতি পরিবেশনায় অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ এবং অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর। জাতীয় রোজগার মেলা বিষয়ে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভঙ্কর সেনগুপ্ত। এরপর সুসংগতভাবে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ আলোচনায় ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর রঘুনাথ মণ্ডল ও সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা সিদ্ধার্থ মাইতি, রাত 8 নাটক আলিবাবা রচনা ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান প্রসঙ্গে। স্টুডিও ঘড়িতে এখন দুপুর 2:29 হয়ে 58 সেকেন্ড। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

মাৰাং মন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ দামোদৰ মোদী সাচাৰহে লগিত জীৱন ৰহাৰ বাখৰাতে পিয়া আৰ ৰেনা কাথাৰে জোৰে এম কাউদা অনা ৰিডিউচ ৰিইউজ আৰু ৰিচাইকেল লাইফ ষ্টাইল ফৰ এনভাইৰনমেণ্ট সে সাচারহে লাগিদ জীৱন ডাহার উইহের চালা রিডিউস রিইউজ আর রিসাইকেল নোয়া পিয়া কথা দো দিনম হিলোয়া জীৱন হরারে আডি দাম আনা যেলেকা রিডিউস মেন দো কমাও লাগতিয়ানা বেগর আথড়া বাড়তি ব্যবহার রেনা হেওয়া কমাও দিনম হিলোয়া কমি হরা তালাতে যাহা জবরা অজরা তৈয়ারো কানা ওনা কো কমাও হইওয়া রিইউজ মেন দো দসারতে ব্যবহার যাহান লাগতিয়ানা জিনিসপাতি সম্ভব হয়ে লেনখান আরহ সে বারবার ব্যবহার সে যাহান লাগতিয়ানা জিনিস আইমাবার ব্যবহার গানো অনকান জিনিস কগেবন কিরিঞা আর মিদ রিসাইকেল মেন দো দড়হাতে বেনাও রুয়ার ব্যবহারান সামান কো সে জিনিসপাতি কো দড়হা ধাওতে বেনাও আরু কাতে কামিরে বারবার ব্যবহার হইওয়া যেলেকা বাজার চালা অক্ত নোয়া প্লাস্টিক রেনা ব্যাগ বাং ইদি কাতে গেঁদা রেনা ব্যাগ ব্যবহার মারে পতব এটা নাওয়া পাঠুয়া কো এম মারে বোতল আরহো আইমা লাগতিয়ানা জিনিসপাতি সে ঘরঞ্জ রেনা এটা কামিরে ব্যবহার প্লাস্টিক মেড়হেড আর বাং সিয়া লেকান অঞ্জরা জবরা কদো বাছাও কাতে আলাদা হইওয়া আর আলাদা ভাবতে গিডি হইওয়া নোয়া কদো ছতম গে লাইফ সে সাচারহে লাগিদ জীবন ডাহার রেনা জেবেদ দৈকা কানা সাচারহে রুখিয়ে রেনা কামি দো আবো আপনারা ওড়া খুন গে বন এতহব দাড়েয়া পৈলো দো দা আথড়া ব্যবহার বাং গানোয়া দাতানি হুতুম তুপু নাড়কা আর গেঁদা খান্ডুয়া সাপাই রেদ দাগ কল ঝিজ কাতে দহো দো ঠিক বাং কানা এমন চেদ স্কুল কলেজ অফিস আদালত এমন চেদ রাস্তাঘাট রেনা কল করে হো আথৌড়া দাগ আলো জর নোয়া বন খেয়াল দহয়া দসার দো বিজলি দাড়ে রেনা জোগাও ওড়া রে অকয় হো বাং তাহেন অক্তে আলো পাংখা এসি সে আরহো এটা বিজলি দাড়েতে চালা জিনিস কদ বন অপ দহয়া অনকাগে স্কুল কলেজ অফিস আদালত করে হো যতটা সম্ভব বিজলি দাড়ে বন যোগাও মা তেসার দো প্লাস্টিক রেনা ব্যবহার কমাও বাদালতে গেঁদা রেনা আর বাংখান পাট রেনা ব্যাগ বন ব্যবহার মা এমন চেদ প্লাস্টিক রেনা জিনিস ব্যবহার খন্দ সাঙ্গিঞ্জ রে তাহে গে নাপায়া পুন আনা দো দারে রহয় সাঁতে দারে বাঞ্চাও হইওয়া নিহত কে লাগতি বাং হুই লেনখান দারে দো বাং বন মাগা আর একেন সেড়া দারে গে বন মাগ মা কাটিজ দারে কদো যোগাও যতন কাতে বন হারায়া মড়ে আনা দো সাচার হে ভালোই হেজ সেনক রেনা হেওয়া তৈয়ার রাকাব হইওয়া মোটর সাইকেল গাড়ি ঘোড়া কো যাহাতে দো সাচার হে রে ধোঁয়াই বাড়তিয়া অনকান গাড়ি কদো একাল লাগতি বাংখান আলো বন ব্যবহার মা অনাতে সুনুম খরচ যেমন বাঞ্চাগা অনকাগে কাউডি হো বাঞ্চাগা সাচার হে হো নাপায় তাহেনা সুরসুপুর করে দো তাড়ামতে আর বাংখান সাইকেল তেবন চালাও দাড়েয়া তুরুয়ানা দো জমনু রেনা আথড়া খরচা বাঞ্চাও জমনু গিডিকা বন্ধ হইওয়া যাহা তিনাক লাগতি উনাক গে হাতাও হইওয়া আর উনাক গে তৈয়ার হইওয়া বাড়তি জমনু যথাৎ ভাবতে যোগাও হইওয়া আর বাংখান রেঙ্গেজ নাচার হর কো এমা কো হইওয়া এয়াইয়ানা দো ঘরঞ্জ তালারে দিনম হিলোয়া কামি তালাতে তৈয়ারক কান জবরা অঞ্জরা যথাৎ ঠাঁওরে গিডি হইওয়া সেয়া আর বাং সেয়া লেকান মেড়হেড কাঁচ সে ইলেকট্রিক জবরা কদ বাছাও কাতে আলাদা হইওয়া আর পৌরসভারেন গিডি হর কঠেন চাল আকো হইওয়া সাচারহে রুখিয়াইরে পাঠুয়া কোয়া এনেম আডিগে দামানা চেদাগ সে নিতোক রেন পাঠুয়া গে হাপেন দিন রে সমাজ রেন লাউড়িয়া পাঠুয়া কো সাচারহে ভালোই জীবন হরা সাঁতে ওড়া হর গাতে কো চেথাও না কো এম দাড়ে আকোয়া বিদ্যাগাড়না সাফাসাফি কামি দাঁড়ে রহয় প্লাস্টিক ব্যবহার বিরোধ উচ্ছেন জবরা অঞ্জরা বাছাও ভিনা নুমকান কামিরে গাহির ভাবতে কো সেলেদ দাঁড়েয়া ঘরঞ্জ আর সমাজ রেনা এনেম দো সাচারহে চেতান আঙ্গিবার রেনা সিকনত ঘরঞ্জ খনগে এতহবা ওড়াক রেন মারাং কো যদি দাগ আর বিজলি বাতি রেনা দাঁড়ে কো যোগাওয়া প্লাস্টিক রেনা ব্যবহার কো কমা জিনিসপাতি রেনা যথাৎ কো ব্যবহারা তাহলে গিদার পিদার ওনা হেওয়া আডি সলহেতে কো সেড়ায়া নৌকাগে সমাজ রেন ঝতম মানমি যদি নিজেরা দায় ভার কো হাতাওয়া তাহলে মিটাং সাফাসাফি আর নাপায় সাচার হে তৈয়ার গানোয়া সাচার হে রুখিয়াই কামিরে আপনারা চেথাওনা সাঁতে সমাজ রেনা গড় সফট আডিগে লাগতিয়ানা উতনাও আর সাচার হে মুদরে সগাই সাচার হে রুখিয়াই রেনা তেতেদ দো উতনাও বন্ধ কাক দো বাং মানমিয়া উতনাও শিল্প তালমা রেনা পাসনাও আর নাহা প্রযুক্তি রেনা ব্যবহার একাল লাগতি কানা তবে ওনা উতনাও যেন সাচার হে রেনা ক্ষতি আলো হয়ে ওনা নজর সেল মেদ লুতুর বন দহয়া আবো এমন উতনাও

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিও ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 27 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিও ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: নজরে।
1: ইস্ট বেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, সবুজ মেরুন বাহিনী ফাইনালে 1-0 গোলে হারালো ইস্ট বেঙ্গলকে। আজ রাঁচিতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ডারবানে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া প্রথম ক্রিকেট টেস্ট শুরু। টসে জিতে অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত। প্রাথমিক বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়া, 5 উইকেটে আপাতত রান 124। মহিলাদের আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ভারতের 0-4 গোলে পরাজয় রাশিয়ার কাছে। চীন ওপেন টেনিসের শেষ চারে মীরা আন্দ্রিভা। এএফসি অনূর্ধ্ব সতেরো মহিলা এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারত 2-0 গোলে হারালো সিরিয়াকে। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। ক্রীড়াঙ্গনে প্রতিদিনকার মতোই খেলার দুনিয়ার নানান খবরাখবর নিয়ে আমরা তৈরি। প্রকৃতিতে উৎসবের হাওয়া, আর এই মুহূর্তে বিশ্বের চারিদিকেই, ভারতসহ বিশ্বের চারিদিকেই কিন্তু খেলার দুনিয়ায় নানান রকম ঘটনার ঘন ঘটা, সেসব নিয়েই জমে ওঠে আমাদের প্রতিদিনকার ক্রীড়াঙ্গনের আসর। কেমন লাগছে ক্রীড়াঙ্গন অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি eirkolkatasports@gmail.com। আসুন প্রথমেই চলে যাই আতশ কাঁচের তলায়। আতশ কাঁচের তলায় আজ আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ঐতিহাসিক আইএফএ শিল্ড জিতল মোহনবাগান, বিশ্বের চতুর্থ প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। আইএফএ শিল্ডের ফাইনালে গতকাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে 126তম আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্টস। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের 45 মিনিটে সবুজ মেরুনের হয়ে জয়সূচক গোলটি করলেন বসনিয়ান ফুটবলার সামির জেলকোভিচ। গতবারের আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান তাদের খেতাব ধরে রাখল। দেড় মাস আগে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের জ্বালা মিটল মোহনবাগানের। এই নিয়ে মোহনবাগান 22 বার শিল্ড চ্যাম্পিয়ন হল। 1976 পর এই নিয়ে দ্বিতীয়বার ঘরোয়া ফুটবলে কলকাতা লিগ ও আইএফএ শিল্ড একই সঙ্গে জিতল মোহনবাগান। মোহনবাগান কোচ প্যানগিওটিস ডিমপ্রিসের উপর চাপ ছিল শিল্ড ফাইনালের আগে। যেভাবে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে তারা 1-4 গোলে আত্মসমর্পণ করেছিল, তাতে মোহনবাগান সমর্থকদের কাছে খেলোয়াড়রা ও কোচ সমালোচিত হচ্ছিলেন। কিন্তু গতকাল শিল্ড ফাইনালে দেখা গেল অন্য মোহনবাগানকে। অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের কৌশলেও বেশ কিছু প্রশ্নচিহ্ন রাখল। সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডকে 7-2 গোলে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল লাল হলুদ বাহিনী। কিন্তু সেই দলের কোনো গোলদাতাকেই এদিন হাবাস প্রথম একাদশে রাখেননি। এক সপ্তাহের মধ্যেই ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ম্যাচে ইরাকের আল শোর্তা এসসির মুখোমুখি হবে, তাই দলের রক্ষণভাগের স্তম্ভ আনোয়ার আলীকেও তিনি ব্যবহার করেননি।

0: এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার এবং ক্রীড়া ভাষ্যকার মানস ভট্টাচার্য। মানসদা, ক্রীড়াঙ্গনে তোমাকে স্বাগত। মানসদা, গতকাল হয়ে গেল আইএফএ শিল্ডের ফাইনাল, ঐতিহাসিক আইএফএ শিল্ড, জিতল মোহনবাগান, এই নিয়ে 22 বার তারা আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল। তুমি মাঠে উপস্থিত ছিলে, শুধু উপস্থিত ছিলে তাই নয়, গতকাল আকাশবাণীর ধারাভাষ্যের দায়িত্বেও ছিলে তুমি। কেমন হলো ম্যাচটা?
1: দেখো, ম্যাচটা ইস্তাম্বুলে খুব ভালো শুরু করেছিল, ইস্তাম্বুলে যাতে গোলের সুযোগ চলে এসেছিল, সেই সুযোগ কাজে লাগাতে পারে। ওই সময় মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্ডার রাহুল দেখে এবং রাইট ফুলব্যাক মেহতাব সিংয়ের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝিও তৈরি হয়েছে। খুব গতিতেই শুরু করেছিল ভারতের ছেলে, কিন্তু ধীরে ধীরে হারাই ফিরেছে এবং বিশেষ করে যে ব্যাপারটা খুব তাৎপর্যপূর্ণ, এই সময় খুব ভালো পারফর্ম করেছে দুজন। একজনকে তো আমরা কোনো সময় এই ভালো বলি না, সেটা হচ্ছে দীপক গাঙ্গুলি, খুব নিষ্ঠুর ফুটবল খেলেছে মোহনবাগানের হয়ে। আর একজন হচ্ছে ছাঙ্কু, খুব ভালো ফুটবল খেলেছিল, যেভাবে অ্যাটাকটাকে বিল্ড আপ করছিল, যেভাবে বলটাকে কন্ট্রোল করছিল, ডাবলি বাড়ির থেকে যেভাবে গতি বাড়াবার চেষ্টা করেছিল, তাতে কিন্তু মনোরণ অনেকটাই মেখে ফেরার চেষ্টা করে। তিনটি উল্লেখযোগ্য ঘটনা প্রথমার্ধের ঘটেছে আমি বলবো। প্রথম একটা শট ছিল ছাঙ্কের, যেটা যখন না ডান দিকে ছাপিয়ে পড়ে বাঁচিয়েছিল, তারপরে কিছুক্ষণ পরে যে গোলটা মোহনবাগান করেছে, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট ছিল, এবং যেভাবে থার্ড ম্যান মুভ হয়েছে তাহার যেভাবে সেই বলকে কেলকোভিচকে বাড়িয়েছিল, কেলকোভিচ ভারী সুন্দর চেষ্টা করে বলটাকে জালে জড়িয়ে দিয়েছে, ওই এক গোল হয়ে গেল ফার্স্ট হাফ। আর সেকেন্ড হাফে মোহনবাগানকে আরো বেশি উজ্জীবিত মনে হয়েছে, খুব ভালো ফুটবল খেলে, বিশেষ করে দুজন বিদেশির কথা আমি বলবো, একটা হচ্ছে জাচিচ, যে খুব ভালো খেলছিল না মোহনবাগানের হয়ে, সমর্থকটা একটু বিরক্ত হচ্ছিল, কিন্তু জাচিচ কালকে যে ফুটবলটা খেলেছে মোহনবাগানে আশ্বস্ত হওয়ার কারণ আছে। তেমনি আইপিএল আইএসএল এ কিন্তু মোহনবাগানের ভালো একটা দিক তৈরি করে এবং তার সাথে অনেকটাই আমি বলবো সংগত নিয়েছে আলবার্তো স্টপার ব্যাক নিয়েছে খেলোয়াড়, মোহনবাগানের চারজন ডিফেন্ডারই খুব ভালো খেলেছে এবং সবাইকে ছাপিয়ে গেছে লেগ ফুল ব্যাক, কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল মানুষের এই চেঞ্জটা, সুভাষের জায়গায় যে প্রথম থেকে অভিষেককে নামিয়ে বাড়িটা সামলাবার চেষ্টা করেছেন অভিষেক নেতা রাহুল দেখে আলবাস্তকে, তো তা আমি বললাম ভীষণ ভালো ফুটবল খেলেন। মাঝ মাঝে পরে তিনি একটা টেস্ট দিয়েছিলেন সেকেন্ড হাফে, তিনি ভারতীয় দল থেকে ফিরে আসে খেলোয়াড় অনিরুদ্ধ থাপা, মনবীর সিং এবং সাহকে তুলে নিয়ে তিনি কিন্তু দলে করেছিলেন লিস্টন ক্লাসকে। তবে লিস্টন ক্লাসক থেকে আমি আরো প্রত্যাশা করেছিলাম, এই সময় ইস্টবঙ্গ শেষের দিকে যে চাপটা দিয়েছিল সেই সময় অনেক ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল ইস্টবঙ্গ রক্ষণে এবং বলও পেয়ে গেছিল লিস্টন, কিন্তু সে নিজে না গিয়ে ওই বলকে পাস করতে গিয়ে কিন্তু দু তিনটে সুযোগ হাতছাড়া করে। ওভারঅল ম্যাচটা মোহনবাগান খুব ভালো খেলেছে, সংঘবদ্ধ ফুটবল খেলেছে এবং একটা যে নাম ছিল আমরা টুরান্ডে যেভাবে পর্যদস্ত হয়ে কৃষ্ণগড়ের কাছে, সেটা কিন্তু এবার হতে দেব না। এডমুন্ড ডেভিড
0: গতকালের ম্যাচে অনেকেই বলছে আন্তোনিও লোপেজ হাবাসের যে কৌশল, কিছু সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ইস্ট বেঙ্গল সমর্থক। কারণ ঠিকই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে ইরাকের ক্লাবের সঙ্গে খেলা রয়েছে ইস্ট বেঙ্গলের, কিন্তু তার জন্য তিনি প্রথম একাদশে অনেক পরিবর্তন আনলেন, যে মানে একটা পরিসংখ্যান তো দেখাই যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেডকে 7-2 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল সেমিফাইনালে, সেই ম্যাচে যারা গোল দিয়েছিলেন সেই গোলদাতাদের কাউকেই কিন্তু তিনি প্রথম একাদশে গতকাল রাখেননি। আবার আনোয়ার আলীকেও তিনি বিশ্রাম দিয়েছিলেন, ব্যবহার করেননি। এইটা কি কিছুটা ইস্টবেঙ্গলের পক্ষে অসুবিধা হলো?
1: দেখো, 13 তারিখে তারা টপের বিরুদ্ধে খেলবে, দলের বিরুদ্ধে খেলবে, ঠিকই বলেছে। তার জন্য কোচের একটা ভাবনা ছিল, তুমি লক্ষ্য করে দেখবে আবার যখন তার বিদেশি খেলোয়াড় লোবা এবং লুকাস তাদের নামালেন, বিদেশি খেলোয়াড় বেশি রাখলেন এবং উল্টো দিকে মানুষ কিন্তু দেশীয় খেলোয়াড়দের নামালেন, বিশ্রাম দিয়েছেন কেন এর পরের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, আর উনি তো ভাবেননি এইভাবে মোহনবাগান মাঝমাঠটাকে কব্জা করে নিয়ে রশিদ রামিরেজকে একদম অকেজ করে দেবে। পরবর্তী ম্যাচটা আমি কিভাবে খেলবো, কালকে ম্যাচটা আমি প্রথমে বলবো আবার কিছুটা হালকা খেলে নিয়েছিল মোহনবাগান দলকে, আর অপরদিকে মানুষ তার দলকে প্রথম থেকে এমন একটা জায়গায় রাখার চেষ্টা করেছে যাতে কোনো সময় দারুণ ভাবে লড়াই করেছে এবং তাদের যে সম্মান এটাকে পুনরুদ্ধার করতে চেষ্টা করেছে।
0: বেশ, মোহনবাগানের এই জয় মানে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া, তাও চিরপ্রতিদ্বন্দ্বীকে ফাইনালে হারিয়ে। আইএসএল ফুটবল আগামীকাল থেকে শুরু হচ্ছে, আইএসএল ফুটবলে শুরু হওয়ার ঠিক আগে মোহনবাগানকে কতটা মানসিক জোর দিল?
1: ভীষণ ভালো জায়গায় মোহনবাগান রইল, তাও তো তাদের সেরা খেলোয়াড় খেলতে পারেনি মিগুয়েল। মিগুয়েলকে হয়তো প্রথম থেকেই খেলাবে, মিগুয়েল খেলতে একটা বড় রিক্ষুত আমি বলবো। এছাড়া আপুইয়া তাকে দলে ছিল না, যেমন আনোয়ারের কথা বলছো যে আনোয়ারকে ওরা খেলায়নি, এমনি এরাও তো মিগুয়েলকে খেলায়নি, আপুইয়াকে খেলায়নি, ওইভাবে হয় না দল। দলটা আমি তো আগেই বলছি কোচের একটা ভাবনা থেকে দল হয়। হ্যাঁ, তোমার কাজ করবে স্ট্র্যাটেজি খেতে গেলে আলাদা ব্যাপার, এবং সবসময় তুমি লক্ষ্য করে দেখবে যে আবাসের মাথায় ছিল, নেক্সট ম্যাচটাও ছিল তার মাথায় কি ভাবে আমি পরে অনিরুদ্ধ থাকাও কিন্তু কালকে খুব ভালো ফুটবল খেলেছেন এবং এই ব্যাপারে তুমি কাজ করেছে, তুমি ঠিকই বলেছো যে আইএসএল এ মোহনবাগানকে কিন্তু অনেক ইন্সপায়ার করবে। আমি যাচ্ছি মোহনবাগানের প্রথম ম্যাচ 12 তারিখ আমি গুয়াহাটি যাবো, খেলা দেখতে যাবো। কারণ নর্থ ইস্ট খুব ভালো দল তাদের মাঠে, এটা মাথায় রাখতে হবে। নর্থ ইস্ট এর সাথে মোহনবাগানে কিন্তু ভালোই লড়াই হবে, কারণ কলকাতায় কিন্তু মোহনবাগান নর্থ ইস্ট কে নিজের মাঠে হারাতে পারেনি।
0: ঠিক, অনেক ধন্যবাদ মানস দা আমাদের সঙ্গে কথা বলার জন্য,
1: এবং আমাদের ইরান মানে সমস্ত শ্রোতাদের।

আইপিএল ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে আমরা শুনছিলাম বিশেষজ্ঞের মতামত, প্রাক্তন ভারতীয় ফুটবলার এবং ক্রীড়া ভাষ্যকার মানস ভট্টাচার্য সেই বিশেষজ্ঞের মতামত আমাদের জানালেন। আতশ কাঁচের তলায় ছিল আইপিএল ফাইনাল, মোহনবাগান চ্যাম্পিয়ন। আইপিএল ঘরোয়া ফুটবলের শেষ বড় প্রতিযোগিতা, আর এবারে ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম বড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে আগামীকাল থেকে, হ্যাঁ আইএসএল ফুটবল। আসুন চলে যাই স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা।

0: অনুষ্ঠান মাঠে ময়দানে আইএসএল ফুটবল নিয়ে আজ একটি বিশেষ প্রতিবেদন। মাঠে ময়দানে আগামীকাল 10ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে 2026-27 মরশুমের ভারতের এক নম্বর ফুটবল লীগ আইএসএল। মোট 13টি দল অংশ নেবে। তারা হল বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসি, চার্চিল ব্রাদার্স, ইস্ট বেঙ্গল এফসি, এফসি গোয়া, ইন্টার কাশি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ওড়িশা এফসি, পঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি। কেমন হবে এবারের লীগ বাংলার মোহনবাগান আর গত বছরের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলই বা কেমন পারফরমেন্স করবে, আমরা জেনে নিতে চেষ্টা করেছিলাম ফুটবল বিশেষজ্ঞদের মতামত। প্রাক্তন ফুটবলার শুভ কুমার জানালেন,
1: দেখো আইএসএল পুরনো ফরম্যাটে ফিরছে, এটা খুব ভালো লাগছে। গতবারের 13টা ম্যাচের আইএসএল হয়েছিল, মোটামুটি 13টা টিম হবে, 12টা 12 দুগুণে 24 প্লাস প্লে অফের খেলা হবে সেমিফাইনাল, তো মোটামুটি 26টা ম্যাচের ম্যাচ যে যথারীতি মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু এফসি, মুম্বাই এফসি, চেন্নাই, চেন্নাইয়ান, এরা খুবই ভালো টিম, এরা চ্যাম্পিয়নের দাবিদার। এবং আমার মনে হয় যেভাবে এরা টিম করেছে এবং যেভাবে এরা বিগত দিনে খেলে এসছে, এবারও সেই পারফরমেন্সটা আমরা দেখতে পাবো এবং দর্শকদের মধ্যেও সেই উন্মাদনা থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ঘরের মাঠে খেলবে, মোহনবাগান মিগুইলকে সই করিয়েছে, ইস্ট বেঙ্গলও ভালো টিম করেছে, নর্থ ইস্ট খুব ভালো খেলছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এবছর আইএসএলটা জমে যাবে। আর যেহেতু এতগুলো খেলা, মেন ব্যাপার হচ্ছে ধারাবাহিকতা রাখতে হবে, ইনজুরি প্রিভেনশন করতে হবে। একটা এত লেন্দি লিগ খেলতে গেলে একটা টিমটাকে যাতে একদম ফিটনেসটা একদম সর্বোচ্চ সীমায় যায়, যাতে তারা প্রতিটা ম্যাচ খেলতে পারে, প্রতিটা প্লেয়ার ফিট থাকে, তো সেইটা ম্যানেজমেন্টকে অবশ্যই মাথায় রাখতে হবে। এইগুলোকে মাথায় রেখে এটা করে চললে আমার মনে হয় যে এবারে আমরা ভালো একটা আইএসএল দেখতে পারি এবং পুরোনো দিনের সেই ভাইবসটা আমরা এবারে পাবো আইএসএলের। মোহনবাগানের এবারে নতুন কোচ অলরেডি জয়েন করেছেন, দুরান্ডুল দেখেছি আইপিএলের খেলা চলছে, আর ভাবাসের মতন ভারতীয় ফুটবলকে এখন কোনো বিদেশি কোচ চেনেন বলে আমার মনে হয় না, তো ইস্ট বেঙ্গলকে তিনি যথেষ্ট সেইভাবেই তৈরি করছেন, তো তার কাছে একটা নতুন চ্যালেঞ্জ ইস্ট বেঙ্গলকে আবার ব্যাক টু ব্যাক আইএসএল দেওয়ার জন্য। এবং মোহনবাগানের যিনি কোচ তিনিও নিজেকে প্রুফ করার জন্য চেষ্টা করবেন যে কলকাতার মাটিতে মোহনবাগানের মতন একটা ক্লাবকে আইএসএলের আবার ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ আপনারা জানেন যে গত মরশুমে মোহনবাগান জাস্ট গোল ডিফারেন্সে রানার্স আপ হয়েছে, তো সেই ট্রফিটা আবার মোহনবাগানকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি তার যথাসাধ্য চেষ্টা করবেন এবং করে যাবেন। এবং মোহনবাগানের সাপোর্টিং স্টাফ প্লেয়াররা যা আছেন আমার মনে হয় সেটা তারা অ্যাচিভ করতে পারবে। আবাস মোহনবাগানের কোচ ছিলেন, সেই জায়গা থেকে তিনি চলে গেছেন, ইস্ট বেঙ্গলে গেছেন, আর দেখুন মোহনবাগান ইস্ট বেঙ্গল তো সবসময় একটা টক্কর থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আবাস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।
2: বাকি টিমগুলোকে তুমি কি ভাবছো?
1: দেখো মোহনবাগান ইস্ট বেঙ্গল বাদ দিয়ে আমার মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি অবশ্যই, এবং আমি আর একটা টিমের কথা বলবো, চেন্নাইয়ান, চেন্নাই সিটি এফসি। চেন্নাই কিন্তু এবারে খুব ভালো টিম করেছে, এবার কিন্তু চেন্নাইয়ের ভালো ফল করার খুব আশা আছে। আর ডার্ক হর্স হিসেবে আমি নর্থ ইস্টকে রাখবো, যদিও আমি দেখেছি নর্থ ইস্ট একটা জায়গার পর এসে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে না, তবু এবারে কিন্তু আমি নর্থ ইস্টকে সেই সন্দেহের তালিকা থেকে রাখতে পারছি না, তার কারণ আমার মনে হয় নর্থ ইস্ট এবারে ভালো ফল করবে। চার্চিলের নিশ্চয়ই একটা ঘরানা রয়েছে, বাট যেভাবে জামশেদপুর এফসি চলে যাওয়ার পর চার্চিল সেই জায়গাটা নিয়েছে এবং খুব তারা যে প্রথম বছর আইসিএল একটা খুব একটু বেশি ডমিনেন্ট করবে বা খুব ভালো পারফরমেন্স বলে আমার মনে হচ্ছে না, কেন প্লেয়ারদেরও কিছু বাধ্যবাধকতা আছে, অনেক প্লেয়ার তারা আইএসএল এ জয়েন করেনি, যেমন প্রণয় হালদারের মতন প্লেয়ার আজকে চার্চিল ব্রাদার্স এ নেই, তো সেই জায়গা থেকে চার্চিল কতটা ভালো পারফর্ম করবে আমার খুব সন্দেহ আছে। আর কেরল ব্রাদার্স ঠিক আছে, শুরু ভালো করে, তো দেখা যাক, কেরল ব্রাদার্সকে আমি সেই জায়গায় রাখছি না, তার থেকে আমার মনে হয় মুম্বাই সিটি এফসি, চেন্নাই এফসি আর বেঙ্গালুরু এফসি কে মোহনবাগান ইস্ট বেঙ্গলের সাথে একটা টক করে আমি দেখতে চাইছি। মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলতে নামবে, তো সেটাই সবচেয়ে বড় ব্যাপার, যে আমাদের এই আবেগটা আজকেই মানুষের এই আবেগটা আছে বলেই ফুটবলটা বেঁচে আছে, তো সেই জায়গা থেকে কর্পোরেট করলো কি কাপ জোট করলো আমার মনে হয় সেটা খুব একটা ফ্যাক্টর হবে। মানুষ যেরকমভাবে খেলা দেখতে যাবে তারা যাবে, তারা প্রিয় টিমকে সাপোর্ট করতে অবশ্যই যাবে, সেই প্রিয় টিমকে চিয়ার করতে অবশ্যই যাবে, দর্শক আসন মোটামুটি ভরোই থাকবে এবং সেই উন্মাদনাই আমরা দেখতে পাবো।
0: প্রাক্তন গোলরক্ষক দেবাশিস মুখোপাধ্যায় এগিয়ে রাখলেন বাংলার দুই প্রধান, ইস্ট বেঙ্গল আর মোহনবাগানকেই।
3: ছোটবেলায় তো আইপিএল দেখতাম, যখন খেলেছি তখন আইপিএল খেলবো, আইপিএল চ্যাম্পিয়ন হব, তো সেই আইপিএল আস্তে আস্তে কোন জায়গায় চলে গেল, আন্ডার 19 হলো, তারপর দু এক বছর খেলা হলো না, একটা তেমনি হচ্ছে নর্থ ইস্টের মতো টিম এসছে, পাঞ্জাবের মতো টিম এসছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল আছে, টুর্নামেন্ট যত হবে প্লেয়াররা তত খেলার সুযোগ পাবে। আমার তো মনে হয় পুরনো যা টুর্নামেন্ট ছিল সেগুলোকে শুরু করা উচিত। আমি খুবই আনন্দিত যে আইএসএল আবার পুরনো ফরম্যাটে ফিরে এসছে, আবার লড়াই হবে, খেলা হবে, তবে মোহনবাগান ইস্ট বেঙ্গল এবার উপর দিকে থাকবে। দুটো টিম খুব ভালো জায়গায় আছে, মোহনবাগান তো

0: পুরোনো টিম ধরে রেখেছে, তার সঙ্গে কিছু ফরেনার অ্যাড করেছে। ইসবাবাল অনেকটাই চেঞ্জ করেছে, অনেকটাই নতুন প্লেয়ার এনেছে এবং অলরেডি সেট করে গেছে, এটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে মনমানকারী, তাহলে ইসবাবাল বেটার জায়গায়। দুটো টিমের মধ্যে ফাইট হবে, দুটোই ভালো টিম।
1: প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্যের কথায়,
2: আইএসএল খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা দলই প্রায় কাছাকাছি এবং এবারে রিটার্ন লিগ হবে, সুতরাং খুব গুরুত্বপূর্ণ প্রতিটা ম্যাচ। মোহনবাগান 12 তারিখ খেলবে প্রথম ম্যাচ, যেটা হবে তোমার নর্থ ইস্টের বিপক্ষে। এই খেলাটাতে মোহনবাগান যদি জিততে পারে, তাহলে মোহনবাগানের শুরুটা যদি ভালো হয়, তাহলে আইএসএল এর পথটা তাদের কাছে অনেকটাই। ইস্ট বেঙ্গলের এবার খুব ভালো, কিন্তু ওদের 13 তারিখে খেলা আছে। উনি কেন বিদেশিদের ব্যবহার করলেন, যেহেতু ওনার 13 তারিখে একটা বিদেশি ম্যাচ আছে, তাই জন্য তিনি বিদেশিদের দেখে নিলেন, এটাই ছিল ওর স্ট্র্যাটেজি। আর উনি যেহেতু আইএসএল খেলবেন, স্বদেশি খেলোয়াড়দের প্রয়োজন হবে, তিনি আজকের এই ম্যাচটা থেকে স্বদেশি খেলোয়াড়দের দেখে নিলেন। দুই কোচের এটাই ছিল আজকের স্ট্র্যাটেজি।
1: কলকাতার রেফারি অ্যাসোসিয়েশনের সচিব চিত্তরঞ্জন দাস মজুমদার জানাচ্ছেন, রেফারিদের কাছে আইএসএল একটা বড় মঞ্চ।
3: আমাদের কলকাতার রেফারিরা যারা এই টুর্নামেন্টে তাকিয়ে থাকে, কারণ এই টুর্নামেন্ট খেলিয়ে ফোকাস পাওয়া যায়, এএফএফ বলো, অল ইন্ডিয়া বলো, এএফসি বলো, একটা ফোকাস পায় না, যে সবাই এফোর্ট দেবে ভালো খেলার জন্য। আমি খুব খুশি আমার যে যারা আইএসএল এর রেফারি আছে, 6-8 আমাদের 2 দিন সেমিনার আছে রেফারিদের, ওই সেমিনার করার পরে মোটামুটি আমি বুঝতে পারবো ফরম্যাটটা কী হবে। এখন আমি ফরম্যাট পাইনি, পেলে আমি এই জন্য খুশি হবো যে পয়েন্টের দারুণ বেনিফিট পাবে। আমরা এই কলকাতা মাঠে খেলিয়ে জানা পায় তার 3 ডবল 4 ডবল পয়সা আইএসএল এ পায়, যে সব বেকার ছেলে একদিক দিয়ে যেমন ফোকাসে প্রবলেম আছে, ইকুইপমেন্ট কন্ডিশনটা আমরা ডেভেলপ হবে রেফারিদের। আমি থ্যাংকস যদি ঠিক মতো করতে পারে আমাদের রেফারির পক্ষে ভালো হবে, বিদেশি প্লেয়ার যত খেলবে আমাদের রেফারিদের পক্ষে সুপারভাইজের পক্ষে আরও ভালো হবে। আর আমার একটাই বক্তব্য, এই রেফারি মানটা আরও বেটার কিছু হবে ভালো মন্দ যদি ভার সিস্টেমটা করতে পারে। যদি মনে করে এএফএ ভার সিস্টেম আনতে পারবে, আমার মনে হয় খেলার পরিধিটা, খেলার পরিচ্ছন্নতা, খেলার ডিসিশনটা আর ভালো। যারা আইএসএল প্যানেলে আছে, অনেকে আছে ফিফা রেফারি নেই, অ্যাকচুয়ালি একটা ফিফা রেফারি লাইন খোলার বড় রাগ হচ্ছে আইএসএল। আইএসএল যদি বেটার কিছু করতে পারে, তারপরে চ্যানেলটা ফিফা হতে পারবে। মানে ন্যাশনাল লেভেলে আইএসএল খেলার যার ফিফা হতে পারেনি এখনো, গোয়িং টু বি, তাদের পক্ষে এটা ভালো ভালো টুর্নামেন্ট, ভালো বার্তা।
1: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ অঞ্জন চট্টোপাধ্যায়। আমরা শুনছিলাম স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মাঠে ময়দানে। অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে আমরা উপস্থিত ডারবানে। আজ থেকে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেট টেস্ট। আজ অস্ট্রেলিয়া টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু প্রাথমিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়া। এখন এই মুহূর্তে অস্ট্রেলিয়ার রান 6 উইকেটে 135, অর্থাৎ 6-6টি উইকেট কিন্তু অস্ট্রেলিয়া হারিয়েছে। ম্যাডিসন 0, ট্রাভিস হেড 9, লাবুসানে 37, টিপ স্মিথ 25, অ্যালেক্স কারে 14, ওয়েবস্টার 4 রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন। এই মুহূর্তে ক্রিজে ম্যাথু রেনশা, তিনি 24 রানে ব্যাট করছেন, আর অধিনায়ক প্যাট কামিন্স, তিনি 3 রানে ব্যাট করছেন। বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনের সময় তো একেবারে শেষ, আবার আগামীকাল ঠিক একই সময় কানপাতুন ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

ক্রীড়াঙ্গন শেষ হলো। উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। কাছিদ আলী মোল্লা, গ্রাম বড় মির্জাপুর, ডাকঘর চারঘাট, থানা স্বরূপনগর, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, কুমারী রিমিকা মোল্লা, গড়ন রোগাটে, বয়স 15 বছর, উচ্চতা 4 ফুট 7 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 1 সেপ্টেম্বর 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী নিশিকান্ত রুই দাস, গ্রাম শানপুকুর, ডাক

গোবিলা থানা দেগঙ্গা জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। শ্রীমতী কল্পনা রুই দাস গড়ন মাঝেরই, বয়স 52 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 3 আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী মৃন্ময় চক্রবর্তী, ঠিকানা রায়পাড়া, পশ্চিম নিশ্চিন্তপুর, থানা বজবজ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। কুমারী রিয়া চক্রবর্তী গড়ন রোগাটে, বয়স 7 বছর, উচ্চতা 3 ফুট 1 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 2 সেপ্টেম্বর 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সুশান্ত জানা, গ্রাম মহারাজগঞ্জ, ডাকঘর মহারাজগঞ্জ, থানা নামখানা,

0: জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন কুমারী প্রিয়সী জানা, গড়ন মাঝারি, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 31 আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী অমানুল্লাহ বৈদ্য, গ্রাম পিপড়াখালি, থানা ধোলাহাট, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন কুমারী আলিমা খাতুন, গড়ন মাঝারি, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 11 আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী মোহাম্মদ রশিদ, 33 নম্বর এস চ্যাটার্জি লেন, থানা হাওড়া, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন শ্রীমতী আমনা খাতুন, গড়ন মাঝারি, বয়স 21 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি, গত 24 আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সেন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সেন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001, এই ঠিকানায়। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন স্টুডিও।

0: আমার নাম বীণা মণ্ডল।
1: আমার নাম অভিক তাঁতি।
2: প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ভূগোলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মানচিত্র ও স্কেল। তোমরা নিশ্চয়ই কখনো কোথাও যাওয়ার সময় রাস্তা খুঁজতে মানচিত্র দেখেছ, হয়তো মোবাইল ফোনে গন্তব্যে পৌঁছানোর জন্য গুগল ম্যাপেরও সাহায্য নিয়েছ। কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছ, একটি বিশাল দেশ, একটি রাজ্য, একটি জেলা, এমনকি একটি ছোট গ্রামের রাস্তা কিভাবে একটা ছোট কাগজের পাতায় বা মোবাইলের স্ক্রিনে দেখানো সম্ভব হচ্ছে? আবার ধরো, কলকাতা থেকে দিল্লির দূরত্ব কয়েকশো কিলোমিটার, অথচ আমরা যদি একটি মানচিত্রে কলকাতা দিল্লিকে পাশাপাশি দেখাই, তাহলে সেই বিশাল দূরত্বকে কয়েক সেন্টিমিটারের মধ্যে প্রকাশ করতে পারি। কিভাবে সম্ভব এই কাজ? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের জানতে হবে মানচিত্র কি, মানচিত্রের প্রয়োজনীয়তা কি, এবং বাস্তব দূরত্বকে কিভাবে মানচিত্রে ছোট করে প্রকাশ করা হয়। আর এখানেই চলে আসে আমাদের আজকের গুরুত্বপূর্ণ ধারণা, স্কেল। আজকের পাঠে আমরা ধীরে ধীরে জানব মানচিত্র কাকে বলে, মানচিত্রের বিভিন্ন উপাদান কি কি, স্কেল কি, স্কেলের বিভিন্ন পদ্ধতি কি, এবং বাস্তব দূরত্বকে মানচিত্রের দূরত্বে কিভাবে প্রকাশ করা হয়। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, খাতা কলম সঙ্গে রাখো এবং মন দিয়ে শোনো। আজকের পাঠের শেষে তোমরা বুঝতে পারবে একটা ছোট মানচিত্রের মধ্যে কিভাবে একটা বিশাল পৃথিবীকে সুন্দরভাবে তুলে ধরা যায়। চলো তাহলে আজকের পাঠ শুরু করা যাক, মানচিত্র ও স্কেল। তোমরা নিশ্চয়ই মানচিত্র দেখেছো বইয়ের পাতায়, মানচিত্রের বইয়ে, বা ক্লাসরুমে শিক্ষকরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানচিত্র নিয়ে আমাদের কাছে আসেন। কিন্তু বলতো, মানচিত্র আসলে কি? অভিক বলো।
1: কোন একটি সুনির্দিষ্ট স্কেলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালের মধ্যে অঙ্কিত কোন দেশ বা মহাদেশের বিভিন্ন ভৌগোলিক উপাদানগুলিকে যখন বিন্দু, প্রতীক চিহ্ন, রং, বৃত্ত ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করা হয়, তখন তাকে মানচিত্র বলে।
2: বাহ, খুব সুন্দর। তাহলে সহজভাবে বললে, পৃথিবীর সমগ্র পৃষ্ঠ অথবা তার কোন অংশকে নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট স্কেল অনুসরণ করে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের সাহায্য নিয়ে সমতল কাগজের উপর প্রতীক, রং ও চিহ্নের সাহায্যে উপস্থাপন করাকেই মানচিত্র বলে। আচ্ছা বীণা, বলতো নকশা কি?
0: কোন নির্দিষ্ট স্থানে পথঘাট ও অবস্থানকে কোন প্রকার স্কেল বা মাপযোগ ছাড়া কেবল পর্যবেক্ষণ ও স্মৃতির উপর ভিত্তি করে আঁকা প্রাথমিক চিত্রকে নকশা বলে।
2: বাহ, দারুণ। অর্থাৎ মানচিত্র হলো বাস্তব পৃথিবীর একটা ছোট এবং নিয়মবদ্ধ প্রতিরূপ। বাস্তবে যে স্থানটি অনেক বড়, মানচিত্রে সেটিকে নির্দিষ্ট স্কেলের সাহায্যে ছোট করে দেখানো হয়। উদাহরণ হিসেবে আমরা যদি ভারতবর্ষের মানচিত্রের কথা ভাবি, তাহলে ভারতের বিশাল আয়তনকে একটা ছোট কাগজের পাতায় দেখানো হয়। বিভিন্ন রাজ্যের নদী, পর্বত, শহর, নগর, বন্দর, সমুদ্র ইত্যাদি বিভিন্ন প্রতীক ও রং বা অন্য কোনো চিহ্নের মাধ্যমে আমরা এগুলো প্রকাশ করি। তাহলে সেক্ষেত্রে মানচিত্রের সংজ্ঞাটা কি? ভূগোলবিদদের মতে মানচিত্র হলো নির্দিষ্ট স্কেল, অভিক্ষেপ, রং ও প্রতীক ব্যবহারের মাধ্যমে পৃথিবীর সমগ্র বা কোনো অংশের ভৌগোলিক বৈশিষ্ট্যকে সমতল পৃষ্ঠে উপস্থাপন করার একটি পদ্ধতি। এখন প্রশ্ন হলো, এই মানচিত্রকে সঠিকভাবে বুঝতে হলে আমাদের কি কি বিষয় জানা দরকার? এর জন্য আমাদের জানতে হবে মানচিত্রের উপাদান। মানচিত্রের উপাদানগুলি কি কি? প্রথম, শিরোনাম বা টাইটেল। মানচিত্রটি কোন বিষয় সম্পর্কে তৈরি তা শিরোনাম থেকে জানা যায়। আমরা প্রত্যেকটি মানচিত্রের ওপরেই একটা শিরোনাম দেখতে পাই। দ্বিতীয়ত, স্কেল। বাস্তবের বিশাল দূরত্বকে মানচিত্রে কতটা ছোট করে দেখানো হয়েছে তা স্কেলের মাধ্যমে বোঝানো হয়। যেমন, এক সেন্টিমিটার মানচিত্রের দূরত্ব যদি বাস্তবের 10 কিলোমিটারকে নির্দেশ করে, তাহলে সেটি ওই মানচিত্রের স্কেলের একটি উদাহরণ। তৃতীয়ত, ডাইরেকশন বা দিক নির্দেশ। মানচিত্রে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই প্রধান দিকগুলিকে চিহ্নিত করা থাকে। সাধারণত মানচিত্রের উপরের দিকটি উত্তর দিক হিসাবে দেখানো হয়। চতুর্থত, কনভেনশনাল সাইন অ্যান্ড সিম্বল, অর্থাৎ প্রচলিত প্রতীক চিহ্ন। মানচিত্রের বিভিন্ন ভৌগোলিক বিষয়কে সহজে বোঝানোর জন্য নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করা হয়। যেমন, রাস্তা, রেলপথ, নদী, সেতু, শহর ইত্যাদিকে বিভিন্ন প্রতীকের সাহায্যে দেখানো হয়। পঞ্চমত, সূচি, লিজেন্ড বা ইন্ডেক্স। মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন প্রতীক ও রঙের অর্থ বোঝানোর জন্য যে তালিকা বা ব্যাখ্যা দেওয়া হয় তাকেই আমরা সূচি, ইন্ডেক্স বা লিজেন্ড বলি। ষষ্ঠত, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, অর্থাৎ ল্যাটিচিউড এবং লংগিচিউড। অনেক মানচিত্রে কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা বুঝতে পারলাম যে একটি মানচিত্রে শুধুমাত্র কিছু রেখা, রং বা চিহ্নের সমষ্টি নয়, শিরোনাম, স্কেল, দিক নির্দেশ, প্রচলিত চিহ্ন, সূচি এবং প্রয়োজন অনুযায়ী অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সব মিলিয়ে একটি মানচিত্রকে অর্থবহ ও ব্যবহারযোগ্য করে তোলে।

0: তোমরা যখন পরবর্তীবার কোনো একটি মানচিত্র দেখবে তখন শুধু ছবিটির দিকে তাকাবে না, বরং খেয়াল করবে মানচিত্রটির শিরোনাম কি, স্কেল কত, উত্তর দিক থেকে দক্ষিণ দিক কিভাবে যাচ্ছে, কি কি প্রতীক ব্যবহার করা হয়েছে এবং সেই প্রতীকগুলির অর্থ কি ইত্যাদি। এভাবেই আমরা মানচিত্র পড়তে ও বুঝতে শিখব।
1: স্যার, আপনি মানচিত্রের সংজ্ঞা বলার সময় অভিক্ষেপ কথাটা ব্যবহার করলেন, এই অভিক্ষেপ বলতে কি বোঝায়?
0: নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পক্ষে অভিক্ষেপের বিস্তারিত ব্যাখ্যা বোঝা সম্ভব নয়, তবে সহজ ভাষায় বলতে গেলে তার, সেটা লোহার হোক, তামার হোক বা অন্য যে কোনো জিনিসের, তার দ্বারা তৈরি কোনো গ্লোবের বাইরে থেকে যদি আলো নিক্ষেপ করা হয় তাহলে আলোর উৎসের বিপরীত দিকে যেখানে ওই তারের গ্লোবের ছায়া পড়বে সেখানে একটি সাদা কাগজ রাখলে যে চিত্র উপস্থাপিত হয় সেই চিত্রকেই আমরা অভিক্ষেপ বলবো। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আলোর উৎসের স্থান পরিবর্তন করলে চিত্রের ধরনও পরিবর্তিত হয়। যেমন আমরা যদি সকালবেলা ফাঁকা ছাদে গিয়ে দাঁড়াই তাহলে সূর্যের আলোয় আমাদের ছায়াটা যেমন পড়বে সময়ের পরিবর্তনে, অর্থাৎ দুপুরবেলা দাঁড়ালে ছায়াটার পরিবর্তন হবে, আবার বিকেলবেলা দাঁড়ালেও ছায়াটার পরিবর্তন হবে। ঠিক এরকম ভাবে আলোর উৎসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই তারের গ্লোবের ছায়ার পরিবর্তন হয়। এই পরিবর্তনটাকেই যখন কাগজে উপস্থাপন হয় তখন তাকে আমরা অভিক্ষেপ বলি। বুঝতে পারলে? এরপরে আমরা চলে আসি মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা জানবো মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে। তোমরা নিশ্চয়ই ভাবছো মানচিত্রের এত প্রয়োজন কেন, আমরা তো পৃথিবীর বিভিন্ন স্থান সম্পর্কে বই পড়ে বা ছবি দেখে জানতে পারি, তাহলে মানচিত্রের প্রয়োজনীয়তাটা কি? আসলে মানচিত্র হলো পৃথিবীকে জানার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। মানচিত্রের সাহায্যে কোন স্থানের অবস্থান, দূরত্ব, দিক, আয়তন, উচ্চতা, বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে সহজে জানা যায়। চলো এবার একে একে মানচিত্রের গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যবহার জেনে নি। যেমন প্রথমত অবস্থান নির্ণয়। মানচিত্রের সাহায্যে কোন দেশ, রাজ্য, জেলা, শহর, নদী, পর্বত বা সমুদ্রের অবস্থান জানা যায়। যেমন মানচিত্র দেখে আমরা জানতে পারি পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। দ্বিতীয়ত দূরত্ব নির্ণয়। স্কেলের সাহায্যে মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায়। যেমন কলকাতা থেকে কোনো একটি শহরের বাস্তব দূরত্ব মানচিত্রের সাহায্যে আমরা কিন্তু নির্ণয় করতে পারি। নেক্সট, দিক নির্ণয়। মানচিত্রের সাহায্যে কোনো স্থানের অবস্থান কোন দিকে, উত্তর, দক্ষিণ, পূর্ব না পশ্চিম, তা জানা যায়। ভ্রমণের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ। চতুর্থত, ভূপ্রকৃতি সম্পর্কে জানা। আমরা কোনো স্থানে না গিয়েও যদি মানচিত্রটা সঠিকভাবে পাঠ করি তাহলে সেই স্থানের সমগ্র ভূপ্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারবো। পঞ্চমত, নদনদী বা জলাশয় সম্পর্কিত ধারণা। কোন স্থানের নদী, হ্রদ, জলাভূমি, সমুদ্র, সাগর, মহাসাগর, পুকুর, খাল, বিল, এগুলোর সঠিক অবস্থান, বিস্তারিত ধারণা আমরা সেই জায়গায় না গিয়েও মানচিত্রের মাধ্যমে বুঝতে পারি। ষষ্ঠত, জনবসতি ও অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে জানা। মানচিত্রের মাধ্যমে কোথায় বেশি জনবসতি রয়েছে, কোথায় কৃষিকাজ হয়, কোথায় শিল্প গড়ে উঠেছে, কোথায় খনিজ সম্পদের প্রাপ্যতা আছে, এসব নানা বিষয়ে আমরা জানতে পারি। সপ্তমত, ভ্রমণ ও যাতায়াতের সাহায্য। রাস্তা, রেলপথ, বিমানবন্দর, নদীপথ ইত্যাদি সম্পর্কে তথ্য পাওয়ার জন্য আমরা মানচিত্রের সাহায্য নিতে পারি। তাই ভ্রমণের পরিকল্পনা করার সময় মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। অষ্টমত, পরিকল্পনা ও উন্নয়নমূলক কাজে ব্যবহার। নতুন রাস্তা, রেলপথ, বাঁধ, সেচ ব্যবস্থা, শহর বা শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনায় মানচিত্র ব্যবহার করা হয়। নবমত, দুর্যোগ ও মোকাবিলায় সাহায্য। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি পূর্ণ অঞ্চল চিহ্নিত করতে বিভিন্ন ধরনের মানচিত্র ব্যবহার করা হয়, এর ফলে আগাম পরিকল্পনা গ্রহণ করা সহজ হয়। দশমত, শিক্ষাক্ষেত্রে ব্যবহার। ভূগোলের বিভিন্ন বিষয়কে সহজে বোঝানোর জন্য মানচিত্রের গুরুত্ব অপরিসীম। শুধু ভূগোল নয়, ইতিহাস, পরিবেশবিদ্যা, অর্থনীতি এবং অন্যান্য নানান বিষয়ে আমরা মানচিত্র ব্যবহার করি। তাহলে আমরা কি বুঝলাম? মানচিত্র হলো পৃথিবীর একটি সংক্ষিপ্ত ও বৈজ্ঞানিক চিত্র। পৃথিবীর বিশাল ভূভাগকে ছোট আকারে উপস্থাপন করে মানচিত্রে আমাদের বিভিন্ন স্থান ও ভৌগোলিক বিষয়কে সহজে বুঝতে সাহায্য করে। তাই বলা যায় মানচিত্র শুধু পথ দেখায় না, মানচিত্র আমাদের পৃথিবীকে চিনতে শেখায়। ভূগোলের শিক্ষার্থী হিসাবে মানচিত্র পড়তে শেখা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। তাই পাঠ্যবইয়ের মানচিত্রগুলিকে ভালোভাবে লক্ষ্য করো, বিভিন্ন প্রতীক চিনে নাও এবং নিয়মিত মানচিত্র অনুশীলন করো। এরপরে আমরা চলে আসবো মানচিত্রের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, স্কেল। আচ্ছা, একটু আগে আমি তোমাদের দুজনকে জিজ্ঞেস করছিলাম মানচিত্র ও নকশা কাকে বলে। আচ্ছা অভিক, বলতো মানচিত্র এবং নকশার মধ্যে পার্থক্য কি?
1: স্যার, নকশার কোনো নির্দিষ্ট স্কেল থাকে না, কিন্তু মানচিত্রের নির্দিষ্ট স্কেল থাকে। এছাড়া মানচিত্র কোনো বিশাল এলাকা প্রদর্শন করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু নকশা ছোটখাটো জায়গা, ঘর, বাড়ি, খেলার মাঠ ইত্যাদি সীমিত এলাকা প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়।
0: ভেরি গুড। অর্থাৎ বোঝা গেল যে

0: মানচিত্র একটা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট স্কেলে হয়, কিন্তু নকশার ওরকম কোন নির্দিষ্ট পদ্ধতি বা স্কেল নেই। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম স্কেল মানচিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। এবারে তাহলে স্কেল কাকে বলে যদি আমরা বলি, প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সকলেই জানি যে পৃথিবীর কোন একটি অংশের প্রকৃত আয়তন বা দূরত্ব অনেক বড়। সেই বিশাল দূরত্বকে সরাসরি মানচিত্রের কাগজে দেখানো সম্ভব নয়, তাই বাস্তব পৃথিবীর দূরত্বকে একটি নির্দিষ্ট অনুপাতে ছোট করে মানচিত্রে প্রকাশ করা হয়। এই নির্দিষ্ট অনুপাতকেই আমরা স্কেল বলি। সহজ কথায় বলতে গেলে মানচিত্রের দূরত্ব এবং বাস্তব ভূমির দূরত্বের মধ্যে যে নির্দিষ্ট অনুপাত সেটাই স্কেল। উদাহরণস্বরূপ, কোন মানচিত্রে যদি 1 সেন্টিমিটার সমান 10 কিলোমিটার বাস্তব দূরত্ব বোঝায়, তাহলে সেটি ওই মানচিত্রের স্কেল। অর্থাৎ স্কেল আমাদের জানায় মানচিত্রের একটি নির্দিষ্ট দূরত্ব বাস্তবে কতটা দূরত্বকে নির্দেশ করছে। এবারে আমরা চলে আসি মানচিত্র এবং স্কেলের মধ্যে সম্পর্ক কি। সহজভাবে বলা যায় মানচিত্র হলো বাস্তব পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ, আর স্কেল হলো সেই ক্ষুদ্র প্রতিরূপটি কতটা ছোট করে আঁকা হয়েছে তার পরিমাপ। সম্পর্কটি কয়েকটা দিক থেকে আমরা আলোচনা করতে পারি। বাস্তব দূরত্বকে ছোট করে দেখায়, অর্থাৎ স্কেলের সাহায্যে বাস্তবের বড় দূরত্বকে মানচিত্রে ছোট করে প্রকাশ করা হয়। দূরত্ব নির্ণয়ে সাহায্য করে। একটি মানচিত্রের দূরত্ব জানা থাকলে আমরা স্কেলের সাহায্যে বাস্তব দূরত্ব নির্ণয় করতে পারি। মানচিত্রের আকার নির্ধারণে ভূমিকা রাখে, অর্থাৎ একই অঞ্চল বড় স্কেলে দেখালে বেশি বিস্তারিত তথ্য পাওয়া যায়, আবার ছোট স্কেলে দেখালে কম বিস্তারিত তথ্য দেখানো হয়। মানচিত্রকে নির্ভুল করে নির্দিষ্ট স্কেল ছাড়া মানচিত্রের বিভিন্ন স্থানের দূরত্ব ও অবস্থানের সঠিক সম্পর্ক বজায় রাখা কঠিন। সম্পর্কটি কয়েকটি দিক থেকে বোঝানো যেতে পারে। বাস্তব দূরত্বকে ছোট করে দেখানো হলো, দূরত্ব নির্ণয়ে সাহায্য করলো, মানচিত্রের আকার নির্ধারণে ভূমিকা রাখছে, মানচিত্রকে নির্ভুল করছে। তাই মনে রাখবে, স্কেল ছাড়া মানচিত্র অসম্পূর্ণ, আর মানচিত্র ছাড়া স্কেলের ব্যবহারিক প্রয়োগ নেই।
1: স্যার, তাহলে মানচিত্রের স্কেল কোথায় এবং কিভাবে দেখানো হয়?
0: দেখো, একটা মানচিত্রে স্কেল তিনটে ভাবে বা তিনটে পদ্ধতিতে আমরা দেখতে পাই। দেখবে একটা বড় ম্যাপের ঠিক নিচে মিডিলে RF বলে একটা স্কেল দেখানো হয়। সেখানে থাকবে RF 1:50,000, RF 1:1,00,000 বা 10,00,000 এরকম। তাহলে সেটাকে আমরা RF স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেল বলবো। আরো দুটি পদ্ধতিতে মানচিত্রের স্কেল দেখানো হবে। এক লিনিয়ার স্কেল, ছোট সরল রেখায় কালারিং করে বা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দিয়ে স্কেল আঁকা থাকে, সেখানে 0, 1, 2, 3 এরকম কিলোমিটার আকারে প্রকাশ করা হয়। এবং আর একটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল, একদম নিচের দিকে লেখা থাকবে যে 2 সেমি টু 1 কিমি বা 1 সেমি টু 10 কিমি, অর্থাৎ মানচিত্রের 1 সেন্টিমিটার সমান ভূমিভাগের 10 কিলোমিটার বা এই রকম। তাহলে এই তিনটি পদ্ধতিতে আমরা মানচিত্রের স্কেল দেখতে পাই। বোঝা গেল? আচ্ছা বিনা, বলো তো স্কেল কাকে বলে?
1: মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূমিতে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে মানচিত্রের স্কেল বলা হয়।
0: ভেরি গুড, আমরা একটু আগেই আলোচনা করেছিলাম স্কেল। এবারে আমরা স্কেলের মান অনুযায়ী মানচিত্রের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জেনেছি যে স্কেল হলো মানচিত্রের দূরত্ব ও ভূপৃষ্ঠের প্রকৃত দূরত্বের মধ্যেকার নির্দিষ্ট অনুপাত। স্কেলের মানের তারতম্যের কারণে মানচিত্রে প্রদর্শিত এলাকার আকার বা তথ্যের পরিমাণও পরিবর্তিত হয়। স্কেলের মান অনুযায়ী মানচিত্রকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটি হলো বৃহৎ স্কেলের মানচিত্র, দ্বিতীয়টি হলো মাঝারি স্কেলের মানচিত্র এবং তৃতীয়টি হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র। চলো এবারে তাহলে উদাহরণ সহ এই শ্রেণী বিভাগগুলো একটু আলোচনা করি। প্রথমেই আমরা চলে আসি বৃহৎ স্কেলের মানচিত্রে। যে মানচিত্রে অল্প পরিমাণ ভৌগোলিক অঞ্চলকে তুলনামূলকভাবে বড় করে এবং অনেক বিস্তারিত তথ্য সহ দেখানো হয় তাকে বৃহৎ স্কেলের মানচিত্র বলে। যেমন মৌজা মানচিত্র। নর্মালি এই ধরনের মানচিত্রে স্কেল থাকে 1 সেমিতে 1 কিমি বা তার কম, তাহলে সেটি তুলনামূলকভাবে বৃহৎ স্কেলের উদাহরণ। এই মানচিত্রে রাস্তা, বাড়িঘর, পুকুর, বিদ্যালয়, রেলপথ ইত্যাদি বিস্তারিতভাবে দেখানো যেতে পারে। তাহলে বৃহৎ স্কেলের মানচিত্রের অর্থ হচ্ছে ছোট এলাকা, বেশি বিস্তারিত তথ্য। সেকেন্ড, মাঝারি স্কেলের মানচিত্র। যে মানচিত্রে মাঝারি আকারের কোনো ভৌগোলিক অঞ্চলকে মাঝারি মাত্রার বিস্তারিত তথ্য সহ দেখানো হয় তাকে মাঝারি স্কেলের মানচিত্র বলে। নর্মালি এই মাঝারি স্কেলের মানচিত্রের স্কেল থাকে 1 সেমিতে 1 কিলোমিটারের বেশি থেকে 1 সেমিতে 10 কিলোমিটারের কম। যেমন টোপোগ্রাফিক্যাল মানচিত্র এই ধরনের মানচিত্রের একটা বিশেষ উদাহরণ। তাহলে মাঝারি স্কেল মানে মাঝারি এলাকা, মাঝারি পরিমাণ বিস্তারিত তথ্য। এরপরে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। যে মানচিত্রে বৃহৎ ভৌগোলিক অঞ্চলকে ছোট আকারে এবং তুলনামূলকভাবে কম বিস্তারিত তথ্য সহ দেখানো হয় তাকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলে। যেমন আমাদের মানচিত্র পুস্তিকা অ্যাটলাস, নর্মালি এই ধরনের মানচিত্রে স্কেল হয় 1 সেমিতে 10 কিলোমিটার থেকে তার বেশি। তাহলে সেক্ষেত্রে ক্ষুদ্র স্কেলের মানচিত্র মানে বড় এলাকা, কম বিস্তারিত তথ্য। ভারতের মানচিত্র, এশিয়ার মানচিত্র বা পৃথিবীর মানচিত্র এই ধরনের স্কেলের উদাহরণ। আচ্ছা বিনা, আমি তো একটু আগেই আলোচনা করলাম, বলতো তাহলে অ্যাটলাস কি?
1: দেশ বা মহাদেশের জন্য তৈরি পৃথিবীর মানচিত্রের বই হলো অ্যাটলাস।
0: ভেরি গুড। আচ্ছা এবারে আমরা চলে আসি উদ্দেশ্য এবং বিষয়বস্তু অনুসারে মানচিত্রের শ্রেণীবিভাগ। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা ইতিমধ্যেই জেনেছি যে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মানচিত্র তৈরি করা হয়। কোনো মানচিত্রে আমরা পাহাড়, পর্বত, নদী ইত্যাদি প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখতে পাই, আবার কোনো মানচিত্রে দেশ, রাজ্য বা জেলার সীমানা দেখতে পাই। তাই উদ্দেশ্য বা বিষয়বস্তু ভিত্তিক চরিত্র অনুযায়ী মানচিত্রকে আমরা প্রধানত 4টি ভাগে ভাগ করতে পারি: প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র এবং বিষয়ভিত্তিক মানচিত্র। প্রাকৃতিক মানচিত্র, যে মানচিত্রে কোনো অঞ্চলের প্রাকৃতিক বা ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি দেখানো হয় তাকেই আমরা প্রাকৃতিক মানচিত্র বলি। এই মানচিত্র সাধারণত পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, হ্রদ, সমুদ্র, মরুভূমি ইত্যাদি দেখানো হয়। তাহলে সেক্ষেত্রে এই মানচিত্রের উদাহরণ কি? না ভারতের ভূপ্রকৃতিগত মানচিত্র, ভারতের নদ নদীগত মানচিত্র, যেখানে আমরা ভারতবর্ষের বিভিন্ন ভূপ্রকৃতি বা নদ নদীগুলি দেখতে পাই। নেক্সট, রাজনৈতিক মানচিত্র, যে মানচিত্রে কোনো দেশ বা অঞ্চলের রাজনৈতিক ও প্রশাসনিক সীমানা এবং বিভিন্ন প্রশাসনিক একক দেখানো হয় তাকে আমরা রাজনৈতিক মানচিত্র বলি। এই মানচিত্রে দেশ, রাজ্য, জেলা, রাজধানী, গুরুত্বপূর্ণ শহর এগুলো দেখানো যায়। যেমন ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে আমরা দেখব ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল বা তার রাজধানীগুলিকে। তৃতীয়ত, সাংস্কৃতিক মানচিত্র, যে মানচিত্রে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বা বৈশিষ্ট্যের ভৌগোলিক বিস্তার দেখানো হয় তাকে সাংস্কৃতিক মানচিত্র বলে। এই ধরনের মানচিত্রে জনবসতি, ভাষা, ধর্ম, জাতিগোষ্ঠী, শিক্ষা, নগরায়ন, শিল্পায়ন ইত্যাদি বিভিন্ন মানবিক ও সাংস্কৃতিক বিষয় দেখানো হতে পারে। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল, এই বিভিন্ন অঞ্চলের কোথায় কোন ভাষা বেশি প্রচলিত, কি ধরনের শিল্প, কি ধরনের কৃষি ব্যবস্থা তা দেখানোর জন্য এই ধরনের মানচিত্রগুলো ব্যবহার করা হয়। এরপরে আমরা চলে আসি বিষয়ভিত্তিক মানচিত্র, যে মানচিত্রে কোনো একটি নির্দিষ্ট বিষয় বা তার ভৌগোলিক বিস্তার, বণ্টন, বৈশিষ্ট্য এগুলিকে উপস্থাপন করা হয় সেই মানচিত্রগুলোকে আমরা বিষয়ভিত্তিক মানচিত্র বলি। এটাকে আমরা থিমেটিক ম্যাপও বলতে পারি। যেমন আমরা যদি ভারতবর্ষের ধান উৎপাদক অঞ্চলগুলিকে একটি মানচিত্রে উপস্থাপন করি তাহলে সেটি একটা থিমেটিক ম্যাপ। ভারতবর্ষের কয়লা উত্তোলন কেন্দ্রগুলিকে যদি একটা মানচিত্রে উপস্থাপন করি তাহলে সেটি একটা থিমেটিক ম্যাপ বা বিষয়ভিত্তিক মানচিত্র। এখানে প্রতিটি মানচিত্র একটি নির্দিষ্ট বিষয়কে তুলে ধরে, একটি বিষয় ছাড়া এখানে একাধিক বিষয় দেখানো হয় না। এরপরে আমরা চলে আসি টোপোগ্রাফিক্যাল ম্যাপ। আজকের এই মানচিত্র বা স্কেল অধ্যায়টির আলোচনা প্রসঙ্গে দুই রকম মানচিত্রের কথা বিশেষভাবে আলোচনা বা না করলেই নয় বিশেষভাবে আলোচনা না করলেই নয় সেগুলি হলো: এক, টোপোগ্রাফিক্যাল মানচিত্র; দুই, মৌজা মানচিত্র। প্রথমে আমরা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের কথা বলি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি কোনো একটি এলাকার পাহাড়, টিলা, নদী, রাস্তা, রেলপথ, বসতি, বনভূমি, জলাশয় এবং ভূমির উচ্চতা এই সমস্ত বিষয় একটি মাত্র মানচিত্রের মাধ্যমে জানতে চাও তাহলে আমরা যে মানচিত্রটির সাহায্য নিতে পারি সেটি হলো টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোসিট। এই টোপোগ্রাফিক্যাল মানচিত্র হলো এমন একটি বিস্তারিত ও বৃহৎ স্কেলের মানচিত্র যেখানে কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বৈশিষ্ট্যগুলিকে প্রচলিত প্রতীক ও চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয়। তাহলে সেক্ষেত্রে টোপোগ্রাফিক্যাল ম্যাপ কি? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সেই অঞ্চলের ভূমির উচ্চতা, ঢাল, ভূমিরূপ, নির্দিষ্ট স্কেল, প্রতীক ও সমোচ্চ রেখার সাহায্যে বিস্তারিতভাবে যে মানচিত্রে দেখানো হয় তাকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র বলে। আচ্ছা অভিক, বলতো দেখি মানচিত্রে সাংকেতিক চিহ্ন বলতে কি বোঝো?
2: মানচিত্রে ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানকে বাস্তব আকৃতিতে দেখানো সম্ভব না হওয়ার কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্দিষ্ট কিছু জ্যামিতিক চিত্রের মাধ্যমে ওই সমস্ত ভৌগোলিক উপাদানগুলিকে প্রকাশ করা হলে তাকে মানচিত্রের সাংকেতিক চিহ্ন বলে।
0: বাহ, ভেরি গুড। তাহলে এই টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আমরা কি কি জানবো? এক, ভূমিরূপে সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ কোনো একটি জায়গায় পাহাড়, টিলা, উপত্যকা, মালভূমি, সমভূমি আছে সে সম্পর্কে আমরা জানতে পারি, ভূমির উচ্চতা বা ভূমির ঢাল সম্পর্কে জানতে পারব। অর্থাৎ শুধু পাহাড় পর্বত টিলা উপত্যকা এগুলো নয়, সেগুলোর উচ্চতা কতটা, সেগুলোর গভীরতা কতটা সেটাও আমরা জানতে পারব। জানতে পারব

ওই এলাকার নদনদী, জলাশয় এগুলো সম্পর্কে জানতে পারবো, সেখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন, রাস্তা, রেলপথ, সেতু, কি ধরনের রাস্তা এই সম্পর্কে আমরা জানতে পারবো। জানতে পারবো এলাকাটির জনবসতি সম্পর্কে, অর্থাৎ সেটি গ্রাম, শহর, বাজার, কি ধরনের জনবসতির মধ্যে অবস্থান করছে সেটা আমরা জানতে পারবো, এবং বনভূমি বা ভূমির ব্যবহার সম্পর্কে তথ্য পাবো, অর্থাৎ সেখানে কোনো বনভূমি আছে কি না, সেখানকার ভূমিটা কি ধরনের কাজে ব্যবহার করা হয়, কৃষিযোগ্য কি না, এগুলো নানান জিনিস সম্পর্কে আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে জানতে পারি। তাহলে সেক্ষেত্রে টোপোগ্রাফিক্যাল ম্যাপের গুরুত্ব কি? না, টোপোগ্রাফিক্যাল মানচিত্র শুধু ভূগোলের ছাত্রছাত্রীদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বিভিন্ন বাস্তব কাজেও এর বিশেষ প্রয়োজন। প্রথমত ভূগোল শিক্ষায় ভূপ্রকৃতি, নদনদী, বসতি, যোগাযোগ ব্যবস্থার বাস্তবসম্মত অবস্থান বুঝতে বা জানতে আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ ব্যবহার করি। পরিকল্পনা গ্রহণে কোনো একটা জায়গার ডেভেলপমেন্ট করার জন্য, নতুন করে রাস্তা, রেল, সেতু, বাঁধ ইত্যাদি নির্মাণ করার আগে আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপের সাহায্য নিই। কৃষিকাজ, অর্থাৎ ভূমির ঢাল, উচ্চতা, জলপ্রবাহ ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়ার পর আমরা ওই এলাকার কৃষির উন্নতির জন্য নানান রকমের পরিকল্পনা গ্রহণ করতে পারি। জলসম্পদ ব্যবস্থা, অর্থাৎ ওই এলাকায় নদনদী, জলাশয়, জলপ্রবাহ কি রয়েছে, সেগুলিকে কিভাবে মানুষ

পরিকল্পনা গ্রহণে কোন একটা জায়গার ডেভেলপমেন্ট করার জন্য, নতুন করে রাস্তা, রেল, সেতু, বাঁধ ইত্যাদি নির্মাণ করার আগে আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপের সাহায্য নিই। কৃষিকাজ অর্থাৎ ভূমির ঢাল, উচ্চতা, জলপ্রবাহ ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়ার পর আমরা ওই এলাকার কৃষির উন্নতির জন্য নানান রকমের পরিকল্পনা গ্রহণ করতে পারি। জলসম্পদ ব্যবস্থা অর্থাৎ ওই এলাকায় নদ নদী, জলাশয়, জলপ্রবাহ কি রয়েছে, সেগুলিকে কিভাবে মানুষ

0: বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।
1: শারদ আকাশে আগো মনির সুর, মা আসছেন ঘরে, সাজো সাজো রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় যুবক শারদ সকাল আগামী 11 অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ ধুতি শাড়ির আবেগ রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে 11 অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী। আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে,
1: শ্যামলী ভট্টাচার্য।

0: দিলাশা চৌধুরী, দিশা রায়, সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়, শারদীয়া পুজোর গান। 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।

0: তুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে। সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় এই অনুষ্ঠান চলবে আগামী 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন সন্ধে 6:15। আবহাওয়ার খবর, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কলকাতা এবং তার আশেপাশে আগামী 24 ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম। সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 93% সর্বোচ্চ আর সর্বনিম্ন 66%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি মালতী টুডু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। সন্ধ্যে 6:15 সৌর শক্তির ব্যবহার সাঁওতালি অনুষ্ঠানে এ বিষয়ে শুনবেন কথিকা, বলবেন গুরুপদ সোরেন। এরপর লোকগীতি অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, তারপর অর্জুন সোরেন ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। সন্ধ্যে 6:38 কৃষি কথার আসর, প্রথমে শুনবেন জাতীয় রোজগার মেলা বিষয়ে অনুষ্ঠান, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভঙ্কর সেনগুপ্ত। এরপর সুসংহতভাবে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে আলোচনায় ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর রঘুনাথ মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, বলবেন সিদ্ধার্থ মাইতি। রাত 8:00 নাটক আলিবাবা, রচনা ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পাঞ্চজন্য দে, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্মৃতিকণা বাইন দেব, 9:45 নজরুল গীতি শিল্পী তপন ভৌমিক, রাত 10:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। 10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 রজনীকান্তের গান শিল্পী কুন্তল চক্রবর্তী, 10:45 আধুনিক গান শিল্পী সুচিত্রা ঘোষ। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরুণ কুমার বসু।

1839 সালে 19 বছরের আলেকজান্ডার এডমন্ড বিকিউরেল নিউতুমান মিট ফরাসি সাড়ে সিয়ে পৈল ফটো ভোল্টাইক্স সোলার টেকনোলজি তিয়ার লে। 1860 দশকরে অগাস্টিন মাউচট পৈল সোলার প্যানেল তিয়ার লে। 1913 সালরে ফ্রাঙ্ক সুমান নিউতুমান মিট সাড়ে সিয়ে মিশর দিশম রেয়া মাদিরে পৈল সিন চান্দোয়া এলাং দাঁড়েতে বিজলি তালমায় তিয়ার লে। নকান আকিলান বুদ্ধি দাঁড়েতে দিশ হুদিসতে সিন চান্দোয়া মার্শাল এলাংতে যাহা বিজলি তিয়ার লাগিদতে সোলার প্যানেল ফটো ভোল্টাইক্স সোলার আর্কিটেকচার সোলার হিটিং এনার্জি লেকান পান্থা কতে প্রযুক্তি ব্যবহার কাতে বিজলি কো তিয়ার এদা। হাপড়া হাপড়া ফটো ভোল্টাইক্স পাওয়ার প্ল্যান্ট কদো মার্কিন দিশম রে মেনা আখাদা। সিন চান্দোয়া এলাং দাঁড়ে নানা হুনের কামিরে বন ব্যবহার এদা, যেলেকা বিজলি তিয়ার কামিরে। সোলার প্যানেল প্রযুক্তি পান্থা তালাতে সিন চান্দোয়া মার্শাল এলাং দাঁড়ে ডাইরেক্ট সে ইনডাইরেক্ট লেখাতে বিজলি তিয়ার কামিরে ব্যবহার কাতে তিয়ার বিজলি আইমা লেকান কামিরে বন ব্যবহার দাঁড়িয়া। মেনদো ওনা ওড়া দুয়ের মার্শাল, হট ডাহার মার্শাল, বিদ্যাগার, হাসপাতাল, অফিস এমান মার্শাল কামিরে। ফটো ভোল্টাইক্স পান্থা প্রযুক্তি তালাতে সিন চান্দোয়া মার্শাল এলাং দাঁড়ে ব্যবহার কাতে বিজলি তিয়ার, নাতে তিয়ার বিজলি হ নানা হুনের কামিরে বন ব্যবহার দাঁড়িয়া। 2000 সালরে জার্মান সরকার ফটো ভোল্টাইক্স পান্থা তালাতে বিজলি তিয়ার লাগিদতে 1,00,000 ছাদ রেয়া লাগিদ কাউড়ি বাখরা লে। অনকাগে চীন সরকার হ আইমায় লাহা আকানা। 2019 সালরে ফটো ভোল্টাইক্স পান্থা তালাতে 635 গিগাওয়াট চেতান বিজলি তিয়ার আকানা। 2019 সালরে জেগেত জাকাত এলাং দাঁড়ে গাঁওতায় মেন একাদা 2019 খন 2024 সালেরে অপ্রচলন সম্পদ দাঁড়ে খন ফটো ভোল্টাইক্স পান্থা প্রযুক্তি তালাতে 700-800 গিগাওয়াট বিজলি তিয়ার মেনতে পতিয়াও কো দহবাকাদা। নোয়াদো পকেট ক্যালকুলেটার খন এহব কাতে সোলার বিমান চালু এমান কামিরে কো ব্যবহারা, ইনে ছাড়া হো বাণিজ বাখরাতে বিজলি ব্যবহার দাঁড়িয়া। মার্কিন দিশম দো নোয়া কো ভেন্টিলেশন, এসি, কলকারখানা চালাও লাগিদতে কো ব্যবহারেয়া। সোলার হিটার সিন চান্দোয়া মার্শাল এলাং দাঁড়ে বিজলি তিয়ার ছাড়া হো আইমা কামিরে ব্যবহার গানোক কানা, যেলেকা সোলার হিটার। নোয়া সোলার হিটিং সিস্টেম দো বার লেকানা, যেলেকা ওয়াটার বেসিস সিস্টেম আর এয়ার বেসিস সিস্টেম। নোয়ারে চীন, ইসরায়েল, সাইপ্রাস দিশম দো বহ পিছি ব্যবহার রেকো মাড়াং আকানা। আর অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন দিশম দো সুইমিং পুল রে দাগ লোলো বাখরাতে নোয়া বিজলি রিয়া ব্যবহার রেকো মাড়াং কানা। সোলার হিটার তালাতে হয় লোলো কাতে মিট ঠাঁও খন আর মিট ঠাঁও বিদতে কো হানতে নাতে। সোলার কুকার নোয়া সোলার কুকার দো ইসিন বাসাং কামিরে, রহর কামিরে, পাস্তুরাইজেশন রেকো ব্যবহারেয়া। 1767 সালরে হেরোডাস শ্বশুর পৈল তেয়ার কায়। সোলার টোটাল এনার্জি প্রজেক্ট তালাতে জর্জিয়া, মার্কিন দিশম দো আইমা কো লাহা আকানা। ভারত রেয়া কোয়েম্বাটোর রে কফি, গাঁদা এমান রহর কামিরে সোলার হিটার কো ব্যবহারেয়া। সোলার কুকার ইসিন বাসাং কামিরে বন ব্যবহার লেখান কাঠ, কয়লা, গ্যাস এমান সাহান ব্যবহার কমাওরে গড়ো আয়, আর সাঁতে দূষণ হয় টেকাও দারামা। সোলার সেল সোলার সেল হো আর মিট প্রযুক্তি কানা, যাহা দো সিন চান্দোয়া মার্শালতে বিজলি তেয়ার কামিরে ব্যবহারওয়া। ইনে ছাড়া হো 1975 সালরে পৈলো এলাং দাঁড়ে ব্যবহার কাতে লৌকো কো চালু কেয়া প্রশান্ত মহাসামুদ আটলান্টিক দরিয়ার কো আড়া কেয়া। 1995 সালরে ফটো ভোল্টাইক্স ব্যবহার কাতে মানমি সাগার লৌকো কো চালু কেয়া। 1974 সালরে মানমি ছাড়া এলাং দাঁড়েতে উডান গাড়ি কো উড়াও কেদা। 1979 সালরে সোলার রাইজার নিউতুমান উডান গাড়ি সোলার দাঁড়েতে মানমি কো সঙ্গে কাতে কো উড়াও কেয়া। 1980 সালরে গোসামার পেঙ্গুইন নিউতুমান উডান এলাং দাঁড়েতে ফটো ভোল্টাইক সিস্টেমতে পাইলট উডান কো উড়াও কেয়া। দরিয়া রেয়া দাগ খন বুলুং তিয়ার কামির হয় এলাং দাঁড়ে ব্যবহার কানাকো। আরব দিশম দো বুলুং দাগ খন নিউ দাগ তেয়ার কামিরে এলাং দাঁড়ে কো ব্যবহারেয়া।

0: এমন চেত নিউ দা ফারচা রেহো বেভার কানা সিং চান্দোয়া এলাং দাড়ে দো দা তিকিছা রেহো কো বেভার এয়া ইনা ছাড়া বিলুন উডেও বাখরা রেহো কো বেভার এয়া রেয়ার দিশম করে চাষ আবাদ কামি রে রেল রেনাং সিগনাল রে হাসপাতাল বিরদগার অফিস এমান এলাং দাড়ে কো বেভার এয়া এমন চেত ব্যাপার বাণিজ্য করে হো মেন দো টিভি ফ্রিজ চার্জার লন্ড্রি ওড়া উরগুম সোলার পুখরি চাপেয়ান সোলার এরে সাঁতে সোলার ক্যানেল এমান তেয়ার কামি রেহ ব্যবহার এয়া সিং চান্দো মার্শাল এলাং দাড়েতে বিজলি তেয়ার চেতান থকরে মেনা গেল গোটাং দিশম অনা ভিতির রে আবো ভারত দিশম হ মেনা আকাদা প্রযুক্তি আডিতেদ গে উতনেও ডাহার রে মোহডাও কানা প্রযুক্তি রেয়া নাওয়া রূপতে সোলার ট্রান্সপোর্ট সেজ পাউড়ি বন মাড়াং দাড়েয়া 1980 সাল করে খন সিং চান্দোয়া এলাং দাড়েতে গাড়ি চালাও কো কুরুমুটু কাদা 1987 সাল রে অস্ট্রেলিয়া দিশম রে গাড়ি দেড় হচো রেয়া হেপড়াও কো দহ লেয়া ওনা হেপড়াও রে জিতকরেন গাড়ি রেনা বেগ তাহে কানা ঘন্টা রে 67 কিলোমিটার ঠাও দো তাহে কানা ডারউইন খন অ্যাডিলেড ধাবি ওনা জিতকরান গাড়ি আরু ফেরাও কাতে 2007 সাল রে বেগ তাহে কানা ঘন্টা রে 90 কিলোমিটার মেনখান এলাং দাড়েতে মানমি সাগাড় গাড়ি দো আওরি কো চালু দাড়েয়া 2021 সাল রেয়া হিসেব লেকাতে সিং চান্দোয়া এলাং দাড়েতে ধারতি রে সাইরে পুন ভাগ বিজলি তেয়ার কানা যাহারে 2015 সাল রে তাহে কানা সাইরে মিদ ভাগ 2011 সাল রে ধারতি জাকাত বিজলি গাওতাওয়া প্রতিবেদন রে নেল কানা সোলার এনার্জি টেকনোলজি জেলেকা ফোটো ভোল্টাইক্স সোলার প্যানেল স্টিম এনার্জি তালাতে 2060 সাল ভিতিরতে ধারতি রিয়া পেভাগ রিয়া মিদ ভাগ এনার্জিগে সিং চান্দো মার্শাল এলাং দাড়েতে চালা যদি রাজারি হিসে হিসি খন বন সাহা দাড়েয়া সাড়েসিয়ে ফ্রাঙ্ক সুমান নিতুমান লৈক আই কয়লা পেট্রোলিয়াম ইউরেনিয়াম থোরিয়াম প্রাকৃতিক গ্যাস এমান খদন রে চাবালেন রে হো মানমি কো সিং চান্দো ঠেন খন সিমো ছাডা মার্শাল এলাং দাড়ে কো নাম দাড়েয়া হাপেন দিন রে যাহা দো বিজলি তিয়ার কামি রে আনার দো বাই হুয়া
1: ইউজ অফ সোলার এনার্জি নোয়া সতম বাবতে আজম কে তাবনা পে থুতি থুতি কিদায় গুরু পদ সরেন তেহিঞা সান্তাড়ি আখড়া রিয়া মুচাদ সেরিঞ আজম মাড়াং আজম কো তাপে কিং গাপানা আখড়া কামি হরা গাপা তারাসিং মরে টারাং পেগেল টিড়ি অক্তরে আজম আপে গায়ান টাকা অল একাদায় দাশরথী মাঝি সাপড়াও কাদায় পরিমল হেমব্রম ইনে তাইনম সিঙ্গড় বেড়া রিয়া সান্তাড়ি আখড়া রেদপে আজমা জয়ন্তী মুরমু আর সাঁতেন কোয়া সিরিঞ ধনু হাঁসদাওয়া সিরিঞ গোলাপি হাঁসদা আর সাঁতেন কোয়া সিরিঞ সিরিঞ বেগর আর পে আজমা মহাকাশ বাবদ বাডাই জং কাথা নোয়া সতম বাবদে থুতি থুতিয়ায় সুপ্রীতি হেমব্রম আজমকে তাবনাপে গাপানা আখড়া কামিহরা।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর রাজ্যের দুই বিধানসভা

0: অন্যদিকে রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারূপ সরকার 1,29,914 ভোট পেয়ে আসনটি আমজনতা উন্নয়ন পার্টি আজুবের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজুব প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাপ নবী আজাদকে 75,000 বেশি ভোটে পরাজিত করেছেন। এই দুই আসনে জয়ের ফলে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল 209। নতুন সরকারের উন্নয়নমূলক কাজ এবং নিরপেক্ষ অবস্থানের কারণে রেজিনগর ও নন্দীগ্রামে বিজেপি রেকর্ড ভোটে জয়ী হয়েছে বলে মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভোটের ফল ঘোষণা নিয়ে নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের পরে নন্দীগ্রামে এই প্রথম সংখ্যালঘু অধ্যুষিত 60 বুথে বিজেপি লিড পেয়েছে। এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট প্রাপ্তির হার 80% বলে তিনি দাবি করেন। অন্যদিকে রেজিনগরেও বিজেপি 60% বেশি সংখ্যালঘু ভোট পেয়েছে। বিভাজনের রাজনীতিতে বিশ্বাস না করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা দুটি কেন্দ্রে উন্নয়নের স্বার্থে ভোট দিয়ে নতুন সরকারের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছেন বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, উপনির্বাচনকে কেন্দ্র করে কোনো অশান্তির ঘটনা না ঘটায়, পুনর্নির্বাচনের দাবি না উঠায় রাজ্যে ভয়মুক্ত ভরসার পরিবেশ তৈরি হয়েছে। নন্দীগ্রামে বিজেপির জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ বলেছেন, মুখ্যমন্ত্রী পদে শ্রী অধিকারী দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নির্বাচনে কোনোরকম বোমাগুলির আওয়াজ পাওয়া যায়নি। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। এই উপলক্ষে প্রতিবারের মতো আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। ভোর 4টে থেকে বিবিধ ভারতী ব্যতীত আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে লাগানো বিশেষ রেডিও সেটে অনুষ্ঠানটি শোনানোর বন্দোবস্ত করা হয়েছে। বাজে কদমতলা, কুমোরটুলি, বাগবাজারে মায়ের ঘাট, রতনবাবুর ঘাট সহ একাধিক জায়গায় থাকছে এই ব্যবস্থা। মহালয়া উপলক্ষে শনিবার ভোর রাত থেকে গঙ্গাসাগরে তর্পণ ও পুণ্যস্নানের জন্য পুণ্যার্থীদের ঢল নেমেছে। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনায় পুণ্যলাভের আশায় শুক্রবার থেকেই সাগরদ্বীপে ভিড় জমাতে শুরু করেছেন বহু মানুষ। পুণ্যার্থীদের নিরাপত্তায় কচুবেড়িয়া ভেসেল ঘাট, স্নানঘাট ও কপিলমুনির আশ্রম চত্বর ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। জলপথেও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। দুর্গাপুজোয় এবার বৃষ্টি বা দুর্যোগের ভ্রুকুটি থাকছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুজোর আগে থেকেই রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে চলেছে এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলে পুজোর দিনগুলিতে সারা রাজ্যেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকায় কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাতেই, দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কোথাও কোথাও। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। একটু পরেই শুনবেন কৃষি কথার আসর।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: এখন শুনবেন
3: গত ১৯/৯/২০১৪

0: 2026 জাতীয় গ্রন্থাগারের ভাষাভবন প্রেক্ষাগৃহে আয়োজিত 20তম জাতীয় রোজগার মেলা 2026 পরিদর্শনের উপর আধারিত একটি বেতার প্রতিবেদন। নিবেদন করছেন শুভঙ্কর সেনগুপ্ত।
1: কর্মসংস্থান একটি দেশের অর্থনীতি, তার সামাজিক কাঠামো এবং সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত একটি বিষয়। বিশেষ করে ভারতের মতো দেশে, যেখানে বিপুল সংখ্যক তরুণ প্রতি বছর কর্মজীবনে প্রবেশ করেন, সেখানে নতুন কাজের সুযোগ তৈরি করা এবং তরুণদের সেই কাজের উপযোগী করে তোলা দুই গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কর্মসংস্থান, স্বনিযুক্তি এবং দক্ষতা নির্ভর উদ্যোগ তৈরির ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী রোজগার সৃজন কর্মসূচি, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প বা PLI, এই ধরনের বিভিন্ন কর্মসূচি কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরির সঙ্গে যুক্ত। গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের ক্ষেত্রে মনরেগাও একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি। অন্যদিকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে তোলার লক্ষ্যে স্কিল ইন্ডিয়ার আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। সরকারি চাকরির ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য 2022 সালের অক্টোবর মাসে শুরু হয় রোজগার মেলা। প্রথম পর্বের পর থেকে বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। 19 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ সারা দেশের 45টি স্থানে অনুষ্ঠিত হয় 20তম রোজগার মেলা। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ওয়েস্টবেঙ্গল এবং সিকিমের উদ্যোগে কলকাতা জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পর্বে 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। 20টি পর্ব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় 12,75,000 নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। কলকাতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল অঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, আয়কর বিভাগ পশ্চিমবঙ্গ ও সিকিমের মুখ্য প্রধান কমিশনার শ্রীমতী সুরভি ভার্মা গর্গ এবং DGIT ইনভেস্টিগেশন পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর পূর্ব অঞ্চল শ্রী যোগেশ কুমার ভার্মা অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আয়কর বিভাগ পশ্চিমবঙ্গ ও সিকিম মুখ্য প্রধান কমিশনার শ্রীমতী সুরভি ভার্মা গর্গ। আমরা শুনে নেব তার বক্তব্যের অংশবিশেষ।
2: The Rozgar Mela is a remarkable initiative of our Honorable Prime Minister Shri Narendra Modi ji. It is his vision and commitment to the youth of this country, and due to which today once again thousands of young Indians are stepping into government service with dignity and purpose. This is the 20th edition of the Rozgar Mela, and this recruitment drive reflects the government's core commitment to transparent processes, merit-based selection, and a relentless focus on direct employment generation. I would like to extend my heartiest congratulations to all the young men and women joining today, receiving their appointment letters in this Rozgar Mela. This is the recognition of your years of hard work and dedication. Congratulations also to the parents and family members who are present or watching from home, because it is their support which has played a very big role in this. You are all stepping into diverse sectors that form the backbone of our nation. Here at the Kolkata venue, for us in the Income Tax Department, it is a privilege to host this function and welcome the new appointees. You must bear in mind that you are not merely getting a job, but you are also joining as nation builders. India is currently going through an

0: An unprecedented era of transformation. We are accelerating in technology, upgrading our infrastructure, and expanding our global horizons. The work you do, the decisions you will take, and the services you deliver will directly impact the lives of lakhs of citizens. Two very famous quotes of Swami Vivekananda ji come into mind, which is, "Arise, awake, and stop not till the goal is reached." And, "All power is within you. You can do anything and everything." These should guide you and remind you that this achievement comes with a great responsibility. May this new chapter bring you opportunities to learn, to grow, and to make a meaningful contribution to through your work.
1: Kolkata Kendro Theke, Central Industrial Security Force, National Statistical Office, বা জাতীয় পরিসংখ্যান দপ্তর, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, গার্ডেন রিচ, শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, ভারতীয় রেল এবং অন্যান্য সরকারি সংস্থা সহ বিভিন্ন সংস্থায় যোগদানকারী 214 জন নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। নবনিযুক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আমরা শুনে নেব তার বক্তব্যের অংশবিশেষ।
2: সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আপনাদের সকলকে আরো একবার আমি শুভেচ্ছা জানাই। নতুন জার্নি শুরু করতে চলেছেন আপনারা। আপনাদের হাতে আগামী দিনে ভারতবর্ষের ভার থাকবে। যেখানে কাজ করি না কেন, সেই সময় শুধু এটুকু মনে রাখতে হবে আমাদেরকে যে কাজটা যেন এইভাবে করি যে আমি কাজটা না করলে কাজটা হবে না। এইভাবে যদি কাজটা করি তাহলে এই কাজটা কিন্তু ঠিক হয়ে যাবে। মনে রাখবেন আমাদের এই মহান দেশে, কেন মহান দেশ, পৃথিবীতে খুব কম দেশ আছে যারা এত বছর ধরে তার নিজের সংস্কৃতি, নিজের সভ্যতাকে টিকিয়ে রাখতে পেরেছে। পৃথিবীতে বেশিরভাগ দেশ, বেশিরভাগ জাতি দ্য কোর্স অফ হিস্ট্রিতে তাদের সভ্যতা সংস্কৃতি হারিয়ে ফেলেছে, না হয় চেঞ্জ হয়েছে। ভারতবর্ষ একমাত্র দেশ যার সভ্যতা সংস্কৃতিতে চেঞ্জ এসছে, কিন্তু মূলভূত জায়গা থেকে ভারতবর্ষ কিন্তু কোনো সরেনি। তার নিজের সভ্যতা সংস্কৃতি তাকে অলওয়েজ সেলিব্রেট করেছে। তো আজ আগামী দিনগুলোতে আপনারা যারা প্রবেশ করতে চলেছেন তাদেরকে আমার তরফ থেকে আমি শুভেচ্ছা জানাই। আর আমি যে কথাগুলো আগেও বলেছি সেই কথাগুলো একটু মাথায় রাখবেন যে আপনাদের, আমাদের প্রত্যেকের এই জায়গায় পৌঁছানোর পেছনে শুধু আমাদের কৃতিত্ব নেই, আরও অনেক মানুষের কৃতিত্ব আছে। আনসাং হিরো যারা হয়তো কোনো স্টেজে উঠবে না, যারা হয়তো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে আসবে না, কিন্তু তারা যখন রাস্তার ধারে বসে ছোটো জিনিস দোকানে বসে কোনো জিনিস বিক্রি করেছে, তার ট্যাক্স, সেই ট্যাক্স সরকারের ঘাড়ে জমা খাতে জমা হয়েছে, এবং সেই ট্যাক্স থেকে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছুতে আমরা পড়াশুনো করেছি। তা আমাদের সামনে চ্যালেঞ্জ সোসাইটিকে রিপে করা। আমাদের সভ্যতাতে সবসময় মনে করা হয়, আমরা সবসময় বলি এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার, সংবিধান আমাদেরকে অবশ্যই অনেকগুলো অধিকার দিয়েছে, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতিতে বলা হয় এটা আজকে না, হাজার হাজার বছর ধরে মনে করা হয় অধিকার আগে আসে না, আগে কর্তব্য করতে হয় তারপরে অধিকার আসে। এটা ভারতবর্ষের চিন্তন। অন্যান্য দেশ অন্যভাবে ভেবেছে, তারা ভেবেছে যে না, অধিকার, সবকিছু আমার অধিকার, কিন্তু ভারতবর্ষ বরাবরই ভেবে এসেছে যে আমার অধিকার তখনই জন্মাবে যখন আমি আমার কর্তব্য পালন করব, কর্তব্য পালন করলে তারপরে আমার অধিকার আসে। শোনা, আমাদের প্রত্যেকের কর্তব্য এই মহান দেশকে, যেখানে কেউ ইনকাম ট্যাক্সে আছে, কেউ হয়তো সিআইএসএফ এ আছে, কেউ হয়তো অন্য কোনো রেলওয়েজ, ইভেন আমার মনে হয় ইয়েরও আছে, পোর্ট পোস্ট, তো যেখানে আমরা কাজ করব সেখানে আমার কর্তব্য যা, সেই কর্তব্যটা যেন আমি যথাযথ পালন করি। আর এইভাবে নয় যে আমি চাকরি করতে এসেছি, আমি এসেছি মহান দেশকে সেবা করতে, সেই স্বপ্ন সফল হয়েছে, এই সৌভাগ্য সবার জোটে না, খুব কম লোকের জোটে। আমরা পার্সেন্টেজ করলে হয়তো কত পার্সেন্ট বেরোবে যে যারা চাকরি পায়, সরকারি চাকরি, বিশেষ করে কেন্দ্রীয় সরকারি চাকরি, 0.00 একটা পার্সেন্টেজ হবে গোটা দেশের মধ্যে, 140 কোটি লোক, তার মধ্যে এখনো পর্যন্ত 13 লাখ পেয়েছে আমি যদি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই রোজগার মেলাতে, তাহলে কত সামান্য পার্সেন্টেজে আমরা এই সুযোগ পাই। তা আমরা স্বাভাবিকভাবে আমরা

0: প্রতিবেদন। নিবেদন করলেন শুভঙ্কর সেনগুপ্ত। এখন আসি অন্য প্রসঙ্গে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ। এ বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ড. কিঙ্কর সাহা, কীটতত্ত্ববিদ পশ্চিমবঙ্গ সরকার, এবং রঘুনাথ মণ্ডল, অধ্যাপক বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আসরে শুরুতেই আপনাদের দুজনকে স্বাগত জানাই। নমস্কার।
1: নমস্কার।
2: নমস্কার
0: ড. সাহা, আজকে যেহেতু আমরা আলোচনা করছি সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, আপনার কাছে প্রথমেই জানতে চাইব সুসংহত উপায়ে কৃষি শত্রু নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বা আইপিএম বলতে আমরা কি বুঝব?
1: ধান পশ্চিমবঙ্গের একটা প্রধান তণ্ডুল ফসল এবং ধান পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই কম বেশি উৎপাদন হয়। তবে আমাদের যে ধান বিশেষ করে বর্ধমান জেলাতে হচ্ছে আমরা বলি ধানের গোলা। তো এই ধানকে চাষ করতে গিয়ে বিভিন্ন রকমের কৃষক বন্ধুরা বিভিন্ন রকমের বিভিন্ন রোগ পোকা বা ঘাস এই সমস্ত বিভিন্ন বা ইঁদুর অনেক রকমের যে কৃষি শত্রু যেগুলো আছে এরা বিভিন্নভাবে ক্ষতি করে। তো আইপিএম এর পুরো কথা যেটা আইপিএম এর পুরো কথাটি হলো যে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা সুসংহত উপায়ে কৃষি শত্রু নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। এখানে আমি প্রথমে বলছিলাম যে সম্ভাব্য সমস্ত রকমের কৃষি শত্রু দমন বা নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ যেমন পরিচর্যাগত আছে বা যান্ত্রিক বা ভৌত বা জৈবিক এবং সবশেষে আমরা প্রয়োজন ভিত্তিক রাসায়নিক কীটনাশক প্রয়োগের মাধ্যমে সুসংহতভাবে সমস্ত রকমের ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ করব। এবং সেভাবে দেখতে গেলে দেখা যাচ্ছে যে প্রয়োজন ভিত্তিতে যদি বলি আমি রাসায়নিক পদ্ধতি যে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করব সেটা মূল থাকবে, কিন্তু অনেকের মধ্যে একটা ধারণা আছে যে কৃষি শত্রু নিয়ন্ত্রণ মানেই শুধু রাসায়নিক কীটনাশক দেওয়া, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। রাসায়নিক কীটনাশক দেবেন, কিন্তু তার মানে এই না যে রাসায়নিক কীটনাশক নির্ভর হয়ে আমাদের চাষ করতে হবে, সেটা একটা যেমন ভুল ধারণা। এবং অনেকের মধ্যে ধারণা আছে যে সুসংহত উপায়ে যে রোগ পোকা নিয়ন্ত্রণ, ওদের ধারণা মানে সুসংহত উপায় মানে যে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে না, দুটো ধারণাই ভুল। আমরা সব রকমের ব্যবস্থাপনা যখন করব সেটাকে আমরা সুসংহতভাবে রাসায়নিক কীটনাশক প্লাস যে সমস্ত আমাদের সুসংহতভাবে দমন করার ব্যবস্থা সবগুলিকেই আমরা প্রয়োগ করি এবং এই সুসংহত ব্যবস্থাটাকে আমরা আইপিএম বলছি। এবং এমনই একটা জিনিস, এতে নিয়মিত কিন্তু মাঠ পরিদর্শন করতে হবে, সমস্ত কৃষক বন্ধুদের নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমেই কিন্তু কৃষিবিষ প্রয়োগ করতে হবে। এবং অর্থনৈতিক চরম সীমা যখন ক্রস করবে তখনই কিন্তু এই রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবে। আইপিএম এর মূল লক্ষ্যই হচ্ছে যে পরিবেশ দূষণটাকে মোটামুটি রোধ করা এবং বাস্তুতন্ত্রের সমতা। কারণ হচ্ছে বাস্তুতন্ত্রের সমতা বলতে যে বিভিন্ন ধরনের কীট পোকা শত্রু পোকা যেমন আছে তেমন বন্ধু পোকাও আছে। আমরা শুধু যে রাসায়নিক কীটনাশক দেওয়া শত্রু পোকা যেমন মরবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বন্ধু পোকাগুলি আরো আগে মরবে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এমন ভাবে রাসায়নিক কীটনাশক দিতে হবে যাতে সমস্ত রকমের পরিবেশটাও দূষণ হবে না এবং বাস্তুতন্ত্রের সমতাটা থাকবে, শত্রু পোকা মরবে কিন্তু বন্ধু পোকা বেঁচে থাকবে, সেরকম আমাকে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। কৃষি শত্রুকে নির্মূল না করে আমরা চাইব সবসময় যে ইটিএল ইটিএল এর নিচে রাখা, সেটা তাহলে আমরা বাস্তুতন্ত্র সবসময় মেনটেন করব। তাছাড়া যে কীটনাশক প্রয়োগ করব সেগুলো হবে সবসময় নিরাপদ এবং লাভজনক করে চাষটাকে করতে হবে।
0: আচ্ছা, আপনি একটা আলোচনার মধ্যে বললেন ইটিএল, ইটিএল বলতে আপনি কি বলছেন?
1: ইটিএল বলতে হচ্ছে যেটা অর্থনৈতিক চরম সীমা। যখন কোন পোকা, সমস্ত রকমের পোকা থাকেই জমির মধ্যে, বিভিন্ন ধরনের কৃষি শত্রু থাকে, কিন্তু ওরা সমস্তটা ক্রপ নষ্ট করে না, সেই আমি ধানের ক্ষেত্রে বলি, কিন্তু তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, তাহলে সেই অধিকারটাকে বজায় রাখে। যখন দেখবো যে আমাদের ধানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন, যেমন মাজরা পোকার ক্ষেত্রে আমরা জানি প্রতি বর্গ মিটারে যদি একটা ডিমের গাদা বা একটা যদি মাজরা পোকা থাকে বা একটা হোয়াইট হেড থাকে তাহলে এটা আমরা ধরবো ইটিএল, সেই জায়গাটা ধরে নিয়ে তাহলে যদি এটা ক্রস করে যায় তখন আমরা রাসায়নিক কীটনাশক প্রয়োগ
0: বোঝা গেল। আমি এবার একটু ড. মণ্ডলের কাছে যাই। মূলত আমরা পশ্চিমবঙ্গে জানি যে ধানটা একটা অর্থকরী তণ্ডুল ফসল এবং পশ্চিমবঙ্গে প্রায় প্রতিটি জেলাতেই ধান চাষ হয়ে থাকে। বর্তমানে ধানের জমিতে কি কি ধরনের রোগ পোকা আক্রমণ ঘটছে বা দেখা দেয়?
3: এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। ধান যে চাষ হয়, ধান চাষে কিন্তু সত্যিকারের বিভিন্ন রোগ পোকার আক্রমণ খুব বেশি হয়, কারণ ধানটা সারা বছর ধরেই আমাদের চাষ হচ্ছে। গ্রীষ্মতে ধান চাষ হচ্ছে, যে বোরো হচ্ছে এখন, তারপর আমাদের যেটা আমন ধান যেটা বর্ষাকালের মেন ধান হয়। তো কিছু রোগ আছে যেটা আমনে বেশি দেখা যায়, আবার কিছু রোগ আছে চাষী ভাইরা জানেন যেটা বোরোতে বেশি দেখা যায়। তো যেহেতু এখন আমাদের এই অনুষ্ঠানটি এই বোরো সিজনেই হচ্ছে, তো আমি সেই জিনিসটি মাথায় রেখে এখানে বলতে চাই যে বোরো সিজনে আমরা এই সময় ধানের জমিতে দুটো রোগ খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে পাই। একটা হচ্ছে ছত্রাক ঘটিত ঝলসা বা ধসা রোগ বলে এটা, অনেকে বাঁকুড়া এই অঞ্চলে যদি যান ওদিকে এটাকে ধসা রোগ বলে। আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঝলসা রোগ। এই দুটো রোগে এখন এই বোরো সিজনে দেখতে পাওয়া যায়। কিছু বছর হলো, এই বছর দুই তিন থেকে দেখা যাচ্ছে যে খোলা পচা রোগটা, যেটা চাষী ভাইরা জানেন যেটা জেনারেলি আমন ধানে বেশি হয় বর্ষার সময়, সেটা কিন্তু এখন মাঝে মাঝে এই বোরো সিজনেও দেখা যাচ্ছে। এটা একটা ভাববার বিষয়। তার মানে যে রোগ জীবাণু তারা কিন্তু তাদের চরিত্র বদলাচ্ছে, ফলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যখন ধান যখন আমার পরিপূর্ণ ম্যাচুরিটি দিকে যাচ্ছে, তখন ওই যেটা ভূষরোগ বলে, যেটাকে লক্ষ্মীর গু বলে পাওয়া যায়, ফলস মাঠ কিছু কিছু দেখা যায়, আর কিছু ধানে চিটে দাগ দেখা যায়, যেটাকে আমরা ইংলিশে বলি গ্রেন ডিসকালারেশন, ফলে চাষী ভাইরা ধানের দামটা একটু কম পায়, সেই আলোচনার মধ্যে আমরা পরে আসব। তো এই জেনারেলি মূল যে রোগগুলো হয় এগুলো সচরাচর দেখা যায় এই সময়।
2: আর ধানের গুরুত্বপূর্ণ পোকা বা কীট শত্রু বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি যদি ডক্টর সাহা বলেন?
1: ধানের বিভিন্ন ধরনের কীটশত্রু আছে। ধানটা যেহেতু আমরা তিনটে সময় করি, তিনটে মরশুমে করি, প্রি খারিফ, খারিফ এবং রবি, এই তিনটে সময় করি আমরা ধান চাষ। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়। ধানের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে মানে গুরুত্বপূর্ণ বলতে, একটা হচ্ছে হলুদ মাজরা পোকা। মাজরা পোকা তিন ধরনের আমাদের এখানে পাওয়া যায়, হলুদ একটা পাওয়া যায়, পিঙ্ক কালার একটা পাওয়া যায়, এবং হোয়াইট মাজরা পোকা সাদা যেটা, এটা তিন ধরনের স্ট্রেন পাওয়া যায় মাজরা পোকা। তাছাড়া পাতা মোড়া পোকা একটা পাওয়া যায়, লিফ ফোল্ডার বলে এটাকে, পাতাটাকে যখন একটু যারা লেট সোয়িং করে দেরি করে যারা চাষ করে তাদের ক্ষেত্রে এটা হয়। তাছাড়া দেখা যায় যে একটু দেরি করে হলো, তারপরে হচ্ছে এটা মোটামুটি বয়স যখন মাঝামাঝি বয়স সেই সময় বেশি হয়। তাছাড়াও আমরা দেখেছি পামরি পোকা, রাইসিসপা, সেটা হচ্ছে বীজতলা থেকে শুরু করে ধান একদম বড় হওয়া পর্যন্ত এই সব ধরনের এই পোকাটা দেখা যায়। তাছাড়াও বর্তমানে আমরা দেখেছি যে বিভিন্ন এবছর আমরা দেখেছি, এবছর আমন মরশুমে দেখেছিলাম বিস্তীর্ণ এলাকা উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, তারপরে সব জায়গাতে বেশিরভাগ জেলাতে যে এই বাদামি শোষক পোকার একটা বিরাট ক্ষতি করছে আমরা দেখেছি। তাছাড়া আমরা দেখেছি সবুজ শ্যামা পোকা, যেটাকে আমরা বলি কালী পুজোর সময় বেশি হয়, এটা একটা শোষক পোকা। তাছাড়া হুগলির দিকে ভেপু পোকা বলি, গলমেজ, এটা একটা পেঁয়াজ কলির মতো লম্বা হয়ে যায়, এটা একটা সমস্যা। তাছাড়া ধান যখন ম্যাচিউর স্টেজ আছে, ধান যখন দুধ অবস্থায় থাকে, তখন একটা পোকা হয় গন্ধি পোকা, আমরা দেখেছি বা ঘরের মধ্যে আসে, বা রাইস বাগ যেটাকে বলি। তাছাড়াও এখন এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, বিশ্ব উষ্ণায়নের জন্য আরেকটা পোকার আক্রমণ হয়, সেটা হচ্ছে এটা এতদিন আগেও ছিল এখনো আছে, কিন্তু এখন তার গুরুত্বটা অনেক বেড়ে গেছে, অনেক বেশি ক্ষতি করছে, সেটা হচ্ছে ধানের খোলার মাকড়। মাকড় দু ধরনের, একটা হচ্ছে খোলার মাকড়, আর একটা হচ্ছে, আর তাছাড়া শীষ কাটা লেদা পোকা, যখন ধান পাকতে শুরু করে এই শীষ কাটা লেদা পোকার একটা আক্রমণ হয়। এই কয়েকটা বিশেষ করে, তাছাড়া আর অনেকগুলো আছে, এই কয়েকটাই গুরুত্বপূর্ণ তিনটে সময়ের জন্য, আউশ, আমন এবং বোরো,
2: তিনটে সময়ের জন্য
1: এই পোকাগুলি সমস্ত কম বেশি কোনো না কোনো ভাবে
2: ঘুরে ফিরে আসতে থাকে। বেশ, ডক্টর মন্ডল, আপনার আলোচনায় আপনি বলছিলেন যে খোলা ধসা বা খোলা পচা রোগ, এই রোগগুলির কথা তো আপনি বললেন, কিন্তু আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন তারা কি লক্ষণ দেখতে পাবেন তার জমিতে খোলা পচা হচ্ছে বা খোলা ধসা রোগ, এবং এর থেকে পরিত্রাণ পাবেন কিভাবে?
3: খুবই সুন্দর কোশ্চেন আপনি করেছেন। সেটা হচ্ছে দেখুন, খোলা ধসা যে রোগটার কথা বললাম, এই রোগটা আমি আগেই বলেছি যে এটা আমন সিজনে বেশি দেখা যায়। তো যখন রোগটা হয়, সে যখন আমার গাছের পাশখাটি ছাড়ছে, তখনই জেনারেলি রোগটা বেশি দেখা যায়। এবং চাষী ভাইরা যদি লক্ষ্য করেন, দেখবেন যে পাশখাটি ছাড়ার সময় যেখানে আমাদের ধানের যেখানে জলের সঙ্গে যেখানে কাণ্ডের সংস্পর্শটা থাকে, সেইখানে একটা চাকা চাকা দাগ দেখতে পাওয়া যায়, ওয়াটার সোক লেসেন বলি আমরা। সেই দাগটা অনেকে যদি চন্দ্রবড়া সাপ দেখেন, চন্দ্রবড়া গায়ের যেরকম একটা দাগ দেখা যায়, ছোপ ছোপ দাগ, তো সেরকম দাগ দেখা যায়, এবং ওই দাগটা দেখবেন গাছের গোড়া থেকে কিন্তু পুরো উপর দিকে উঠছে। এবং যদি আমরা ঠিক সময়ে যদি এটা আমরা যদি বুঝতে না পারি এবং যদি আমরা এটাকে কোন রকম অবহেলা করি, তাহলে পুরো গাছের এই নিচে থেকে একদম উপর পর্যন্ত পাতা চা সব জায়গায় ছড়িয়ে এবং পুরো গাছটা দেখবেন যেন একদম শুকিয়ে গেছে, শুকনো একদম, মাঠে গেলেই বুঝতে পারবেন খুব ভয়ানক এটা রোগ একটা। এটা হচ্ছে আমরা খোলা ধসা রোগের যেটা বললাম। আর একটা খোলা পচা রোগ আছে, সেটা হচ্ছে আমরা ইংলিশে বলি সেটাকে সিদরট। সেই রোগটা কখন হয়, সেটা হচ্ছে চাষিবারে যদি লক্ষ্য করেন যে যখন আমাদের

0: ধানের যে শীষ যখন বেড়ে হয় গাছের থেকে, সেই সময় দেখবেন শীষের ঠিক অপোজিটে একটা বাদামি রঙের, একটা কালচে বাদামি রঙের একটা দাগ, সেটা দাগটা আবার ওই খোলা ধসা দাগের মতো, সেরকম একটা দাগ দেখা যায়। এবং আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে দেখবেন শীষটা ঠিক মতো বেরিয়ে আসতে পারছে না। এই রোগটাকে আমরা বলি খোলা পচা রোগ, আর ওটা আগে যেটা বললাম সেটাকে বলি খোলা ধসা রোগ। তো এই দুটো জিনিসে কনফিউজ করলে হবে না। এই খোলা পচা রোগটাও কিন্তু এখন খুবই বৃদ্ধি পাচ্ছে, এটাও কিন্তু চাষি বাড়ি যদি খেয়াল করেন তো যে আপনার ধানের শীষ ঠিক মতো বেরোতে পারছে না। পরে সেক্ষেত্রে কি হয় যে ধানে যখন শীষ না বেরোতে পারছে, ধানটা ঠিক মতো পরিপুষ্ট হয় না, তখন কিন্তু চাষির যে ক্ষতিটা অনেক হয়ে যায়। ফলে এই দুটো রোগ কিন্তু আপনারা খুব সুন্দরভাবে যে আমি দুটো লক্ষণ বললাম
1: এগুলো বোঝা গেছে,
0: বোঝা বুঝতে পারবে।
1: এক্ষেত্রে নিয়ন্ত্রণ,
0: এবারে নিয়ন্ত্রণের কথা যদি বলি, নিয়ন্ত্রণের জন্য একাধিক ওষুধ আছে ধানে, প্রচুর ওষুধ কীটনাশক বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে বিক্রি করছে। তো আমাদের এই আমি কেমিক্যাল নামটা বলবো, কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে, সেটা হচ্ছে হেক্সাকোনাজল, এটা খুব সুন্দর ওষুধ আছে ধানের খোলা ধসা এবং খোলা পচা তো দিতে পারেন। সেই হেক্সাকোনাজল ওষুধটি চাষি ভাইরা যদি 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করেন, তাহলে কিন্তু রোগটি মানে সমূলেই বিনষ্ট হবে, যদি প্রথম থেকেই আমরা করি। তাছাড়া যদি একটু বেড়ে যায়, যদি কাজ না হয় অনেক সময়, সেক্ষেত্রে ভ্যালিডামাইসিন বলে একটি ওষুধ আছে, খুব সুন্দর ওষুধ। এই ভ্যালিডামাইসিন ওষুধটা আমরা যদি প্রয়োগ করেন 2 ml করে, তাহলে সেটাও কিন্তু এই রোগটিকে উপকার পাওয়া যাবে। আর শীতরটের ক্ষেত্রে যেটা মানে আমি যেটা বললাম খোলা পচা রোগ, যেখানে যে আমার ধানের শীষটা ঠিক মতো বেরোতে পারছে না, প্লাস দাগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে চাষি ভাইয়ের একটি সুন্দর ওষুধ আছে, তার নাম হচ্ছে প্রোপিকোনাজল।
1: প্রোপিকোনাজল
0: ওষুধটি লিখে নিতে পারেন, এগুলো সব জায়গায় পাওয়া যায়। 1 ml 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন, তাহলে কিন্তু এই রোগটার থেকে আমরা উপকার পাবেন। আর একটা জিনিস আমি বলবো যে যখন চাষি ভাইরা স্প্রে করবেন এই যখন খোলা পচা রোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে যখন মঞ্জুরিটা আসছে, ঠিক মঞ্জুরিটা এসে সেই সময়টাতে কিন্তু স্প্রেটা করতে হবে, এবং বিকেলের দিকে স্প্রেটা আমরা জেনারেলি করতে বলি। কারণ সকালের দিকে আমাদের ধানের পরাগ মিলন হয়, সে সময় আমরা কেমিক্যাল টেমিক্যাল এগুলো স্প্রে করবো না, সেই জন্য আমরা একটু সন্ধ্যে লাগাত আমরা চাষি ভাইদের এই ছত্রাকনাশক গুলো স্প্রে করতে বলি।
1: বেশ, খুব সুন্দরভাবে আপনি বললেন খোলা ধস এবং খোলা পচা রোগ থেকে কিভাবে মুক্তি পেতে পারেন। আমি একটু ডক্টর সাহার কাছে আসব। বর্তমানে আমরা ধানের জমিতে আমাদের একটা গুরুত্বপূর্ণ ধানের ওই মাজরা পোকা,
2: হ্যাঁ,
1: এই মাজরা পোকার লক্ষণগুলো কি দেখে বুঝবেন যে মাজরা পোকা লেগেছে, বা তার থেকে পরিত্রাণের উপায় কি?
2: সত্যি আমাদের কৃষক বন্ধুদের কাছে একটা মানে মাজরা পোকার একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন, কৃষি কাজ করতে গিয়ে দেখেছি আমরা। এবং একটা সময় ছিল যখন কৃষক বন্ধুরা আমাদের দেশি জাত চাষ করতেন, কিন্তু বর্তমানে দেশি জাতটা খুব একটা বেশি চাষ করছে না, করছেন না যে তারা করছেন, কিছু কিছু ক্ষেত্রে করছেন, এবং যে একদম লার্জ স্কেলে যে করা সেটা কিন্তু খুব বেশি হচ্ছে না। বর্তমানে আমরা 60-এর দশকের পরে উচ্চ ফলনশীল জাত এসছে, বর্তমানে আবার সংকর জাত, এই যে পরিবর্তনটা হয়েছে তাতে দেখা গেছে, এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত আমাদের উচ্চ ফলনশীল জাতগুলি বেশিরভাগ হচ্ছে রাসায়নিক সারের উপর ডিপেন্ড করছে, যে কতটা পরিমাণ সার দিলে ভালো ফলন হবে সেগুলো আমরা স্ট্যান্ডার্ডাইজ করেছি, সেটাও ওরা জানেন, যার ফলে কি হচ্ছে পাতাগুলো, গাছের যে পাতাগুলো বা অন্যান্য শরীরের অংশগুলো সমস্ত সাকুলেন্ট হয়ে যাচ্ছে, যার ফলে যে রোগ পোকার আক্রমণ খুব বেশি হচ্ছে। এবং বর্তমানে এবং আমাদের যে জনসংখ্যা দিন দিন বাড়ছে, তাদের সবার খাওয়ার ব্যবস্থা করতে গেলে আমাদের এই উচ্চ ফলনশীল জাত এবং সংকর জাতে যেতেই হবে, না গেলে হবেও না। তো মাজরা পোকা এটা একটা সাধারণত আমরা দেখেছি দুভাবে মাজরা পোকা ক্ষতি করে, একটা হচ্ছে যখন বীজতলা থেকে যখন ধান গাছ রোয়া করা হয়, মোটামুটি খরিফ সিজনের জন্য আমরা বলি 21-25 দিনের চারা, এবং বোরো সিজনে বলি 35-40 দিনের চারা রোয়া করার জন্য যখন করে, তারপরে দেখা যায় যে রোয়া করার খরিফ সিজনে দেখেছি যে রোয়া করার 15-16 দিনের মাথা থেকেই শুরু হয়ে যায় এই মাজরা পোকার একটা আক্রমণ। সেই ক্ষেত্রে যখন মাজরা পোকার আক্রমণ হয়, তাহলে দেখা যায় যে সেই সময় দেখা যায় পাশকাঠিগুলি ছাড়ার সময় এদের মরা পাশকাঠি বেরোয় এবং ডেড হার্ট যেটাকে বলে, যেটা সহজে টানলে উঠে আসে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যেহেতু এই সময়টা হচ্ছে আমাদের এই ধান গাছ বা যে কোনো ক্ষেত্রে এটা হচ্ছে গাছের যৌবন দশা, তো সেই ক্ষেত্রে মাঝখানের যে পাশকাঠিটা যদি ক্ষতি হয়, এদের পাশ থেকে আরো নতুন করে পাশকাঠি বেরোবার সুযোগ থাকে, তখন সেই ক্ষেত্রে যে চাষের ফলনের দিক থেকে কিছুটা ক্ষতি হয়, খুব বেশি হয় না, 1-8 বস্তা বা 1.5 বস্তা ম্যাক্সিমাম ক্ষতি হতে পারে, কিন্তু পরবর্তী সময়ে যেটা কৃষক বন্ধুরা যেটা পরিষ্কার বুঝেন বুঝতে পারেন যে অনেক সময় সাদা শীষ যখন ফুল আসে সেই সময় থেকে সাদা শীষ বেরোয় এবং যেটাকে বলে আমরা মরা শীষ বা হোয়াইট ইয়ারহেড এবং যেটাকে টানলো সহজে উঠে আসে না, তখন আমরা এখানে গ্রামের দিকে অনেকে বলে এটাকে বককাটিও বলে যে সাদা রঙের যেটা শীষ বেরোয়, তো সেইটাও কিন্তু মাজরা পোকার জন্য। সেই সময় যেহেতু গাছের পূর্ণাঙ্গ দশা চলে আসছে সেই সময় কিন্তু আর গাছের নতুন করে পাশ কাটি ছাড়তে পারে না, ফলন চলে আসছে, সেই সময় যদি এই মাজরা পোকার আক্রমণ তাহলে কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে যায় এবং অনেকের ধারণা আছে তাহলে এটা আমরা কিভাবে আমরা এটাকে মোটামুটি সমস্যাটা সমাধান করব। এবং এটার ক্ষেত্রে আমি তীব্রতার মাপকাঠি বলবো যে প্রতি বর্গ মিটারে যদি একটা মাজরা পোকা বা পোকার একটা ডিমের গাদা থাকে বা প্রতি বর্গ মিটারে 5% সাদা শীষ থাকে তাহলেই আমরা এটাকে মাপকাঠি তীব্রতার মাপকাঠি বলবো। এবং সেই ক্ষেত্রে সমস্যাটা সমাধান করতে গেলে ফার্স্ট দরকার যে আমরা সবসময় লো কস্ট বা নো কস্টে চাষ করার জন্য যাতে কৃষির ক্ষতি যাতে না হয় চাষের যাতে বেশি খরচা না হয় যার জন্য আমরা বলি যে লো কস্ট বা নো কস্ট। সেক্ষেত্রে আমরা বলবো যে সবসময় যে কোনো চাষের ক্ষেত্রে শুধু ধান বলে কথা না যে কোনো চাষের ক্ষেত্রে হচ্ছে বীজ অবশ্যই শোধন করতে হবে। বীজ যদি শোধন করে তাহলে কিন্তু বীজ শোধন করবে কিভাবে, চারা ভাঙার 7 দিন আগে এটাকে 7 দিন আগে সেখানে যে কোনো দানা ওষুধ আমাদের বিভিন্ন ধরনের দানা ওষুধ বাজারে পাওয়া যায় কার্পিপ্রোন 3G টার্টাব হাইড্রোক্লোরাইড আছে ফিপ্রোনিল আছে ক্লোরোপাইরিফস আছে এই জাতীয় যে কোনো দানা ওষুধ অল্প পরিমাণে ইউরিয়া সারের সাথে মিশিয়ে যদি আমরা বীজতলাতে ছিপছিপে জলের মধ্যে যদি প্রয়োগ করি ভাঙার 7 দিন আগে সেক্ষেত্রে কিন্তু 35 দিন পর্যন্ত মূল জমিতে কোন রকমের মাজরা পোকার আক্রমণ হবে এইটা একটা। সেকেন্ড হচ্ছে যদি যদি এটা যদি না করতে পারে তাহলে চারা ভেঙে অন্তত এই দানা ওষুধগুলি যদি একটা গামলা বা কিছুর মধ্যে বড় জায়গাতে যদি গুলে নিয়ে ওই চারাটাকে যদি ভিজিয়ে রাখি তাহলেও কিন্তু এই গাছ মোটামুটি বীজ শোধন বা চারা শোধন করা যায়। তাই এইটা একটা। আর মূল জমিতে যখন হবে সেই ক্ষেত্রে এই দানা ওষুধ বিভিন্ন দামের বিভিন্ন খুব কম খরচের মধ্যে আমরা দেখেছি যে কাটা হাইড্রোক্লোরাইড এটা খুব ভালো কাজ করে, খুব অল্প পয়সা তো দামও কম, কার্বোফিউরান 3G এটাও আমরা ব্যবহার করতে পারি, ফিপ্রোনিল ব্যবহার করতে পারি, কিন্তু আরো অনেকগুলো আছে কিন্তু খরচাটা বাঁচিয়ে যাতে লাভের মুখ দেখতে পারে সেইভাবে কিন্তু আমাকে এই চাষটা করতে হবে, তাহলে কিন্তু আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পারবো।
1: বেশ, আরো একটা বিষয় ডক্টর মন্ডল, যে ধানের ঝলসা বা ব্লাস্ট রোগ যেটা আর কি, এটা তো আমাদের ধান জমিতে দেখা যায় এবং সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা তার নির্দিষ্ট কিছু নিশ্চয় লক্ষণ রয়েছে যেটা থেকে বুঝবেন বা এর থেকে কিভাবে তিনি রক্ষা করবেন ধান গাছকে।
0: খুবই সুন্দর, এটি ঠিক বলেছেন, সেটা যে ধানের ঝলসা বা এই যে ব্লাস্ট বা ধসা রোগ অনেক জায়গায় বলে এগুলি লক্ষণগুলি কিন্তু খুবই মানে খুবই সহজ, চাষি ভাইরা যদি একটু বিভিন্ন জায়গায় ট্রেনিং বা এইগুলো শোনেন তাহলে আমরা চিনতে পারবেন কি হয়। প্রথমে ধানের ঝলসা রোগ যেটা বা ব্লাস্ট যেটাকে আমরা বলি ধসা রোগ, এটা 3 রকম হয়। কিরকম? একটা প্রথমে হয় পাতাতে, হ্যাঁ এটাকে আমরা বলি লিপ ব্লাস্ট, আর একটা হয় কাণ্ডের যে গাঁট যেগুলো থাকে গাঁট সেটাকে আমরা নোট বলি সেটাকে বলে নোট ব্লাস্ট, আর একটা হচ্ছে প্যানিক্যাল ব্লাস্ট বা নেক ব্লাস্ট। সেটাতে নেক ব্লাস্ট কি হয় না, নেক ব্লাস্টে যে ধানের শীষ তার গোড়াতে একটা কালো দাগ দেখা যায়। এবারে লক্ষণগুলোতে আসি একটা একটা করে, সেটা হচ্ছে ধানের পাতাতে যখন হয়, এবং একটা উল্লেখযোগ্য জিনিস যে ধানের ঝলসা বা ধসা রোগ যেটা, এটা কিন্তু সিডলিং স্টেজ থেকে একবারে ধান পাকা পর্যন্ত দেখা যায়। এবং এই পাতার যে রোগটা হয় এটাতে কি হয় একটা মানে ধূসর রঙের একটা মানে মাকু আকৃতির আমরা সিমটম দেখা যায় দাগ, এবং তার যে মাঝখানটা সেটা কিন্তু দেখবেন খড়ের মতো, বাইরের দিকটা ব্রাউন বাদামি রং আর মাঝখানটা খড়ের মতো গ্রেইস কালার হবে মানে ছাই ছাই রঙের হবে। এইটা হচ্ছে গেল লিপ ব্লাস্ট মানে পাতাতে যখন। আর কাণ্ডে যেটা হয় সেই কাণ্ডে একটা কালো ব্রাউন কালারের দাগ হয় এবং সেখান থেকে কাণ্ডটা দেখবেন মুচকে ভেঙে যাচ্ছে, সেটা বলে নোট ব্লাস্ট। আর নেক ব্লাস্টে যেখান থেকে মঞ্জুরিটা বেরোচ্ছে ধানের যে শীষটা বেরোচ্ছে তার ঠিক গোড়াতে একটা কালো দাগ হয়, এবং একটু হালকা হাওয়া বা ঝোড়োয়া যদি হয় তেমন গাছের ওই যে মঞ্জুরিটা সেটা মাথা উঠে উড়ে গেছে, খুব ক্ষতিকারক। এবং এই ঝলসা বা ব্লাস্ট রোগ এটা হচ্ছে বিশ্বের মানে যেরকম করোনা ভাইরাস বিশ্ব রোগ, এটাকে বলে গ্লোবাল ডিজিজ আর কি, প্রত্যেকটা ফিল্ডে ধানের এটা হয় এবং বিলিয়ন ডলার আপনার খরচা হয় যে রোগটাকে মানে কন্ট্রোল করার জন্য। তো চাষি ভাইদের এই আমি রোগের লক্ষণটা বললাম। এবারে এটা যখনই আমরা ধানের জমিতে অল্প পরিমাণ দেখা যাবে, খুব সুন্দর ওষুধ আছে স্পেসিফিক, সেটা হচ্ছে ট্রাইসাইক্লাজল বলে একটা ওষুধ আছে। ট্রাইসাইক্লাজল ওষুধ আপনারা 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। আরেকটা ভালো ওষুধ খুবই, যদি ট্রাইসাইক্লাজল কোনো সময় কাজ না করলো না বা কিছু হচ্ছে,

0: আইসের উপর থায়োলিন বলে একটা ওষুধ আছে, এটাও আপনার 0.75 ml থেকে 1 ml বেশি দেবেন না। এই বেশি ডোজ দিলে আবার গাছের ক্ষতি হতে পারে। তো 0.7 ml বা লিটার জলে গুলে স্প্রে করবেন। আর একটা ওষুধ আছে ম্যান্ডিক প্রোপামিড বলে একটা ওষুধ আছে, সেই ওষুধটাও আপনারা ধানের এই ঝলসা রোগের ক্ষেত্রে আপনারা দিতে পারেন। আর এখন অনেক চাষি ভাই যারা জৈবিক পদ্ধতিতে ধান চাষ করছে, অ্যারোমেটিক রাইস, সেক্ষেত্রে বলে রাখি একটা নতুন টেকনোলজি বছর 5-7 ধরে চালু হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে ন্যাশনাল ধান্য গবেষণা কেন্দ্র আছে উড়িষ্যা কটকে, সেখানকার বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্য করেছে 25 গ্রামের পাতা তুলসী আর 25 গ্রাম বেলপাতা যদি আমরা মানে একটু থেসলে করে নিয়ে পেস্ট করে নিয়ে যদি আমরা জলে গুলে মানে ছেঁকে নিই এবং হালকা গরম জলে ওটাকে যদি লেই মানে তারপরে ছেঁকে নিই, দিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই ধানের ঝলসা রোগ কিন্তু খুব ভালো উপকার দিচ্ছে। এবং ওখানে একটা হিনোসান বলে একটা ওষুধ আছে এডিফেন পজ বলে, সেই ওষুধের সঙ্গে কম্পেয়ার করে তারা দেখেছে প্রায় 50% বেশি মানে 80% আপনার রোগ নিয়ন্ত্রণ করেছে এই যেটা আমি বললাম টোটকাটা বা ওষুধের কথাটা দেন ওই কেমিক্যালটা থেকে। সেটা আমরা চাষি ভাইরা কিন্তু প্রয়োগ করতে পারেন, যারা জৈবিক পদ্ধতি অর্গানিক কাল্টিভেশন করছে তাদের জন্য এটা আমি বলে রাখলাম।
1: বেশ, আরো একটা ধানের জমিতে যেটা এখন দেখা যাচ্ছে এবং ব্যাপকভাবে যেটা হচ্ছে বাদামি শোষক পোকা,
2: একদম
1: এই বাদামি শোষক পোকাটার কি রকম লক্ষণ কি আছে?
2: বাদামি শোষক পোকা গত বছর আমরা দেখেছি হুগলির বিস্তীর্ণ এলাকাতে প্রচুর পরিমাণে বাদামি শোষক পোকার আক্রমণ হয়েছে এবং ধান কিছুদিনের মধ্যেই 3-4 দিনের মধ্যে একদম হপারবান বলি সেরকম সমস্ত খড়ের মতো হয়ে গেছে। এটা একটা হয়েছিল এবছর আমরা দেখেছি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সমস্ত জায়গাতে প্রতিটা জেলাতেই এই বাদামি শোষক পোকার আক্রমণ হয়েছে। এই ধরনের শোষক পোকার আক্রমণটা দিনকে দিন বাড়ছে, কেন? কারণ হচ্ছে এখন বিশ্ব উষ্ণায়ন। এবছর আমরা প্রেডিকশন দেখেছিলাম আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 50-এর উপরে টেম্পারেচার আসবে, তাহলে সেই ক্ষেত্রে যদি হয় এইরকম যদি খামখেয়ালিপনা চলে যে বিশ্ব উষ্ণায়নের জন্য দিনের তাপমাত্রা একরকম থাকবে রাতের তাপমাত্রা চেঞ্জ হবে, এরকম হওয়াতে এই সমস্ত শোষক পোকাগুলির আক্রমণ দিনকে দিন বাড়বেই, এটা কমবে না। তা বাদামি শোষক পোকার ক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে হয়, কখন কখন হয় এই পোকা, মোটামুটি অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ হচ্ছে পুজোর সময়টাতে এর আক্রমণটা তীব্র হয়, তার আগে থেকেই চলে কিন্তু পুজোর সময়টাতে, এই সময়টাতে সবাই ফেস্টিভ্যাল নিয়ে ব্যস্ত থাকে, উৎসব নিয়ে মাতোয়ারা থাকে, তখন এই পোকার আক্রমণটা, তখন মাঠে ঠিকঠাক ভাবে যাওয়া হয় না সমস্ত কৃষক বন্ধুদের, যার ফলে দেখা যায় যে এর আক্রমণটা ওই সময়টাতে বেশি। এবং এই পোকাটা উপর থেকে দেখা যায় না, সে হচ্ছে জলের কাছাকাছি জায়গাতে একদম জলের ইয়েতে কাণ্ডের মধ্যে থেকে ওখান থেকে রস থেকে শুষে খায়, যার ফলে 2-3 দিনের মধ্যে গাছের কাণ্ড বা পাতা থেকে যখন রস খাচ্ছে গাছ একদম শুকিয়ে যাচ্ছে এবং খড়ের মতো হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি হপারবান বলি। এবং এই ক্ষেত্রে যদি এই বাদামি শোষক পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু আমরা সবসময় বলি যে কৃষক বন্ধুদের যে ভ্যারাইটি কিন্তু চেঞ্জ করতে, জাত নির্বাচনটা পরের বছর কিন্তু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতেই হবে, কারণ পরের বছরও যে জমিতে একবার বাদামি শোষক পোকা আছে তার পরের বছরও হবেই হবে, যখন হবে তাহলে 7-8 সারি পরপর একটু পাশঠেলা করে দিতে হবে গাছগুলোকে, যাতে আলো বাতাস গাছে
1: পর্যাপ্ত ভাবে পৌঁছো
2: একদম নিচ পর্যন্ত, কারণ এই পোকা আলো বাতাস একদম পছন্দ করে। আমি প্রথমে বলছিলাম যে একদম নিচের দিকে থাকে,
1: এদেরকে দেখা যায় না,
2: দেখা যায় না। এইটা একটা করলে অনেকের ধারণা যে এক সারি যদি বাদ দিই তাহলে বোধহয় ফলন কম হবে, কোন রকমে ফলন কম হবে না, একদম আগে যেমন ছিল ঠিক তেমনই ফলন হবে, এইটা একটা। এবং আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক, যেমন বাদামি শোষক পোকা আছে, যে ধরনের শোষক পোকা সবুজ শ্যামা পোকা আছে, এদের ক্ষেত্রে বলি ইমিডাক্লোপ্রিড, এটা 3 ml 10 L জলে। তাছাড়াও আরো অনেক আছে, বুপ্রোফেজিন, প্রোফেনোফস। প্রোফেনোফসের একটা সুবিধা হচ্ছে কি যে এটা একটা ট্রান্সলামিনার এফেক্ট আছে, পাতার উপরে দিলে একদম নিচ পর্যন্ত যায়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা অনেকে ভুল করে যে রাসায়নিক যখন প্রয়োগ করবে গাছের নিচ থেকে করতে হবে, যেহেতু পোকাগুলি উপর নিচের দিকেই থাকে উপরে থাকে না। অনেকে আমরা বলে দিলাম যে রাসায়নিক দিতে হবে, ওরা সেই উপর থেকে দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু একদম ভুল। জল যেহেতু এটা ভালোবাসে খুব জলের কাছাকাছি জায়গায়, মাটি থেকে জল বের করে দিতে হবে, মাটিতে যদি ওই সময় যদি চাপান দেওয়ার থাকে সেটা বন্ধ রাখতে হবে, প্রয়োজনে পটাশ সার প্রয়োগ করতে হবে, এই কয়েকটা জিনিস করতে হবে, তাহলে কিন্তু এই বাদামি শোষক পোকা বা সবুজ শ্যামা পোকা গুলো আক্রমণ
1: মোটামুটি আমরা রক্ষা পেতে
2: পারবো।
1: বেশ, আমাদের প্রায় সময় আমরা শেষের দিকে চলে এসেছি, সব শেষে একটু জানতে চাইবো ডক্টর সাহা আপনার কাছে যে ধানের কীট শত্রু এবং রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে

0: ইপিএম এর বিভিন্ন যে অরাসায়নিক পদ্ধতি যেগুলো রয়েছে,
1: একদম
0: হ্যাঁ, সেটা যদি একটু সংক্ষেপে বলেন।
1: এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে খামারের যে সমস্ত অবশিষ্টাংশ খড় বা অন্যান্য আগাছা সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেখান থেকে কিনবে সার্টিফাইড বীজ কিনতে হবে, সহনশীল জাত শস্য পর্যায়ে, একই বারবার একই রকমের শস্য পর্যায়ে করলে হবে না, চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে, সঠিক সময়ে সঠিক বয়সের বীজ লাগাতে হবে চারা। আর হচ্ছে যদি যে জায়গাতে বাদামি শোষক পোকার আক্রমণ হয় সেখানে 20 আর 15 এই রোয়া থেকে রোয়ার দূরত্ব আর গাছ থেকে গাছের দূরত্ব এইটা মোটামুটি ঠিক রাখতে হবে। 8 থেকে 10 সারি অন্তর অন্তর একটু ফাঁকা দিতে হবে। আর হচ্ছে সার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই সুষম সার প্রয়োগ করতে হবে এবং জমিতে পাখি বসার জন্য ব্যবস্থা রাখতে হবে। যে দিনের বেলা যে আমাদের এখানে ফিঙে পাখি আছে সে লার্ভা যেগুলো আছে মাজরা যেগুলো আছে সেগুলি খাবে, রাতের বেলা পেঁচা বসবে সেখানে ইঁদুর কম হবে, আর সন্ধ্যেবেলা আলোক ফাঁদ, এটা যদি সবাই মিলে একসাথে করি তাহলে কিন্তু অনেক কাজ, জৈব ছত্রাকনাশক যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে।
0: বেশ, আমাদের ঘড়ি কাঁটা বলছে আমাদের এখানেই থামতে হচ্ছে। সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ আমরা আজকে আলোচনা করছিলাম। আলোচক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর কিঙ্কর সাহা, কীটতত্ত্ববিদ পশ্চিমবঙ্গ সরকার, এবং ডক্টর রঘুনাথ মণ্ডল, অধ্যাপক বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী। ডক্টর সাহা এবং ডক্টর মণ্ডল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই।

0: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
1: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
0: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा न ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
1: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
0: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
1: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: आकाशवाणी कोलकाता, गीतांजलि प्रचार तरंगेर अनुष्ठान सुनछेन।
3: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
4: শারদ আকাশে আগো মনির সুর, মা আসছেন ঘরে, সাজো সাজো রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় জমুক শারদ সকাল আগামী 11 অক্টোবর রবিবার সকাল 10:00 থেকে 12:00। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী। আগমনের সুরের সঙ্গে দুর্গামণ্ডপ ধুতি শাড়ির আবেগ রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে 11 অক্টোবর রবিবার সকাল 10:00 থেকে 12:00। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। সমীক্ষা, আজকের সমীক্ষা শিরোনাম চম্পু থেকে সঙ্গীত বিধি, বাঙালির সাংস্কৃতিক অভিজ্ঞান, বলছেন সিদ্ধার্থ মাইতি।
5: বাঙালি আড্ডাবাজ, সকাল সন্ধে দুনিয়ার যাবতীয় বিষয় নিয়ে গুলতানি বাঙালির চারিত্রিক বৈশিষ্ট্য, তবে আবার তেমনই আড্ডা থেকে সৃষ্টিশীল চিন্তার প্রকৃষ্ট উদাহরণ মনে হয় কলকাতা বেতার।

0: শুনছেন সমীক্ষা। আজকের সমীক্ষা শিরোনাম, চম্পু থেকে সঙ্গীত বিধি, বাঙালির সাংস্কৃতিক অভিজ্ঞান। বলছেন সিদ্ধার্থ মাইতি।
1: বাঙালি আড্ডাবাজ, সকাল সন্ধে দুনিয়ার যাবতীয় বিষয় নিয়ে গুলতানি বাঙালির চারিত্রিক বৈশিষ্ট্য। তবে আবার তেমনি আড্ডা থেকে সৃষ্টিশীল চিন্তার প্রকৃষ্ট উদাহরণ মনে হয় কলকাতা বেতারের দেবীপক্ষের প্রাক প্রত্যুষে জ্যোতির্ময়ী জগন্মাতা মহাশক্তির শুভ আগমন বার্তা আকাশে বাতাসে বিঘোষিত। মহাদেবীর পুণ্যস্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। আজ শারদ গগনে গগনে দেবী উষা ঘোষণা করছেন মহাশক্তির শুভ আবির্ভাব ক্ষণ। এ লেখন স্বয়ং বাণীকুমারের। শ্রবণ মাধ্যমে ধ্বনির ঝংকার শব্দের ব্যবহারে কত তাৎপর্যময় হতে পারে তা শুধুমাত্র এই ঘোষণা থেকেই বোঝা যায়। এক নম্বর গাস্টিং প্লেসে তখন কলকাতা বেতারের নাম ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস। বাংলা অনুষ্ঠানের প্রধান নৃপেন্দ্রনাথ মজুমদার, তিনি শিশির ভাদুড়ির নাট্যদলের ক্ল্যারিওনেট বাদক। নাট্যজগতের থেকে আসার দরুন যেমন গুণী যন্ত্রী,

0: মিশ্রণে আলেখ্য সম্প্রচার হয়েছিল, তা অত্যন্ত জনপ্রিয়ও হয়। সেই জনপ্রিয়তা দেখে বাণীকুমার আবার একটি রচনা করেন, ওই একই বছর আশ্বিন মাসে সম্প্রচার হয়, নাম দিয়েছিলেন মহিষাসুর বধ। তারপরে এই 1932 থেকে 1936 সালে বিভিন্ন পরিবর্তন পরিমার্জনের পরে রূপ নিল আমাদের অতি পরিচিত এই বিশেষ প্রভাতী অনুষ্ঠান, তখনও নাম মহিষাসুর বধ। 1937 মহিষাসুর মর্দিনীর নামটা গ্রহণ করা হলো এবং ঠিক হলো বিশেষ প্রভাতী অধিবেশনে 90 মিনিটের অনুষ্ঠান ভোর 4:30 থেকে 5:30। চীন ভারত যুদ্ধ সম্ভাবনায় ব্যয় সংকোচের নির্দেশ এলো। 1962 শেষ লাইভ ব্রডকাস্ট, 1966 থেকে জরুরি অবস্থা ঘোষণা পর্যন্ত নতুন করে নির্মিত অনুষ্ঠানের রেকর্ডিং বাজানো হতো। সূর্যোদয়ের সময় মাফিক সঙ্গীতের সুর, আবহ এবং গ্রন্থনার ধরন পরিবর্তন করতেন বাণীকুমার, পঙ্কজ মল্লিক এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, গানেরও বদল ঘটত। কেন্দ্রীয় প্রশাসকের নির্দেশে 1976 মহিষাসুর মর্দিনীর পরিবর্তে স্বয়ং উত্তম কুমার থেকে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের প্রমুখের অংশগ্রহণে দেবীং দুর্গতি হারিনীম বাজানো হলো। শ্রোতারা যারপণ্যায় ক্ষুব্ধ হলেন। সে আলেখ্য সম্পর্কে উত্তম কুমারের উক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠাকুরঘরকে রেনোভেট করে ড্রয়িং রুম বানালে যা হয় তাই হয়েছে। বেতার সম্প্রচারের ক্ষেত্রে মহিষাসুর মর্দিনী অনন্য দৃষ্টান্ত হয়ে থেকেছে ভারতের অন্যান্য বেতার কেন্দ্রগুলির কাছেও। পরবর্তীকালে বিশেষত 1966 পরে মহিষাসুর মর্দিনীর অনুকরণে বিশেষ প্রভাতী অনুষ্ঠান শুরু করেছে ভারতের সবকটি বেতার কেন্দ্র। আঞ্চলিক কেন্দ্র সহ আকাশবাণী কেন্দ্রগুলিতে মহালয়ার ভোরে প্রথম মহিষাসুর মর্দিনী বাজানোর রীতি আজও প্রবহমান। স্বাভাবিকভাবেই জড়িয়ে থাকে নানা মিথ, নানা কিংবদন্তি, এমনকি গুজবও। মহিষাসুর মর্দিনীর সম্প্রচার 9 দশক অতিক্রম করতে চলেছে। কলকাতা বেতারেরও শতবর্ষ উদযাপন শুরু হয়েছে এবছর 26 অগস্ট থেকে। একটি বেতার কেন্দ্রের একটি অনুষ্ঠান এতদিন ধরে সম্প্রচার হয়ে চলেছে, এটা মনে হয় বিশ্ব রেকর্ড। এবং কলকাতা বেতারে সেই গুণিত্রয়ী এবং কণ্ঠ যন্ত্রশিল্পীদের অর্জিত স্বর্ণ মুকুট। আবার একই সঙ্গে মনে রাখতে হবে নৃপেন্দ্রনাথ মজুমদারের কথাও, তাঁরই উদ্যোগে এই অনুষ্ঠান অঙ্কুরিত হয়েছিল। তবে শুধু এটুকুই নয়, একটি অভূতপূর্ব বেতার প্রযোজনার পরিসর অতিক্রম করে মহিষাসুর মর্দিনী আমাদের জনজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে, হয়ে উঠেছে বাঙালির সাংস্কৃতিক অভিজ্ঞান।
1: শুনলেন সমীক্ষা, চম্পু থেকে সঙ্গীত বিথি, বাঙালির সাংস্কৃতিক অভিজ্ঞান, বললেন সিদ্ধার্থ মাইতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেন, যেগুলি আজ দুপুর দুটোর পর ছেড়েছে এবং আগামীকাল ভোর চারটে থেকে দুপুর দুটোর মধ্যে পৌঁছানোর কথা, সেই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয়, তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর দুই বিধানসভা আসনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করতে হলে কমপক্ষে দশ দিন আগে আবেদনপত্র জমা দিতে হয়। সিজেপিকে এই বিক্ষোভ আন্দোলনের জন্য আগে অনুমতি দেওয়া হলেও সে সংক্রান্ত নির্দেশিকা তারা মানেনি।
1: 7 तारीख को इन्होंने एक एप्लीकेशन दिया था नई दिल्ली डिस्ट्रिक्ट की, वो 10 तारीख को प्रदर्शन करने आ रहे हैं, प्रोटेस्ट करने आ रहे हैं अकाउंटेबिलिटी ऑफ सीईसी के रिगार्डिंग। इस इंटीमेशन पर गौर किया गया और इसको कंसिडर करते हुए आगे देखा गया कि नहीं हुआ है, हमारी लेट डाउन गाइडलाइंस है कि

0: हमें धरना के 10 दिन पहले से ये चाहिए होता है और वो नहीं था, पहली तो ये। दूसरी, इनके जो प्रीवियस कंडक्ट को देखा गया, जब पहले इन्हें धरना के प्रदर्शन की अनुमति दी गई थी, तो इन्होंने अपने अंडरटेकिंग को ही फॉलो नहीं किया। इन सभी के मद्देनज़र और प्रेजेंट लॉ एंड ऑर्डर सिचुएशन को देखते हुए, ट्रैफिक रेगुलेशन के भी मद्देनज़र, इस अनुमति को नहीं दिया जा রা হ্যাঁ।
1: ইতোমধ্যেই ওই এলাকায় জনগণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জয়েন্ট কমিশনার জানিয়েছেন। নতুন দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সমস্ত মেল এবং এক্সপ্রেস ট্রেন, যেগুলি আজ দুপুর 2টোর পর ছেড়েছে এবং আগামীকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে পৌঁছানোর কথা, সেই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। আগামীকাল ওই দুই রেল স্টেশনের আশপাশ এলাকায় সিজেপির বিক্ষোভ আন্দোলনের জেরে যানজটের সম্ভাব্য প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রক জানিয়েছে। অন্যদিকে জাতীয় রাজধানী অঞ্চলে নিরাপত্তার কারণে আজ রাত 9টা থেকে আগামীকাল পর্যন্ত 57টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে রাজীব চক, লোককল্যাণ মার্গ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক, নিউ দিল্লি, সেবাতীর্থ, মান্ডি হাউস এবং জনপথ। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, সাধারণ মানুষের সুবিধার্থে গণপরিবহন ব্যবস্থা অবশ্যই চালু রাখতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত ওই বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এক নির্দেশে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাবতীয় বিধিনিষেধ পুনর্বিবেচনা করতে হবে। বেঞ্চের পর্যবেক্ষণ, নিরাপত্তা রক্ষায় সমস্ত ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া নিয়ন্ত্রণ করার থেকে পৃথক পথ। শীর্ষ আদালত তার নির্দেশে আরও জানিয়েছে, মেট্রো ট্রেন এবং রেল চলাচল সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত জনসাধারণকে জানাতে হবে। সাধারণ মানুষের সুবিধার্থে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তায় ব্যারিকেড থাকবে এবং বিকল্প রাস্তার ব্যবস্থা সংক্রান্ত ঘোষণাও সাধারণকে জানাতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের বিভাগীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশগ্রহণ করবেন। দুদিনের এই সম্মেলন গতকাল শুরু হয়েছে। সমস্ত রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ও রাজনৈতিক নেতৃত্ব এতে যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে পুষ্টি, প্রাথমিক শিক্ষা, শিশু সুরক্ষা এবং মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নের ওপর আলোকপাত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন 2026-এর সফল প্রতিযোগীদের তাঁর বাসভবনে আপ্যায়ন করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, এই প্রতিযোগিতায় যুবক যুবতীরা অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। তিনি এই দলগুলির সঙ্গে আলাপচারিতা করেন এবং তাদের অসাধারণ নৈপুণ্যে অভিনন্দন জানান। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ভারত এই প্রথম 6টি রূপসহ মোট 20টি পদক জিতে 10ম স্থান অধিকার করেছে। গত মাসের 22 থেকে 27 তারিখ পর্যন্ত চীনের সাংহাইয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশে কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে 2টি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপশঙ্কর লায়কের সঙ্গে কথা বলেছেন কাশফির নাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রথম পর্ব শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা ও এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর দুই বিধানসভা আসনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হাসিরানী রথ 1,64,427 ভোটে জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে 1,22,000-এর বেশি ভোটে হারিয়ে ওই আসন থেকেই জয়ী শুভেন্দু অধিকারী 2016 সালের রেকর্ড ভেঙে দিয়েছেন। অন্যদিকে রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারাব সরকার 1,29,914 ভোট পেয়ে আসনটি আমজনতা উন্নয়ন পার্টি আজুপের থেকে ছিনিয়ে নিয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজুপ প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে 75,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। এই দুই আসনে জয়ের ফলে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল 209। বিজেপি প্রার্থী রুক্মিণী ওরফে অভিনেত্রী কোয়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তার জয় নিশ্চিত হয়। বিধানসভায় এসে আজ সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে গত 16 জুলাই ইস্তফা দিয়েছিলেন কোয়েল। সেই আসনেই বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে ফের রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেলেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে

0: তথ্য সংস্কৃতি দপ্তর কলকাতা সহ রাজ্য জুড়ে একগুচ্ছ সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে। আগামীকাল 10ই অক্টোবর ইডেন গার্ডেন্সে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি 3D প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতশবাজি প্রদর্শনীরও ব্যবস্থা থাকছে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। এই উপলক্ষে প্রতিবারের মতো আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। ভোর 4টে থেকে বিবিধ ভারতী ছাড়া আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে লাগানো বিশেষ রেডিও সেটে অনুষ্ঠানটি শোনানোর বন্দোবস্ত করা হয়েছে। বাজি কদমতলা, কুমোরটুলি, বাগবাজারের মায়ের ঘাট, রতনবাবুর ঘাট সহ একাধিক জায়গায় থাকছে এই বিশেষ ব্যবস্থা। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষিতে ভারত জানিয়েছে এর ফলে দুদেশের অভিন্ন উন্নয়ন পরিকল্পনা ধাক্কা খাবে। আজ বিকেলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, মেধার অবাধ যাতায়াত ভারত এবং আমেরিকা উভয় দেশের অর্থনীতির পক্ষেই শুভ। তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের সুযোগ ভারতীয়দের জন্য যেমন ভালো, একইভাবে মার্কিন কোম্পানিগুলিও উপযুক্ত মেধার সন্ধান, উদ্ভাবন, গবেষণা, উৎপাদন বৃদ্ধি, প্রতিযোগিতা বাড়ানো এবং কর্মসংস্থান তৈরির সুযোগ পায়।
1: यह ध्यान दिया जाना चाहिए कि पर्म H1B वीजा कार्यक्रम से अलग है। पर्म आवेदनों का निलंबन अपने आप में मौजूदा H1B वीजा की वैधता या H1B वीजा धारकों और उनके आश्रितों डिपेंडेंट्स यानी की स्थिति को प्रभावित नहीं करता है। हालांकि प्रभावित कंपनियां के योग्य कर्मचारियों की स्थायी निवास अथवा ग्रीन कार्ड प्रक्रिया पर कुछ प्रभाव पड़ सकता है।
0: দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি নবনেথন নভি পিল্লাই এবারে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শান্তি এবং আন্তর্জাতিক আইনে বিশেষ অবদানের জন্য তাকে মনোনীত করা হয়। দক্ষিণ আফ্রিকার ডারবানে 1941 সালে এক তামিল পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। সেদেশের হাইকোর্টে তিনি প্রথম কালো চামড়ার মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 2008 থেকে 2014 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রসংঘে মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। এবছর নোবেল শান্তি পুরস্কারের 125তম বার্ষিকী। সৌদি আরবের রিয়াধে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুথি জঙ্গিদের আক্রমণে সৌদি আরবের এক বিমান চালকের মৃত্যু হয়েছে। ওই এয়ারলাইনের তরফে জানানো হয়েছে তাদের একটি বিমানও রানওয়েতে দাঁড়িয়ে থাকাকালীন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সে সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না। দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। রাঁচির জেসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা শুরু হয়েছে সন্ধ্যে 7টায়। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 1-0 এগিয়ে গেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। দিল্লির যন্তর মন্তরে আগামীকাল সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। রাজধানী দিল্লিতে আগামীকাল কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। খবর পর এখনকার মতো শেষ হলো। এর পরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: শারদ আকাশে আগো মনির সুর, মা আসছেন ঘরে, সাজো সাজো রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় জমুক শারদ সকাল আগামী 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ, ধুতি শাড়ির আবেগ, রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় নাটক আলিবাবা, রচনা ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী পাঞ্চজন্য দে, 9:30টায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্মৃতিকণা বাহন বাইন দেব, 9:45 নজরুল গীতি শিল্পী তপন ভৌমিক, 10:00 সেবা সংকল্প অভিযান প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সঙ্গীত বিভাগ। সঞ্চিত প্রচার তরঙ্গে রাত 8টায় ছায়াছবি গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9টায়, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পুজোর গান।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন স্থানীয় সংবাদ শুনবেন একটু পরেই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর রাজ্যের দুই বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। এই দুই আসনে জয়ের ফলে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 209। নতুন সরকারের উন্নয়নমূলক কাজ এবং নিরপেক্ষ অবস্থানের কারণেই দুটি আসনেই বিজেপি রেকর্ড ভোটে জয়ী হয়েছে বলে মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিজেপি প্রার্থী রুক্মিণী ওরফে অভিনেত্রী কোয়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। তর্পণের সময় নদীঘাটগুলিতে পুণ্যার্থীদের সুরক্ষায় নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় এবার বৃষ্টি হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে আজ পশ্চিমবঙ্গ ডাক বিভাগের উদ্যোগে শুরু হয়েছে জাতীয় ডাক সপ্তাহ উদযাপন। আসি বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর রাজ্যের দুই বিধানসভা আসনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানী রথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে 1,22,000 বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। ওই আসন থেকেই জয়ী শুভেন্দু অধিকারী 2016 সালের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। হাসিরানী রথের প্রাপ্ত ভোট সংখ্যা 1,64,427। মিলন প্রধান পেয়েছেন 41,000-এর কিছু বেশি ভোট। অন্যদিকে রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারব সরকার 1,29,914 ভোট পেয়ে আসনটি আমজনতা উন্নয়ন পার্টি আজুবের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজুব প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে 75,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। এই দুই আসনে জয়ের ফলে রাজ্যে বিজেপির আসন

0: সংখ্যা বেড়ে দাঁড়ালো 209। নতুন সরকারের উন্নয়নমূলক কাজ এবং নিরপেক্ষ অবস্থানের কারণেই রেজিনগর ও নন্দীগ্রামে বিজেপির রেকর্ড ভোটে জয়ী হয়েছে বলে মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভোটের ফল ঘোষণা নিয়ে নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের পর নন্দীগ্রামে এই প্রথম সংখ্যালঘু অধ্যুষিত 60টি বুথে বিজেপি লিড পেয়েছে। এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট প্রাপ্তির হার 80%। অন্যদিকে রেজিনগরেও বিজেপি 60% বেশি সংখ্যালঘু ভোট পেয়েছে। বিভাজনের রাজনীতিতে বিশ্বাস না করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা দুটি কেন্দ্রেই উন্নয়নের স্বার্থে ভোট দিয়ে নতুন সরকারের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছেন বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
1: সংখ্যালঘুরা সরকারের সঙ্গে থাকতে চায়, মুখ্যমন্ত্রী বন্ধুত্ব দিবস ঘোষণা করেছিলেন, সাড়া দিয়েছেন। তাদের বলা হয়েছিল বাংলাদেশে পাঠানো হবে, ডিটেনশন ক্যাম্প তৈরি করে রেখেছে, তোমাদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, 5 মাসেরও অধিক সময়ে। মিথ্যা প্রমাণ হয়েছে, তারা নিজেরা বুঝেছেন। আর যে 27 লক্ষ ভোটার অ্যাডজুডিকেট বা ইত্যাদি, তার জন্য তো বিজেপি বা ইলেকশন কমিশন দায়ী নয়, তার জন্য তো দায়ী মমতা ব্যানার্জি।
0: নন্দীগ্রামে বিজেপির জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ বলেছেন, মুখ্যমন্ত্রী পদে শ্রী অধিকারী দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নির্বাচনে কোনো বোমাগুলির আওয়াজ পাওয়া যায়নি, খালি হয়নি কোনো মায়ের কোলও। এর মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
2: টার্গেট ছিল 1,10,000, আমাদের নেতৃত্ব সংগঠন সবাই মিলে তাকে 1,23,000 নিয়ে গেছে আমাদের জয়ের নির্বাচনের মার্জিন। আমরা সে জায়গায় বলবো যে নন্দীগ্রামের সংগঠন এত শক্তিশালী এবং নন্দীগ্রামের নেতৃত্বরা যেভাবে কাজ করেছেন এই 1 মাস ধরে, তাদের জয়ের

0: তাদের জয় বলে উল্লেখ করেছেন।
1: এই জয় রেজিনগরের ধর্মহাজা, যে ধর্মহাজা পঞ্চায়েত ভোটে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা বলি হয়েছিল, তার সেই বলিদানের আজকে জয়। সেই জয়ে আমার ব্যক্তিগত কিছু বলার নেই, এই জয় আমার কার্যকর্তাদের।
0: বিজেপি প্রার্থী রুক্মিণী ওরফে অভিনেত্রী কোয়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁর জয় নিশ্চিত হয়। বিধানসভায় এসে আজ সচিবের হাত থেকে জয়ের শংসাপত্র গ্রহণ করেন তিনি। কোয়েল বলেন, দেশের স্বার্থে কাজ করাই তাঁর লক্ষ্য। বাড়িতে হামলার ঘটনায় একটি সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করার জন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। গতকালের ওই ঘটনার কড়া নিন্দা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বলেন, এই ঘটনায় পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মী বাপ্পা গুছাইত নামে একজনকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করেছে। কিন্তু ঘটনার প্রেক্ষিতে বিকাশবাবু সমাজ মাধ্যমে একটি সম্প্রদায়কে আক্রমণ করে যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে গড়ফা এবং তপসিয়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে সমাজ মাধ্যম থেকে ওই আপত্তিজনক শব্দটি প্রত্যাহার করা না হলে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা সেই পোস্ট মুছে দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও মুখ্যমন্ত্রী জানান। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, মহাকাশ ক্ষেত্রের সংস্কার ২০২০। একটি প্রতিবেদন,
2: ২০২০ সালে মহাকাশ ক্ষেত্রে সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার গঠন। অন্য একটি দিক ছিল ইসরোর গবেষণা ও উন্নয়নমূলক ভূমিকা আরও শক্তিশালী করা। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পাল মনে করেন, ভারতের মহাকাশ বিজ্ঞান এখন পৃথিবীর কাছে সুপার পাওয়ার হিসেবে গণ্য হয়।
3: এটা গর্বের বিষয় যে ভারতবর্ষকে এখন মহাকাশ বিজ্ঞানে পৃথিবীর একটা সুপার পাওয়ার হিসেবে গণ্য করা হয়। চেষ্টা করছে নিজস্ব টেকনোলজির মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে। পুনের কাছে গড়ে তুলেছি পৃথিবীর সব থেকে বড় লো ফ্রিকোয়েন্সি টেলিস্কোপ। আমরা আরো এগিয়ে যাব মহাকাশ বিজ্ঞানে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নতি। কৃষি ব্যবস্থার উন্নয়ন নিয়ে নানা সব বিষয় নিয়ে দুটি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপশঙ্কর লায়েকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত ১০টায় গীতাঞ্জলি বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাত পোহালেই মহালয়া। গঙ্গাসহ রাজ্যের বিভিন্ন নদ নদী ও জলাশয়ে লক্ষ লক্ষ পুণ্যার্থী তর্পণকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ও বিশেষ প্রশাসনিক ব্যবস্থার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিবের জারি করা এক নির্দেশিকায় জেলাশাসক, পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয় রেখে কাজ করার কথা বলা হয়েছে। ভোর ৩টে থেকে গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে ডুবুরি, স্পিডবোট, লাইফ জ্যাকেট ও উদ্ধারকারী সরঞ্জাম প্রস্তুত থাকবে। মোতায়েন থাকবে এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী। প্রতিটি ঘাটে নোডাল অফিসার, পর্যাপ্ত পুলিশ, মহিলা নিরাপত্তা কর্মী, পোশাক পরিবর্তনের ব্যবস্থা, বায়ো টয়লেট, পানীয় জল, ফার্স্ট এড ক্যাম্প ও অ্যাম্বুলেন্স রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যে থেকে তর্পণ শেষ হওয়া পর্যন্ত নবান্নে স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার সহ জেলা স্তরে চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। কাছাকাছি হাসপাতালগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে মহালয়ার দিন থেকেই রাজ্যজুড়ে বিশেষ উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিকেলে রেড রোডে ইডেন গার্ডেন্স পর্যন্ত এক শোভাযাত্রায় অংশ নেবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার লোকসংস্কৃতির নানা দিক, ঢাক, ধুনুচি, ছৌ সহ বিভিন্ন জেলার শিল্প ঐতিহ্যের উপস্থাপনার জন্য প্রস্তুত শিল্পীরা। মহালয়া উপলক্ষে প্রতিবারের মতো আকাশবাণী কলকাতায় সম্প্রচারিত হবে ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। ভোর ৪টে থেকে বিবিধ ভারতী ব্যতীত আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ, গীতাঞ্জলি, সঞ্চয়িতা, এফএম রেনবো ও গোল্ড, মৈত্রী এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে লাগানো বিশেষ রেডিও সেটে অনুষ্ঠান শোনানোর বন্দোবস্ত করা হয়েছে। চলতি বছরে রাজ্যে প্রায় ১২,০০০ বারোয়ারি দুর্গাপুজো বেড়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, সরকারি সহায়তার চেক আগামী রবিবার থেকে পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হবে। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় এবার বৃষ্টি বা দুর্যোগের ভ্রুকুটি থাকছে না। আজ আলিপুর দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোর আগেই রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
4: আগামীকাল মহালয়ার দিনে আমাদের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। কেবলমাত্র স্থানীয়ভাবে এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হয়ে যেতে পারে। 14 তারিখে দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলের কয়েকটা জেলা এক দু জায়গায় হালকা

0: বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
1: আজ বিশ্ব ডাক দিবস। 1969 সালে টোকিওতে 9ই অক্টোবর দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ ডাক বিভাগের উদ্যোগে আজ শুরু হয়েছে জাতীয় ডাক সপ্তাহ উদযাপন। সপ্তাহব্যাপী এই কর্মসূচির এবছরের মূল ভাবনা ওয়ার্ল্ড পোস্ট ডে, ওয়ান পোস্টাল নেটওয়ার্ক, ইনফাইনাইট পাবলিসিটিজ। বর্তমান সময়ে ডাক পরিষেবার আধুনিকীকরণ, প্রযুক্তির ব্যবহার এবং নাগরিকমুখী পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে রাজ্যের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর রাজ্যের 2 বিধানসভা আসনের উপনির্বাচনেই বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। এই 2 আসনে জয়ের ফলে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 209। আগামীকাল মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবী পক্ষের। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নাটক,
1: আজকের নাটক আলী বাবা, রচনা ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। নাটক আলী বাবা।

0: पान कमौलादार आया हुकुमबरदार आया हुकुमबरदार आया हुकुमबरदार आया हुकुमबरदार
1: मोरजीना मोरजीना কোথায় তুই মর্জিনা কি হুকুম বিবি সাহেব একবার আলী স্ত্রীর কাছে যা তো বলে আয় আজ আমায় পাঁচ মন কাঠ দিতে হবে
2: আচ্ছা
3: দেখো বাজারে যখন কাঠ মেলে তখন আলী স্ত্রীর সঙ্গে অত ঘনিষ্ঠতা কেন
1: আপনার যা তার সঙ্গে ঘনিষ্ঠতা করতে দোষ কি
3: না না না না তা হবে না সেটাকে দেখলে আমার সর্বাঙ্গ জ্বলে যায় শুধু সেটা কেন ও ডাল পালা সব ও আলীটাকে আমি পছন্দ করি না সে কাটুরে তার সঙ্গে আবার আমার সম্পর্ক কি
1: সে তো তোমারই ভাই
3: না না না আমি হলো মামরাও সে হলো কাটুরে মামরাওর সঙ্গে কাটুরে কখনো সম্পর্ক থাকতে পারে না
1: ভাগ্যি শ্বশুরের বিষয় পেয়েছিলে তাই ভাইয়ের সম্পর্ক উড়িয়ে দিলে নইলে তোমাকেও যে কাঠ বইতে বইতে মাথায় টাক পড়তো গো
3: সেটা তোমার অদৃষ্টে নয় বিবি সাহেব সেটা আমার অদৃষ্টে যাক শোনো আলীর স্ত্রীর সঙ্গে বেশি মাখামাখি করো না
1: তুমি দেখছি নেহাত আহাম্মক আমায় কি তেমনি মেয়ে পেলে যে কারোর সঙ্গে বিনা কাজে মাখামাখি করি
3: তা জানি তুমি কি আমার তেমনি মেয়ে তবে কি জানো সে থাকে থাকে আমাদের বাড়িতে আসে কেন

0: আমি আলীর স্ত্রীর কাছে কাঠ খরিদ করি, বাজারের চেয়ে দেড়া সস্তা।
1: বলে বলে বলে,
0: আর খাঁটি গুঁড়ির কাঠ, ডালপালা নেই।
1: বলে বলে,
0: আর দশ বারো সের পাও।
1: বলে বলে বলে বলে,
0: আর ফাঁকি ফুঁকি দিয়ে দুটো মিষ্টি কথা কয়ে আরো দশ বারো সের।
1: বলে বলে বলে বলে বলে বলে বলে, বলো কি
0: এরকম
1: কাজ তুমি হরদম করো, কিন্তু দেখো বলে যেন তাদের নিমন্ত্রণ করে বসো না। তবে আচ্ছা আমি চললাম।
0: এসো ভাই এসো, এই যে ফতিমা বিবি এসো।
2: কেন বোন, এমন অসময়ে ডেকে পাঠিয়েছো?
0: এই বোন, আমাকে পাঁচ মন কাঠ দিতে হবে, তার দর কত পড়বে?
2: তোমার কাছে আবার দর কি দিদি, অমনি দিতে হয়। তবে কিনা আমাদের বড় টানাটানি দিন গুজরান হয় না, তাই তোমার কাছে নেওয়া।
0: তা কেন ভাই, বাজারেই যখন আমাদের কিনতে হয় তখন তুমি আমাদের আপনার জন, যাতে দু পয়সা পাও তাও তো আমাদের দেখা উচিত, উচিত না কি?
2: তোমার বোন এমনি ভালোবাসাই বটে।
0: তাহলে দিদি দর কত হলো? এই তিন মন দশের এক টাকা, তার উপর দশের কম দু মন, তাহলে দশের দামটা আগে বাদ দিয়ে নাও, তাহলে তোমার হলো গিয়ে চার আনা কম এক টাকা, তার উপর হলো দু মন, এক টাকার কাঠের চেয়ে এক মন দশের কম, তাহলে তোমার পাওনা হলো খাঁটি এক টাকা ছ পয়সা, কাঠ এনে দিয়ে দাম নিয়ে যেও।
2: আচ্ছা দেখো বাছা, তোমার সঙ্গে আমার ঝগড়া করতে ইচ্ছে করে।
0: কেন বাছা?
2: না থাক, আমি বাঁদি, মনিবের কথা প্রকাশ করা তো উচিত নয়।
0: কাঠের দামের হিসেবের কথা বলছো?
2: তুমি বড় বোকা।
0: বোকা নই মা, বোকা নই, বোকা হলে কি মা গরিবের সংসার যোগে যাগে চালাতে পারি? আপনার জন বুঝি বা কি করবো, তুমি বলো না।
2: তুমি বুঝেছো, তাহলে তোমাকে সেলাম।

0: হ্যাঁ বাবা, এমন অসময় যে আজ কাঠ কাটতে চলেছ?
1: কি করি বাবা, তোমার গর্ভধারিণী যেরকম ব্যবসার সূত্রপাত করেছেন তাতে ঘরে থাকার সইল না, বুঝি বনেই চিরকাল বসবাস করতে হয়।
0: কেন বাবা?
1: ওই আসছেন, ওর মুখে শুনলে ব্যাপারখানা বুঝতে পারবে। এখন বলি কি গো ফতিমা বিবি, আজ কিরকম ব্যাপার হলো?

0: হ্যাঁ বাবা, এমন অসময় যে আজ কাজ কাটতে চলেছ?
1: কি করি বাবা, তোমার গর্ভধারিণী যেরকম ব্যবসার সূত্রপাত করেছেন তাতে ঘরে থাকার সইল না, বুঝি বনেই চিরকাল বসবাস করতে হয়।
0: কেন বাবা?
1: ওই আসছেন, ওরই মুখে শুনলে ব্যাপারখানা বুঝতে পারবে। এখন বলি কি গো ফতিমা বিবি, আজ কিরকম ব্যাপার হলো?
2: যখন দস্তুরি পাও না? ও বটে বটে, ভুলে গেছি বাছা, দাও তো গো এই ছোট পয়সা দিয়ে দাও।
3: এই ছটা পয়সা তোমাকে বকশিস করলেন বাবু সাহেব, এমন উপযুক্ত সন্তান তুমি, বাপ রোজগার করে আনে, তুমি খেটেও খেতে জানো না। আমার মনিব আমি কিছু বলতেও পারি না, কিন্তু কেউ যে কাউকে ঠকি না তা দেখতেও পারিনি বাবা।
2: ঠকাইনি মা ঠকাইনি, আপনার যা সে যদি কিছু বেশি নেয় তাকে কি ঠকিয়ে নেওয়া বলে?
0: হ্যাঁ মর্জিনা, আমাদের অবস্থা দেখে তোমার মনে কষ্ট হয়েছে না?
3: একটু একটু হয়েছে।
0: আচ্ছা মর্জিনা,
3: কি বলতে বলতে থামলে কেন?
0: না না মানে এই তো
3: বলতে শরম হচ্ছে বুঝি।
0: না না না না, শরম কেন শরম কেন, এই তুমি কি আমাদের আমাদের
3: ভালোবাসি কিনা জিজ্ঞেস করছো?
0: সত্যি সত্যি তাই। আচ্ছা হ্যাঁ মর্জিনা,
3: একটু একটু বাসি,
0: তাই জিজ্ঞেস করছিলাম, সত্যি তাই জিজ্ঞেস করছিলাম। তা মর্জিনা
3: কি
0: মর্জিনা
3: আবার হাঁ করে দাঁড়িয়ে রইল কেন?
0: দাঁড়াইনি দাঁড়াইনি, এই চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, এখন চলে যাচ্ছি। আচ্ছা তা মর্জিনা
3: কি
0: থু থু থু আমা আমা, না না মানে তুমি একটু শরবত খাবে?
3: বুঝেছি বুঝেছি, এই পালাও আব্দাল্লা আসছে।
0: আব্দাল্লা তো তো তা মর্জিনা,
3: আরে তা হয় না হোসেন, আমি বাঁধি।
0: খোদা মর্জিনাকে ফুরসত দাও, মর্জিনাকে রানী করে দাও, মর্জিনা আমার।
3: আরে পালাও না পালাও,
0: তাহলে মর্জিনা
3: আবার মর্জিনা পালাও বলছি।
0: ইয়া আল্লাহ,
4: আইয়ে বেগম সাহেব, ওদিকে হুজুরের জরুরি তলব পড়েছে,

0: সর্দার, মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে না।
1: দূর, এখানে কি মানুষ আসতে পারে? আমরা স্থানটা যত ভয়ানক হয় করে রেখেছি,
0: তবে মানুষের গন্ধ পাচ্ছি কেন?
2: গন্ধ পাওয়ার আশ্চর্য কি? মানুষের রক্ত নিয়ে কারবার, ফটফট মাথা ফাটছে, হরুর রক্তে নদী বয়ে যাচ্ছে, মাথার ঘি স্তফাকার হচ্ছে, হাড়ের পাহাড়, সেসব গন্ধ কি আর একদিনে যায়?
0: আর কেন, কারবার বন্ধ দিল হয় না সর্দার।
1: কেন রে, ভয় পেয়েছিস নাকি?
0: ভয় নয়, রোজগার করতে যদি জন্ম গেল তো ভোগ করব কবে?
2: টাকা কি আর ভোগ করতে হবে বলে রোজগার করছি? খোদার খাজানচি খানা, আমরা তার তহসিলদার। কতকাল ধরে আমাদের এই গুপ্ত ভাণ্ডারে ধন সঞ্চয় হচ্ছে, আমাদের মধ্যে কে জানে? এ ভোগ করবে কে? ভোগ করবে কে?
3: চিটিং ফক্স, চিটিং ফক্স, চিটিং।

0: করবো আমি? টাকার গাছ দেওয়াই যদি মর্জি করেছ খোদা, তাহলে খানিক্ষণ আমায় ধরে রাখো। দোহাই বাবা, দোহাই বাবা, আমার হাত পা অসাড় হয়ে আসছে। টাকার গাছে তুলে দিয়ে মই কেড়ে নিও না খোদা, আর একটু গা ঢাকা হয়ে থাকি।
1: চিচিং ফক, চিচিং ফক, চিচিং ফক।

0: Kalau, aaj Hira te dikhe jaa jak.
1: আর এখন ফিরছে বলে তো বোধ হয় না, যাক সন্ধে হয়ে এল, আর তো এখানে থাকাও যায় না, যাই গুটি গুটি এগোয়। ভাগ ভাগ

0: গো আমাদের কি সর্বনাশ হলো গো, ও গো কেন আমি মরতে থাকি, দুপুর বেলায় বনে কাঠ কাটতে পাঠালো গো। এই যে এসেছো গো, এত দেরি করে এলে, আমি তোমার জন্য কেঁদে কেঁদে মরছি।
1: আরে ফাতিমা, ফাতিমা।
0: হ্যাঁ গা, হ্যাঁ গা, কোথায় কাঠ কাটতে গিয়েছিলে গা? বনের কাঠকে উজড় করে নিয়ে এলে নাকি? লুকিয়ে কি আনছো গা? কেন আসতে, কেন চেঁচিয়ে বলবো? এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছিলাম, এইবার গলা ছেড়ে তোমার সঙ্গে ঝগড়া করব। হ্যাঁ গা, ও কি গাছের কাঠ গা?
1: আসতে আসতে।
0: কেন আসতে কেন, ডাক ফোকরে বলবো? আমরা বন থেকে কাঠ এনে খাই, কোনো বেটাবেটির জিনিসের দিকে তো নজর করি না। হ্যাঁ গা, ও বুঝি চন্দন কাঠ গো। কেন কেন আসতে কেন, সব বেটাবেটিদের শুনিয়ে বলবো, কারুর তো এক চালায় বাস করি না, তবে ভয়টা কিসে? হ্যাঁ গা, হ্যাঁ গা, ও তোলে কোথায় পেলে
1: গা?
0: ওরে বাবা, আমাদের আবার মর কি গো? আস্তে মর, সে কি গো আমাদের আবার মর কি গো? তুমি যে অবাক করলে গো, আমরা দিন আনি দিন খাই, কোন দিন পাই বা না পাই, আমাদের আবার মর কি গো? তুমি ডাকাতি করতে শিখেছো নাকি? ওরে বাবা রে, আমাদের কি সর্বনাশ হলো রে? ওরে বাবা রে, কি হলো?
1: কি হচ্ছে মা, কি হচ্ছে, কি হচ্ছে, কি বলো না, কাঁদছো কেন?
0: জানি রে, কিচ্ছু হয়নি, আমার পেটে একটা ব্যথা ধরেছে রে, তাই উড়ে বাবরে বাবরে
1: কি বলছিস মা, তুই কি বলছিস?

0: সত্যি সত্যি সত্যি সত্যি কি তোর অসুখ করেছে নাকি?
1: সত্তরে করুক সত্তরে করুক। ওরে হোসেন, সিটি দরজাটা দিয়া।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: কোন অনেক কথা
0: আছে। আচ্ছা আচ্ছা, আমি তো দরজা বন্ধ করে আসছি।
1: আমাদের কি হলো আলি?
2: অতি ভাবি।

0: মর্জিনা ভাই, একটা গান গানা ভাই।
1: কি গাইবো?
0: এই একটা ভালোবাসার গান।
1: ভালোবাসার গান? দূর, মাদির আবার ভালোবাসা।
2: আবদুল্লাহ, আবদুল্লাহ, হুজুর, সালাম।
3: এগা এগা, এই সাকিনা বিবি কোথায় গা?
1: কেন গা?
3: এই দরকার আছে সে কি বলো না গা।
1: হুকুম আছে, কেন না বললে বলতে পারবো না গা।
3: আমায় আমায় একটা কুনকে দিতে পারো?
1: এত রাত্রে কুনকে কি হবে?
3: হবে মা, হবে, একটা কিছু হবে।
1: না বললে দেব না।
3: এই ধান ধান মাপবো মা।
1: ধান মাপবে? এত রাত্রে ধান পেলে কোথায়?
3: পেয়েছি পেয়েছি মা, পেয়েছি।
1: তা তো পেয়েছো, কিন্তু কেমন করে পেলে না বললে দেব না।
3: কর্তা এনেছে মা।
1: কর্তা তো কাঠ কাটতে গেল, ধান পেলো কোথায়?
3: বনে ধানের গাছ ছিল যে মা।
1: ও, ধানের গাছ?
3: হ্যাঁ মা, যেমন গুড়িতে খুব মেরেছে, গাছে পাকা ধান ছিল কি না, উনি ঝুরঝুর করে পড়ে গেছে।
1: ঝুরঝুর করে পড়ে গেছে? ধানের গাছের কি গুড়ি হয়?
3: আছে বই কি মা? হয় হয়, বনের ভিতর কত কি আছে তা কে বলতে পারে। খুঁজলাম ধানের গাছ কেন মা, টাকার গাছ শুধু।
1: আমার কাছে যা বললে বললে পাগলের মতো আর কারো কিছু বলো না, বিপদ ঘটবে।
4: বিপদ? বিপদ?
1: বিপদ কি রে মর্জিনা? বিপদ অন্য কিছু নয়, এই ফাতেমা বিবি কুনকে যাচ্ছে, এখন কি করে দি?
4: কুনকে? কুনকে কেও
1: বোন তুমি চাইছো? আচ্ছা আমি এনে দিচ্ছি, তুই শিগগির আয়, কাশিম সাহেব তোকে ডাকছে। মর্জিনা,
3: আমি পালাই। নানা নানা নিয়েই যায় না বাবা, পালিয়ে যাই, পালাই না।
1: ও কি ফতিমা, অমন ছটফট করছিস কেন?
3: করছি দিদি, আজকাল আমি ওইরকম করে থাকি।
1: হলো না, কিছু রহস্য আছে।
4: ওই যা, ছ্যাদা কুনকে এনে ফেলেছি, বসো ভাই, আমি ভালো কুনকে নিয়ে আসি।
3: না না, আমার ওই ছ্যাদা কুনকেতেই হবে।
4: দূর তা কি হয়, আরে বাবা আমি যাবো আর আসবো।
3: না না, আমি পালাই। হ্যাঁ পালাই না, নিয়েই যাই। হ্যাঁ নিয়েই যাই।
4: এই নাও ভাই, এই না, কুনকের তলায় একটু আটা লাগিয়ে দিয়েছি, যা মাপবে কিছু না কিছু লেগে থাকবেই থাকবে।

0: হ্যাঁ গা আলি বাবা,
1: কি গা ফতিমা,
0: আমায় 5টা বাঁধি কিনে দাও না গা।
1: কেন গা,
0: কাঠ চালাতে চালাতে যখন আমার মেহনত হবে, গা দিয়ে গলগল করে ঘাম বেরোবে, তখন কেউ বা বাতাস করলে, কেউ বা শরবত তৈরি করে আমার মুখের কাছে ধরলে,
1: আবার কাঠ কাটবে কি? খোদা কি এখন আমাদের কাটুনে রেখেছেন?
0: হ্যাঁ ভুলে গেছি ভুলে গেছি। হ্যাঁ গো, এখন যে আমি বেগম সাহেব।
1: হ্যাঁ বেগম সাহেব।
0: ওগো তোমরা হুসেন সাহেবের জন্য হকিম ডাকো, ওর মাথা খারাপ হয়ে গেছে।
2: আরে বাবা,
0: আমি
2: তখন তাকে কেটে ফেলবো।
1: আর তোমায় কাটতে হবে না, জগৎ দরজাটা খুলে দিয়েছ। এই যে এই যে দাদা, এসো এসো।
2: সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ মেলে গাধার মতো ঘুমোচ্ছে নাকি? এত চিৎকার করলুম, এত জোরে শব্দ করলুম, কানে

0: গেল না নাকি?
1: এমন সময় আমাদের বাড়ি কি মনে করে ভাই?
0: এই যে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আরে মরিজিনা, তুই এখানে কেন?
2: আমি হুজুর কাঠ কিনতে এসেছি।
0: এই ভোরের বেলায় আমি হুজুর কাঠ কিনতে এসেছি? আমি নাকা কিছু বুঝি না বটে।
1: কি করতে এসেছ ভাই? আমার এমন কি সৌভাগ্য যে তুমি আমার বাড়িতে পদার্পণ করেছ?
0: বলি ব্যাপার কি হ্যালি?
1: কিসের ব্যাপার ভাই?
0: বলি টাকা কোথায় পেলে, কোথা থেকে চুরি করলে?
1: টাকা? টাকা কি
0: বুঝতে পারছো না?
1: কই না
0: বুঝিয়ে দেব। আয় দেখো, মোহর দেখো, এবার বুঝতে পেরেছো?
1: কি
0: কোথা থেকে চুরি করেছে বলো না। এত পেয়েছো যে কোনকে দিয়ে মাপতে হয়েছে?
1: আমি চুরি করিনি, খোদা আমায় দিয়েছেন।
0: খোদা? খোদার দেবার লোক পেলেন না? বড় বড় কাজী মোল্লা নবাব বাদশা পড়ে রইলুম, আমি পড়ে রইলুম, আর খোদার দস্তিগিরি করে হাজার বছরের আগের মোহর খা আলী সাহেবকে দিলে। শীঘ্র বলো, নাহলে কোতোয়াল ডেকে ধরিয়ে দেবো।
1: কোতোয়ালকে ডাকো, তাতে ক্ষতি নেই, কোতোয়ালকে আমি ভয় করি না। তবে তুমি ভাই, তুমি যদি জানতে চাও তাহলে আমি বলতে পারি। কেননা তোমার সুখে আমার আনন্দ ভিন্ন কিছু মাত্র কষ্ট নেই। যেখান থেকে আমি এই ধনরত্ন এনেছি সেখানে এত ধন আছে, এত মোহর আছে, যে হাজার বছর দু হাতে খরচ করলেও শেষ করতে পারবে না।
0: বটে বটে বটে বটে বটে আলি ভাই, আমার প্রাণীর ভাই, আমার এক মায়ের পেটের ভাই আলি, এ কথাটা কি সত্যি কথা ভাই?
1: একত্র করলেও তার সমান হবে না।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিয়ে দিলাম।
2: করলে কি আলী সাহেব, আমার জন্য আবার ফকির হলে?
1: আমি আবার কাঠ বেচে খাবো মর্জিনা, আবার কাঠ বেচে খাবো। দাও ভাই চলো, তোমার মর্জিনার দাম দিয়ে গে, আর গুপ্ত ধনের কথাটা বলি।
0: চলো ভাই।
3: হ্যাঁ মর্জিনা, তাহলে তুমি আমাদের হলে?
2: তা যেন হলুম, কিন্তু তোমাদের যে সর্বস্ব গেল
3: তা যাক, তা যাক, কিন্তু তোমায় তো পেলাম। দেখো আমরা কাঠ বেচে খেতাম, আবার কাঠ বেচে খাবো। মর্জিনা, আমার আমার আনন্দে তোমার একটুমাত্র আনন্দ হচ্ছে নাকি?
2: হুসেন সাহেব, তুমি বনে থাকো, কাঠ কাটো, সন্ধ্যের সময় কুড়ে এসে সেদো, তুমি অত কথা শিখলে কোত্থেকে?
3: মা আল্লাহর কিরে মর্জিনা, আল্লাহর কিরে, তুই পায়ে ঠেলিস নি আমায়, তুই অনাদর করিস নি, আমি তোর, আমার আধার ঘরের রোশনি তুই, তুই আমার ঘর আলো করে থাকিস।
2: বলো কি হুসেন সাহেব, আমার উপর তোমার এতটা মেহরবানি?
3: খোদার দোহাই, খোদার দোহাই, এক কথায় তোকে পাবার জন্য আবার আবার ফকির হলাম। কিন্তু দেখ মর্জিনা, ফকিরি নিয়ে আমার প্রাণে কত আনন্দ একবার।

বেটারা বেঁচে বেঁচে বেড়ে কত বার করেছে, কন্যাটা বের করেছে। যেই করুক, বেটা খুব চালাক, কিন্তু এতবার মুখস্থ করছি তবু কেমন জড়িয়ে যাচ্ছে, এখনো ভালো রকম কায়দা করতে পারছি না। চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক, একটু লিখে আনলেই ছিল ভালো, যদি মন থেকে সরে যায়। আল্লাহ, আটকানো হয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে এলুম, কাজটা বলো ভালো হলো না। চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক, না না, এত রাস্তা যখন মনে করে এসেছি তখন ভুলবার নয়, তখন কিছুতেই ভুলছিলাম। চিঁচি চিঁচি, মানুষ খেতে না পেলে যা করে থাকে তাই চিঁচি, তারপর একটু ইং চিং, তারপর একটা ফাঁক বার, চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক, এই তিন চক আর মনে থাকবে না, খুব থাকবে খুব। ও বাবা, এ কি ভয়ঙ্কর স্থান, আমায় কি মেরে ফেলবার জন্য এখানে এনেছে নাকি? না না না না, হই না দরজা, হ্যাঁ এই তো বটে, এই তো চিচিং।

0: हे अल्लाह, हे खुदा, ये क्या है?
1: तो चक्कू लगा से।

0: টাকানি আমার ফকির আমার, আমি যা করবো তাই হবে, যা বলবো তাই হবে। এখন এক বস্তা হিরে পান্না চুনি জল, এক বস্তা মুক্ত, তিন বস্তা মোহর,
1: এখন কি ছেড়ে কিনি?
0: আচ্ছা এই নেওয়া যাক, তারপর আমারই তো তো শাখানা, পাঁচবার এসে নিয়ে যাওয়া যাবে। এখন আমি এখানকার ধুলো ঝেড়ে নিয়ে যাবো, নাচবো নাচবো। যাক এসব নিয়ে রওনা হওয়া যাক। হ্যাঁ সর্বনাশ।

কি বলে দোর খুলতে হয়? হ্যাঁ, কি বলে দোল খুলতে? হ্যাঁ, মনে বলেছে, বলবার কি উপায় রেখেছে, আস্তে পিষ্টে মনে বেঁধেছি বেশ ভালো করে। ভোলায় কে মানুষ খেতে না পেলে কি করে? খাই খাই খাই খাই খাই খাই খাই খাই খাই খাই। মোট ভয়, মোট ভয়, চাকর ভয়, চাকর চাকর চাকর চাকর কি করলুম রে নানা, নানা সে যে একটা, সে যে একটা ফলের নাম, সে যে একটা ফলের নাম, ফল তাল ফল জাম ফল আম ফল কাঁঠাল ফল তাল তাল ফল ফুটি ভাগ ফুটি ভাগ। ওরে বাপ রে বাপ বাপ, অদৃশ্য অদৃষ্ট হঠাৎ ফুটিও ভাগ হলো না রে নানা, নানা সে একটা, সে একটা মেওয়ার নাম আমুল ফাঁক কিশমিশ ফাঁক পেস্তা ফাঁক বাবা কাবুল ফাঁক ফাঁক ফাঁক।

0: Dia, ada tak, tak, tak, tak, tak, tak, Abdallah jatuh.
1: Mana Abdallah?
0: Tak, tak, tak, Abdallah tak, tak, tak, tak, tak, kami jatuh. Dengan tu bol bol lah. Sabunan kami bimbang korbe.
1: Amar kia habi Ali, amar kia habi,
0: amar kia habi. Jom taka kori khosom sab habi. Amar bhaiyo to bukan oi se thik phire ashbe. Ese tomar rani korbe.
1: Tobe tumi shikhe jao go, tumi shikhe jao. Ar ar jodi tare na pao go.
0: Pabo go pabo. কে তো না কেউ না মরছি না তুই থাকবা আমি চলি

0: কাশেম তো নিশ্চয়ই মরেছে, তাহলে সাকিনা বিবি কি করবে? আলী সাহেবেরই বা কি হবে, সব দিয়ে আমায় কিনেছে, আমি তার ঘরেতে এখন বাঁধি নই। হুসেন, হুসেন!
1: মর্জিনা!
2: কেন মর্জিনা কে? কেন
3: ফতিমা বিবির বাড়িতে কে মরেছে?
2: চাপ বাজি কথা কাট।
3: ফতিমা বিবি হুসেন রে করে কাঁদছে। আরে হুসেন নয়, হুসেন নয়, কাশিম, কাশিম!
2: বলিস কি রে,
3: একেবারে চার ফালি! আর বলি কি, একটা কথাই আছে কি জানিস মর্জিনা, খোদা জিসকা দেতা ছাপ্পড় ফোড় কে দেতা।
2: কিরকম কিরকম?
3: আর কিরকম, আলী সাহেব ফিরে এসেছে আর বস্তা বস্তা ধন এনেছে, আর কাশিম সাহেবের চার টুকরো দেহটা একটা গাধার পিঠে চাপিয়ে এনেছে।
2: তাহলে আব্দাল্লা সাকিনা বিবি কি করা যায় বলতো?
3: কি আর করা যাবে, ঘরের মেয়ে পরে নিয়ে যাবে তাও কি কখনো হয়? আলী সাহেব দেলখোলসা লোক, সাকিনা বিবিকে আলী সাহেবের সঙ্গে নিকে করিয়ে দে।
2: ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস, তোকে বহুত বহুত। কে ও হুসেন সাহেব যে মেজাজ শরীফ? সেলাম
4: সেলাম সেলাম। কে ও মর্জিনা, তুমি?
2: হুসেন সাহেব তুমি দিন দিন অমন হয়ে যাচ্ছ কেন? তুমি অমন মুখ ভার করে থাকো, রাত দিন উপর পানে চেয়ে কি জানো ভাবো, এসব কি?
4: মর্জিনা আমি ভালোবেসেছি, যথার্থই ভালোবেসেছি, ভালোবেসে সুখী হব জানতাম, কিন্তু কিন্তু কে মর্জিনা এসে এই যে বড় জ্বালা কই, তা তো আগে জানতাম না।
2: ভালোবেসেছ একটু জ্বলবে না, তা যাক একটা কথা জিজ্ঞেস করবো হুসেন সাহেব, ভালো তো বেসেছ, ভালোবেসে কদিন কেঁদেছো বলো তো?
4: কেঁদেছি কেঁদেছি মর্জিনা, কেঁদেছি সত্যি কেঁদেছি, কান্না কি তা তো আগে জানতাম না মর্জিনা।
2: তাহলে হুসেন সাহেব কান্নার তা তুমি বেশ ভালো করেই বুঝেছো, কই আমার সামনে একবার কাঁদো না।
4: না না না, তা পারবো না মর্জিনা, তা পারবো না, তুমি তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি যখন জানবো তুমি আমার কাছেও নেই দূরেও নেই তখন গিয়ে বসে কাঁদবো।
2: আর আমি যদি তোমার সদ্য সদ্য কাঁদাতে পারি? আচ্ছা দেখো,

0: মার্জিনা, মার্জিনা, তুমি চললে? যাও যাও, তবে একটা কথা শুনে যাও।
1: ওকে হোসেন সাহেব, কেঁদে ফেললে যে? এই না বলছিলে তুমি আমার সামনে কাঁদতে পারবে না? আচ্ছা আচ্ছা, বেশ আমি যাব না, কিন্তু শপথ করো আমার একটা কথা তুমি রাখবে, যত কঠিনই হোক।
0: আমি শপথ করছি মর্জিনা, আমি শপথ করছি তোমার সুখের জন্য আমি সব করতে পারবো।
1: সাকিনা বিবি আমার পুরনো মনিব, জানো তো?
0: জানি।
1: সাকিনা বিবি খসম হারা হয়ে জহর খেয়ে মারানা পড়ে, তা তো আমার দেখা উচিত।
0: হ্যাঁ, নিশ্চয়ই উচিত।

0: খোদা একটা টাকা পাইয়ে দে খোদা, আটানার সরাব চারানার আন্ডার চারানার চানা চুর কিনে খাই খোদা, একটা টাকা পাইয়ে দে খোদা।
1: বাবা মুস্তাফা,
0: কে ও ও কি বিবি সাহেব,
1: তোমার দোকানে একটু বসবো।
0: সে কি বিবি সাহেব, আমার এই জুতোর দোকানে, সে কি বিবি সাহেব।
1: বাবা মুস্তাফা,
0: কি বিবি সাহেব,
1: তোমার দোকানে একটু গড়াগড়ি যাব।
0: করো কি করো কি বিবি সাহেব, দোকানে গড়ালে যে খদ্দের রাজবে না বিবি সাহেব।
1: বাবা মুস্তাফা, তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো।
0: ও বাবা অতটা পারি নে বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। একবার দিয়েই দেখো না।
1: তাহলে বায়না নাও, আমার সঙ্গে এসো। কিন্তু বাবা, পথে যে তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব।
0: একটা মোহর বায়না কেন বিবি সাহেব।
1: বাবা মুস্তাফা, আমার মস্ত মান।
0: তা বুঝেছি বুঝেছি বিবি সাহেব, তবে ভাঁদ ক্ষতি নেই।
1: তুমি বড় আচ্ছা আদমি, আমার নিকে করতে
0: সাহায্য। আমার কি সেই নসিব, কেন বিবি সাহেব আমায় আসমানে তুলছ।
1: মুস্তাফা, আসমানে তুলছি আসমানেই রাখবো। এখন চলো তো আসনায়ের গান গাইতে গাইতে তোমায় নিয়ে যাই।

0: হুশিয়ার তবে গুণাগার, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। আজ হোক আর কালই হোক, তোমাদের মধ্যে একজন যাও, আর তোমরা যদি না যাও তাহলে আমি
1: যাব।
0: চুপ করো, গোলমাল করো না, শোনো, এই যেমন তেমন যাওয়া নয়, একেবারে ধরার মারা। তো নিজে না জানতে পারে বাচ্চার কানে না ওঠে, এমনি করে ধরা চাই। সবাই মিলে গোল করলে হবে না, যাও একজন যাও।
1: দাও তো আমি যাব।
0: শুধু যাওয়া নয়, সবার প্রাণ নিয়ে টানাটানি হলপ করো, না ধরতে পারলে গর্দানা যাবে, বুঝে হলপ করে যাও।
1: বহুত আচ্ছা।

0: ঠিক যাচ্ছ তো বাবা মুস্তাফা?
1: হ্যাঁ ঠিক যাচ্ছি বাবা।
0: বাবা মুস্তাফা, তুমি এমন হুঁশিয়ার আদমি, তোমাকে একটা ছুকরি এসে ঠকিয়ে গেল।
1: সে আর তোমায় বলতে হবে কেন ভাই? আরে ভাই, চোখালারাই আচার খায়, যে কানা সে ঠিক পা ফেলে ফেলে যায়। বুড়ো হয়েছি, চুল পেকেছে, দাঁতও পড়েছে, এমন সময় যে মেয়ে মানুষের কুহকের ফাঁদে পড়ো সেটা কি আমার জানা ছিল ভাই?
0: যাক বাবা মুস্তাফা, আর কত দূর যেতে হবে?
1: খোদার মালুম বাবা। দাঁড়াও দাঁড়াও, এইখানে এসে থেমেছিল, দেখো দেখি কোনো বাড়ি টাড়ি দেখতে পাচ্ছ কিনা।
0: সেলাম বাবা মুস্তাফা, সেলাম, বহুত বহুত সেলাম তোমার।
1: তবে চোখ খুলি।
0: খোলো।
2: আলী সাহেব যাদের ধন এনেছে তারাই তো কাসিম সাহেবকে কেটেছে। তারা যে আলী সাহেবের সন্ধানে ফিরছে না তাই বাকি বলতে পারে। ফিরুক আর নাই ফিরুক, কিছুদিন তো আলী সাহেবের বাড়ি চৌকি দিতেই হবে। এ কি এত ভোরে ডাক দিলে? কে, হয়তো কোনো দুষ্ট ছোঁড়া, না হয় আবদাল্লা বোকা। আর কে, কই কাল তুই ডাক দেখিনি, তবে ছোঁড়ারা দিলে কখন? বাবা, এ আবার কি, এখানে একটা খড়িকে পেলে গেল, তাই তো গোলমাল ঠেকছে। না ফিরতে হলো, ভালো হোক মন্দ হোক হুঁশিয়ারিতে তো দোষ নেই, সব বাড়িতেই এক ধরনের ডাক দিয়ে যাব। যখন বাদি ছিলাম তখন তার কোনো অভাব ছিল না, আর এখন এখন দিন যায় না যুগ যায়, মনের ভেতর সদাই হু হু হুসেন আর হুসেন, আমার প্রাণের হুসেন, আমায় কত ভালোবাসে।

0: বীজ করিয়ে রাখিয়ে দিলে আমি পরম আপ্যায়িত হই।
1: সাহেব, এ আপনারই ঘর, আপনি নিশ্চিন্ত মনে নিদ্রা যান, কেউ আপনার জিনিসে হাত দেবে না। আপনি এখানে ক্ষণিক অপেক্ষা করুন, আমি বান্দাদের পাঠিয়ে দিই, তারা আপনাকে সবার ঘরে নিয়ে যাবে।
0: আলী বাবা, ডাকাতির পর ডাকাতি, তোমার ভবলীলা আজ রাত্রেই শেষ হবে। হুশিয়ার ভাই সব, জানলা থেকে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে।
2: বলিহারি বাবা, অভ্যেস কে? এ এত দেশের খাবার জিনিস থাকতে এই দুপুর রাত্রিরে হঠাৎ বিবির ঝাঁজওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে ইচ্ছে হলো। দোকানপাট তো সব বন্ধই হয়ে গেছে, লোকজন ফিরে এলো, দেখি সওদাগরের কুপো থেকে যদি ছটাখানে টাটকা তেল মেলে।
3: সর্দার, সময় হয়েছে।
2: এ কি, কুপোর ভেতর মানুষের গলা? সর্বনাশ, নিশ্চয়ই কোনো দুশ্মনে কুপোর ভেতর ঢুকেছে। যাই হোক, এদের এই কুপোর ভেতরই কুপো কাত করতে হবে। এইবার আবদাল্লাকে ডেকে আনি।
4: চুপ, গোলমাল করিস না তুই। আস্তে আস্তে পুঁতেলটা নিয়ে কুপোর ঘায়ে টিপে ধর, আর আমি আস্তে আস্তে এই গরম তেল এই বদনা করে ঢেলে দিই।

0: বাবা, এই সাধু দরবেশ কাল আমার বাড়িতে আতিথ্য স্বীকার করেছেন। ইনি বিশেষ জ্ঞানী, এর সঙ্গে আলাপ করলে আপনি পরম আপ্যায়িত হবেন।
1: আসুন আসুন। হ্যাঁ, গোলামের প্রতি আপনার বহুত মেহরবানি। কিছুদিন এই গরিব খানায় থাকলে গোলাম বিশেষ বাধিত হবে।
2: সাহেব, আপনার বিনয় অতীব প্রশংসনীয়। আপনার পুত্র এইরূপ পিতার উপযুক্ত বংশধার। সাহেব, কাল রাত্রে আপনার গৃহে অতি অপূর্ব সঙ্গীত শ্রবণ করেছিলাম। সে মধুর কণ্ঠধ্বনি কি আপনার পরিবারস্থ কোনো পুরাঙ্গনা?
1: সাহেব, আপনি বোধ হয় মর্জিনার কণ্ঠস্বর শুনে থাকবেন। বালিকার কণ্ঠস্বর সত্যই অপূর্ব। আমি তাকে পুত্রবধূ করতে মনস্থ করেছি। তাছাড়া সে নৃত্যেও বিশেষ পারদর্শী। হোসেন, একবার মর্জিনাকে এখানে পাঠিয়ে দাও।
0: জো হুকুম।

কালী বাবা নাটকটি এখানে শেষ হল। রচনা ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হুসেন, রবীন মজুমদার, আবদাল্লা, প্রেমাংশু বসু, মোস্তাফা, প্রীতি মজুমদার, দস্যু সর্দার, দক্ষিণারঞ্জন ঘোষাল, প্রথম দস্যু মণিমোহন চট্টোপাধ্যায়, দ্বিতীয় দস্যু মিন্টু চক্রবর্তী, সাকিনা শিপ্রা দেবী, ফতেমা ঝর্ণা দেবী, কাশেম জহর রায়, মার্জিনা

0: শ্রী অর্কেস্ট্রা। নাটকটি প্রযোজনা করেছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

শারদ আকাশে আগমনের সুর, মা আসছেন ঘরে, সাজু সাজু রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় যুবক শারদ সকাল আগামী 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ ধুতি শাড়ির আবেগ রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়। 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো। সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।
2: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
0: পল্লব কুমার ঘোষ।
3: আকাশটা ভেঙেছে বাঁধ।
0: দিলাশা চৌধুরী।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বাঁশি, শিল্পী পাঞ্চজন্য দে, রাগ যোগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। যোগ রাগে বাঁশি, শিল্পী পাঞ্চজন্য দে।

এতক্ষণ যোগ রাগে বাঁশি শুনলেন শিল্পী পাঞ্চজন্য দে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী স্মৃতিকণা বাইন দেব।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী স্মৃতিকণা বাইন দেব। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নজরুলগীতি, শিল্পী তপন ভৌমিক।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন শিল্পী তপন ভৌমিক, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
1: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
0: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
1: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा न ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
0: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
1: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
0: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: आकाशवाणी कोलकाता, गीतांजलि।
3: সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নয়ন। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দুটি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপশঙ্কর লায়কের সঙ্গে কথা বলছেন কাশফিন নাহার। আজ শুনবেন প্রথম পর্ব।
4: আমরা একটা কৃষি প্রধান দেশে বাস করি এবং কৃষি শুধু এই দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি তাই নয়, কোটি কোটি মানুষের জীবিকা ও জীবনযাত্রার অন্যতম অঙ্গ। কৃষকদের আর্থিক নিরাপত্তা, উৎপাদন খরচ কমানো এবং তাদের আয়ের বৃদ্ধিকে কেন্দ্র করে একাধিক উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার। এবং আমরা আজকে সেবা সংকল্প অভিযানের এই পর্যায়ে সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব, যার মধ্যে প্রথম বিষয়টি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপশঙ্কর লায়ক। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
5: নমস্কার।
4: নমস্কার। যেটা বলছিলাম যে প্রথমেই আমরা আলোচনা করব পিএম কিষাণ প্রকল্পটা নিয়ে। এই প্রকল্পের মূল লক্ষ্য কি আর কৃষকদের প্রয়োজনীয়তা কোথায় এই প্রকল্পে?
5: পিএম কিষাণ সম্মান নিধি যে প্রকল্পটা রয়েছে, এই প্রকল্পটার মূল উদ্দেশ্য হলো যে কৃষকদের যে বিভিন্ন ধরনের খরচ এবং তাদের বিভিন্ন যে উপকরণ, কৃষি উপকরণ কেনার জন্য যে বিভিন্ন খরচ হয় বা চাষের ক্ষেত্রে যে বিভিন্ন খরচ হয়, সেগুলোর ক্ষেত্রে সরকার একটা আমাদের এই ধরনের সুবিধা কৃষকদের দিচ্ছে যে তারা বছরে 6,000 টাকা পর্যন্ত আয় এর মাধ্যমে করতে পারেন। এইটা মূলত তিনটে কিস্তিতে দেয়া হয় 2,000 টাকা করে, এবং এইটার ফলে যেটা হয়েছে কৃষকদের কাছে একটা বাড়তি এই টাকাটা থাকার ফলে তাদের কৃষির বিভিন্ন উপকরণ কেনার ক্ষেত্রে এবং প্রয়োজনে এটাকে ব্যবহার করার জন্য, কারণ এটা সারা বছরে তিনটে কিস্তিতে 4 মাস পরপর দেয়া হয়, এর ফলে কৃষকদের একটা বাড়তি আয় আসাতে তারা তাদের যে সমস্ত জিনিসপত্র খুঁটিনাটি কিনতে হয়, সার, ওষুধ, কীটনাশক যেগুলো তাদের ব্যবহার করেন সেগুলোর ক্ষেত্রে এটা একটা বাড়তি তাদের সুবিধা হয়েছে।
4: তাদের তো অ্যাকাউন্টে সরাসরি টাকাটা পৌঁছে যাচ্ছে ডিবিটি ব্যবস্থার মাধ্যমে। ডিবিটি ব্যবস্থা আনার ফলে এই যে টাকা ট্রান্সফার হওয়া, সেটা কতটা স্বচ্ছতা এসেছে বলে আপনার মনে হয়?
5: না, এটা তো খুবই স্বচ্ছতা এসেছে, এবং এক্ষেত্রে কৃষকদের যেটা থাকে যে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেটা তাদের রাখতে হয়, এবং তাদের ক্ষেত্রে যেটা আছে তাদের আধার সংযুক্ত মোবাইল নম্বরও তাদের থাকছে, এবং ইকেওয়াইসি করার ব্যাপারেও তাদের সমস্ত কৃষি দপ্তর থেকে সহায়তা করা হচ্ছে। এবং এইটা আসার ফলে আমাদের যে প্রকল্পটা, এটাই একটা স্বচ্ছতা এসছে এবং সঠিকভাবে কৃষকরা এটা পাচ্ছেন এবং তাদের এইটার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। এবং আমাদের বিভিন্ন যে এই সেবা সেতু অভিযান বা এই ধরনের যে প্রকল্পগুলোর সঙ্গে যেগুলো চলছে, আমাদের সারা বছর ধরে এরকম কৃষকদের এই ক্যাম্পের মাধ্যমে এইগুলো খুঁটিনাটি বিষয়ে সহায়তা করা হচ্ছে যাতে তাদের এই অর্থ পেতে কোনো অসুবিধা না হয়।
4: আচ্ছা, এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার জন্য এবং এই সুবিধাগুলো নেওয়ার জন্য একজন কৃষক প্রাথমিকভাবে কি করবে, কার সঙ্গে যোগাযোগ করবে?
5: কৃষকরা মূলত এটার ক্ষেত্রে অনলাইনেই তারা অ্যাপ্লাই করতে পারেন। পিএম কিষাণের ক্ষেত্রে তাদের পোর্টালে যে অ্যাপ্লাই করতে হয় কৃষকদের, তারা স্থানীয় যে সহ কৃষি অধিকর্তার করণ আছে ব্লকে, সেখানে তাদের যোগাযোগ করতে হবে যদি কোনো কিছু অসুবিধা হয়। আর আমাদের যেটা বিভিন্ন ব্লকে যে বিভিন্ন আমাদের কেন্দ্রগুলো রয়েছে সেখানেও তারা করতে পারেন, এগুলো টিএসসি বা যেগুলো আছে সেই টিএসসির মাধ্যমেও এগুলো করা যায়। আর এক্ষেত্রে তাদের যেটা দরকার হচ্ছে কৃষকদের আধার কার্ড এবং জমির আড়োয়ার বা পর্চা, এটা 1/2/2019 আগে হতে হবে, এবং হচ্ছে যদি এবং হচ্ছে তার একটা স্বঘোষণা পত্র লাগে যেটা এডিএ ব্লকের অফিস থেকে পাওয়া যায়, এবং এইগুলো অনলাইনে ফিল আপ করার পর তারা এই স্বঘোষণাপত্র এবং তার হার্ড কপি ফটোকপি থাকবে, সেগুলো কৃষি দপ্তরে যেয়ে সংশ্লিষ্ট ব্লকের কৃষি দপ্তরে যেয়ে জমা করতে হয় এগুলো, এবং এটা খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, অনলাইনের মাধ্যমেই কৃষকরা সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারবেন।
4: অর্থাৎ যে প্রাথমিক জিনিসগুলো দরকার তার মধ্যে একটি অন্যতম জিনিস হলো জমির রেকর্ড বা পর্চা।
5: হ্যাঁ,
4: এর ফলে কি মানে আগে অনেক সময় শোনা যেত এ ধরনের কথা যে জমি হয়তো তার নামে নেই কিন্তু সে এই ধরনের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো পেয়ে যাচ্ছে, এরকম প্রচুর অভিযোগ আসতো, সেই অভিযোগ কি এখন অনেকটা কমেছে?
5: হ্যাঁ, অনেকটাই কমে গেছে এখন, এবং আমাদের বাংলার ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এই তা আমাদের পোর্টালেও এটা সুবিধা আছে এখন, তার মাধ্যমেও আমরা বাংলা ভূমি পোর্টাল বা এর মাধ্যমেও কৃষি দপ্তর থেকে সমস্ত কিছু চেক করে নেওয়া হয়, এবং আমাদের এই যে তারা পর্চা বা আড়োয়ার নিয়ে আসছেন এটার ফলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেকটাই কমে গেছে, সরাসরি দপ্তরেও চেক করে নেওয়া যাচ্ছে এবং কৃষকরাও তার অরিজিনাল কপি বা তার জেরক্স কপিও দপ্তরে নিয়ে আসছেন সেটা মেলানোর জন্য বা অন্যান্য বিষয়গুলো দেখার জন্য। এক্ষেত্রে আমাদের ভূমি দপ্তর বা দপ্তর থেকেও আমরা কৃষি দপ্তরের সঙ্গে যৌথভাবে সহায়তা করা হয়।
4: এটা তো আমরা জানলাম পিএম কিষাণ যে প্রকল্প সেই সম্পর্কে, পিএম কিষাণ প্রকল্পের পাশাপাশি কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি, এইটার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
5: পিএম কিষাণের পাশাপাশি কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পটিও খুব গুরুত্বপূর্ণ কৃষকদের ক্ষেত্রে, কারণ এটার মূল উদ্দেশ্যই হলো তাদের জমির পরিমাণ অনুযায়ী স্বল্প সুদে যাতে তারা কৃষি ঋণ পেতে পারে তার সুযোগ করে দেয়া। তো এইটা যদি কৃষকরা এই কার্ড দ্বারা নগদে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে সহজেই চাষের কাজে বিভিন্ন সরঞ্জাম যেমন বীজ, সার, কীটনাশক ইত্যাদি ক্রয় করতে পারেন। আর এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি অর্থ

0: বিভাগের একটি পোর্টালও আছে, ইস্যুয়েন্স মনিটরিং সিস্টেম সামারি রয়েছে, তার মাধ্যমেও এগুলো দেখা যায়। আর এক্ষেত্রে মূল যেটা আমাদের যোগ্যতার মাপকাঠি যেটা, এটাও একটু বলে দেওয়া দরকার। এটাই জমির অধিকার কৃষকের যে রয়েছে তার শংসাপত্র মানে আরওআর, এইটা লাগবে, বা পাট্টা বা বনপাট্টা এরকম হলেও হবে এমন কৃষক, এবং নথিভুক্ত বর্গাদাররাও বা ভাগ চাষি যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে পাওয়ার যোগ্য তারাও। আর এগুলোও কিন্তু আমাদের এই সেবা সেতু অভিযান বা এই এর মাধ্যমে কিন্তু কৃষকদের এ ব্যাপারে যথেষ্ট সহায়তা করা হয়, এবং ব্লকেও কৃষি দপ্তরে এসে তারা যোগাযোগ করলে এগুলো থেকে তারা সবসময়তেই সুযোগ পেতে পারেন।
1: আচ্ছা, তাহলে আমরা দুটো জিনিস সম্পর্কে জানলাম, একটা হচ্ছে পিএম কিষাণ আর একটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। দুটোতেই কিন্তু কৃষকরা একটা আর্থিক সাহায্য পাচ্ছে, একটা সরকার থেকে সরাসরি পাচ্ছে আর একটাতে তারা ঋণ নিচ্ছে, লোন নিচ্ছেন। আগে যেটা হতো মহাজনী ঋণের উপর নির্ভরতা ছিল, সেই নির্ভরতা কি তাহলে কমেছে অনেকখানি?
0: হ্যাঁ, অনেকটাই কমে গেছে, কারণ আমাদের রাজ্য কিষাণ ক্রেডিট কার্ড একটা বিপুল পরিমাণ কৃষকের হয়েছে, এবং এতে কোনো যেটাকে আমরা বন্ধকি বলি বা কোনো কোল্যাটারাল সিকিউরিটি 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণে লাগে না। এবং এই কিষাণ ক্রেডিট কার্ডে কত টাকা পর্যন্ত সে ঋণ পেতে পারে সেটারও একটা আমাদের স্কেল আছে, যার মাধ্যমে ব্লক থেকেই সেটা হিসেব করে দিয়ে দেওয়া হয়, কৃষি দপ্তর থেকে ব্যাংকে পাঠানো হয়। তা সেই অনুযায়ী মানে কি সে চাষ করছে এবং কতটা তার জমি আছে তার ওপরেই কিন্তু এই লোন এর পরিমাণটা ঠিক হয়। তার মানে বোঝাই যাচ্ছে যে কৃষক তার জমির পরিমাণ এবং কি চাষ করছেন, যেমন একটা যিনি যদি বাণিজ্যিক ফসল চাষ করেন তার জন্য তার লোনের পরিমাণ যতটা টাকা তিনি পেতে পারেন ব্যাংক থেকে, ধান চাষ করলে বা গম চাষ করলে হয়তো সেই টাকাটা পাবেন না। সেই জন্য এক্ষেত্রে কৃষকের প্রয়োজনীয় যে ঋণ সেটা তার ব্যাংক থেকে পেতেও সুবিধা হয়, এবং যেটা বললাম এটা কম সুদে পাওয়া যায় ঋণটা অনেকটা, যেটা নর্মাল আমাদের যে ঋণের সুদ থাকে তার থেকে অনেকটা কমে পাওয়া যায়। তো এইটা একটা আমাদের বাড়তি সুবিধা।
1: আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সয়েল হেলথ কার্ড। সয়েল হেলথ কার্ডে কৃষকদের মাটির স্বাস্থ্য সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য দিতে কিভাবে সাহায্য করে?
0: মাটির স্বাস্থ্য কার্ড বা স্বাস্থ্য উর্বরতা যে প্রকল্পটা আমাদের, যেটা আমরা পরিভাষায় বলি সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি, এটা কিন্তু বলা যায় সরকারের একটি খুবই মানে প্রয়োজনীয় এবং বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ, যেটা কিন্তু কৃষকদের যে সুষম সমন্বিত সার ব্যবহার করার দিকে কিন্তু একটা দৃঢ় একটা মানে পদক্ষেপ সরকারের আমরা বলতে পারি। কারণ এইটার মাধ্যমে সয়েল হেলথ কার্ড বা যেটা দেয়া হচ্ছে এটার মাধ্যমে কিন্তু কৃষক তার জমির যে পরিস্থিতিটা বা জমিতে উর্বরতা কতটা আছে, কোন সার কতটা লাগবে, এটা কিন্তু পুরো চিত্রটা পেয়ে যাচ্ছে। যেমন মূল যে আমাদের সারগুলো নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এইগুলোর ব্যবহারের সঙ্গে সঙ্গে অনুখাদ্যের পরিমাণ, জমিটা অম্ল জমি না ক্ষার জমি, জমির মধ্যে অন্যান্য ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্ম আর কি কি আছে, সমস্ত কিছু কিন্তু এই মাটির স্বাস্থ্য কার্ডের মাধ্যমে উঠে আসে। এবং এক্ষেত্রে আরেকটা বাড়তি সুবিধা কি, যে এই ধরনের একটা পরীক্ষা বাইরের ল্যাবরেটরিতে করতে গেলে কিন্তু অনেক খরচ হতে পারত, সেটা কিন্তু বিনা পয়সায় সরকার এই কার্ডটা দিচ্ছে, এবং এটা 3 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে, কার্যকরী থাকবে। তার মানে এই কার্ডটা নিয়ে কৃষক দেখতে পাবেন যে তার জমির কি পরিস্থিতি, এবং কার্ডের নিচে তার মানে আমরা যেমন কোনো ল্যাবরেটরিতে কোনো টেস্ট করাতে গেলে, আমাদের রক্ত পরীক্ষা বা কিছু করাতে গেলে তারপরে আমাদের রিপোর্টটা আসে, এখানে রিপোর্টের ভিত্তিতে তলায় কিন্তু একটা প্রেসক্রিপশনের মতো দেয়া থাকে যে তার ওই মাটির পরিস্থিতি অনুযায়ী তাকে কোন সার কতটা দিতে হবে, তাকে কি ধরনের অম্ল জমি হয়ে যদি থাকে তাকে কতটা চুন দিতে হবে, এই সমস্ত বিষয়টা, অনুখাদ্য কিছু দিতে হবে কিনা, এখানে কিন্তু পরিষ্কার করে লেখা থাকে, যেটা কৃষকের কিন্তু তার ফসল নির্বাচন বা জমিতে কি ধরনের সার দিতে হবে, জৈব সার কতটা দিতে হবে, সব বিষয়ে কিন্তু একটা সম্যক ধারণা কৃষককে দেবে।
1: তার মানে সঠিক পরিমাণ সারের ব্যবহারের মাধ্যমে কিভাবে মাটির উর্বরতা ক্ষমতা আরো বাড়ানো যায় সেই ধারণাটাও কৃষকরা পেয়ে যাচ্ছেন এখান থেকে।
0: এটা খুবই একটা কার্যকরী, আমাদের যে মাটির উর্বরতা বৃদ্ধি বা আমাদের এখন মাটির স্বাস্থ্য নিয়ে এত আলোচনা হচ্ছে বিশ্বজুড়ে, এর ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় পদক্ষেপ এই প্রতিটা কৃষকের কাছে এই মাটির স্বাস্থ্য কার্ড পৌঁছে দেওয়া। এইটা কিন্তু কৃষি দপ্তর একটা বিরাট ভূমিকা এক্ষেত্রে নিচ্ছে, যে জেলায় জেলায় ব্লকে ব্লকে এই অভিযান চলছে এবং প্রতিটি কৃষকের কাছে মাটির স্বাস্থ্য কার্ড আগামী দিনে যাতে পৌঁছে যায় সেই লক্ষ্য নিয়েই কৃষি দপ্তর কাজ করে চলেছে।
1: আপনাদের তো এখন

0: কৃষি দপ্তর এবং মন্ত্রকের তরফ থেকেও আর কি সেবা সংকল্প অভিযান চলছে, তার মাধ্যমে কি কি সুবিধা কৃষকদের দেওয়া হচ্ছে?
1: সেবা সেতু অভিযান আমাদের মূলত এই গত সপ্তাহেই চালু হয়েছিল, 2-3-4 এই তিন দিন গোটা রাজ্য জুড়েই এটা হয়েছে। এবং তারপরে এখন ওখানে সেবা সেতু অভিযানে মূলত আমাদের যেগুলো ছিল তার মধ্যে PM কিষাণ প্রকল্প যেমন ছিল, তেমনি মাটির স্বাস্থ্য উর্বরতা কার্ডের বিষয়ে কাজ হয়েছে, কিষাণ ক্রেডিট কার্ডের বিষয়ে কাজ হয়েছে, এবং কৃষি পরিকাঠামো তহবিল, যেটা কৃষি বিভিন্ন যে কৃষি কেন্দ্রিক যে বিভিন্ন কাজকর্ম, যেমন ধরুন গুদাম জাতীয় পরিকাঠামো, পেঁয়াজ সংরক্ষণ পরিকাঠামো, হিমঘর, কৃষি উৎপাদন ইউনিট, পলিহাউস, গ্রিনহাউস, এইগুলোর জন্য যে বিভিন্ন প্রকল্প যদি কেউ গ্রহণ করেন তাকে 2 কোটি টাকা পর্যন্ত বার্ষিক সুদের ওপর 3% অনুদান কেন্দ্রীয় সরকার থেকে এটা দিচ্ছে, এই এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা কৃষি পরিকাঠামো তহবিলে। এর জন্য আবেদনপত্র এখান থেকে গ্রহণ করা হয়েছে। তো এইটা কিন্তু একটা বাড়তি সুবিধা। এখানে যেমন সাধারণ উদ্যোগপতিরাও আসতে পারেন, বিভিন্ন রিটেল চেইন, এগ্রিকেটার, তারাও এখানে যোগ দিতে পারেন, বেসরকারি উপভোক্তারাও আসতে পারেন। এইটা কিন্তু আমাদের কৃষি পরিকাঠামো, যে রাজ্য জুড়ে বা দেশ জুড়ে যে কৃষি পরিকাঠামোটা তৈরিটা খুব জরুরি আমাদের কৃষকদের জন্য, সেইটার ক্ষেত্রে এটাও কিন্তু একটা বড় পদক্ষেপ। তো এই সেবা সেতু প্রকল্পে কিন্তু আমাদের সেবা সেতু অভিযান যেটা নেওয়া হয়েছে তাতে কিন্তু এইটাও একটা বড় আমাদের এটারও একটা সুবিধা কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
0: কৃষকের হাতে সরাসরি আর্থিক সহায়তা, সহজে কৃষি ঋণ পাওয়ার সুযোগ এবং ফসলের ঝুঁকি থেকে সুরক্ষা, এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকে মোটামুটি আলোচনা করলাম প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য আমাদেরকে।
1: নমস্কার।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় ছিল দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নয়ন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপ শঙ্কর নায়কের সঙ্গে কথা বললেন কাশফিন নাহার। আজ শুনলেন প্রথম পর্ব, আগামীকাল দ্বিতীয় পর্ব শুনবেন একই প্রচার তরঙ্গে রাত 8টায়।
3: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজ অমরকণ্টক ছবির গান আপনাদের জন্য। প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আধুনিক গান, শিল্পী সুচিত্রা ঘোষ, শিল্পীর কণ্ঠে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা গান।

শুনছেন আধুনিক গান, শিল্পী সুচিত্রা ঘোষ, গানের কথা লিখেছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী সুচিত্রা ঘোষ। গানের কথা লিখেছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু। প্রথমে রাগ রাগেশ্রী, পরে রাগ চন্দ্রকোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা, হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

শুনছেন খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু। রাগ রাগেশ্রীর পর এবারে রাগ চন্দ্রকোষ।

প্রথমে রাগেশ্রী, পরে চন্দ্রকোষ রাগে খেয়াল শুনলেন শিল্পী অরুণ কুমার বসু। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অসিত জানা, হারমোনিয়ামে সনাতন ঘোষ।

0: करते हुए वेस्ट इंडीज ने 6 विकेट और 9 गेंद बाकी रहते हुए लक्ष्य हासिल कर लिया। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: This is Akashvani, the news read by Saira Mujtaba. The BJP has registered massive victories in both assembly constituencies of West Bengal. Nandigram in East Midnapore district and Rajinagar in Murshidabad district, where by-elections were held. With victories in both these constituencies, the BJP's tally in the West Bengal Assembly has risen to 209 seats. BJP also won the Nagaon Lok Sabha by-election in Assam. In Puducherry, All India NR Congress won the Thattanchavadi seat, while in Tamil Nadu, the ruling Tamil Raghavetri Kargam secured victories in Madurantakam and Tharapuram seats. Prime Minister Narendra Modi congratulated the BJP candidates and praised party workers, saying the results reflected public support for the BJP-NDA's good governance agenda. He also congratulated the AINRC for its victory in Puducherry. Union Home Minister Amit Shah said, the NDA's by-election and local body poll victories showed that the people have completely rejected the India alliance. Prime Minister Narendra Modi has called for greater focus on health, nutrition and overall development of adolescent girls. Chairing the valedictory session of the two-day National Departmental Summit on Women and Child Development in New Delhi, Mr. Modi emphasized on Jan Bhagidari and called for making Anganwadis as centers of community participation. The summit brought together ministers and senior officials from states and union territories for focused deliberations on nutrition and early childhood care, child protection, women's safety and empowerment, and strengthening delivery of services through greater convergence. Delhi police has denied permission for the CJP's proposed protest at Jantar Mantar today. Addressing the media in New Delhi yesterday, Delhi Police Joint Commissioner Nupur Prasad said that applications seeking permission to hold protest or other programs at Jantar Mantar must be submitted at least 10 days in advance.
2: We have received an application from Saurav Das, co-convener of Cockroach Janata Party. The application is regarding an intimation for protest on 10th of October at Jantar Mantar. The protest was regarding accountability of CEC. This intimation was considered and it was found that the intimation was given in a very short span of time, whereas as per the prescribed guideline, the intimation has to be received 10 days prior to the protest which is planned.
1: Ms. Prasad further stated that prohibitory orders under Section 163 of the Bharatiya Nagrik Suraksha Samhita are currently in force in the area, imposing necessary restrictions to maintain public safety and law and order. The Joint Commissioner warned that the Delhi Police would take appropriate legal action against anyone found violating the law. Meanwhile, due to security reasons, the entry and exit at 45 metro stations will remain closed at 6 p.m. today. However, interchange facility will remain available at all concerned metro stations except New Delhi Metro Station. Meanwhile, Namo Bharat train services between Sarai Kaleha and New Ashoknagar Namo Bharat stations in Delhi will remain closed till 10 p.m. today. During this period, Namo Bharat train services between Anand Vihar station in Delhi and Modipuram station in UP will continue to operate as per schedule. The Supreme Court has directed the Centre and authorities to ensure that there is no complete suspension of Delhi Metro and Railway services in the national capital in view of the CJP protest today. A bench headed by Chief Justice of India Surya Kant said public transport services must continue in a regulated manner to minimise inconvenience to commuters. The Election Commission has set limits on Form 7 applications filed by individual electors, allowing a maximum of 10 applications during the claims and objections period and 5 per month during continuous updation of electoral rolls. The Commission has written to the Chief Electoral Officers of states and UTs regarding prescribing reasonable limits on filing of Form 7 applications by an individual elector. The Commission took the decision to fix the limits on filing of this form both in online and offline mode with the intent to discourage bulk filing of objections by an individual elector. In cricket, West Indies defeated India by 6 wickets in the second T20 International in Ranchi to level the 5-match series 1-1. Chasing 250 for victory, West Indies overhauled the target with 6 wickets in hand and 9 balls to spare. Earlier put into bat, India made 249 for the loss of 5 wickets in the stipulated 20 overs. And that is the end of this news bulletin.
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে ভোর 4টে শুনবেন বিশেষ প্রভাতী অনুষ্ঠান সঙ্গীতবিধি মহিষাসুরমর্দিনী, রচনা বাণী কুমার, সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা ও স্তোত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বিকেল এরপর ভোর 5:30 আগমনী গান, সকাল 6:00 শুভাষিত শুনবেন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা তুলো চাষ বলবেন সোমনাথ সর্দার, 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বলবেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য ও অমরেশ মুখোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে, 8:00 জানাও জানা কথিকা কোন ডিম ভালো শুনবেন দ্বিতীয় পর্ব বলবেন অধ্যাপক প্রদীপ কুমার দাস, 8:05 তুবরি শুনবেন কৌতুক নাটিকা ঢাকের বাদ্যি, রচনা সলিল সরকার প্রযোজনা বিশ্বনাথ দাস, 8:20 নজরুল গীতি শিল্পী অনসুয়া মুখোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ, 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ, 9:25 জেলার চিঠি দার্জিলিং জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা শুনবেন রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার, 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও মৌলি সরকার, বেলা 12:00 বাংলার মুখ বীরভূম জেলার বাসবা গ্রাম থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, 12:33 আধুনিক গান, দুপুর 1:00 বিশেষ অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী কথা, ভাষ্য রচনা মিহির বন্দ্যোপাধ্যায়, ভাষ্য পাঠে অরুণাংশ বিশ্বাস ও ছন্দাসেন, চরিত্রাভিনয় রবীন্দ্রনাথ রায়চৌধুরী ও সৌমেন বসু, আবহ সুর কল্যাণ সেন বরাট, নির্মাণ সমরেশ ঘোষ, 1:45 নজরুল গীতি, 2:05 বিজ্ঞাপনদাতায় জিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে পলিটেকনিক কলেজে প্রযুক্তি শিক্ষার সুযোগের বিষয়ে দীপাঞ্জন সরেনের সাক্ষাৎকার, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা শুনবেন ISL লীগ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, 5:30 সাঁওতালি নাটক টাকা সংকলন দাশরথী মাঝি প্রযোজনা পরিমল হেমব্রম, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কথিকা মহাকাশ সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য বলবেন সুপ্রীতি হেমব্রম, এরপর লোকগীতি পরিবেশনে ধানু হাজদা গোলাপি হাজদা ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষাণ বাণী রাষ্ট্রীয় গোকুল মিশন বিষয়ে অধ্যাপক মনোরঞ্জন রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:10 কৃষক ও তার পরিবার গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা বিষয়ে অর্ধেন্দু বিকাশ সেনগুপ্তর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:30 বিচিত্র সংবাদ, 8:00 সেবা সংকল্প অভিযান প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15

মিত্র। রাত ১০টায় অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান, শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী অর্চনা জি উপাধ্যায়। এটি আকাশবাণী ব্যাঙ্গালোর কেন্দ্রের নিবেদন। রাত ১১টায় ম্যান্ডোলিন শিল্পী অভিজিৎ পাল, রাত ১১:১০ আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ভোর ৪টায় শুনবেন বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী, রচনা বাণী কুমার, সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা ও সূত্রপাত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সকাল ৬:১৫ সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন, ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত সৌরভ দত্তর কণ্ঠে, ৬:৩৫ রামচরিত মানস, ৬:৪৫ ভজন শিল্পী অনসূয়া মুখোপাধ্যায়, ৭:১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পণ চিন্না, ৮:৩০ ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন অভিজিৎ পাল, ৮:৫০ লোকগীতি শিল্পী লুপ্তা রায়, ৯:১০ রাস ধারা উপস্থাপনায় চয়নিকা দত্ত, ১০:১৫ অঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া সিরিন, ১১:১১ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ, ১২:১২ সুরভি উপস্থাপনায় চয়নিকা দত্ত, ১২:২০ এবং ১:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:১০ রবীন্দ্রসঙ্গীত সৌরভ দত্তর কণ্ঠে, ৫:২০ উর্বশী উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, ৬:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, ৭:১০ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সম্ভার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। সন্ধ্যে ৭:৪৫ দর্পণ উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, রাত ৮টায় ছায়াছবির গান, ৮:১৫ কাকাশা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দ্য গ্রুভ উপস্থাপনায় দীপা চন্দ, রাত ১১:১০ হিন্দি ছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস, আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল ৯৩%, সবচেয়ে কম ৬৬%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন রাত ১২

0: வந்தி மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுபலா மலய ஜ சீதலா.

২৯ বঙ্কাব্দ। আজ সূর্যোদয় ৫টা বেজে ৩৩ মিনিট হয়ে ৫৬ সেকেন্ডে, সূর্যাস্ত ৫টা বেজে ১৩ মিনিট হয়ে ১৬ সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন ৩টে বেজে ৪৮ মিনিট হয়ে ৫৯ সেকেন্ড। শুরু হল গীতাঞ্জলি সঞ্চয়িতা এবং আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে ২৯৭.৬ মিটার অর্থাৎ ১০০৮ কিলোহার্টজে এবং মৈত্রী প্রচার তরঙ্গে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে।

যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরি

0: ঐতিহ্য যা কখনো বদলায় না, প্রতি প্রজন্মের বিশ্বাস, কুকুমণি সিঁদুর ও আলতা পঞ্চাশ বছর ধরে বাংলার ঘরে ঘরে।
1: গোটা মশলার গুণমান বজায় রেখে গুঁড়ো মশলা, বাটা নয় ডাটা, টাটা গুঁড়ো মশলা।
2: কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের টাটা গুঁড়ো মশলা, তফাৎ শুধু ভাবনায়।

0: কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
1: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
0: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড গড়িয়াহাট কলকাতা 19,
1: 203/1 MG রোড রুম নাম্বার 120 দ্বিতীয় তল বড়বাজার কলকাতা 7।
0: সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
2: বিশেষ প্রভাতী অনুষ্ঠান সঙ্গীত বিধি মহিষাসুরমর্দিনী, রচনা বাণী কুমার, সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা ও স্তোত্রপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আজ দেবীপক্ষের প্রাকপ্রত্যুষে জ্যোতির্ময়ী জগন্মাতা মহাশক্তির শুভ আগমন বার্তা আকাশে বাতাসে বিঘোষিত। মহাদেবীর পুণ্যস্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। আজ শারদ গগনে গগনে দেবী উষা ঘোষণা করছেন মহাশক্তির শুভ আবির্ভাবক্ষণ।

ধারণ করলে এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয়তাম্রাভ তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিণী দেবী।

পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষ মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই

অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিরোগ জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে। পদভরে পৃথ্বী আনতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকট।

দেবী রাজ্যত পাহাড়ে দৈত্যসেনা ভিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ তাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুবান করতে করতে মহিষ অসুরকে সদম্ভে বললেন, কার্য কার্য স্খলন গুহ মধু যাবৎবিবাগ্রহম মায়াত্রৈ হতেত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন।